দেখছি ছেলেটা বিনা চিকিৎসায় মরে যাবে। ঘনশ্যামের মুখের চামড়ার টান পড়ে শিরশির করতে থাকলো। অশ্বিনীর সোনার ঘড়িটা পকেটে ভরবার পর এমনি হয়েছিল। এখনো ব্যাগটা ফিরিয়ে দেওয়া যায়, অসাবধানে বন্ধুর সঙ্গে এটুকু তামাশা করা চলে, তাতে অসুবিধে হয় না, দোষ হয় না। তবে দশটা টাকা দিলেও ডাক্তার নিয়ে গিয়ে ছেলেকে দেখাতে পারে। দশ টাকায় মণিমালার যদি চিকিৎসা হয় তবে ওই ছেলের হবে না কেন? শ্রীনিবাসের নীরবে সে দশ টাকা ফিরিয়ে নিল, পকেটে রাখলো না, মুঠো করে ধরে বসে রইল। সমান বিপন্ন বন্ধুকে খানিক আগে যেচে সে টাকা দিয়েছিল, সেটা ফিরিয়ে নেওয়ার সঙ্গতি অসঙ্গতির বিচার হয়তো করছে। নিরুপায় দুঃখে, ব্যাগ হারানোর দুঃখ নয়, ওই দশ টাকা ফেরত নেওয়ার দুঃখে হয়তো ওর কান্না আসবার উপক্রম হয়েছে। ওর পক্ষে কিছুই আশ্চর্য নয়। ঘনশ্যাম মমতা বোধ করে, ভাবে মিছিমিছি ওর মনে কষ্ট দেওয়া উচিত নয়। গোটা পঁচিশেক টাকা জোগাড় করতে পারবো শ্রীনিবাস, পারবি? বাঁচা গেল। আমি তাই ভাবছিলাম সন্তুর মার চিকিৎসা না করালেই তো চলবে না। শ্রীনিবাস চলে যাওয়ার খানিক পরেই হঠাৎ বিনা ভূমিকায় ঘনশ্যামের সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল ঝাঁকুনি লাগার মতো জোরে। শ্রীনিবাস যদি কোনো কারণে গা ঘেঁষে আসত, কোনো রকমে যদি পেটের কাছে তার কোনো অঙ্গ ঠেকে যেত, তাড়াতাড়িতে শার্টের নিচে কোঁচার সঙ্গে ব্যাগটা সে গুঁজে দিয়েছিল। শ্রীনিবাসের সঙ্গে এদিক ওদিক ঘুরে দেখ, খোঁজার সময় আলগা হয়ে যদি ব্যাগটা পড়ে যেত, পেট ফুলিয়ে ব্যাগটা শক্ত করে আটকেতে তার কষ্ট হচ্ছিল। বেশি উঁচু হলে যদি চোখে পড়ে, অশ্বিনীর সোনার ঘড়ি আলগাভাবে শার্টের পকেটে ফেলে রাখার সময় যতক্ষণ ধরেছে চা খেয়েছে, লোকের সঙ্গে আলাপ করেছে, অশ্বিনীর সঙ্গে কথা বলেছে, কিন্তু এমন ভয়ঙ্কর আতঙ্ক একবারও হয়নি। সেখানে ভয় ছিল বেশি। তার ব্যাগ লুকোনোকে শ্রীনিবাস নিছক তামাশা ছাড়া আর কিছুই মনে করত না। এখনও যদি ব্যাগ বার করে দেয় শ্রীনিবাস তাই মনে করবে। তাকে চুরি করতে দেখলেও শ্রীনিবাস বিশ্বাস করবে না সে চুরি করতে পারে। কিন্তু কোনো রকমে তার পকেটে ঘড়িটার যদি অস্তিত্ব অশ্বিনী পেত, ওরকম কিছুই মনে করত না। সোজাসুজি বিনা দ্বিধায় তাকে চোর ভেবে বসত। ভাবলে এখন তার আতঙ্ক হয়। সেখানে সে কি নিশ্চিত হয়েছিল ঘড়ির ভারে ঝুলে পড়েছিল পাতলা শার্টের পকেটটা? তখনও সে খেয়াল করেনি। অশ্বিনী যদি জিজ্ঞেস করে বসত, তোমার পকেটে কি ঘনশ্যাম? ঘরের স্যাঁতস্যাঁতে ঠান্ডায় ঘনশ্যামের অন্য সব দুশ্চিন্তা টান করা চামড়ায় ভিজে ওঠার স্মৃতি হয়ে গেল। উত্তেজনা ঝিমিয়ে পড়ল, মনের মধ্যে কষ্ট বোধের মতো চাপা দিতে থাকে। শুধু এক দুর্বহ উদ্বেগ, অশ্বিনীর মনে খটকা লাগবে, অশ্বিনী সন্দেহ করবে। পশুপতি তাকে অশ্বিনীর বসবার ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছে। পশুপতি যদি ও কথা তাকে বলে, বলবে নিশ্চয়ই, অশ্বিনীকে মনে হবে না ঘড়িটা ঘনশ্যাম নিলেও নিতে পারে। এই ভাবনাটাই তার মনের মধ্যে অবিরত পাক খেতে থাকলো, শরীরটা কেমন অস্থির অস্থির করতে থাকলো। সন্দেহ যদি অশ্বিনীর হয়, ভাষা ভিত্তিহীন কাল্পনিক সন্দেহ, তার তাতে কি এসে যায় ঘনশ্যাম বুঝে উঠতে পারে না। এতদিন সে যে অশ্বিনীর ঘড়ি চুরি করেনি, কোনো সন্দেহ তার জাগেনি তার সম্বন্ধে। কি এমন খাতিরটা সে তাকে করেছে? শেষ রাত্রে মণিমালার নাড়ি ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছিল শুনে সে পাঁচটা টাকা তাকে দিয়েছে। একতারা দশ টাকার নোটের ভেতর থেকে খুঁজে বের করে একটা পাঁচ টাকার নোট ছুড়ে দিয়েছে, আর দিয়েছে একখানা কাপড় কাচা সাবান, চাকরকে দিয়ে আনিয়ে দিয়েছে। সন্দেহ ছোট কথা, অশ্বিনী তাকে চোর বলে জানলেই বা তার কী ক্ষতি? বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোর শব্দে সে চমকে উঠল। নিশ্চয়ই অশ্বিনী এসছে, পুলিশ নয় তো? অশ্বিনীকে বিশ্বাস নেই, ঘড়ি হারানোর টের পাওয়া মাত্রই পশুপতির কাছে খবর শুনে সে হয়তো একেবারে পুলিশ নিয়ে বাড়ি সার্চ করতে এসেছে। অশ্বিনী সব পারে। না, অশ্বিনী নয়, নিখিল ডাক্তার মণিমালাকে দেখতে এসেছে। কিন্তু ঘড়িটা এভাবে কাছে রাখা উচিত নয়, বাড়িতে রাখা উচিত নয়। ডাক্তার বিদায় হলে সে ঘড়িটা বেচে দিয়ে আসবে, যেখানে হোক, যত দামে হোক। নিখিল ডাক্তার মণিমালাকে পরীক্ষা করে, অর্ধেক মন দিয়ে ঘনশ্যাম তার প্রশ্নের জবাব দেয়। সোনার ঘড়ি কোথায় বিক্রি করা সহজ নিরাপদ তাই সে ভাবতে থাকে সমস্তক্ষণ। বাইরের ঘরে গিয়ে কিছুক্ষণের নীরবতার পর নিখিল ডাক্তার গম্ভীর মুখে যা বলে তার মানে সে প্রথমটা বুঝে উঠতে পারে না। মণিমালা বাঁচবে?

কেন বাঁচবে না? এখন তো আর টাকার অভাব নেই, যতবার খুশি ডাক্তার আনা যেতে পারে, চিকিৎসা করা যেতে পারে। মণিমালার না বাঁচার কারণটা কি? ভালো করে দেখেছেন ডাক্তারবাবু? বোকার মতো প্রশ্ন করা, মাথার মধ্যে সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। তাতে বোকা না বনি বা কি করে সে? গোড়ায় ডাক্তার ডাকলে হয়তো সময় মতো দু চারটে ইঞ্জেকশন পড়লে মণিমালা বাঁচত। তিন চার দিন আগে ব্রেন কমপ্লিকেশন আরম্ভ হওয়ার প্রথম দিকে চিকিৎসা আরম্ভ হলে হয়তো বাঁচানোর সম্ভাবনা ছিল। তিন দিন চার দিন মণিমালা যে ক্রমাগত মাথার এপাশ ওপাশ করতো, চোখ কপালে তুলে রাখতো, সেটা তবে ব্রেন খারাপ হওয়ার লক্ষণ। রুলি খুলতে গেলে সে সজ্ঞানে ব্যথা দেয়নি, হাতে টান লাগায় আপনি হইতে মুখ বিকৃতি করে সে গলায় আওয়াজ করেছিল। স্থির নিশ্চল না হলে মানুষের জ্ঞান যে লোপ পেতে পারে অত কি ঘনশ্যাম জানত? চেষ্টা প্রাণপণে করতে হবে, তবে এখন সবই ভগবানের হাতে, ডাক্তার ভগবানের দোহাই দেয়। এতদিন সব ডাক্তারের হাতে ছিল, এখন ভগবানের হাতে চলে গিয়েছে। নিখিল ডাক্তার চলে গেলে বাইরের ঘরে বসে ঘনশ্যাম চিন্তাগুলো গোছাবার চেষ্টা করে। মণিমালার মৃত্যু প্রায় নিশ্চিত, ডাক্তারের এ কথায় তার কিছুতেই বিশ্বাস হতে চায় না। শেষ রাত্রে নাড়ি ছেড়েও একবার মণিমালা তাহলে কেন বেঁচে উঠল? তখন তো শেষ হয়ে যেতে পারত। মণিমালার মরণ নিশ্চিত হয়েছে আজ সকালে, ডাক্তার বুঝতে পারেনি, এখনকার অবস্থা দেখে আন্দাজে ভুল মনে করেছে। ঘনশ্যাম যখন অশ্বিনীর ঘড়িটা চুরি করেছিল, তার জীবনে প্রথম চুরি, তখন মণিমালার চিকিৎসা বাইরে চলে গিয়েছিল। ওর চিকিৎসার জন্য সে পাপ করেছিল কি না, ওর চিকিৎসা তাই নিরর্থক হয়ে গেছে। আমরাও মনে মনে ঠিক এইভাবে নিজেদের কৃতকর্মের পাপকে নিজের উপরে ফলাই। অদ্ভুত মনস্তত্ব, এখানে মানিক বন্দ্যোপাধ্যায় লিখছেন। সকালে বাড়ি হতে বেরিয়ে যাওয়ার আগে নিখিল ডাক্তারকে আনলে সে যদি মণিমালাকে ডাকাতো, তখন নিশ্চয় নিখিল ডাক্তার অন্য কথা বলতেন। ঘড়িটা তাহলে কি ফিরিয়ে দেবো? খুব সহজেই তা পারা যায়। এখনো হয়তো জানাজানি হয়নি, কোনো এক ছোতে অশ্বিনীর বাড়ি গিয়ে এক ফাঁকে টেবিলের ওপর ঘড়িটা রেখে এলেই হবে। আর কিছু না হোক, মনের মধ্যেই যে পীড়ন চলছে আতঙ্ক উদ্বেগের, তার হাত থেকে সে মুক্তি পাবে। যাই সে ভাবুক, অশ্বিনী তো তাকে মনে মনে সন্দেহ করবে, সে সহ্য করতে পারবে না। এই কয়েক ঘন্টা সে যে কি যন্ত্রণা ভোগ করেছে! পশুপতি যখন তাকে অশ্বিনীর ঘর থেকে বার হতে দেখেছিল, তাকে সন্দেহ করার সম্ভাবনা যখন আছে, অশ্বিনীর ঘড়িটা রেখে আসাই ভালো। এমনি অশ্বিনী তাকে যেরকম অবজ্ঞা করে, গরিব বলে, অপদার্থ বলে, তার উপর চোর বলে সন্দেহ করলে না জানি কি ঘৃণাটাই যে সে তাকে করবে। কাজ নেই তুচ্ছ একটা সোনার ঘড়িতে, সোনার ঘড়ি এখানে তুচ্ছ হয়ে যায় মনের দ্বন্দ্বের কাছে। টাকাও তার আছে 25 টাকা, যেটা সে শ্রীনিবাসের ব্যাগ থেকে পেয়েছে। ভেতরে গিয়ে মণিমালাকে একবার দেখে এসে ঘনশ্যাম বেরিয়ে এলো। ট্রাম রাস্তা ধরে কিছু দূরে গিয়ে সে শ্রীনিবাসের মানি ব্যাগটা বের করলো, নোটগুলো পকেটে রেখে ব্যাগটাকে হাতে করে চলতে চলতে একসময় আলগোছে ব্যাগটা রাস্তায় ফেলে দিল। খানিকটা দূর গিয়ে মুখ ফিরিয়ে দেখলো, ছাতি হাতে পাঞ্জাবি গায়ে এক মাঝবয়সী গোঁফওয়ালা লোক খালি ব্যাগটার ওপর পা দিয়ে দাঁড়িয়ে কতটাই যেন আনমনে অন্যদিকে চাইয়ে আছে। ঘনশ্যাম একটু হাসলো, একটু পরে ব্যাগটা তুলে লোকটা সরে পড়বে, হয়তো কোনো পার্কে নির্জন বেঞ্চে বসে পরম আগ্রহ হিসেবে একটা খুলবে, যখন দেখবে ভেতরে একবার খালি, কি মজা হবে তখন যে খুচরো 750 পর্যন্ত সে ব্যাগ থেকে বার করে নিয়েছে। এই ভেবে ঘনশ্যাম একটু আনন্দ পেল। অদ্ভুত মনস্তত্ব। স্টপেজে ট্রাম থেকে থেমে ঘনশ্যাম উঠে পড়ল। খুচরো 750 পয়সা থাকায় সুবিধে হয়েছে, নয়তো ট্রামের টিকিট কেনার অসুবিধে হতো। তার কাছে শুধু 10 টাকা আর 5 টাকার নোট। অশ্বিনীর বৈঠকখানায় লোক ছিল না, তার নিজের বসবার ঘরটাও খালি, টেবিলে চিঠির ওপর ঘড়িটা চাপা দেওয়া। চিঠিগুলো এমনভাবে পড়িয়ে আছে, ঘড়িটা চিঠিগুলোর ওপর রেখে ঘনশ্যাম বৈঠকখানায় গিয়ে বসল। বেল টিপতেই পশুপতি এলো। বাবু যে আবার এলেন? বাবুর সঙ্গে দেখা করব। ভেতরে গিয়ে অল্পক্ষণের মধ্যেই পশুপতি ফিরে এলো। বিকেলে আসতে বললেন ঘনশ্যামবাবু, 4টের সময়। ঘনশ্যাম কাতর হয়ে বললো, আমার এক্ষুনি দেখা করা দরকার, তুমি আরেকবার গিয়ে বলো পশুপতি, বলো যে ডাক্তার সেনের কাছে একটা চিঠির জন্য এসেছি। তারপর অশ্বিনী ঘনশ্যামকে ভেতরে ডেকে পাঠালো। অর্ধেক ফিতে মণিমালাকে একবার দেখবার জন্য অনুরোধ জানিয়ে তার বন্ধু ডাক্তার সেনের কাছে সে একটা চিঠি লিখে দিল। ক্ষমতা আর প্রতিপত্তির এসব লীলা খেলা অশ্বিনী ভালোবাসে, নিজেকে তার গৌরবান্বিত মনে হয়।

চিঠিখানা ঘনশ্যামের হাতে দেওয়ার আগে এসে জিজ্ঞেস করলো, ফির টাকা কিন্তু বাকি রাখলে চলবে না, আমি অপদস্ত হব, টাকা আছে তো? ঘনশ্যাম বলল, আছে। ওনার গয়না বেচে দিলাম, কি করি। এখানেই গল্পটা শেষ। কি অদ্ভুত জটিল এক মনস্তত্ত্ব। একটা গান আচ্ছা পরে চালাবো, আগে আপনাদের লেখা বার্তাগুলো বরং চট করে একটু পড়ে নেওয়া যাক।

9903659982 নম্বরে আপনাদের সঙ্গে কথা হয়। শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি আচিরন্তনীর। এ সপ্তাহের শেষ দিনে আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষায় শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়া ইলহাওড়া থেকে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। সুপ্রভাত, ভোরতেই শুনি চিরন্তনী, সপ্তাহের শুরুতেই হাতগুনি। গল্পগুলো দেয় অনুপ্রেরণার দিশা, চিরন্তনী আমাদের জীবন চলার আশা। সৌভিক সরকার, কসবা হালতু থেকে। অনেক ধন্যবাদ সৌভিককেও। সুপ্রভাত দাদা, আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার অংশ লিখেছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন বিবেকনগর সেজতি তেমাধানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। ঋষি কবির গানে শুরু আজকে রবির প্রাতে, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক গল্পের অপূর্ব নিবেদন, নিবেদনের অভিনবত্বে ভরছে প্রাণ মন। জাগরণের গল্প হতে জাগানি জাগাই মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাঝ। উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর আজকে ধরায় আসা, আজকের গল্প পঠন একেবারে খাসা। ডাক্তার দ্বিতীয় ভগবান ব্যবসা থাকুক দূরে, আজকের গল্প মানবাত্মার সেই রূপটা কি ধরে। রবির সাথে উজ্জ্বলবাবুর অপূর্ব সমাপতন, সপ্তাহের শেষ নিবেদনে প্রাণ করছে হরণ। চরৈবতি চরৈবতি বেশ লাগলো বেশ, উজ্জ্বলবাবুর অনন্য সুধা থাকবে মনে রেশ। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জিত থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, প্রতিদিনের মতো সুন্দর করে লেখা। প্রিয় বন্ধু উজ্জ্বল, তোমার অসাধারণ উপস্থাপনায় খুব ভালো লাগে, কিন্তু মেসেজ তোমাকে প্রথমবার করছি, শুধু চুপচাপ শুনি। আমি FM রেনবোর নিয়মিত একজন শ্রোতা, এখানে আমার অনেক বন্ধু আছেন, গল্পে স্বল্পে তোমার অনন্য অভিনয় খুব ভালো লাগে। শুভ সকাল, খুব ভালো থেকো তোমরা ডোরা। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, কেউ একজন ছবি পাঠিয়েছেন, ছবিটা তো আমরা পড়তে পারবো না। এরপরে লিখছেন শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত। হলোই যখন ভোর, চলে গেল ঘুমো ঘোর, চিরন্তনীর গল্প গানে হলাম যে বিভোর। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত। আচ্ছা, আবার সেটাই খুলে যায়। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হলো আজকের চিরন্তনী, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক শুনছি, ভালো লাগছে, এগিয়ে চলুন। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। অনেক ধন্যবাদ ধীরেন আপনাকে। সুপ্রভাত উজ্জ্বল বাবু ভাই, উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিবেক গল্প শুনছি, আপনার অসাধারণ উপস্থাপনায় গল্পটা অন্য মাত্রা পাচ্ছে, ভীষণ ভালো লাগছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন। আসলে এই গল্পগুলো মানুষের মনস্তত্ত্বের একটা এমন সুন্দর জটিল থেকে জটিলতর পর্যায়গুলো আমাদের কাছে খুলে দেয়, কিছু কথিত কিছু অকথিত, যেগুলো আমাদের মানে জীবনের চারপাশের ঘটনাগুলোই যেন নতুনভাবে আমাদের সামনে এনে দেয়। ভবানী শঙ্কর রায় উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা, আকাশবাণী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের মানিক বন্দ্যোপাধ্যায় লেখা বিবেক গল্পটি শুনতে বেশ ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, সুপ্রভাত, আজ আমাদের এখানে এই মেঘলা ঠান্ডা ঠান্ডা ভরে সপ্তাহের শেষ চিরন্তনীর আসরে উজ্জ্বল ভট্টাচার্য শোনাচ্ছেন বিবেক, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, সেই সঙ্গে জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, খুব ভালো লাগছে। বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ ধরে পালন চলবে, আমার অনুধাবন, যে শব্দ নিয়ে খেলা করি আমি, বসবাস করি রোজ, সেটাই আমার কাব্যের ভাষা, শব্দের প্রীতি ভোজ। গফুর যেভাবে আমিনাকে রোজ মহেশের কথা বলে, যে ভাষায় রাধা শ্যামকে ভোলায় ভীষণ উতলা হলে, কমলাকান্ত রসালাপ করে সংলাপ রচে বৃষ্টি, সে ভাষা আমার প্রাণের ভাষা, শুনতেও লাগে মিষ্টি।

বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন নিবেদিতা সেন শাওরাপুলি থেকে। গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারের চিরন্তনী শুনছি গান নতুন গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক। শুনছি ভীষণ দুঃখের, গরিব মানুষ কত অসহায়, বিবেক মাঝে মাঝেই তো কুড়ে কুড়ে খায়। আসলে এখানে সেই বিবেকটা কাজ করেছে, মানে বিশেষ করে বিবেক কথাটা এখানে লেখক একটু শ্লেষ অর্থেই ব্যবহার করেছেন, কারণ তার বন্ধু শ্রীনিবাস যে তাকে সাহায্য করতে এলো তারই মতো গরিব, তার সেই টাকাটা যে তার ছেলের মরণাপন্ন ছেলের চিকিৎসার জন্য রেখেছিল সে টাকাটা কিন্তু সে ফেরত দিল না। কিন্তু তার বড়লোক বন্ধু যে তাকে প্রতিপদে অপমান করে তার অপদার্থতার জন্যে, তার গরিবি আনার জন্য, তাকে কিন্তু সে টাকাটা ফেরত দিয়ে এলো খানিকটা ভয়ে আর খানিকটা এই আশায় যে ভবিষ্যতে যদি কখনো তার কাছে আবার সাহায্যের প্রয়োজন হয়। এটাই কিন্তু সাধারণভাবে মানুষের মানসিকতা, যেখানে চাপ থাকে সেখানেই কিন্তু কাজগুলো হয়। শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, আজকের গল্পটা খুব সুন্দর ছিল, পরিবেশনার গুণে আরও সুন্দর হয়ে গেল, খুবই ভালো লাগলো। নমস্কার ও ধন্যবাদ অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই উজ্জ্বল, মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে আমাদের প্রাণপ্রিয় উজ্জ্বলের স্বভাবসিদ্ধ কণ্ঠ বৈচিত্র্যতায় পরিপূর্ণ উজ্জ্বল উপস্থাপনা, অদ্ভুত জটিল মনস্তত্ব সম্পন্ন মানুষের প্রকৃতিরূপ উন্মোচন হল। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। হাই উজ্জ্বলদা, আজ অশ্বিনী ঘনশ্যামের গল্প শুনছি চিরন্তনীর কথায় সাজানো চিরন্তনী অনুষ্ঠানে। শিক্ষণীয় গল্প, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো। সঙ্গে আছি উৎপল মাইতি বেহালা থেকে। অনেক ধন্যবাদ উৎপল। এরপরে লিখছেন নিরঞ্জন সাহু, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, গত সপ্তাহে তোমাদের অনুষ্ঠানে আসতে পারিনি, তবে অনুষ্ঠান শুনতে ভুল করিনি। আজও শরীরটা ভালো লাগছে না, তোমাদের অনুষ্ঠান শুনছি আর ভাবছি। ভালো থাকুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। মোহাম্মদ আকবর মোল্লা ভুষেওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, রবিবারের সকালে চিরন্তনীতে শুনছি ঘনশ্যামের গল্প। সকালে হালকা ঠান্ডা মিষ্টি বাতাসের মধ্যে হাঁটছি আর শুনছি গল্প, খুব ভালো লাগছে। ভালো থাকবেন দাদা ভাই, আর এইরকম ভালো ভালো গল্প নিয়ে আসবেন আমাদের জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। ঘনশ্যাম শ্রীনিবাসের গল্প শুনলাম, ভালো লাগলো। গতকাল বৃষ্টি হওয়ার পর আজকের সকালে কুয়াশা লেগেছে, মনে হয় শীতকাল দণ্ডবত বন্দেগী। নমস্কার, প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপদিদিহীন মোড় থেকে, আজ রবিবারের চিরন্তনীতে অসাধারণ একটি গল্প শুনলাম, গায়ে কাঁটা দিয়ে উঠল, ভাইয়ের অপূর্ব কণ্ঠ মাধুর্য আরও ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকেও। FM রেনবোর চিরন্তনী, নতুন প্রভাতের বৈচিত্র্যের চিরন্তনী, উজ্জ্বল ভাই নমস্কার আনতে বজবজের মধ্যে, যাহার বেথুয়া বাঠি ধাম তারই মাঝে বাস আমার, উৎপল আদক নাম। ধন্যবাদ উৎপল আপনাকেও। কমলেন্দু দাস বাগাজুদ্দিন পার্ক থেকে লিখেছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, সকল শ্রোতা বন্ধুদের সুপ্রভাত চিরন্তনীতে। অনেক ধন্যবাদ আপনাকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের মনস্তত্ত্বের এক কাহিনী শুনলাম, মানুষের জীবনের কাহিনী, এর মধ্যে নিখিল ডাক্তার জড়িয়ে। শ্রী নিখিল রাউত এবং মায়া রাউত লিখছেন, প্রচণ্ড গরমে অস্থিরতা বেড়েই চলেছে, একটু বৃষ্টির অপেক্ষায়। সবাইকে ধন্যবাদ জানাই উচিল দহ কাছারি পাড়া থেকে। ধন্যবাদ আপনাকে। কবিতা রায় লিখছেন হাওড়া রামরাজাতাল থেকে, প্রিয় চিরন্তনী তোমার বলা কথাগুলো সত্যি খুব ভালো লাগে। আসলে চেষ্টা করি এভাবে বিভিন্ন রকম জায়গা থেকে উপকরণ সংগ্রহ করে আনার। লিখছেন সাকিনা মাহাতো সেন্দ্রি চাষরোদ পুরুলিয়া থেকে, উজ্জ্বলদা চিরন্তনী শুনছি খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, টাকা যখন থাকে কাছে পারি না মূল্য দিতে, অভাব আসলে লজ্জা লাগে, তবু হয় চেয়ে নিতে। সত্যি তাই, খুব সুন্দর করে লিখেছেন। এরপরে লিখছেন মৈত্রী ব্যানার্জি দক্ষিণ কলকাতা থেকে, সুপ্রভাত চিরন্তনী, খুব ভালো কাহিনী শোনালেন শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানুষের মন এরকম অদ্ভুতই হয় তাই না? নিজের স্ত্রীকে বাঁচাতে গিয়ে যা যা করলেন ঘনশ্যাম, তাতে নিজের মনের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটা তৈরি হলেও থেমে থাকেননি তিনি। ঘড়ি ফেরত দিয়ে এলেও নিজের অপরাধ থেকে বাঁচলেন, কিন্তু আসলটা কি সবটা ঠিক হলো? উত্তরটা কিন্তু নিজের বিবেকের কাছে স্পষ্ট নয়। আসলে এটাই তো আমাদের খুব বাস্তব জীবনের ঘটনা। এরপরে যারা লিখছেন একটু চটপট করে পড়ে দিই, কারণ সময়টা কিন্তু আমাদের হু হু করে বেরিয়ে যাচ্ছে। লিখেছেন গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে আই এম অলসো হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি বিবেক বাই ইয়োর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। থ্যাংক ইউ রাজবন্ধু আপনাকে। বেলঘোড়া থেকে পায়েল ব্যানার্জি লিখছেন, চিরন্তনীর এই হৃদয়ে চিরন্তন এই খেলা, পাখিরা আজ উঠল গিয়ে মনে লাগলো দোলা, বিকেল ব্যাকুল বাতাস বইছে আজ সেই পাখি

ভিড়ে এই গানে ফাগুন আবেশ মনে পেলাম সুখের পারিজাতের প্রাণে। পায়েল ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, জুন মাসের প্রথম রবিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনী সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। উজ্জ্বলবাবু, আজ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, সজাগ থেকে ভেজাল প্রতিরোধ গড়ে তোলার দিন। একমাত্র সুষম ও পুষ্টিকর খাবার সুস্থ সমাজ গড়ে তুলতে পারে। তোমার গল্প আর মিষ্টি গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে, অনেক ধন্যবাদ। একটি অনুরোধ, নেভার ভিজিট এগেন। ম্যাম যেখানে, আচ্ছা গলার, আচ্ছা গলার প্রবলেম, হ্যাঁ আসলে সমস্যা তো কখনো কখনো থাকে, তবে সারাতে আমাদের ঠিক করতে হয় এটাই আর কি। সারা সপ্তাহ অপেক্ষাতে থাকি আসবে কখন শুক্র শনি রবি, ভোরের সাথী চিরন্তনী, প্রেরণাদায়ক গান গল্প নিয়ে সাজানো ভোরের সাথী। আজ অদ্ভুত এক বাস্তব মনস্তত্ত্বের গল্প খুব ভালো লাগলো, সাথে একটা ছোট্ট কবিতা আমি পাঠলাম। নাজিয়ার কবিতা পড়ার কিন্তু সময় নেই এই মুহূর্তে, বাকি যারা পাঠিয়েছেন, মৌলি ঠাকুরিয়া থেকে লিখেছেন, আজকের গল্প খুব ভালো লাগলো লিখেছেন। এরপরে কি একটা দেখে নিই, সারা সপ্তাহ অপেক্ষাতে থাকি, আচ্ছা এরপরে আর কেউ লিখেছেন, আচ্ছা আমরা প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, সমুখ অপেক্ষা করছে আপনাদের জন্য। এরপর নমস্কার কলকাতা এবং ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে আগামী সপ্তাহের শনিবার আমি আসবো, শুক্রবার আসবে ইন্দ্রাণী। আর একদম প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, আচ্ছা দেখি গল্প একটুখানি, দু মিনিট সময় আছে, হ্যাঁ একটু কবিতা পড়ার চেষ্টা করি। না বিরহে ভেজে না আর আমার বালিশ মাঝরাতে, ব্যর্থতা ঢাকে নি আর লম্বা দাড়িতে, বন্ধুরা নাম কেটেছে আমার দেবদাসের দল থেকে, বিধা তাকে দোষ দিইনি আর সেই সেদিন থেকে, যেদিন তোমার হাসি মুখ দেখলাম তার হাতে হাত রেখে। অভিজিৎ মণ্ডল, শশাপোতা খানাকুল, হুগলি থেকে লিখেছেন। হ্যাঁ আজ শেষ করছি একদম বন্দে মাতরম এই গানের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন।

আকাশবাণী মৈত্রী। শুরু হলো প্রথম অধিবেশন, আজ রবিবার 7ই জুন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 26 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 31 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

মৎস্যজীবীদের জন্য বিশেষ বার্তা। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে মাঝে মাঝে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত বেগে সরাসরি ঝোড়ো বাতাস বইতে পারে। মৎস্যজীবীদের জন্য তাই আগাম বার্তা, আগামী 24 ঘণ্টা তারা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ তাদের দেওয়া হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী সুচিন্তন।

0: মনুষ্য অনায়াসে জ্ঞান লাভ করে না। যে জ্ঞান দুঃখের সহিত সংযুক্ত হয় সে জ্ঞান মনে দৃঢ়রূপে লগ্ন হয়। অতএব দুঃখ সাধারণ মঙ্গলার্থে প্রেরিত। দুঃখ দুই প্রকার, শরীর সম্বন্ধীয় ও আত্মসম্বন্ধীয়। যাহা স্রষ্টার অভিপ্রায়ে তাহা জানত বা অজানত অবহেলা বা ভঙ্গ করিলে দুঃখ উৎপত্তি হয় এবং সেই দুঃখই আমাদিগকে সুখের সোপান। সূর্য গ্রহাবৃত হইয়া সৌর সৃষ্টির নিয়ামক। গ্রহাদির দুই গতি, এক উন্মার্গ গতি ও এক সন্নিকর্ষ গতি। এই দুই গতিতেই গ্রহাদি সুন্দররূপে রক্ষিত হইতেছে। মনুষ্যের উন্মার্গ গতি ঈশ্বরের অভিপ্রায়ের বিপরীত ও সন্নিকর্ষ গতি ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী কার্য করা। সন্নিকর্ষ গতিতে সুখ, উন্মার্গ গতিতে দুঃখ। আমাদিকে স্বাধীনতা এই পর্যন্ত যে আমরা উত্তম গতি অবলম্বন না করিয়া অধম গতি অথবা অধম গতি অবলম্বন না করিয়া উত্তম গতিতে অবলম্বন করিতে পারি, কিন্তু জগৎপিতার নয়ন আমাদিগের উপরে সর্বদাই উন্মিলিত ও তাহার নিয়ম এমনি সুন্দর যে যদি আমরা উন্মার্গ গতি অবলম্বন করি তবে আমাদিগের দুঃখ অবশ্যই ভোগ করিতে হইবে ও দুঃখ ঔষধের দ্বারাই আমরা সন্নিকর্ষ গতি প্রাপ্ত হই। অতএব দুঃখ আমাদিগের অজ্ঞানতাবশাত, দুর্বলতাবশাত ও কর্মবশাত। এখানে জিজ্ঞাস্য হইতে পারে যে ঈশ্বর দুঃখ কেন সৃষ্টি করিলেন? তিনি কি একেবারে আমাদিগকে আপনার ন্যায় সম্পূর্ণ করিতে পারিতেন না? তিনি স্রষ্টা, আমরা সৃষ্ট। তাহার সম্পূর্ণ জ্ঞানানুসারে আমরা যতদূর উচ্চ হইতে পারি ততদূর তিনি করিয়াছেন। আমাদিগের অসম্পূর্ণ জ্ঞান তাহার সম্পূর্ণ জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ নহে। তবে এই অসম্পূর্ণ জ্ঞানে তাহার সম্পূর্ণ জ্ঞানের প্রতি কি কারণে দোষারোপ করি? সৃষ্ট স্রষ্টার ন্যায় কখনোই হইতে পারেন না। সুতরাং স্রষ্টার যে নিয়ম উপাদেয় তাহাই বিধেয় হইয়াছে। যখন সৃষ্টির জন্য দুঃখ প্রেরিত হইয়াছে তখন এই বুঝিতে হইবে যে দুঃখ অনিবার্য, নতুবা দুঃখ কখনোই প্রেরিত হইত না। যদি আমরা একেবারে সম্পূর্ণ হইতাম তবে সৃষ্টির উন্নত অবস্থা কীরূপে থাকিত? সৃষ্টির উন্নত অবস্থা না থাকিলে সৃষ্টি কীরূপে নির্বাহিত হইত? বাস্তবিক বিবেচনা করিতে গেলে দুঃখ গত্যন্তর ভাবান্তর। দুঃখ জড় রাজ্যেও আছে এবং জীব রাজ্যেও আছে। পরমাণুর বিচ্ছেদ ও পরিবর্তন ও জীবের গত্যন্তর ও ভাবান্তর, ইহাকেই দুঃখ বলা যায়। এক্ষণে এই বিবেচ্য যে দুঃখের ভাগ অল্প না সুখের ভাগ অল্প। জড় রাজ্যে দেখো সংমিল, সংযোগ ও বর্ধনই সাধারণ দৃশ্য। পশু রাজ্যে দেখো নানা জাতীয় পশু, নানা জাতীয় পক্ষী, নানা জাতীয় কীট, নানা জাতীয় পতঙ্গ সুখে কাল যাপন করিতেছে। আহার বিহারে সকলেই আনন্দিত। যাহার যে খাদ্য, যে স্থান, যাহার বাসীয়, যাহার যে অবস্থায় যাহা বিধেহ, তাহা তাহারা সকলেই স্বভাবত জ্ঞাত। মানব রাজ্যে দেখো অধিকাংশ সুখী। যে দুঃখ প্রেরিত হইতেছে তাহাতে পরে সুখের উৎপত্তি। সে দুঃখ দুঃখের জন্য নয়, সে দুঃখ সুখের জন্য, এবং দুঃখের পরিমাণও অল্প ও স্থায়িত্ব অল্প। মনুষ্য জন্মাবধি যে সুখ ও দুঃখ ভোগ করে তাহা পরিগণিত হইলে সুখের ভাগই অধিক ও দুঃখের ভাগ অল্প, ও যে কিছু অল্প দুঃখ উপস্থিত হয় তাহাতেই পরে সুখ।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজ শুনলেন প্যারিচাঁদ মিত্রর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী, প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতে ভৈরবীর আগে শুনবেন হাওয়াইন গিটার, পরিবেশন করবেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়।

0: সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এই অনুষ্ঠানে আজ শুনলেন ভৈরবী রাগে হাওয়াই গিটার, পরিবেশন করলেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তরিত করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল কলকাতার আকাশবাণী ভবনে IIS এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করে বলেছেন, কেন্দ্র তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে BSF এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরে জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। শ্রী শাহ বলেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে এবং মাদক পাচারের সঙ্গে জড়িত গোটা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট রাজ্যগুলির দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসক ও GST আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে জাল মুদ্রা সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোরও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মাদক ও আগ্নেয়াস্ত্রের হুমকি মোকাবিলায় সীমান্তবর্তী বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য বিশেষ শিবিরের আয়োজন করতে হবে এবং এসব শিবিরে পাটোয়ারি অর্থাৎ প্রহরী, স্থানীয় পুলিশ ও BSF কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
2: পাকিস্তান বর্ডার আর বাংলাদেশ বর্ডার ইতনি বিস্তৃত বর্ডার মে হর সীমা কা এক অলগ প্রকার কা চুনৌতি হ্যায়। কহিন নশে কা ব্যাপার হ্যায়, হিউম্যান ট্রাফিকিং কা সওয়াল হ্যায়, কহিন পর হথিয়ারো কে স্মগলিং কা সওয়াল হ্যায়। হর সীমা কে আপনে অলগ অলগ প্রশ্ন হ্যায়। हमने तय किया है कि BSF जहां जहां है, SSB जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना।
1: ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত রঘনা সীমান্ত এলাকায় গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত এই ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক

0: সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের কাছে হস্তান্তর করেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। নেপালের জন্য কণ্ঠস্বর ভিত্তিক ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য এদিন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনীর একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। প্রারম্ভিক ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশের জনগণের পারস্পরিক অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে কাজ করতে ভারত অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে এবং সবসময় একে অন্যের পাশে দাঁড়ায়। বিদেশমন্ত্রী এদিন বলেছেন, ভারত ও নেপালের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ এবং অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের শক্তিশালী ভিত্তির ওপর। ডক্টর জয়শঙ্কর এদিন জ্বালানি সংকট কাটাতে ভারত নেপালের পাশে থাকবে বলেও উল্লেখ করেছেন।
1: Collaborate closely to maintain security along our long and uniquely open border. Our two countries have always stood by each other in times of need. In the wake of the ongoing crisis in West Asia, the Middle East, we have ensured uninterrupted fuel supplies to Nepal. The importance accorded to this relationship by both sides has only recently been demonstrated. We believe that today there is opportunity to decisively shift the trajectory of India-Nepal relations and to realize the full potential of our ties.
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, তারকেশ্বরে আসন্ন শ্রাবণী মেলার জন্য বিশাল আকারে আয়োজন করা হবে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে। গতকাল ব্রাজিলে IATA-র আঞ্চলিক সহসভাপতি শেলডন হি বলেন, গত কয়েক বছর ধরেই বিমান চলাচলের ক্ষেত্রে ভারত ক্রমাগত অগ্রগতি করছে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখা হবে না, সেগুলির বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। রেল, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI কলকাতা পরিদর্শন করেন। শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং একাডেমিক ও ক্যাম্পাস সংক্রান্ত বিষয়ে তাদের সমস্যা ও উদ্বেগের কথা শোনেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদী ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়া সংঘাতের ফলে ভারত ও বিশ্বের উপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট জানিয়েছে, আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উদ্বেগকে ব্যবহার করতে চাইছে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে এবং পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারে তার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও NTA জানিয়েছে। কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক

কেন্দ্রগুলি লক্ষ্য করে ইরান গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর জবাবে উপসাগরীয় দেশ ও মার্কিন বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ ও গোরুকে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি ও রাডার ব্যবস্থায় ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সাফ মহিলা ফুটবলে ভারত খেতাব জয় করেছে। গোয়ার

0: আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ভারত আজ 3 উইকেটে 368 রান হাতে নিয়ে তাদের অসমাপ্ত প্রথম ইনিংস খেলতে নামবে। KL রাহুল এবং অধিনায়ক শুভমান গিলের জোড়া সেঞ্চুরির সুবাদে ভারত বড় ইনিংস গড়ার পথে এগিয়ে চলেছে। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। খবর শেষ হল, এরপরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী শাশ্বত ভারত। আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতের বাতাস আমার কাছে পবিত্র, ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। আমরা সকলেই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি, একসময় আমিও তা বিশ্বাস করতাম, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ়ভূমিতে দাঁড়িয়ে সংস্কারমুক্ত দৃষ্টি নিয়ে সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে এসে অন্য দেশের অতিরঞ্জিত চিত্রগুলির বাস্তব রূপ প্রত্যক্ষ করে সবিনয়ে স্বীকার করছি আমার ভুল হয়েছিল। হে পবিত্র আর্যভূমি, তোমার তো কখনো অবনতি হয়নি, কত রাজদণ্ড চূর্ণ হয়ে দূরে নিক্ষিপ্ত হয়েছে, কত শক্তির দণ্ড হস্তান্তরিত হয়েছে, কিন্তু ভারতবর্ষে রাজা ও রাজসভা অতি অল্প লোককেই প্রভাবিত করেছে, উচ্চতম থেকে নিম্নতম পর্যন্ত বিশাল জনসমষ্টি আপন অনিবার্য গতিপথে ছুটে চলেছে, জাতীয় জীবনস্রোত কখনো মৃদু অর্ধচেতনভাবে কখনো প্রবল জাগ্রতভাবে প্রভাবিত হয়েছে, শত শতাব্দীর সমুজ্জ্বল শোভাযাত্রার সামনে আমি স্তম্ভিত বিস্ময়ে দণ্ডায়মান, সে শোভাযাত্রার কোনো কোনো অংশে আলোকরেখা স্তিমিত প্রায়, পরক্ষণেই তা আবার দ্বিগুণ তেজে ভাস্বর, আর তারই মাঝখানে আমার দেশজননী রানীর মতো পদবিক্ষেপে পশু মানবকে দেব মানবে রূপান্তরিত করবার ব্রত নিয়ে মহিমময় ভবিষ্যতের দিকে অগ্রসর। স্বর্গ বা মর্তের কোনো শক্তিরই সাধ্য নেই এ জয়যাত্রার গতিরোধ করে। হে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় অর্ণব পথ বহু শতাব্দী যাবৎ লক্ষ লক্ষ মানুষকে জীবন সমুদ্রের অপর পারে অমৃতধামে বহন করে নিয়ে গেছে। আজ হয়তো তোমাদের নিজের দোষেই সেই জাহাজে দু একটা ছিদ্র হয়েছে, সেই জাহাজ হয়তো একটু খারাপও হয়ে গেছে, তাই বলে তোমরা কি এখন তার নিন্দা করবে? জগতের সমস্ত জিনিসের চেয়েও যে জিনিস আমাদের অধিক কাজে এসেছে এখন কি তার উপর অভিশাপ বর্ষণ করা উচিত? যদি এই জাতীয় জাহাজে আমাদের এই সমাজে ছিদ্র হয়ে থাকে, তথাপি আমরা তো এই সমাজেরই সন্তান, আমাদেরই তো ওই ছিদ্র বন্ধ করতে হবে। এসো সানন্দে হৃদয়ের রক্ত দিয়ে আমরা এই কাজ সম্পন্ন করি, আর যদি আমরা তা না পারি, এসো আমরা মরবার জন্য প্রস্তুত হই, আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে ওই ছিদ্র বন্ধ করবো।

0: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা maitreebanduhu@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন উন্নত মানের মৎস্য বীজ উৎপাদন। এ বিষয়ে বলছেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর অনিন্দ্য সুন্দর ঘোষ।
3: উন্নত মানের মৎস্য বীজ, এই কথাটা খুব আজকাল সবার কাছে শুনতে পাচ্ছি। তার কারণ আপনারা জানেন যে মৎস্য বীজ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মাছ চাষের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে আমরা সব জায়গায় শুনতে পাচ্ছি যে মাছের উৎপাদনটা, মাছের বৃদ্ধিটা সেভাবে পাওয়া যাচ্ছে না আগে যেমনভাবে পাওয়া যেত। মাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এই মাছের বৃদ্ধি ব্যাহত কেন হচ্ছে এটা দেখতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে যেটা পেয়েছেন সেটা হচ্ছে যে মাছের বীজের ক্ষেত্রে কোন সমস্যা থেকে যাচ্ছে। কি সেই সমস্যা? সমস্যাটা সাধারণত দেখবেন যে একই বংশভুক্ত মাছ বলবো, তাকে বারবার তাদের মধ্যে প্রজনন করিয়ে মাছের বৃদ্ধিগত সমস্যা এসে যাচ্ছে, এবং বিভিন্ন মাছের হ্যাচারিতে দেখা যাচ্ছে যে তারা অপূর্ণ মাছ, যেমন পূর্ণবয়স্ক পাওয়ার আগে তাদেরকে দিয়ে প্রজনন করাচ্ছেন, এবং প্রজনন করানোর ফলে যেমন মানুষের ক্ষেত্রে অন্য প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে অপুষ্ট মাতা অপুষ্ট পিতার থেকে যে বাচ্চা জন্মায় তাদের পুষ্টি সমানভাবে হয় না। তো এক্ষেত্রেও মাছের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে হ্যাচারিতে। এই কারণে এবং এর সঙ্গে পরিবেশগত কারণও রয়েছে, পরিবেশ হয়তো ঠিক মতো বজায় রাখছে না, হ্যাচারির জলের কোয়ালিটি ঠিক মতো থাকছে না। এই জিনিসটা হতো বলে পরিবেশের কারণে এবং আরো অন্যান্য কারণে মৎস্য বীজের গুণমান অত্যন্ত খারাপ হয়ে গেছিল। তো 2010 পর থেকে ভারত সরকার এবং সেই সঙ্গে অন্যান্য রাজ্য সরকারগুলি একটি সিদ্ধান্ত নেয় যে সমস্ত হ্যাচারিগুলোর ক্ষেত্রে, মানে যেখানে মৎস্য বীজ উৎপাদন করা হয় সেখানে পরীক্ষা চালানো হবে এবং তাদেরকে অ্যাক্রিডিটেশনের আন্ডারে নিয়ে আসা হবে। তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে এই মৎস্য চাষি ভালো মাছ উৎপাদন করছে, তবেই এই সার্টিফাইড সিডটা আপনারা কিনবেন এবং সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। তো এটা মৎস্য দপ্তরের একটা প্রকল্প, মৎস্য দপ্তর এটা নিয়ে কাজ করছে, এবং এখনো পর্যন্ত আমাদের প্রায় 350-400 মতন চাষি ভাই, মানে হ্যাচারি ওনাররা, তারা যোগাযোগ করেছে এবং তারা অ্যাক্রিডিটেশন নিয়েছে। তাদের হ্যাচারি থেকে আমরা দেখতে পেয়েছি যে তারা ঠিক মতন মেনটেন করে উৎপাদন করছে। এবং এই ক্ষেত্রে আরো একটা ব্যাপার উল্লেখ করা দরকার যে সমস্ত মৎস্য বীজ উৎপাদক রয়েছেন বা হ্যাচারি ওনার রয়েছেন তারা সবাই যেন এই অ্যাক্রিডিটেশন দেওয়া হয়, এক বছরের জন্য দেওয়া হতো, এখন 2 বছরের জন্য দেওয়া হয় এবং তারপরে তাকে রিনিউয়াল করতে হবে। এমনটা নয় যে আমরা একবার দেখে গেলাম উৎপাদন ভালো করছে, সমস্ত রকম কন্ডিশন তারা মেনটেন করে যাচ্ছেন, কিন্তু তারপরেই তিনি সেটাকে আর মেনটেন করতে চাইলেন না বা পারলেন না, সেক্ষেত্রে তার কিন্তু ওই একবারের সার্টিফিকেট নেওয়া এটা কিন্তু চলবে না, এটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে এবং সারা বছর ধরে তাকে মনিটর করা হবে। তো এইভাবে আমরা মৎস্য বীজকে সার্টিফাই করার চেষ্টা করছি, এবং এই সার্টিফাইড বীজ নিলে আপনাদের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের পশ্চিমবাংলার নাম কিন্তু সবচেয়ে বেশি আগে থাকত মৎস্য বীজ উৎপাদনে। মৎস্য

0: বীজ উৎপাদনে এখনো আমরা আগে আছি, কিন্তু এই বীজের মান, গুণগত মান সারা দেশে কিন্তু সমালোচিত হচ্ছে। এই কারণেই আমাদের এই পদ্ধতি আজকে নিতে হয়েছে। এবং মৎস্য বীজ সংক্রান্ত ব্যাপারে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের দপ্তরে প্রত্যেকটা ব্লকেই আমাদের মৎস্য সংক্রান্ত অফিসার রয়েছেন, এক্সটেনশন অফিসার রয়েছেন, জেলা স্তরের অফিসার রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন।
1: এতক্ষণ শুনলেন উন্নত মানের মৎস্য বীজ উৎপাদন, এ বিষয়ে বললেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের যুগ্ম মৎস্য অধিকর্তা ড. অনিন্দ্য সুন্দর ঘোষ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: ব্র্যান্ডন পেরেইরা এবং কার্লটন পেরেইরার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রত্নাবলী সাহা। আজ শুনবেন প্রথম পর্ব। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। 10:30 ভক্তিগীতি, পরিবেশনায় সৌমিতা সরকার। 10:45 লোকগানের আসর। বেলা 11:00 অতিথি, অভিনেতা এবং পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আশিস গোস্বামী। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। 12:30 যাত্রাপালা, বাদশাহী ফরমান, রচনা প্রভাস পাল, পরিবেশনা কোন্নগর সুর পঞ্চম যাত্রা সংস্থা। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দ্বিতীয় অধিবেশন শুরু হবে আকাশবাণী মৈত্রী। দ্বিতীয় অধিবেশন দুপুর 3:30 ভারতীয় সময়, 3:35 অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসর। আজ শুনবেন রসময়ী, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। বিকেল 4:35 ষোলোআনা বাঙালি অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। 6:50 আপনার স্বাস্থ্য, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে একটি কথিকা শুনবেন ডক্টর রুদ্রজ্যোতি পালের কণ্ঠে। 7:00 বেতার নাটক সাপুড়ে, রচনা সুকাজল দাস, প্রযোজনা সুভাষ দাস। 7:45 নান্দনিক, লেখক বিনোদ ঘোষালের সঙ্গে আলাপচারিতায় শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে, শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পল্লবী সিনহা। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়, লেখক শঙ্খ ঘোষের রচনা ছোট্ট একটা স্কুল, পরিচয় করাবেন সব্যসাচী চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন বেহাগ রাগে হাওয়াইন গিটার, পরিবেশন করবেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় সাধনা রায়। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার ভ্রমণ পিয়াসী শ্রোতা বন্ধুদের একরাশ সকালের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান।

আজ আমাদের গন্তব্য বাংলাদেশের বান্দরবানের নীলগিরি পাহাড়। এই নীলগিরি পাহাড়কে বলা হয় বাংলার দার্জিলিং। এটি বান্দরবান শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। নীলগিরি পাহাড়ের চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি, নীলগিরি পর্যটন কেন্দ্র। পাহাড়ের পাদদেশে ঘন সবুজে ঘেরা ছোট্ট গ্রাম, আর চূড়ায় দাঁড়ালে দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা। নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড় আর প্রকৃতির উপর আছড়ে পড়া সেই সৌন্দর্য আমাদের সকলকে, সকল দর্শনার্থীদের বিমোহিত করে। নীলগিরি চূড়া থেকে পাহাড়ের সারির আশেপাশে আকাশ পরিষ্কার থাকলে চোখে পড়বে বগালেক, বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় চূড়া কেওক্রাডং, কক্সবাজারের সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী। এছাড়াও নীলগিরির কাছে আদিবাসী গ্রাম থেকে পরিচিত হতে পারেন তাদের অনেক কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে। এই নীলগিরি পাহাড়, নীলগিরি পাহাড়ের খুব কাছেই যেগুলি আপনারা দেখে নিতে পারেন দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল স্বর্ণ মন্দির, চিম্বুক পাহাড় এবং মেঘলা পর্যটন কেন্দ্র। এই বুদ্ধ ধাতু জাদি বা স্বর্ণ মন্দির বান্দরবান শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে বালাঘাটায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির। স্থানীয়ভাবে এটি স্বর্ণ মন্দির নামেই পরিচিত। এই থেরাবেরা বৌদ্ধ মন্দিরটি 60 মিটার উঁচু পর্বতের শীর্ষ দেশে অবস্থিত। মন্দিরটি দক্ষিণ পূর্ব এশীয় স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে। এখানে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তিটি রয়েছে।

রয়েছে বগা লেক বা বগা কাইন লেক। ছোট ছোট গ্রাম এবং পাহাড়কে পাশ কাটিয়ে বয়ে চলেছে এক নান্দনিক জলাশয় বা লেক। এই বগা লেক বাংলাদেশের সবথেকে সৌন্দর্যময় প্রাকৃতিক লেক। এটি একেবারে প্রাকৃতিক লেক। বান্দরবানের রুমা সদর উপজেলা থেকে 18 কিলোমিটার দূরে এই লেক অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 কিলোমিটার উচ্চতায় অবস্থিত এই লেকটির আয়তন প্রায় 15 একর। লেকের নীল জল পর্যটকদের ভীষণ আকর্ষণের। লেকটি তৈরি হওয়ার পেছনে অনেক লোকগল্প প্রচলিত আছে। শীতের সময় বগা লেকের পর্যটনে একটু বেশি ভিড় হয়, কারণ এই লেকে তখন একটু অন্যরকম সৌন্দর্য দেখতে পাওয়া যায়। তবে বর্ষাকালে এই লেকের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। মেঘলা পর্যটন কেন্দ্র রয়েছে। মেঘলায় এই লেকের উপর দুটি ঝুলন্ত সেতু রয়েছে। এছাড়া রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ, চা বাগান, প্যাডেল বোট, অনেক কিছুই। মেঘলা পর্যটন কেন্দ্রে রাতে থাকার ব্যবস্থা সেভাবে নেই, যেটুকু আছে ছোট্ট, আপনারা চাইলে সেই খানেও থাকতে পারেন। রয়েছে শৈলপ্রপাত ঝর্ণা, বান্দরবান শহর থেকে চাঁদের গাড়ি। বিভিন্ন রকম এই যে যাতায়াতের ব্যবস্থা, তাতে করে আপনারা এই শৈলপ্রপাতের ঝর্ণা দেখতে যেতে পারেন। ন্যাচারাল পার্ক রয়েছে এখানে। সেখানে একেবারে প্রকৃতির কোলে খেলে বেড়াচ্ছে বিভিন্ন পশু পাখি। সাধারণত বর্ষার সময় এবং শরৎ ও হেমন্তে এই খানে যাওয়ার উপযুক্ত সময়। এখানে মেঘের ভেলার লুকোচুরি খেলা দেখতে হলে এই সময়টা ভীষণ মনোরম। বিভিন্ন রকম ভাবে এখানে আপনারা বিভিন্ন আশেপাশের যে জায়গাগুলি সেগুলিকে দেখে নিতে পারেন। যখন এখানে যাবেন, এখানে আপনারা সেগুলি দেখে নিতে পারেন। রয়েছে কক্সবাজারের সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। খুব কাছে, এই নীলগিরি পাহাড়ের থেকে খুব কাছে এই সমুদ্র সৈকত, তাই হাতে সময় থাকলে সেখানটাও ঘুরে আসতে পারেন। আর রয়েছে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড়চূড়া কেওক্রাডং। অল্প এই নীলগিরি পাহাড়ের খুব কাছেই এই কেওক্রাডং, তাই এই পাহাড়চূড়া থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। যে কথা বলছিলাম, নীলগিরি পাহাড় সত্যি এক সুন্দর মনোরম এক পরিবেশ নিয়ে হাজির হয় দর্শনার্থীদের জন্য। তার চূড়া থেকে পাহাড়ের চারপাশের পরিষ্কার আকাশে পুরো শৃঙ্গমালা আপনার চোখে পড়বে। তাই বন্ধুরা, এখনই সঠিক সময় আপনার ভ্রমণ ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্য

নির্ধারণ করে নেওয়ার। সামনেই আসছে বর্ষা, প্রায় ঢুকে গেছে বর্ষা, তাই এই সময় যদি আপনারা প্রস্তুতি নিয়ে নেন তাহলে একেবারে সঠিক সময়ে গিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন। তবে বর্ষাকালে পাহাড়ি রাস্তা একটু ভয়ঙ্কর হয়, সেক্ষেত্রে উপযুক্ত সাবধানতা অবলম্বন করেই যেতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। বাংলাদেশের দর্শনীয় স্থান, সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। রাশিয়ার মীরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও ইতালির ফ্লাভিও ক্যাভালিয়ের মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরের জমি নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট রাজ্যগুলির দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসক ও জিএসটি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে জাল মুদ্রা সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোরও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মাদক ও আগ্নেয়াস্ত্রের হুমকি মোকাবিলায় সীমান্তবর্তী বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য বিশেষ শিবিরের আয়োজন করতে হবে।
1: পাকিস্তান বর্ডার আর বাংলাদেশ বর্ডার ইতনি বিস্তৃত বর্ডার মে হর সীমা কা এক অলগ প্রকার কা চুনৌতি হ্যায়। कहीं नशे का व्यापार है, ह्यूमन ट्रैफिकिंग का सवाल है, कहीं पर हथियारों के स्मगलिंग का सवाल है। हर सीमा के अपने अलग अलग प्रश्न हैं। हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना।
0: এদিকে ত্রিপুরা ধর্মনগর থানার অন্তর্গত রঘনা সীমান্ত এলাকায় গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত এই ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের কাছে হস্তান্তর করেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। নেপালের জন্য কণ্ঠস্বর ভিত্তিক ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য এদিন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনীর একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। তিনি আরও ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে। শ্রী জয়শঙ্কর এদিন জ্বালানি সংকট কাটাতে ভারত নেপালের পাশে থাকবে বলেও উল্লেখ করেছেন।

আধুনিক গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদী ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে ভারত ও বিশ্বের উপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG-র আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উদ্বেগকে ব্যবহার করতে চাইছে। কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে ইরান গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর জবাবে উপসাগরীয় দেশ ও মার্কিন বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ ও গরুকে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি ও রাডার ব্যবস্থায় ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াহিয়াও প্রদেশের টলেডো শহরে গতকাল রাতে একটি জমজমাট কমিউনিটি স্ট্রিট ফেস্টিভ্যালে গুলিচালনার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। স্থানীয় পুলিশ ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। রাশিয়া জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ ও তার আশেপাশের এলাকায় ইউক্রেন নজিরবিহীন হামলা চালিয়েছে। সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন লেনিনগ্রাদ অঞ্চলে 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর এই প্রথম। গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। দ্রোজদেনকো জানান, বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি জেলায় ড্রোন ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে, যার ফলে আবাসনগুলির সামান্য ক্ষতি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার ফল উল্টো হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় পুতিন ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলের যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে বলেও তারা জানিয়েছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিক উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করেছে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে এই ওয়াকাথন শুরু হয়েছে। মঙ্গোলিয়া আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। রাশিয়ার মিরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার অষ্টম বাছাই 19 বছর বয়সী আন্দ্রিভার পেশাদার ক্রীড়া জীবনে এটি প্রথম গ্র্যান্ডস্ল্যাম। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ইতালির ফ্লাভিও কোবোলির মুখোমুখি হবেন।
সাফ মহিলা ফুটবলে ভারত খেতাব।

0: জয় করেছে। গোয়ার মারগাঁওয়ে গতকাল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে 7 বছর পর ভারত ফের এই খেতাব পেল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। খবর শেষ হলো, এর পরের খবর স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সকালের আড্ডা, উপস্থাপনায় সাধনা রায়।

ইপার বাংলা ওপার বাংলা দুই বাংলার শ্রোতা বন্ধুদের সকালের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। আমার দুই বাংলা শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন, আর যেটুকু বা মনে হচ্ছিল একটু খারাপ থাকতে পারি বা শরীরটা একটু কেমন কেমন করছে, এই সকালের আড্ডার আসরে বসলে কিন্তু সব কোথায় একেবারে ছুটে পালিয়ে যায়। বন্ধুরা, আজ জানিয়ে দিই যে আজকের এই আড্ডায় আমরা কী কী নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমত আজকে আমাদের যে আজকের দিনের যে গুরুত্ব সে কথা আপনাদের শোনাবো, আজকের দিনে কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল জানাবো। আমরা সবাই লিচু খেতে খুব ভালোবাসি, কিন্তু এই লিচু কখন খেলে সেটা উপকারী, কখন খেলে অপকার, সে সম্পর্কে কিছু তথ্য এবং আরও একটি তথ্য জানাবো, যেটি এই কিছুদিনের মধ্যে যেটি আসতে চলেছে আমাদের হাতে, যেটি নিয়ে বেশ গবেষণা চলছে। আমাদের এই এখনকার যে স্মার্টফোন, সেই স্মার্টফোন নাকি হাওয়া হয়ে যেতে বসেছে, পরিবর্তে অন্য কিছু আসছে। সে কথাও আপনাদের শোনাবো, আর সে সঙ্গে তো থাকবে জানা অজানা এবং দৃষ্টিকোণ আর মন ভালো করা বেশ কিছু গান। তাহলে গানে গানে শুরু হোক আমাদের সকালের আড্ডা। শুরুতেই শিপ্রা বসু কণ্ঠে রইলেন আমাদের।

সকাল সকাল সুন্দর একটি গানে গানে আমাদের সকালটা শুরু হলো। আর সকাল ভালো কাটা মানেই সারা দিনটা ভালো যাবে, এটুকু আশা রাখতেই পারি। তাহলে বন্ধুরা, এখন জানিয়ে দিই যে আজকের দিনে কি কি বিশেষ

0: ঘটনা ঘটেছে বা ঘটতে চলেছে বা কেন আজকের দিনটি এত উল্লেখযোগ্য। আজকের দিনে প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী, গীতিকার ও নাট্য ব্যক্তিত্ব রঞ্জন ঘোষাল জন্মগ্রহণ করেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিহারীলাল চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। আজ ঐতিহাসিক ছয় দফা দিবস এবং আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, তো সুতরাং আমরা একটু শুনবো সে সম্পর্কে। তবে তার আগে একটু আমরা সচেতনতামূলক কিছু কথা শুনে নিই।
1: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
0: আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। নিরাপদ খাদ্যের গুরুত্ব ও খাদ্যজনিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব খাদ্য সংস্থা WHO এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা যৌথভাবে এই দিনটি পালন করে। হ্যাঁ, আর এই দিনটি যখন বিশ্বজুড়ে পালিত হচ্ছে তখন আমরাও একটু সচেতন হই আজকের দিনটাতে। বন্ধুরা, এখন গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানেই কিন্তু আমাদের প্রচুর রসালো ফল চারদিকে পাওয়া যায় এবং আমরা ভীষণভাবে সেটি খেতে পছন্দ করি। আম, জাম, লিচু, এসব ফল তো আমরা ভীষণভাবে খাই, আর এমন সুস্বাদু ফল আমাদের সবারই খুব প্রিয়। আজকে লিচু নিয়ে কিছু কথা বলবো আপনাদের। লিচু আমাদের অত্যন্ত পছন্দের, বোধহয় অনেক বেশি, আমের থেকেও বেশি আমরা হয়তো লিচুকে পছন্দ করি অনেকেই। তো সময় পেলেই আমরা টপাটপ কিন্তু খেয়ে ফেলি লিচু। তবে বন্ধুরা, একটু জানিয়ে রাখি, এই লিচু কিন্তু বেশি খাওয়া একেবারেই ভালো নয় এবং সবচেয়ে বড় কথা, খালি পেটে খাওয়া কিন্তু একেবারেই চলবে না। কারণ লিচুতে মিথাইলেনিক সাইক্লোপ্রোফাইল গ্লাইসিন রয়েছে, অর্থাৎ MCPD। এর ফলে স্বাভাবিক গ্লুকোজ উৎপাদনে কিন্তু লিচু বাধা সৃষ্টি করে, তাই খুব তাড়াতাড়ি সুগার লেভেল কিন্তু কমে যায়, যার ফলে বড়দের হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, শিশুদের মধ্যেও হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ওজন রোধে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ শিশুদের যে বাড়বাড়ন্ত তাতে কিন্তু এই লিচু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে যদি সকালবেলা খালি পেটে খাওয়া হয়, বেশি পরিমাণে খাওয়া হয়। লিচু ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে। তবে বন্ধুরা, জানিয়ে রাখি, যারা উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশারের রোগী এবং ডায়াবেটিস রোগী, তারা কিন্তু ওষুধপত্র ছেড়ে দিয়ে শুধু লিচু খেলে আমার সুগার লেভেল কমে যাবে, ব্লাড প্রেশারের লেভেল কমে যাবে, এটা ভেবে ওষুধপত্র ছেড়ে হাত পা গুটিয়ে বসে থাকবেন না। দয়া করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ওষুধের ব্যবহারটা করবেন। তবে হ্যাঁ, যাদের ক্ষেত্রে এই ব্লাড সুগার বা ব্লাড প্রেশারের সমস্যা নেই, তারা যদি সকালবেলা খালি পেটে প্রচুর পরিমাণে লিচু খান, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খালি পেটে লিচু খাওয়া একেবারেই ভালো না। তবে লিচু কি খাবেন না? অবশ্যই খাবেন, কিছু খাবার খেয়ে তারপর লিচু খাবেন। আর সকালবেলা এত সুন্দর ফল খেলে বা দিনের বিভিন্ন সময় যদি আমরা ফল খাই, তাহলে আমাদের শরীর ভালো থাকে, আমাদের ত্বক খুব সুন্দর থাকে, উজ্জ্বল থাকে, আমাদের একটু বোধহয় গান শোনার সময় হয়ে গেছে, তাই না? তাই আমরা কথা বলতে বলতে এবার চলে যাই গানে। চন্দ্রবিন্দু সেই বিখ্যাত গানটি রইল আপনাদের জন্য।

এখন সময় দৃষ্টিকোণের। আজকে দৃষ্টিকোণ সাহিত্যিক ডক্টর নীহারঞ্জন গুপ্তের স্মরণে আকাশবাণী মৈত্রী সংবাদের প্রযোজনায় শুরু হচ্ছে দৃষ্টিকোণ।

0: পেশায় ছিলেন চিকিৎসক, কিন্তু সাহিত্য পিপাসী অধিকাংশ বাঙালির কাছে তার খ্যাতি একজন ঔপন্যাসিক হিসেবে। বাংলায় ডিটেকটিভ চরিত্র কিরিটি রায়ের জন্মদাতা তিনি, ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লন্ডনে তার স্নাতকোত্তর চিকিৎসাবিদ্যায়, ইংল্যান্ডে থাকাকালীনই ডিটেকটিভ গল্পের প্রতি তার অনুরাগ। সেখানে তিনি দেখা করেন অগাথা ক্রিস্টির সঙ্গেও। দেশে ফিরে তিনি তার প্রথম ডিটেকটিভ গল্প কালো ভ্রমর রচনা করেন, আর সেখান থেকেই গোয়েন্দা কিরিটি রায়ের জন্ম।
1: কালো ভ্রমর মানুষের চেয়ে মুখোশ বেশি, যা আড়ালে চিৎকার করে কিছু একটা বলতে চায়। আমি বিশ্বাস করি খারাপ করলে খারাপ ফিরে আসে।
2: কালো ভ্রমর শাস্তি না পেলে আমার বাবার আত্মা কখনো শান্তি পাবে না।
1: সে হয়তো একটা পাপ মুক্ত সমাজের স্বপ্ন দেখতে দেখতে নিজেই পাপে জড়িয়ে পড়ছে।
3: জীবনে সব থেকে বড় কাজটা বাকি রয়ে গেল যে,
1: আর ওই হিসেবটাতে সব গোলমাল করে ফেললেন।
4: যদি কিছু জিজ্ঞেস করার থাকে কালই করে নেবে।
3: আমার শেষ শিকার।
5: আমরা দুজনেই এখন শিকারের খুব কাছাকাছি। আপনি আপনার শিকারের আর আমি আমার।
1: আমি প্রমিস করছি এবারও আমার হাত থেকে পালাতে পারবেন। আপনি আমার কাছে অনেক কিছু গোপন করে গেছেন।

0: সাহিত্য জীবনে তিনি 200-এরও বেশি উপন্যাস লিখেছেন। এর পাশাপাশি লিখেছেন বেশ কিছু নাটক ও ছোট গল্প, এর মধ্যে খুবই জনপ্রিয় উল্কা, বাদশাহ, লালুভুলু, নীলতারা, মায়ামৃগ, কোমলগন্ধার নিশিপদ্ম প্রভৃতি। তার বেশ কিছু উপন্যাস নিয়ে ছবিও হয় পরবর্তীকালে। একটি হিসেব মতো তার 45টি উপন্যাস নিয়ে বাংলায় ও হিন্দিতে ছবি হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ফাল্গুনী।
1: মাননীয় চুরিভদ্র মহোদয়গণ, আপনাদের ঘরে মা বোন আছেন, একবার ভেবে দেখুন ফুলশয্যার রাত থেকে সমস্ত ঘটনার কথা। যে জঘন্য পরিস্থিতিতে ওই নরপিশাচকে ফেলেছিল, সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে গেলে, নিজের ভাবি সন্তানকে বাঁচাতে গেলে গৃহত্যাগ করা ছাড়া আর কি কোন উপায় ছিল? প্রসিকিউশন অকারণে নারীকে দেহ ব্যবসায়ী বার্গণিকা হিসেবে আপনাদের সবাই সামনে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু আমার কাছে যে কাহিনী আপনারা শুনলেন তাতে কি মনে হয় না মাতৃত্বের এত বড় জ্বলন্ত দৃষ্টান্ত খুব কমই দেখা যায়? আজ আমি আপনাদের কাছে শুধু আসামির তরফে নয়, সমগ্র মাতৃজাতির প্রতিভূ হিসেবে বিচার প্রার্থনা করি।
0: শুধু গোয়েন্দা গল্পই নয়, মানবিক সম্পর্কের টানাপোড়েন, মনোজগতের অদ্ভুত গতিবিধি, সম্পর্কের জটিলতা, নানান সমীকরণ এবং সামাজিক ঘটনা প্রবাহ নানাভাবে উঠে এসেছে তার লেখনীতে। ছোটদের জন্য তিনি সম্পাদনা করেন সবুজ সাহিত্য নামে একটি পত্রিকা। বাংলা সাহিত্যে গোয়েন্দার সংখ্যা প্রায় হাতে গোনা, আর তাদের মধ্যেই কিরীটি অন্যতম। ডাক্তার নিহারঞ্জন গুপ্ত তাই কিরীটির মধ্য দিয়েই বেঁচে থাকবেন আজীবন।

আকাশবাণী মৈত্রী সংবাদের প্রযোজনায় দৃষ্টিকোণ শুনলেন। আমরা রয়েছি সকালের আড্ডায়। এখন সকালের আড্ডার এবারের গানটি রইল আপনাদের জন্য শরৎপালের কণ্ঠে।

0: অকারণে অলস মনে এক পথ চলা, কিন্তু আজকের পথ চলা কিন্তু আমাদের একেবারেই অকারণেও নয়, অলস মনেও নয়, একেবারে সম্পূর্ণ স্ফূর্তিতে আজকে সকালের পথ চলা। কেন? অল ইন্ডিয়া রেডিওর নামকরণের 90 বছর পূর্তি উপলক্ষে এবং কলকাতায় বেতার সম্প্রচারের 100 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আকাশবাণী কেন্দ্র থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেমন তেমনি সেই উপলক্ষে আমাদের আকাশবাণী কলকাতার পক্ষ থেকেও আয়োজন করা হয়েছে ওয়াকাথন। এটি বাস্কেটবল গ্রাউন্ড থেকে আকাশবাণীর 5 নম্বর গেট অব্দি আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। আর এই ওয়াকাথনে অংশগ্রহণ করেছে আমাদের আকাশবাণী মৈত্রীর 3 বন্ধু। তাদের কাছে আজ সরাসরি শুনে নেব তাদের এই ওয়াকাথনের অভিজ্ঞতা। প্রথমেই বন্ধু অর্পিতাকে বলবো, তার অভিজ্ঞতার কথা একটু যদি আমাদের দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদের শোনাই। অর্পিতা, আজ সকালে তুমি এ করেছো, আজকে ওয়াকাথনে তুমি অংশ নিয়েছো, তোমার কেমন লাগলো আজকের এই বিশেষ দিনে?
1: আজকের সকালটা তো ভীষণই খুবই গুরুত্বপূর্ণভাবে শুরু হলো আমাদের কাছে এবং খুব আনন্দের সঙ্গে। আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা সব বন্ধুদের জানালাম সকালের শুভেচ্ছা এই সাধনারই সকালের আড্ডার মধ্যে দিয়ে। আর যেমন সাধনা বলল যে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমরা সবাই হাঁটা শুরু করেছিলাম এবং সেখান থেকে একটা ওয়াকাথনের অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা বাস্কেটবল কোর্ট থেকে হেঁটে এলাম, 2 কিলোমিটার পথ আমরা হেঁটে এসেছি আর এসে এইখানে শেষ করেছি। এখানে একটা সেলফি পয়েন্ট রাখা হয়েছিল, সেখানে ছবি তুলেছি বন্ধুবান্ধবদের সঙ্গে, প্রচুর আনন্দ করেছি।
0: বাহ, খুব ভালো। এবার স্পন্দনের কাছে শুনে নেব যে স্পন্দনের কী অভিজ্ঞতা, এই সকাল সকাল এত সুন্দর দৌড়ঝাঁপ হলো, হাঁটাহাঁটি হলো, শরীরের বেশ এক্সারসাইজও হলো, তা কেমন মনে হচ্ছে স্পন্দন?
2: ভীষণ সুন্দর লেগেছে। আসলে আমাদের সকলের সঙ্গে সকলের না কখনো দেখা হয় না, মানে আমরা আসি, ডিউটি করি, তারপর চলে যাই ওই যতটুকু সময় স্টুডিওর মধ্যে আর কি। কিন্তু এখানে সবাই মিলে এসে আজকের এই অনুষ্ঠানটাতে সবাই তো একসঙ্গে হেঁটেছি, প্রচুর আড্ডা হয়েছে, গল্প হয়েছে, হাসি ঠাট্টা হয়েছে, আকাশবাণী নিয়ে প্রচুর প্রচুর গল্প হয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেটা, আমরা প্রচুর ছবি তুলেছি সকলে মিলে। আর আকাশবাণীর এই ইনিশিয়েটিভ সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিদিন আমরা আসছি, আমাকে যেমন আপনারা সকালের আড্ডাতেই পান, সকালের আড্ডা করছি, বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু এই যে একটা গেট টুগেদার, সবাই একসাথে অনেকটা সময় কাটানো, বেশ খানিকটা পথ হেঁটে আসা, মানে বেশ খানিকটা পথ একসঙ্গে পথ চলা আর কি, মানে সেটা না বোধহয় আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করে। আকাশবাণীর সঙ্গে সম্পর্ক যেমন সুদৃঢ় হয়েছে, সেরকম বন্ধুদের সকলের সঙ্গেও সম্পর্ক সুদৃঢ় হয়েছে আমাদের। তো সাধনাদির সঙ্গে শুনুন আপনারা সকালের আড্ডা, ভালো থাকবেন সকলে।
0: খুব ভালো, সত্যি তাই, আমাদের এই বন্ধুত্বটা আরও সুদৃঢ় হয়। আর ওরা তো মাঠে গিয়ে রাস্তায় একটু ওয়াকাথন করেছে, একটু হাঁটাহাঁটি করেছে, আর আমি করেছি আকাশবাণীর এই স্টুডিওতে বসে।

0: মনে মনে হাঁটাহাঁটি। আর আরেকজন বন্ধুকে পেয়ে গিয়েছি আমাদের সুদীপ্ত, যাকে সুদীপ্ত মিত্র, আর তার কাছে শুনে নেব তার আজকে সকালের অভিজ্ঞতা কি।
1: সকালে আমরা সকালবেলা যখন এসেছি তখন আরও একটা কথা একটু বলি, আমার বন্ধু এখানে রয়েছে অর্পিতা, আমার ভাই স্পন্দন, এবং আজকে যে অনুষ্ঠান করছে সাধনা, শুধু আমরাই নয়, প্রায় আমার ধারণা প্রায় হাজারখানেক আমাদের বন্ধুরা হেঁটেছেন, আমাদের আকাশবাণী মৈত্রীরও প্রচুর বন্ধুরা হেঁটেছেন এবং বিভিন্ন দপ্তরের। এইটা একটা খুব বড় ব্যাপার যে আকাশবাণী মৈত্রী আমাদের সকলের জন্য একটা টি শার্টের অ্যারেঞ্জ করেছিল এবং সেটা একেবারে সাদা, মানে সাদা রঙেরই বলা যায়, ফলে অনেক মানুষ যখন একটা সাদা জামা পরে হাঁটছেন তার যে একটা অসাধারণ সুন্দর ছবি তৈরি হয়েছিল, এবং সেটা সকাল ছটা সাড়ে ছটা থেকে আমরা সবাই আকাশবাণীতে রয়েছি। এবং যেটা স্পন্দন বলছিল সে কথা রেস ধরেই বলি যে অনেক দপ্তরের বন্ধু যাদের সঙ্গে আমাদের তো দেখা হয়ই না, সেটা বিজ্ঞান হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা গীতাঞ্জলি সঞ্চয়িতা বা CBS, এবং অনেকেই আছেন যারা এখানে আমাদের, যাদের আপনারা কথা শুনতে পান না কিন্তু যারা নেপথ্যে থেকে আমাদের সবসময় সহযোগিতা করে, আমাদের সায়েন্স ডিপার্টমেন্ট হোক বা আমাদের যারা ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট তারা রয়েছেন, এবং এই যে সকলে মিলে আমরা আজকে হেঁটেছি, একটা গেট টুগেদার হয়েছে, আকাশবাণীর সঙ্গে জুড়ে থাকতে পারি বলে তো নিজেদের অত্যন্ত গর্বিত মনে হয়, এবং আপনারা যারা আমাদের সঙ্গে অনুষ্ঠান শোনেন আপনারাও তাই, এবং আপনারা আমরা মিলিয়েই তো একটা অনুষ্ঠান হয়, তো একাকী গায়কের নহে তো গান, সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ করে একটা পথ চলি। এই পথ চলা যেমন আমাদের, এই পথ চলা আপনাদেরও, আকাশবাণীর পথ চলা আগামী সময় আরও সুদৃঢ় হোক, আরো আনন্দময় হোক। ভালো থাকবেন,
0: খুব ভালো থাকো, তোমারও খুব ভালো কাটুক আজকের দিনটা। আজ সকালটা সত্যি আমার জন্য খুব স্পেশাল হয়ে গেল আমার তিন বন্ধুকে সঙ্গে পেয়ে, কারণ ভেতরে ভেতরে বসে ভাবছিলাম যে বড্ড একা লাগছিল। অবশ্য আপনারা সঙ্গে আছেন কিন্তু বন্ধুদের পাশে পাওয়ার একটা আলাদা আনন্দ। সবাইকে সঙ্গে নিয়ে আমরা রয়েছি সকালের আড্ডায়।

বিচার দিতেলাম কেন? এ কি কাণ্ড! আজ কিংবদন্তী সঙ্গীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন। 1923 সালের আজকের দিনে ব্রিটিশ ভারতের উত্তর প্রদেশের লখনৌতে তার জন্ম। বাবা তারক দাস মুখোপাধ্যায়। তার চাকরির সূত্রে সতীনাথ খুব ছোটবেলাতেই চলে আসেন চুচুড়ায়। সেখানেই তার বেড়ে ওঠা এবং সঙ্গীত চর্চা। সঙ্গীতগুরু পণ্ডিত চিন্ময় লাহিড়ির কাছে তার শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা। আজ তার শুভ জন্মদিনে তারই গানে গানে তাকে শ্রদ্ধা জানায়।

0: जाना और जाना।
1: জানা অজানায় পরপর তিন দিন শুনবেন পেশি প্রবেশ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর তমোগ্নি মান্না।
2: আমরা কথায় কথায় বলে থাকি পেশিশক্তির আস্ফালন, বিশ্বজুড়ে যুদ্ধের হুঙ্কার, বারুদের গন্ধ, অস্ত্র আর মগজস্ত্রের রণকৌশল। আজ যা নিয়ে কথা বলবো তা একান্ত আমাদের শরীরের মাসেল বা পেশিরই কথা। এই পেশি আমাদের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। মানুষ থেকে শুরু করে যে কোনো বড় ছোট আকারের প্রাণী, এমনকি পোকামাকড়রাও পর্যন্ত এই পেশিশক্তির সাহায্যে প্রতিদিনের বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। পেশির কার্যকারিতা বোঝানো হয় এক বিশেষ উপায়, যার নাম দেওয়া হয়েছে বায়োমেকানিক্স। প্রথমে মানুষ এবং মানুষের কাছাকাছি যেসব প্রাণীরা রয়েছে তাদের কথায় আসা যাক। তাদের পেশির বৈচিত্র্য কিরকম সে কথা অনেকেরই জানা। আমাদের শরীরে প্রধানত তিন ধরনের পেশি থাকে, এদের প্রত্যেকের গঠন ও কাজের ধরন আলাদা। এই পেশিগুলো হল প্রথমত স্কেলিটাল মাসেল বা কঙ্কাল পেশি বা অস্থি পেশি। এরা হাড়ের সঙ্গে যুক্ত থাকে এবং এদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়, তাই এদের ভলান্টারি মাসেল বা ঐচ্ছিক পেশিও বলে। এরা দেহের চলাচল, হাঁটা, বসা, দৌড়ানো ইত্যাদি কাজে সহায়তা করে। মাইক্রোস্কোপে দেখলে আঁকামাকা দাগ বা স্ট্রায়েশন দেখা যায়, তাই এদের স্ট্রায়েটেড বা সরেক পেশিও বলে। কঙ্কাল পেশি খুব দ্রুত কাজ করতে পারে, তবে দ্রুতই ক্লান্ত হয়ে পড়ে। ভার উত্তোলন, দৌড়, ব্যায়াম ইত্যাদিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের শরীরে অনেক পেশি একসঙ্গে কাজ করে ভারসাম্য বজায় রাখে। এর পরের পেশি হল স্মুথ মাসেল বা মসৃণ পেশি। এই পেশিগুলো ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায় না, তাই এদের ইনভলান্টারি মাসেল বা অনৈচ্ছিক পেশিও বলে। পাকস্থলী, অন্ত্র, রক্তনালী, মূত্রাশয় ইত্যাদিতে এরা থাকে। এরা লম্বাটে ও সূচালো প্রান্তবিশিষ্ট এবং এক নিউক্লিয়াস যুক্ত। মাইক্রোস্কোপে স্টাইশন দেখা যায় না, তাই এদের মসৃণ পেশি বলা হয়। এরা ধীরে ধীরে কাজ করে, অর্থাৎ দীর্ঘ সময় ক্লান্ত না হয়ে কাজ চালিয়ে যেতে পারে। খাদ্য পরিপাক, রক্ত চলাচল, প্রস্রাব নির্গমন ইত্যাদিতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসৃণ পেশির কাজ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ঘটে। সব শেষে আসি কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশির কথায়, যা কেবলমাত্র হৃৎপিণ্ডে পাওয়া যায়। এই পেশি অনৈচ্ছিক, তবে দেখতে স্ট্রায়েটেড, কিন্তু কাজের ধরন মসৃণ পেশির মতো। প্রতিটি কোষে এক বা দুটি নিউক্লিয়াস থাকে। এদের কোষগুলো জালের মতো। হৃৎপেশি একটানা সারা জীবন কাজ করে যায়, কখনো বিশ্রাম নেয় না। প্রতি মিনিটে গড়ে 70 বার সংকোচন ও প্রসারণ করে রক্ত সঞ্চালন নিশ্চিত করে। এবার পেশি শক্তি ও সহনশীলতার কথায় আসি। কঙ্কাল পেশির শক্তি বেশি কিন্তু সহনশীলতা কম। মসৃণ পেশির শক্তি কম কিন্তু দীর্ঘস্থায়ী কাজ করতে সক্ষম। হৃৎপেশির ক্ষেত্রে শক্তি ও সহনশীলতা দুই সর্বোচ্চ পর্যায়ে থাকে। মানব দেহে পেশিগুলি সবসময় কাজ করে যায় আমাদের অজান্তে বা আমাদের ইচ্ছা অনুসারে। প্রতিটি পেশির আলাদা আলাদা গঠন, গতি এবং কর্মক্ষমতা থাকলেও সকলেই একযোগে কাজ করে যায়। স্বাস্থ্য রক্ষায় ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে পেশিগুলোর সঠিক পরিচর্যা, ব্যায়াম ও পুষ্টি অত্যন্ত জরুরি। পেশিশক্তির পরিমাপ করার দুটি প্রাথমিক উপায় রয়েছে, পরম শক্তি বা মোট শক্তি, যা একটি প্রাণী ব্যবহার করতে পারে, আর আপেক্ষিক শক্তি, যা শরীরের ওজনের প্রতি ইউনিট ওজন অনুপাতে খরচ করে। পেশি শক্তির উৎস খাদ্য। বিপাকক্রিয়ার নানান ধাপ পেরিয়ে যা থেকে শরীরে তৈরি হয় গ্লুকোজ, এর এক সঞ্চিত আকার হল গ্লাইকোজেন। এদেরও বিপাক হওয়ার পর শেষে তৈরি হয় এটিপি, যা শক্তির প্রাথমিক উৎস। এ কাজে লাগে অক্সিজেন। বেশি পরিশ্রম করলে অক্সিজেনের অভাবে শরীরে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড, যার জন্য মাসেল ফেটিক বা পেশির অবসাদ ঘটে, যা খেলাধুলার সময় প্রায়ই ঘটে। এর থেকে মৃত্যুও হতে পারে। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সহজেই বাড়ানো যেতে পারে পেশির শক্তি এবং হাড়ের ঘনত্ব। এতে আমাদের সচেতনতা বাড়ার সাথে সাথে প্রতিদিনের জীবনযাত্রায় অসুস্থ ও আহত হওয়ার ঝুঁকিও অনেক কম হয়। পরবর্তী পর্যায়ে আলোচনা করব নানা ধরনের খেলাধুলার জন্য নির্দিষ্ট পেশি ও তাদের ভূমিকা নিয়ে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন পেশি প্রবেশ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব, বললেন ডক্টর তমগ্নি মান্না।
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
4: আজকে জানিয়ে দিই আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য কিছু সতর্কবার্তা। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে মাঝে মাঝে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বেগে সরাসরি ঝোড়ো বাতাস বইতে পারে। মৎস্যজীবীদের জন্য তাই জানানো হচ্ছে, আগামী 24 ঘন্টা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে সমুদ্রে যেন তারা না যান, তাদের না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমাদের সময় তো একেবারে শেষ, তাই কথা আর বাড়ানো যাবে না। আমরা বরং সরাসরি আজকের সকালের আড্ডা শেষ করব একটি গান দিয়ে। গানে গানে শেষ করছি সকালের আড্ডা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় মহিনের ঘোড়াগুলি থেকে এই গানটি দিয়ে আমরা শেষ করছি সকালের আড্ডা।

0: সকালের আড্ডা এখানে শেষ হলো। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা, আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কবিকণ্ঠে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবিকণ্ঠে। আজকের অতিথি কবি গার্গী সেনগুপ্ত, তার সঙ্গে আলাপচারিতায় সাক্ষ্য দীপা সরকার। আজ প্রথম পর্ব।
1: আকাশবাণী মানেই যেন ঘরময় এক দেশ, ঝিরঝিরে সব শব্দ নিয়ে গল্প গানের রেশ, পুতুল খেলা গল্প দাদুর আসর বিকেল বেলা, মেঘের মতো ভাসত যেন কল্পলোকের ফেলা। শুক্রবারের নাটক হবে কাজ সেরে চটপট, পড়া ফেলে বই গুছিয়ে বসতাম ঝটপট। গা ছমছম আধার ঘরে হ্যারিকেনের আলো কেমন করে মুছিয়ে দিত মনের সকল কালো। অনুরোধের আসর জুড়ে চিঠির নরম ঢেউ, কেউ লিখছে হুগলি থেকে নদিয়া থেকে কেউ। শ্রোতাবন্ধুর অনুরোধে ঘোষণার সেই সুর, ঘরের ভেতর মন আনচান বিষণ্ন দুপুর। গান শুনতে আসতো হুকুম অনুরোধের রীতে, মান্না লতা হেমন্ত আর সন্ধ্যা আসার গীতে। গল্পদাদুর আসর জমত দত্তি দানব ভূতে, লেপের তলায় ভয় কিংবা হাসির মিষ্টি স্রোতে। যা দেবী সর্বভূতেষু, কাটত ঘুমের ঘোর, মহিষাসুর মর্দিনীতে জেগে উঠত ভোর। কাশফুল আর শিশির ভরে ঢাকের মৃদু তান, রেডিওতেই প্রথম শুনি পুজো আসার গান। খবর পড়ার শৈলী শুনে কত কিছুই শেখা, দেশ বিদেশের সব খবরই মনের চোখে দেখা। আজও সেসব পুরনো দিন মনের মধ্যে বাঁচে, আকাশবাণীর জাদু কাঠি বুকের তারে বাজে।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, অবশ্যই এই মিষ্টি কণ্ঠটি কার আপনাদের জানাবো। তার আগে আমার এবং আজকে আমার কবির তরফ থেকে আপনাদের জানাই সুস্বাগতম কবি কণ্ঠে অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা সৌভাগ্য মনে করি যে আমরা পেয়েছি আমাদের সঙ্গে আজকে কবি গার্গী সেনগুপ্তকে। নমস্কার দিদি।
3: নমস্কার।
2: আকাশবাণীতে আসা বোধহয় এই প্রথমবার আপনার, তাই তো?
3: হ্যাঁ।
2: আপনার অনুভূতিটা ঠিক কেমন সেটা তো আমরা জেনেই নিয়েছি আগে। এবার কবিতা দিয়ে তো অনেকেই সুন্দর করে নিজের বইকে সাজায়, প্রত্যেকেই, বেশিরভাগ কবি চেষ্টা করেন যে সুন্দর করে কবিতা লিখব। কিন্তু আপনার বইগুলো ঘাটতে ঘাটতে আমার একটা জিনিস খুব মানে আকৃষ্ট করেছে আমাকে, যে শুধুমাত্র যে কবিতা দিয়ে পাতাগুলিকে সাজাতে হবে তা নয়, এই যে আপনি যেভাবে প্রচ্ছদ করেছেন বা মুখ কবিতা কখনো কখনো, বা কবিতায় এই যে মলাটের বাঁদিকটা যেটা চট করে আমাদের চোখে পড়ে না, সেখানেও সুন্দর একটি কবিতা লেখা, এই এই যে এই ভাবনাগুলো কিভাবে?
3: হ্যাঁ, আসলে যে কথাটি তুমি বললে যে কবিতার বইকে সাজিয়ে তোলা, এটা খুব বেশি কবির হাতে থাকে না। কারণ প্রচ্ছদ তো আমি জানি না, যিনি প্রকাশক তিনি প্রচ্ছদ করেন। আমার যে তিনটি বই আছে সেই তিনটি বইয়ের প্রচ্ছদ নিয়ে আমি খুব বেশি কিছু, আমার বলার বেশি কিছু ছিল না, ফলে প্রচ্ছদটা যিনি করছেন এটা সম্পূর্ণ তার কৃতিত্ব, সেই প্রচ্ছদটা তিনি কেমন করেছেন। আর যে কথাটা তুমি বললে যে মুখ কবিতার কথা, এই জিনিসটা আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার মনে হয়েছে যখন আমার পাঠক আমার কবিতার বইয়ের ভেতরে ঢুকছেন তখন তাকে যেন একটুখানি একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দেওয়া,

0: বা একটা ছোট ধারণা দিয়ে দেওয়া যে তিনি কোন জগতের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন, এই ভাবনা থেকেই আমার এই মুখ কবিতার অবতারণা। যদিও মুখ কবিতা আমার প্রথম এবং তৃতীয় কাব্যগ্রন্থে রয়েছে, দ্বিতীয় কাব্যগ্রন্থে কিন্তু তেমনটা নেই। দ্বিতীয় কাব্যগ্রন্থের পুরোটাই আমি পাঠকের উপরেই ছেড়েছি, তিনি যেভাবে পাতা উল্টে তাকে যেভাবে গ্রহণ করবেন তার উপরেই ছেড়েছি। আমার প্রথম কবিতার বইটির নাম নেমে যাব পরের স্টেশনে, এটি ধানসিঁড়ি প্রকাশন থেকে বেরিয়েছে। এই বইটিতে যেমন আমার একটি ছোট্ট দুলাইনের মুখ কবিতা আছে,
1: শুনি একটু।
0: হ্যাঁ, তোমার দুঃখ কাড়তে যেন পারে আমার যত সংসারিয়া সুখ। আসলে একেবারে খুব সহজ করে বলতে গেলে এ যেন কবিতাকেই বলা, কবিতার সঙ্গেই আমার প্রেম, তার সঙ্গেই আমার বিরহ। যেন সে আমাকে সঠিকভাবে পাচ্ছে না, তাই তার দুঃখ। আমার যে সংসারিয়া সুখ, সেই সুখ তার কাছে পৌঁছতে কোথাও একটা আমাকে বাধা দিচ্ছে, এরকম একটা ভাবনা থেকে আমার এই কবিতাটির এই দুটি লাইন লেখা। এবং আমার এই বইটা তুমি উল্টে পাল্টে দেখলে বুঝতে পারবে, কবিতার বইটার ভিতরে এরকম কবিতা প্রায়শই আসছে। ফলে তখনও আমি আসলে এই বইটি যখন লিখছি তখনও আমি অনেকটাই সংসারে লগ্ন হয়ে আছি, মানে এই থাকাটা ভীষণভাবে থাকা, এখনও আছি কিন্তু এখনকার থাকাটা যেন কিছুটা থেকেও নেই, না থেকেও আছি, কিন্তু তখনকার থাকাটা যেন খুব বেশি করে যুক্ত হয়ে থাকা। সেজন্য সেই কথাগুলো বারবার আমার কবিতায় এসেছে। আর এই যে নেমে যাব পরের স্টেশনে, এর বিষয়টাও আমার ওখানে রয়েছে কবিতায়, একটি লাইন আছে, সংসার অপেক্ষা করছে পাশের স্টেশনে, এরকম একটি লাইন আছে একটি কবিতায়। সেই রকম ভাবনা থেকেই আমার এই বইটির। আর যেটা বললে যে মলাটের বাঁদিকে, মলাটের ভেতরের পাতায়, সেখানেও অনেকটা ওই পাঠকের কবিতার অন্দরে প্রবেশ করতে সুবিধা করে দেওয়া, এই কবির সম্পর্কে একটুখানি, তার যাপন সম্পর্কে একটুখানি জানিয়ে দেওয়া।
1: এগুলো তো আপনি ভেবেছেন,
0: এইটা আমার ভাবনা, এটা একেবারেই এই কবিতার বইয়ের এই ভাবনাগুলো আমার ভাবনা, যেটা আমার তিনটি বইতেই আছে। তুমি চাইলে আমি একটু পড়ে শোনাতেও পারি। আমার দ্বিতীয় বইটির নাম হচ্ছে লিখলাম নিঃসঙ্গতা পড়লে চুম্বন, এই বইটির।
1: হ্যাঁ দিদি, আমরা এক এক করে সব বইয়ে যাব।
0: একদম।
1: আর আপনার জীবনের অনুভূতি যে আপনার কবিতায় ফুটে উঠেছে সেই কথাটায় অবশ্যই আসব, কিন্তু সদ্য আমরা রবীন্দ্র জয়ন্তী পেরিয়েছি, জাস্ট হাত বাড়ালেই ছোঁয়া যাবে, তাই তো? এই একটা দিক কিন্তু আমি আপনার কবিতা পড়তে পড়তে প্রায় মনে হয়েছে যে রবীন্দ্রনাথের প্রবল প্রভাব রয়েছে, এবং মায়ের কথা কিন্তু বা এক নারীর কথা কিন্তু আসছে, সেটা বোঝা যায়। ঠিক বলছি তো?
0: একদম একদম ঠিক বলছ। আসলে রবীন্দ্রনাথের কথাটা বললে আমার একটা কথা ভীষণভাবে বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে আমি তাকে সত্যিকারের গুরুদেব হিসেবেই ভাবি, আমার ভেতরে তার অবস্থান ঠিক সেরকমটাই। ওই যে রবীন্দ্রনাথ বলেন না যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আমার বারবার মনে হয় যে সেই সুরটা যদি ধরতে পারি আমি, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই যে আমি, ব্যক্তি আমির সঙ্গে বিশ্বের যে সংযোগের যে ছন্দ, সেটাই মনে হয় কোনো শিল্পীর মূল কথা। অসীম একটা ঘনত্বযুক্ত বা অসীম উষ্ণতাযুক্ত একটা বিন্দু থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। আমরা যদি বিগ ব্যাং থিওরির কথা ভাবি তাহলে তো সেই ভাবনাটাই আসে। তাহলে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জড় আর সজীব বস্তুর মধ্যে কিন্তু সেই অসীম ঘনত্বের শক্তি, অসীম উষ্ণতার শক্তির কণামাত্র রয়ে গেছে। সেই কণামাত্র কিন্তু আমার ভেতরেও রয়েছে, সেই আদি শক্তির কণা। এটা তো শুধু আধ্যাত্মবাদ নয়, এটা তো বিজ্ঞানও, তাই না? আজকের বিজ্ঞানও তো সেটাকেই বলছেন। আর রবীন্দ্রনাথ, আমার বারবার পড়তে পড়তে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ যেন সেই ছন্দটাকে ধরে ফেলতে পেরেছিলেন, এবং সেটা তার কাছে তার সমস্ত গানে, কবিতায়, তার লেখায়, প্রবন্ধে সেই ছন্দ, সেই সুরটা সঞ্চারিত হতে হতে হতে হতে গেছে। এবং তার লেখা যখন বারবার পড়েছি, বারবার আমাকে এই বিষয়টি আন্দোলন

0: অনুপ্রাণিত করেছে, তার এই দর্শনটা, এটা আমাকে ভীষণভাবে কি বলবো অনুপ্রাণিত করেছে। এবং আমার মনে হয়েছে যে ওই ছন্দটুকু যদি ধরে ফেলতে পারি, সেটাই একমাত্র ছন্দ যেটা আমাদের সমস্ত সেই পরম আমির সঙ্গে আমার আমির যে যোগের জায়গাটা, সেটা বারবার করে আমার মনে হয়। আর একটা জায়গায় রবীন্দ্রনাথ আমার কাছে ভীষণভাবে প্রিয়, সেটা হলো রবীন্দ্রনাথকে আমার কখনোই একটা পুরুষ সত্তা বলে মনে হয় না। আমার মনে হয় তার মধ্যে একটা নারী সত্তা অত্যন্ত প্রবলভাবে রয়ে গেছে। তা নইলে তিনি মুক্তির মতো কবিতা লিখতে পারেন না, স্ত্রীর পত্রের মতন গল্প লিখতে পারেন না। উনি বারবার বলছেন উদাহরণ হিসেবে, মানে এটা তো দুটো সামান্য উদাহরণ দিলাম, উদাহরণ হিসেবে অনেক অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় রবীন্দ্রনাথ সাধারণ মেয়ে কবিতা বা আরও অনেক কবিতা, একটা সাধারণ কবিতা আমি বলি, রবীন্দ্রনাথ বলছেন, তখন আমি মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেম রুদ্ধ কুটির থেকে, অনেক হলো দেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। এই কথাটুকু উনি কোনো নারীর হয়ে বলছেন না, একটা মানব সত্তা হিসেবে বলছেন, কিন্তু বলছেন কি, বলছেন পদ্মপাতায় ঢেকে মালা গেঁথে, সেই মালা পদ্মপাতায় ঢেকে আনার কথা বলছেন। সে কি একজন পুরুষের কথা? সে তো একটা নারীর কথা। এই যে নারী সত্তার, এবং তার যে কোনো গানে, তার পূজা পর্যায়ের গানে উনি যেভাবে ভাবছেন, আমার মনে হয়েছে তার অর্ধেক পুরুষ অর্ধেক নারী। এই জন্য রবীন্দ্রনাথ আমার কাছে অসম্ভব প্রিয় একজন কবি। তার কবিতা কতটা কবিতা, তার কত বিশ্লেষণ, সেই বিচার বিবেচনা ব্যাকরণগত, সেসব জায়গায় আমি যেতে চাইছি না। তার দর্শনের দিকটা থেকে আমি তার কাছে সব সময় তার পায়ের কাছে বসে আছি। এইটা
1: অসাধারণ বললেন দিদি। এবার মার কথাটাও শুনি।
0: হ্যাঁ, মায়ের কথাটা আসলে, মা আমার যা কিছু গড়ে উঠেছি, যেটুকু আমার হয়েছে তার অনেকটাই মা। মা আমার মতোই একটি গভর্নমেন্ট এডেড স্কুলে শিক্ষিকা ছিলেন, সংসার সামলে, বাচ্চাদের পড়াশুনো, তাদের যাবতীয় কিছু সামলে, স্কুল সামলে মাকে দেখেছি প্রতিদিন বই নিয়ে বসতেন। ওই যে পড়া, প্রতিদিন একটা নিরবিচ্ছিন্ন পাঠের যে একটা জায়গা, সেটা মার কাছ থেকে পেয়েছি। সেজন্য মা আমার কাছে ভীষণ একজন অনুপ্রেরণা দেওয়া মানুষ। শুধু তাই নয়, আমি যা কিছু করেছি তার সব ক্ষেত্রে আমার মা আমার কাছে একজন কি বলবো, ঠিক যেভাবে সাপোর্ট দেয় মায়েরা, মারা যা করেন সেই রকম মা, ফলে সেটা একটা। আর বাবার কথাও এখানে একটু বলতে হয়, কারণ আমার যে শিল্পচর্চার শুরু আমার বাবার হাত ধরে, আমার আবৃত্তি শিক্ষার প্রথম গুরু আমার বাবা, আমার লেখালেখির ক্ষেত্রেও আমার বাবা, আমার বাবা নিজে নাট্যকার, একটা সময় বাবাও কবিতা লিখতেন, ফলে তার কাছ থেকে সেই জায়গাটা আমি পেয়েছি। আর তুমি যখনই আমার অনুপ্রেরণার বিষয়টা বললে যে রবীন্দ্রনাথ এবং মায়ের কথা, সেখানে আরেকজনের কথা আমি একটু উল্লেখ করি, তার কথা উল্লেখ না করলে সেটা অত্যন্ত অন্যায় হবে। তিনি আমার বাবার মতো, বাবার বন্ধু, তার নাম যুগল সেন, তিনি নিজে কবি ছিলেন, কিন্তু আমার লেখার সবচেয়ে বড় পাঠক, মুগ্ধ পাঠক ছিলেন তিনি, এবং আমার তার উৎসাহে আমার লেখা শুরু। আমার মনে আছে আমার প্রথম লেখা 5 বছর বয়সে, সেটা আনন্দমেলায় প্রকাশ করবার জন্য তিনি পাঠিয়ে দেন এবং সেটা প্রকাশিত হয়েছিল। তিনি আমাকে এইভাবে সহযোগিতা করে গেছেন, তিনি আমার সেই অর্থে রক্তের সম্পর্ক নয়, কিন্তু তিনি আমার পরম আত্মীয়। যুগল সেন, তিনি আমাদের মধ্যে আজ আর নেই, কিন্তু তার কথা না বললে আমার হয়ে ওঠাটা বলা হয় না।
1: কিন্তু তার দর্শন তো আপনার মধ্যে থেকে গেছে।
0: একদম, তার সবটুকু আমার মধ্যে
1: রয়েছে। ছোটবেলার কবিতাটা কি আমরা পাবো?
0: হ্যাঁ, ছোটবেলায় সেটা না, একটা কবিতা ঠিক নয়, একটা ছোট্ট গদ্যের মতো স্বপ্ন নিয়ে লেখা। তখন না সেই ছোট আনন্দমেলা বেরোতো, ছোট সাইজ, আমার মনে আছে সেই আনন্দমেলায় লিখছেন, কাকাবাবুকে নিয়ে লিখছেন, সুনীল গঙ্গোপাধ্যায়, সেখানে বুদ্ধদেব গুহর লেখা আছে। মানে এটা আমার এখন ভীষণ ভালো লাগে ভাবতে যে সেখানে আমারও একটি লেখা আছে। আর এই যুগল সেন ছিলেন বনফুলের, ভীষণ সুন্দর ওনার হাতের লেখা ছিল, তাই বনফুলের শেষের দিকে, বনফুল নিজে লিখতে পারতেন না, যুগল সেন সেটা লিখে দিতেন, এই কাজটা করতেন, এবং সেই সময় প্রতিদিন গিয়ে যখন আমি ছোট্ট

0: উনি প্রতিদিন গিয়ে গিয়ে বনফুলের কাছে গল্প করতেন আমার কথা। সেখানে বনফুল আমাকে নিয়ে ছোট্ট একটি ছড়া লিখে দিয়েছিলেন, বুয়া সোনা তোমায় আমি দেখিনি তো তবু তোমায় চিনি, বাক্য বাগিস দুষ্টু শিরোমণি। এটাও আমার কাছে একটা পরম প্রাপ্তি।
1: এত অনুপ্রেরণার কথা হলো, রবীন্দ্রনাথের কথা হলো, মন চাইছে আপনার সুকণ্ঠে আরও একটি কবিতা শুনতে, শুনতে পারি?
0: হ্যাঁ, একদমই তাই। আমি আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা বলি, যে কথাটা বললাম প্রথম কাব্যগ্রন্থে সংসারে লগ্ন হয়ে থাকার বিষয়টি বললাম, সেই সূত্রে একটি কবিতা বলি। কবিতাটির নাম বাউল। তুমি বলছো বোকামি, কাঁদছো কেন? আমরা কোনোদিন নদী হতে পারি না, পৃথিবী কোনোদিন স্বপ্নের মতো, প্রজাপতির মতো জীবন মানুষ পাবে না কখনো, কোনো মাঝরাতে টেলিফোন বেজে উঠে বলবে না চলে এসো ট্রেনের সময় হয়ে গেছে। প্রতিদিন আমি শুধু হেসে হাঁড়ি, অফিস কাজ আর গৃহস্থালি। তুমি বলছো পাগলি, কাঁদছো কেন? খোয়াই তরাই থেকে বালির হৃদয় নদী সবাই যে ডাকছে, অভিমানে ঘাড় বাঁকিয়েছে জল ঢাকা, হাওয়া একতারার ছররা ছোটাচ্ছে, রাঙা ধুলো চোখ ঝাপসা করে ডাকছে, কবে কোন ভোরে আমি তোমার কাছে যাব বাউল?
1: আহ, ইচ্ছে করছে না আবার কথায় ফিরতে, মনে হচ্ছে কবিতা শুনেই যাই, কারণ কবি আবার অসাধারণ বাচিক শিল্পী, এই কম্বিনেশন আমরা চট করে পাই না। কিন্তু আবার কথায় ফিরতেই হচ্ছে, আরও একটি কথা যেটা আমার বারবার মনে হচ্ছে, আপনি বললেন আপনার ছোটবেলার কথা, কিন্তু সে একটা দিন বা জীবনের একটা সময় আসে না তখন মনে হয় যে না এবার আমার কলম কথা বলবে, আপনার জীবনের সেই সময়টা আমরা একটু জানতে চাই।
0: না, সেটা না আমি ওইভাবে বলতে পারবো না, কারণ ওই যে বললাম খুব ছোট্টবেলা থেকে লেখার একটা আগ্রহ ছিল, আর তারপরে ধরো কিশোর বয়সে সব বাঙালি মোটামুটি কবিতা লেখেন, প্রেমে পড়লে কবিতা লেখেন এরকম একটা ব্যাপার থাকেই, সেরকমটা আমারও ছিল।
1: যেহেতু সেই সময় লিখতাম ছোটবেলা থেকে,
0: লিখতাম, এই লেখাটা নিরবিচ্ছিন্নভাবে ছিল, কিন্তু তখন অতটা প্রকাশ হয়তো আনন্দমেলায় ছোটোখাটো দু একবার বেরিয়েছে, কিন্তু তখনও ওই প্রকাশ করার বিষয়টি খুব শক্তপোক্তভাবে মনের মধ্যে ছিল না। কিন্তু তারপর আমি কেরিয়ার এবং সংসারের মধ্যে ঢুকে পড়াতে বেশ কিছুদিন আমার লেখা একদম বন্ধ হয়ে যায়। হয়তো এমনটাও হতে পারে যে একটা কিছু দুঃখ অপ্রাপ্তি না থাকলে হয়তো লেখা আসে না, তেমন কারণেও হতে পারে লেখাটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে আবার আমি যখন একটু স্থিত হলাম, একটু বাইরের বন্ধন থেকে নিজেকে মনে হলো একটু মুক্ত করি, একটু বিযুক্ত করি, সেই সময় এই 2015 সাল নাগাদ, আমার সন্তান তখন একটু বড় হয়ে গেছে, তাকে অতটা আমার সময় দিতে হয় না, তখন আবার কীভাবে যেন কবিতা আমাকে আমার সব কিছু থেকে আমাকে কেড়ে নিল।
1: তা সেটাই জানতে চাইছি যে কবিতা আপনাকে টানলো আবার, তবেই তো এত সুন্দর সুন্দর কাব্যগ্রন্থ আমরা পেলাম, সেটা 2015 সালে
0: আবার ফিরে আসা। আর আবৃত্তি তো করছি, আবৃত্তি করতে শুরু করি একেবারে 3 বছর বয়স থেকে, এবং আবৃত্তি করতে করতে একটা সময় মনে হলো যে আমারও একটু কিছু বলার আছে। আবৃত্তি শিল্পটা আমাকে লেখার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে, ছন্দের কাছে পৌঁছতে সাহায্য করেছে, খুব সহজেই আমি পৌঁছতে পেরেছি যতটুকু পেরেছি আর কি, সেটুকু। আর ওই যে বললাম যে তখন মনে হয়েছে না লিখলে আর পারছি না, আমাকে লিখতেই হবে, কিছু লিখতেই হবে, এইখান থেকে আমার আবার কবিতায় ফেরা।
1: আচ্ছা, যেমন আপনি বললেন যে শুধুমাত্র কবি বা বাচিক শিল্পী এইভাবে আমরা গার্গী সেনগুপ্তকে পাবো না, পুরোপুরি বিশ্লেষণ হবে না আপনার, তার সঙ্গে আরও কিছু রয়েছে, যেমন আপনি শিক্ষিকা, একাধারে আপনি পড়াচ্ছেন স্কুলে, প্রত্যেক দিন রীতিমতো ছাত্রছাত্রী তৈরি করছেন, আর অন্যদিকে আপনি মঞ্চেও রয়েছেন, তাই তো? ঠিক বলছেন,
0: একদম।
1: হ্যাঁ, সেই অভিজ্ঞতার কথা, একটু শুনব।
0: একদম, আমি এখানে একটা জায়গায় একটুখানি আলাদা করব যে সেটা আমার বলা প্রয়োজন। আমি আবৃত্তি চর্চা যেমন করছি, কবিতা যেমন লিখছি, তেমন আমি একটা জায়গায় একটা ছোট্ট সুতো দিয়ে নিজের দুটো সত্তাকে আলাদা রাখি, সেটা হলো

0: আবৃত্তিকর গার্গী সেনগুপ্ত আর যে কবি গার্গী সেনগুপ্ত, এই দুজনকে আমি সযত্নে আলাদা রাখি। আমি মঞ্চে কখনো কবি গার্গী সেনগুপ্তর কবিতা আবৃত্তি করি না। আমার কবিতা অন্য মানুষ আবৃত্তি করুন, সেখানে আমার কোনো আপত্তির জায়গা নেই, কিন্তু আমার মনে হয় যে আমার কবি সত্তাটা আলাদা, আবৃত্তিকার সত্তাটা আলাদা। আর নাটকের কথা বলি, নাটক করতে শুরু করেছি আমি একেবারে যখন আমি মাধ্যমিক পাশ করলাম, তারপর থেকেই। কারণ আমাদের একটি নাটকের দল, আমার বাবা ভিন্ন ধারার থিয়েটার চর্চা করেন, ভিন্ন ধারার থিয়েটার চর্চা করবার জন্য তিনি নাট্য একাডেমি সম্মানেও ভূষিত হয়েছেন। সেই দল থাকার কারণে, প্রায় 50 বছরের একটি দল আমাদের, সেই দলে যুক্ত স্বাভাবিকভাবেই হয়ে যাওয়ার কারণে নাটকের চর্চা আমার সেই ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছে। এবং মঞ্চ আমার কাছে একটা প্রবল আকর্ষণের জায়গা, সবসময় যে খুব প্রতিনিয়ত করতে পারছি তেমনটা নয়, কিন্তু আমার এখন আমার একটা নিজের দলও আছে, সে দলে আমি নাটকের চর্চা করি। আমার মধ্যমগ্রাম, যেখানে আমার বাড়ি, সেখানেই আমার দল। আমার দলের নাম কলকাতা কল্পক, আমরা সেখানে আবৃত্তি চর্চাও করি, নাটকের চর্চাও করি। এবং এই নাটকের চর্চাও আমাকে প্রতিদিন লেখার কাছে নিয়ে আসে, আমার লেখাকে সমৃদ্ধ করে, এটা আমার মনে হয়।
1: আচ্ছা,
0: ব্যক্তি আমি তো সমৃদ্ধ হই সবসময়, শিল্প তো আমাদের সমৃদ্ধ করেই, সেই শিল্পের সঙ্গে যুক্ত থাকার কারণে, পড়াশুনো, সেটাকে মঞ্চায়ন বা উপস্থাপনার জন্য যা যা লাগে, সে সমস্ত কিছুই আমাকে লেখার কাজে আরও আরও মনে হয় এগিয়ে দেয়।
1: মানে আপনার কবিতার ক্ষেত্রে বিভিন্ন শিল্প হাত বাড়িয়ে দিয়েছে,
0: একদম
1: সহযোগিতার হাত। আবারও আমরা আপনার অন্য বইয়ের আরেকটি কবিতা শুনি, শুনে আমরা পরের প্রশ্নে যাই।
0: আচ্ছা, আমি আমার দ্বিতীয় বইটির কাছে যাই। তুমি যেমন বলছিলে যে প্রচ্ছদের কথা, আমার দ্বিতীয় বইটির নাম লিখলাম নিঃসঙ্গতা পড়লে চুম্বন, এটি প্রকাশ করেছে শব্দ কলকাতা।
1: আচ্ছা,
0: এটির প্রচ্ছদ করেছেন হিরণ মিত্র, এটা প্রখ্যাত শিল্পী। এটা আমার কাছে খুব একটা আনন্দের বিষয়, গর্বের বিষয়। কবি বইটি পড়ে তার ভালো লেগেছিল এবং কবি লিখেছিলেন যে একটি অন্য রকমের কবিতার বইয়ের প্রচ্ছদ করলাম, এটা আমার কাছে খুব ভালো লাগার। আমি সেই বইটি থেকে একটি কবিতা পড়ি।
1: হ্যাঁ,
0: কবিতাটির নাম সর্বনাশ। আমরা যারা অনেক আগেই মৃত, আমরা যারা নিহত সংলাপ, ইচ্ছে দিয়ে গুঁড়িয়ে দেব ধুলো, মিথ্যে হবে বিকেল অভিশাপ, পথ চলেছে পথের সর্বনাশে, প্রতিক্রিয়া গাছেরও সহজাত, এসব কথা বুঝতে হলো দেরি, প্রণয় সেও বেদনা সঞ্জাত। দাঁড়িয়ে দেখি মেঘের ঝুঁকে পড়া, হাত ধরেছে ক্লান্ত বিষাদ ফল, ছায়ার পাশে ছায়ার ছবি পুষি, আমাদের তো বিরহ সম্বল। এড়িয়ে যাব ম্যাজিক জল স্নান, এড়িয়ে যাব 52 পিঠ সাপ, অনাঘ্রাত চিরকুমারীর মেঘ, অনবধানে ঘটিয়েছিল পাপ।
1: ওই যে আবারও বলতে হয়, কবির সঙ্গে বাচিক শিল্পী মিলে, যদিও আপনি তাকে আলাদা করে রাখছেন, কিন্তু আমরা কোথাও না কোথাও মিল খুঁজে পাচ্ছি। এই যে বইটি লিখলাম নিঃসঙ্গতা পড়লে চুম্বন, সেখানে অদ্ভুত কবি পরিচিতি, আপনি পড়ুন আমরা একটু শুনি।
0: হ্যাঁ, ঠিক কবি পরিচিতি নয়, এটা ওই যে বললাম,
1: হ্যাঁ,
0: কবিতার যে
1: বিষয়
0: তার সঙ্গে কোথায় যেন একটা, মানে যিনি পাঠক তাকে একটু সচেতন করে দেওয়া যে তুমি কোন রাস্তায় যাচ্ছ, কোন গহনে তুমি ঢুকছ, সেটা যেন একটু বলে দেওয়া। এক অলৌকিক ডুব সাঁতার দিয়ে যেন জলের অক্ষর খুঁজছেন কবি, ছোট ছোট যন্ত্রণার সূচ আর তৃষ্ণার নানা বর্ণের সুতোয় বোনা এই কবিতাগুলি অতলের আহ্বানকে মনে করায়, যেন নৈঃশব্দের স্টেশন থেকে এই মাত্র ট্রেন ছাড়ল, এক পথিক জল ঘুরে ঘুরে দেখে অদৃশ্য মায়া রচিত হয়ে ফিরে যাচ্ছে ধ্রুব লোকে।
1: এটাই বলতে চাইছি, যেখানে আমরা প্রথমে আপনাকে আটকে দিয়েছিলাম একটা প্রশ্নে, বারবারই আপনার অনুভূতির সঙ্গে কবিতার অনুভূতি মিলে যাচ্ছে, ওই যে যেখানে সুখ দুঃখ বিরহ প্রেম বারবার ফিরে আসছে, সেটা কি সত্যি আপনার জীবনের সঙ্গে জড়িয়ে না কল্পনায়?
0: একেবারেই জীবনের সঙ্গে জড়িয়ে। আসলে শুধু

0: কল্পনা দিয়ে শিল্প সৃষ্টি করা খুব কঠিন কাজ। আমার জীবনেরই ছোট ছোট ঘটনা, তার মধ্যে কল্পনার প্রলেপ, কবিতার প্রয়োজনে তৈরি করা হয়েছে কিছু আলো আঁধারি, কিন্তু মূল সুরটা কিন্তু আমার জীবনেরই সুর। আগে যেমনটা বললাম না, খুব বেশি মিথ্যে বলা যায় না কবিতায়, গদ্যে হয়তো খানিকটা যায়, খানিকটা বানিয়ে, খানিকটা কল্পনার বুননে, খানিকটা অতিরঞ্জিত করে লেখা যায়, তবে আমার মনে হয় যে কবিতায় তেমনটা খুব একটা যায় না, অন্তত আমি পারিনি। আমার যা কিছু আছে কবিতার মধ্যে সেটা আমি, একেবারে আমি। আর এখানে একটা কথা খুব বলতে ইচ্ছে করে, আসলে আমার জীবনের মূল শক্তি যদি বলতে হয় তাহলে বলতে হবে সেই শব্দটি হলো প্রেম। প্রেম বললে তো অনেক সময় বাংলা ভাষায় আমরা একটা সংকীর্ণ অর্থে ধরি, সেক্ষেত্রে বলতে পারো লাভ। লাভ যে একেবারে অনেকটা বিস্তৃত অর্থে, সেইভাবে বৃহত্তর অর্থে, সেইভাবেই আমি মূলত ভালোবাসতে ভালোবাসি আর ভালোবাসা পেতে ভালোবাসি। এটাই আমার কাছে জীবনের সর্বোত্তম প্রাপ্তি বলে মনে হয়, এবং তাই আমার লেখার মধ্যে বারবার ঘুরে ঘুরে আসে প্রেম, ভালোবাসা। এবং সেই একটু আগেই যে কবিতাটা বললাম যে প্রণয়, সেও বেদনা সঞ্জাত। ওই প্রণয় মানেই বেদনা তো থাকবেই, বিরহ তো থাকবেই তার হাত ধরে।
1: তাহলে আজকে আমার আর আমার কবির তরফ থেকে এই প্রেম ছড়িয়ে দিলাম শ্রোতা বন্ধুদের মনে। শেষ করতে ইচ্ছে করে না, কিন্তু ওই যে আমরা সময়ের হাতে বাঁধা, আমাদের সঙ্গের কবি, অসাধারণ কবি গার্গী সেনগুপ্তকে নিয়ে আবারও ফিরব কবিকণ্ঠের পরের পর্বে। তবে আজ এখানেই বিদায় নিলাম। সঙ্গে ছিলাম আপনাদের সঙ্গে সাক্ষ্যদীপা সরকার এবং অবশ্যই কবি গার্গী সেনগুপ্ত। নমস্কার।
0: নমস্কার।
2: শুনলেন কবিকণ্ঠে আজকের অতিথি কবি গার্গী সেনগুপ্ত, তার সঙ্গে আলাপচারিতায় সাক্ষ্যদীপা সরকার। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দুর্বা দে।

0: কবিকণ্ঠে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।

0: শুনো না বাঙালি,
1: আমরা স্টুডিওতে পেয়েছি কার্লটন পেরেরা আর ব্রেন্ডন পেরেরাকে। জন্মসূত্রে এরা গোয়ার মানুষ হলেও এখন কিন্তু একেবারে ষোলো আনা বাঙালি, একদম কলকাতার মানুষ। কার্লটন, এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক আমাদের তরফ থেকে স্বাগত শুভেচ্ছা।
2: থ্যাংক ইউ সো মাচ।
1: আর ব্রেন্ডন, তোমাকেও
3: থ্যাংক ইউ।
1: আমরা প্রথমেই যেটা জানতে চাইব, ব্রেন্ডন, তোমার কাছে ক্রিসমাস মানে কি?
3: আমাদের যে রিলিজিয়নে ক্রিসমাস মানে সব কিছু। আমাদের যে সেলিব্রেশনটা শুরু হয়, আমাদের যিশু জন্মেছে, ওনার জন্যে আমরা এই পুরো দিনটা আমরা ডেডিকেট করি। ওনার জন্যে আমরা আমাদের পুরো ফ্যামিলির সাথে মিলে ঝুলে আমরা একসাথে বসে গল্প করি, গান গাই, ক্রিসমাসের জন্য আমরা সেলিব্রেট করি।
1: আপনি কি মনে করেন যে এটা একটা শুধু একটা কমিউনিটির মধ্যে বদ্ধ রয়েছে, না আরো ছড়িয়ে গেছে সকলের মধ্যে?
2: আজকাল আমি দেখি সবাই ক্রিসমাস সেলিব্রেট করে, ওটা আমার পছন্দ আছে।
1: তো ব্র্যান্ডন, তুমি যে বলছিলে যে সবাই মিলে যে ক্রিসমাসটা পালন করা হয়, ক্রিসমাসের দিনটাকে, তো সবাই মিলে বলতে তোমরা নিশ্চয়ই সেই দিনটাতে তোমাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করো সেদিন। তো পূর্বপুরুষদের কথা বলতে একটু জেনে নেব তোমাদের কাছে যে কিভাবে তোমরা বাঙালি হয়ে উঠেছো।
2: আমার বাবা মা ছিল গোয়া, ওখান থেকে কলকাতা এসে ওরা সেটেল করেছে। আমার বাবা ছিল মিউজিশিয়ান, একটা বড় স্কুল কলকাতা টিচার ছিল, ভায়োলিন টিচার। আর আমার বাবা মাঝে মাঝে ড্রামস বাজায়, আমাদের পুরো ফ্যামিলি এখানে। আর আমার পুরো ফ্রেন্ড সার্কেল ছিল বাঙালি।
1: এত সুন্দর বাংলা নিশ্চয়ই ওদের কাছে কি শেখা?
2: আমার ওয়াইফ তো বাঙালি, তো
1: ওহো,
2: আমার ওয়াইফ কিছু শেখেনি আমাকে।
1: কার্লটন, আপনার কয় ভাই বোন?
2: আমাদের খুব ছোট ফ্যামিলি, আমাদের ছটা বোন চারটে ভাই।
1: Such a small family, সত্যি
2: আমার কলকাতার জন্য খুব ছোট ফ্যামিলি।
1: আচ্ছা আচ্ছা, তো নিশ্চয়ই খুব লাকি আপনারা যে
3: তো যদি মেয়েদের জন্য ড্রেস, শাড়ি, যা কিছু, ওটা প্রথম জিনিস, মানে উঠে রেডি হয়ে কাপড় পরবো। আর যারা ক্রিশ্চিয়ান হয় ওরা তো গির্জে যাওয়া কম্পালসারি। যে আমাদের সার্ভিসটা হয়, আমাদের প্রার্থনা হয়, আমি ওই দিনে প্রার্থনা করি যে আমাদের প্রভু যিশু জন্মেছে, যে আবার নেক্সট ইয়ার যখন আসবে, নেক্সট বছর যখন আসবে, ওই ওটার জন্য আমরা আবার প্রিপেয়ার করব আমাদের সেলস কে, আর সেলস যে এই এক বছরে আমরা আরো কি করতে পারি, যে আমরা আপনকে ভালো করতে পারবো, অন্যদের জন্য ভালো করতে পারবো। তো ওটা একটা জিনিস যেটা আমরা প্রার্থনা করি গির্জায়। গির্জার পরে একবার হয়ে গেলে তারপরে আমাদের ফেলোশিপ ওটা হয় চার্চের পরে, কোথায় আমরা সবাইকে উইশ করি, আমাদের গিফট এক্সচেঞ্জ হয়, কার্ড এক্সচেঞ্জ হয়।
1: সেটা চার্চেই করো?
3: চার্চে হয়, যাতে চার্চে অনেকজন, অনেক ক্লোজ রিলেটিভস থাকে, অনেকজনের রিলেটিভস থাকে, বন্ধুরা থাকে। আর আমাদের চার্চ, সব চার্চেই এমনি হয় যে একটা কমিউনিটি, একটা কংগ্রিগেশনে, ওটা একটা ফ্যামিলি, যে কোনো চার্চ বলুন ওই চার্চটাই একটা ফ্যামিলি।
1: আচ্ছা,
3: মানে

0: তো কার্লটন, এই যে গান আপনি বলছিলেন যে গান আমাদের লড়াই রয়েছে, সবাই গান করি, সবাই গান শিখি বা শেখান আপনারা, ক্রিসমাসের দিনের যে গান সেই গানের সঙ্গে আপনারা অন্য সময় ধরুন ক্রিসমাসের সেলিব্রেশনের আগেও তো কিছু আপনাদের প্রিপারেশন থাকে, কিছু প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতির যে গানগুলো সেই গানগুলোর থেকে একটা গান যদি আমাদের শোনান যে ক্রিসমাস প্রস্তুতি হচ্ছে।
1: Sure.

0: জন্য নয়, আমাদের সবাই ক্রিসমাসের কেক আমরা সকলেই ভীষণ উপভোগ করি। তো কেক তৈরি থেকে শুরু করে বা চার্চে যে ক্যারল করা হয় সেই সব দিয়ে আপনাদের কাছ থেকে একটু জেনে নেব যে কিভাবে নিজেকে প্রস্তুত করেন ক্রিসমাসের জন্য।
1: আমাদের জন্য ক্রিসমাসের যে সেলিব্রেশনটা থাকে ওটা ডিসেম্বর শুরু হলেই রেডি, শুরু হয়ে গেছে। অতদিন আমরা কি করি, আমরা আমাদের ফ্যামিলিকে ইনভাইট করি, আগে থেকে বলে দিই যে 25 তারিখ ফ্রি থাকো, আমাদের বাড়িতে পার্টি হবে, আমরা ক্লাবে কোনো পার্টি করছি, সবাইকে আসতে হবে। তো ওটা ফার্স্ট আমরা কি করি, ইনভিটেশনগুলো সবাইকে দিয়ে দিই ফ্যামিলি ফ্রেন্ডসকে। তারপরে আমাদের অনেক প্রেপারেশন থাকে যে আমরা কোথায় থাকি, আমাদের কমপ্লেক্স বিল্ডিং না টাওয়ারে, যে কোনো জায়গায় আমরা থাকি। ক্রিসমাসের দিনে যেমনি পুজোর সময় আমরা গিয়ে প্রসাদ পাই, ক্রিসমাসের দিনে আমরা কি করি যে আমাদের, আমরা ক্রিশ্চিয়ান, আমাদের বন্ধু ফ্রেন্ড নেবার ওদেরকে আমরা বাংলাতে ভোগ বলবো, ইংলিশেও ভোগ বলে দিলে ঠিক আছে, কিন্তু আমরা কি করি মানে প্লেটে আমরা সাজিয়ে দিই ক্রিসমাস কেক, যেটা ফ্রুট কেক থাকে, যেটা আমরা আমাদেরকে বেকারের কাছে গিয়ে মানে বলতে হবে যে আমরা কিরম ভাবে চাই, কি ইনগ্রিডিয়েন্টস লাগবে, ড্রাই ফ্রুটস।
0: এমনি মা কি তৈরি করেন?
1: হ্যাঁ, মা তৈরি করে, কিন্তু মারটা মানে দোকানের মতো না, আমার জন্য মারটা আরো ভালো, কিন্তু সবাই তো দোকানের ভাল লাগে। ওদের যেটা প্রেপারেশনটা থাকে, ড্রাই ফ্রুটস, তারপরে যে ক্যারামেল স্মেলটা থাকে, যে মানে ফ্রেশ কেক যেটা থাকে, বাড়িতে বানালে এমনি নর্মাল থাকে, কিন্তু আমাদের জন্য মায়ের হাতের খাবার সবথেকে ভালো, সবার জন্য মানে আমাদের জন্য, সবার জন্য, খ্রিস্টান হোক হিন্দু হোক মুসলিম, হাতের বানানো খাবার মার থেকে আর কিছু নেই, সবাইকে দিতে হবে বলে আমরা গিয়ে অর্ডার করি, কনফেকশনারি গিয়ে অর্ডার করি। ওখানে বড় অর্ডার করতে হয়, আমাদের যদি দেওয়া হয় তাহলে 50 জনের বেশি হয়ে যায়, তো ওটা একজন একলা বানাতে পারে না বাড়িতে, তো ওটা আমরা অর্ডার করি, ইনগ্রিডিয়েন্টস গুলো বলে দিই কেমনি হবে বানাতে হয়, কত সাইজটা হবে, কাটতে হবে কি না কাটতে হবে, ওই সব রেডি করতে হয়। আর কেকের সাথে আমরা অনেক সময় কোনো স্ন্যাক্সও দিয়ে দিই, আমাদের নিউ মার্কেটে অনেক সময় গেলে ওখানে সুইট যেটা বেচে জুজুপস।
2: আর আমাদের ক্রিসমাসে ভুলে যায় না সান্তা ক্লজ।
0: সান্তা
2: ক্লজ ইজ কামিং টু টাউন, সব বাচ্চাগুলির জন্য।

0: সান্তা ক্লজ মানেই হচ্ছে গিফট। কিরকম গিফট দাও তুমি? ধরো তোমার মাকে দিতে হলো, তুমি কি দাও?
1: এখন গিফট দেওয়ার সময় তো অনেক মানে ভাবতে হয় যে বাড়িতে অনেক জিনিস অলরেডি আছে, তো ক্রিসমাসের জন্য কোনো গিফট দিলে অনেক ভেবে শুভে দিতে হবে যে এটা দিলে ইউজ করবে। মানে আমাদের জন্য যদি ক্রিসমাস গিফট দিচ্ছি ওটা মানে ইউজ করতে হবে ক্রিসমাসের পরে, মানে নেক্সট ডেও ইউজ করতে হবে। তো হতে পারে কানের দুল, কোনো গয়না ছোটখাটো।
0: বাবাকে কি দাও?
1: বাবাকে তো, বাবা তো শার্ট পরতে ভালো লাগে, তো শার্ট কাপড় কিছু, ঘড়ি ফড়ি পরে না। তো
0: মার কাছ থেকে তুমি কি পাও?
1: মার কাছ থেকে তো আমি টাকা নিই, টাকা নিলে আমার জন্য ভালো হবে, টাকা নিলে খরচা করতে পারবো, গিফট নিলে তো আমি কিছু করতে পারবো না, আবার নেক্সট ডে ইউজ করতে হবে।
0: আর বাবার কাছ থেকে তুমি এই যে এতগুলো ক্রিসমাস গেছে, তোমার কাছে বেস্ট গিফট কোনটা ছিল?
1: বেস্ট গিফট ছিল বাবা থেকে এখন অব্দি, যখন আমি ক্লাস ফাইভে পড়তাম তখন আমাকে একটা গিটার গিফট করেছিল। আমি ছোটবেলা থেকে মানে যেহেতু বাবা মিউজিশিয়ান, মাও গায় ট্রেন্ড সিঙ্গার, তো আমিও চাইছিলাম যে আমি ওই লাইনে হবির মতো আমি তুলবো, যে আমিও মিউজিশিয়ান হই, মানে হব, বাজাতে পারি কিছু ইনস্ট্রুমেন্ট। তো আমার বাবা আমার জন্য একটা গিটার কিনেছিল গ্রিন রঙের, ওটা এখনো আছে কিন্তু ওটা মানে ইউজ করা যায় না, মানে মানে ছোট ছোট সাইজের। ওটা আমার জন্য অনেক ভালো ইউজ হয়েছিল, জানি আমি বললাম যে ব্যবহার করব ওটা, মানে গিফট দিলে ওটা ব্যবহার করতে হয়, তো ওটা আমার ভালো ব্যবহার হয়েছে। আমি গিটার মানে শিখে গেছি, অত বাজাই না কিন্তু শিখেছি, তো ওটার জন্য ওটা আমার বেস্ট গিফট এখন অবধি।
0: আচ্ছা,
1: যেটা কোনো গিফট পেয়ে আমি ওই গিফটটা থেকে কিছু শিখেছি, কিছু হয়েছি, কিছু করতে পারি ওটার সাথে।
0: আর সবাইকে যে দেওয়া হয়, এই যে কেকের কথা বলছিল বা স্ন্যাক্স এর কথা বলছিল, এছাড়া লাঞ্চে কি স্পেশাল থাকে সেদিন?
2: আমাদের লাঞ্চ স্পেশাল থাকে টকি,
0: টকি
2: আর একটা থাকে ডাক রোস্ট।
0: একটু ছোট করে জেনে নেব এই স্পেশাল লাঞ্চ যে হয় তার একটা প্রিপারেশন কিভাবে তৈরি হয়। টার্কি রোস্ট করা হয়,
2: চিকেন রোস্টটা একদিন আগে একটু ম্যারিনেট করতে হবে সয়া সস দিয়ে, হোয়াইট সস দিয়ে,
0: আচ্ছা
2: একটু ময়দা, চিকেন স্টাফিং, অনেকজন অন্যভাবে ওরা রান্না করে, আর আজকাল সব রেডিমেড পাওয়া যায় সবাই জানে।

হরণীয় দিন যারা রান্না করে না, ওরা রেডিমেড নিউ মার্কেট থেকে আমাদের কলকাতায় একটা ভালো জায়গা নিউ মার্কেট অর্ডার করতে পারে। অনেক রকমের কোলকাচ থাকে, চিকেন সালামি, এইগুলো সব থাকে আমার স্প্রেডে। আর অনেক ক্লাব আজকাল অনেক লাঞ্চ হয় অন ক্রিসমাস ডে ইটসেলফ। তো আমি একটা গান করি আবার একটা বাচ্চার জন্য, একটা গানে গান আছে রুডল্ফ দ্য রেড নোজ রেইনডিয়ার, সবাই চেনে এই গানটা, সব বাচ্চাগুলো।

আমাদের যে রুডলফ আছে, রুডলফ অলসো খুব বড় একটা নাম আছে আমাদের ক্রিসমাসে। কেন রুডলফ ছিল, রুডলফ ছিল মেন পার্সন যে আমাদের সান্টা ক্লজ যখন আসছে স্লে অন দ্য স্লে, মানে রুডলফ ওটা চালিয়েছে। সান্টা ক্লজ রুডলফকে বলেছে তুমি আমার স্লেটা গাইড করবে সবাইকে। তাহলে এই গানটা আমি কন্টিনিউ করবো।

0: ক্রিসমাসের যে মূল বাণী সেটা হচ্ছে ত্যাগ, শান্তি, ভালোবাসা। তো তোমরা সেই দিনে যে এই ত্যাগ, শান্তি, ভালোবাসার যে বাণীটা সেটা নিজেদের মধ্যে তো নিশ্চয়ই গ্রহণ করো, কিভাবে পালন করো সেই দিনটাতে এই ত্যাগ, শান্তি, ভালোবাসা?
1: ক্রিসমাসের জন্য আমরা একটা জিনিস নিশ্চয়ই করি, সবাই করে, যে কোনো হোক, মানে যদি আমরা ঘুরছি রাস্তায় ক্রিসমাসের দিনে আর যদি আমরা দেখেছি কোনো কোনো বাচ্চা একলা আছে, মা নেই, বাবা নেই, মানে বড় দিদি আছে না, বড় দাদা আছে রাস্তায় আছে, যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, যে কিছু হতে পারে আমাদের হাতে কিছু কোনো গিফট ছোটখাটো, যদি দোকানের সামনে আছি তাহলে ওদের সঙ্গে কিছু কিনে দিই, ওরাও একটু স্পেশাল ফিল করবে ওই দিনের জন্য। ওরা কিছু জানে না যে ক্রিসমাস কি, কিন্তু ওদেরকে বলে দিলে যে এটা তোমার জন্য, মেরি ক্রিসমাস, ওরাও ভাববে হ্যাঁ আমি এই পৃথিবীতে একলা নই, আমাদের জন্যও কেউ আছে, কেউ দেখছে। আর আমাদের ক্রিশ্চিয়ানরা এটাই ভাবে, যেহেতু আমরা এখানে মানুষ হয়ে আমরা জীবিত আছি, কিন্তু উপর থেকে সবসময় কেউ না কেউ দেখছে, কেউ আমাদের কেয়ার রাখছে। তো ওটা আমরাও করতে চাই অন্যদের জন্য যারা অন্য প্রিভিলেজ নেই। অনেক চ্যারিটি হোমস আছে, কোথায় অরফেন চিলড্রেন আছে, ওল্ড এজ হোমস আছে, ওখানে ওরা থাকে, রিটায়ার্ড পিপল ওখানে আছে, ওদের কোনো এন্টারটেইনমেন্ট কিছু নেই,
2: ওরা ওয়েট করে যখন আমরা মিউজিক গিয়ে একটা এন্টারটেইনমেন্ট হবে ওল্ড এজ হোমস এই সব জায়গাটা। আমি লাস্ট উইক একটা প্রোগ্রাম করেছি একটা ওল্ড এজ হোমে, ওরা এত সুন্দর করে এত ভালো করে ওরা এনজয় করেছে, কেন আমি তো অনেক ক্লাবে বাজাই কলকাতা, বাট এরা যখন এত এরা এনজয় করে তো আমি দেখেনি, মানে অল 70+। আর এরা চায় কেন, এদের অনেকজন এরা বাচ্চা আছে অস্ট্রেলিয়া, ক্যানাডা, এইসব জায়গা ওরা সেটেল করেছে, তো আমরা ওদেরকে দেখে আমাদের একটা ক্রিসমাস আমাদের ফিলিং আগে থেকে আমরা অলরেডি পাওয়া যায় সবাইকে দেখে এজেড হোমকে।
0: কার্টন, আপনি উল্লেখ করলেন যে একটা ওল্ড এজ হোমে গেছিলেন, সেখানে গান করেছেন, কোন গানটা করেছেন?
2: আমি এই গানটা করেছি ওল্ড এজ হোম, আর সবাই গান করেছে আমার সঙ্গে এই গানটা।

0: এই গান যা আছে, এই গান আমাদের বলছে কি আগে থেকে একটু প্রিপেয়ার করো ক্রিসমাসের জন্য। সবাই আমাদের হার্টের মধ্যে সব ক্লিন রাখতে হবে, আমাদের কোনো এনিমিজ থাকতে হবে না, এইগুলো সব। এই গানটা আমি যখন গেছে এই হোমে, আমি এই গানটা শুরু করি।
1: সুন্দর গান। তোমাদের কাছ থেকে আমরা শুনলাম লাঞ্চের কথা, শুনলাম তোমাদের সকালটা কিভাবে তোমরা শুরু করছো, কিভাবে দিনটা শেষ করো তোমরা। আমরা তো অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির যখন আমরা স্পেশাল কোনো খাবার বা স্পেশাল সেলিব্রেশন ক্রিসমাসকে নিয়ে আমরা যখন বলছি, তখন আমরা বারবার শুনছি পটলাক ডিনারের কথা। কি সেটা
2: পটলাক ডিনার? বেসিক্যালি যখন আমরা কোনো ফিস্ট, আমাদের ইংলিশে বলে ফিস্ট, কোথায় আমরা বড় স্প্রেড টেবিলে মানে অনেক খাবারের অন্য রকম জিনিস, অন্য প্রেপারেশন, অন্য কুইজিন থাকে, ওটার মধ্যে যখন আমরা ফ্যামিলি একসাথে থাকি, ফ্যামিলি ফ্রেন্ডস, তো আমরা আগে থেকে, যেমনি আমি বলেছিলাম, আমরা আগে থেকে ইনভাইট করে নিই। তো তখন আমরা জিজ্ঞেস করে নিই যে তুমি কি আনবে, কী কী রকমের খাবার।

0: আনবে, তাহলে দুজনের মধ্যে কোনো ক্ল্যাশ না হয়, দুজনের মধ্যে
1: একই
0: রকম খাবার চায় না। ক্রিসমাসের দিন একটা স্পেশালি সবাই চাইবে যে অন্যরকম খাবার থাকবে।
2: আমাদের ম্যাক্সিমাম 25-30 জন থাকে, বাচ্চা থাকে, বাচ্চা তো অলরেডি ওরা এক্সপেক্ট করে ওদের গিফটটা, সকালে ওরা অলরেডি একটা গিফট পেয়েছে, বিকেলে আর একটা গিফট আছে, ওদের একটা ডিউ,
1: একটা বড় টেবিলের মধ্যে যেই যা আনে,
0: যেই যা আনে, ওটা একজন ভাত আনতে পারে, একজন কিছু কারি আনতে পারে, একজন কিছু বিদেশের কোনো রেসিপি আনতে পারে, যেটা সবাই বানাতে জানে ভালো করে, যেটা সবাই এনজয় করবে, একটু একটু খেলেও ঠিক আছে, কিন্তু যে এনজয়মেন্টটা, যেই আমাদের আমরা একসাথে আছি, একসাথে খাচ্ছি, এটা একদিন থাকে যে পুরো ফ্যামিলি আর ফ্রেন্ড একসাথে বসে খেতে পারে। নাহলে রোজ কি হয়, চার মেম্বারের ফ্যামিলি বসে খাবে, প্রার্থনা করবে, কিন্তু ক্রিসমাসের দিনে চার পাঁচ ফ্যামিলি একসাথে থাকে, একসাথে বসে গল্প করবে, গান গাইবে, কিছু পুরনো কথার উপরে কিছু
2: মিসআন্ডারস্ট্যান্ডিং
1: যেটা আছে সেটা পরিষ্কার করে
0: পরিষ্কার করে নেবে, তখন শান্তিটা আসবে, ভালোবাসা আরো বাড়বে, আর এক বছর যাবে পুরো ভালো।
1: মানে সামনে ডিনারটা রেখে চারটে পাঁচটা ফ্যামিলি একজনের বাড়িতে হয়তো হলো, আর অন্যরা নিয়ে আসে খাবার, একসঙ্গে খাওয়া,
0: একজন থাকবে হোস্ট, অন্যরা থাকবে গেস্ট, আর সবাই থাকবে যারা খাবার খাবে।
2: আমরা বিকেলে অনেক ক্রিসমাস ক্যারল করে, আর আমরা অনেক পপ সং আমরা গান করি, মানে রেগুলার পপ সং, যে আমরা কলকাতা
1: বলি পপ সং, সেটা
2: সত্যি।

0: এই একটা গান আছে আর কি হয় এরকম, অনেকজন ইউনাইট করে, অনেকজন সবাই গান করতে হবে, তাহলে পার্টিতে আরও শুরু শুরু শুরু হয়ে যায়, অনেক আরও ভালো ভালো হয়ে যায়। আমি একটা গান করবে, তাহলে আমার একটা বন্ধু আছে, ব্রাদার ল আছে, ওই পার্টির মধ্যে একটা এক্সাইটমেন্ট হয়ে যায়,
1: পার্টিটা জমে ওঠে। একটু আগে কালচানের কাছে শুনছিলাম যে অনেক ভাই বোন আপনাদের, এবং তাদের মধ্যে অনেকেই বিদেশে চলে গেছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক জায়গায়, কিন্তু যারা রয়ে গেছে কলকাতাতে, সেই কলকাতায় যে থাকা মানুষগুলো, তাদের মধ্যে থেকে যারা তোমরা রয়েছো, তোমরা কতটা বাঙালি হয়েছো, কিভাবে হয়েছো বাঙালি তোমরা, বাংলার কি কি তোমাদের ভালো লাগে?
2: আমার তো প্রথম বাংলা হওয়ার মানে কলকাতা,
1: শিওর
2: যদি আমি বাঙালি তার মানে আমার কলকাতায় থাকতে হবে, আমি আর কোনো জায়গায় যেতে চাই না। এখন আমার অনেক বন্ধুরা চলে যাচ্ছে আউটস্টেশন, ব্যাঙ্গালোর, দিল্লি, অনেকরা বিদেশেও চলে যাচ্ছে, তো আমি কলকাতা ছাড়া আর কোথাও থাকতে পারবো না। আমার অত বছর হয়ে গেছে জীবনটা আমি আছি, এখানে আছি, তো আমার জন্য কলকাতা ছাড়া দিস ইজ হোম, এটা আমার বাড়ি। আর বাঙালি তো সবাই, আমার বাবা যেহেতু গোয়ান, তো সবাই বলে না তুমি তো বাঙালি না, যদি কেউ আমাকে জিজ্ঞেসও করে আমি বলি না আমি গোয়ান না, আমি আগে বাঙালি তারপরে গোয়ান, আগে আমি আমার মায়ের দিকে যাই তারপরে বাবার দিকে, যেহেতু আমার মা বাঙালি, আমার মা বেঙ্গলি ক্রিশ্চিয়ান, আর আমার দাদু দিদাও বাঙালি, ওরা এখানে জন্মেছে, আমার দিদা ক্যানিং থেকে, তো আর আমার দিদার যেই আমার ঠাকুরদা মানে গ্রেট গ্র্যান্ডফাদার আমার পাস্টর ছিল, মানে চার্চের প্রিস্ট।
1: আচ্ছা,
2: ওটা পুরো ফ্যামিলিতে আমাদের ভিতরে আছে, যে একদিকে মিউজিশিয়ানের সাইড আছে বাবার দিক থেকে, আর একদিকে সেই স্পিরিচুয়াল সাইড দেই, প্রার্থনা করা, ফ্যামিলির সাথে থাকা, শান্তি থাকা ফ্যামিলিতে, মানে দুটোই আছে, দুটোরই ভালো কোয়ালিটি গুলো আছে।
1: মোটামুটি ভালো বাংলাও বলো, তো তুমি বাংলা খাবারও খেতে ভালোবাসো?
2: বাংলা খাবার তো আমার বন্ধুরা বলে তোমার বাবা গোয়া থেকে আর তোমার মা কলকাতা থেকে, আর দুটোই দেশ মাছ ভাল লাগে খেতে। আর আমার কি হয়ে গেছে, আমার অপোজিট হয়ে গেছে, যে আমি মাছ খাই না, তাহলে মেন যে ডিশটা থাকে গোয়ান আর বেঙ্গলি হবার কথা মাছ খাওয়া, আমি খাই না, মানে কোনো সি ফুড ভাল লাগে না, কিন্তু যেটা ভাল লাগে চিকেন কষা, কষা মাংস, মাটন, ঘি আলু ভাত, ওটা ঘি বাংলা বাংলা ছোটবেলা থেকে তো আমি ঘি আলু ভাত খাই, এখন আমার বন্ধু বলে তুমি আলু হয়ে গেছো, অত ঘি আলু ভাত খে।
1: কালচান বলছে মিষ্টি খেতে ভালোবাসে,
0: খুব খেতে ভালোবাসে।
1: আচ্ছা, কিরকম কি কি মিষ্টি মনে পড়ছে?
0: রসগোল্লা যা আছে,

0: রসগোল্লা,
1: দই, লাল দই থাকে। আমার কলকাতা একটু ভালো মিষ্টির দোকান, সেই জন্য আমি কোনো জায়গা আমি যেতে চাই না, আমি কলকাতা থাকছি এখনো।
0: ওফ, মিষ্টির দোকানের জন্য ভাবা যায় না। আর যখন অন্য কোনো উৎসবগুলো হয়, কলকাতাতে তো খুব বড় করে দুর্গাপুজো হয়, আর অন্যান্য যে সমস্ত উৎসবগুলো আছে সেটাতেও নিশ্চয়ই তোমরা অংশগ্রহণ করো?
1: 100%
2: আমাদের জন্য ফেস্টিভ্যাল সব ইউনিভার্সাল। আমরা যেহেতু খ্রিস্টান, আমাদের ফেস্টিভ্যালটা আছে ক্রিসমাস আর ইস্টার, যেটা এপ্রিলে থাকে, কিন্তু আমরা সব কিছু মানাই। আমি যদি কোনো আমার হিন্দু ফ্রেন্ড থাকলে আমাকে বাড়ির ডাকবে পুজোর জন্যে, আমি বসে সব পুজোর জিনিস করব, টিকা লাগাবো, চুলটা বাঁধবো যেটা বাঁধতে হয় পুজোর সময় করে, তারপরে যে প্রার্থনাগুলো থাকে, মন্ত্রগুলো থাকে, ওটাও আমাকে বলায় আমার বন্ধু, আমার পিছন মানে কানে বলে আর আমাকে রিপিট করতে হয়।
0: আচ্ছা, পুষ্পাঞ্জলি দাও তুমি?
2: হ্যাঁ, তো ওটা মানে আমার ভাল লাগে, যেটা আমার বন্ধু আমারটা মানাবে, আমি আমার বন্ধুর মানাবো।
0: খুব সুন্দর। একটু আগে ব্র্যান্ডন বলছিল যে রক্তে সঙ্গীত রয়েছে, তো রবীন্দ্রসঙ্গীত কি ভালো লাগে?
1: আমার খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত।
0: গাইতে পারেন?
1: আমি একটা ইনস্ট্রুমেন্টাল, আমি ছোট্ট একটা গান আমি পারি,
0: একটু ইনস্ট্রুমেন্টালি শুনে নিই।

0: এবারে কালটন ক্রিসমাসের সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ফাংশন করতে হয়, অনেক জায়গায় গান করেন, আপনি কি মনে করেন যে আপনার কোন গানটা শ্রোতারা বেশি নেয়, কোন গানটা গিয়ে আপনি নিজে ভীষণ আনন্দ পান?
1: একটা গান আছে, নাম আছে And So This Is Christmas.
0: আচ্ছা,
1: মানে এটা একটা আমাদের বলছে কি 25th December এ আমরা গান এটা করতে হবে, আমরা গানটা গান, তা আমি গান একটু করি

0: এবারে ব্রান্ডন যাবো তোমার কাছে, জেনে নেব যে তুমি যেহেতু একদম ছোটদের সঙ্গে রয়েছো, যেহেতু ওদেরকে গান শেখাও তুমি, তো ওরা কোন গানটা শিখতে শুনতে খুব ভালোবাসে বলে তোমার মনে হয়?
1: ওদের জন্য মিউজিক ক্লাসটা ওদের জন্য অনেক এক্সাইটমেন্ট থাকে।
0: আমরা যখন ছোট ছিলাম
1: ওয়ান্স আ উইক ওদের ক্লাসটা থাকে, আর ওরা দাঁড়াবে যে স্যার কখন আসবে, গিটার সাথে ঢুকে কখন আসবে। এখন পুরো বছরে আমরা অন্য কোনো গান করি, কিন্তু ক্রিসমাসের সময় যেটা ওদের অনেক পছন্দ ওটা জিঙ্গল বেল। আর আমি আমাদের ছোট বাচ্চাদেরকে আমি হাতে বেল গুলো দিয়ে দিই আর ওরা বাজাবে বেলটা। কোনো বিট থাকে না ওদের, এখনো বিট ওরা ধরেনি, কিন্তু ওরা গাইবে ঠিক, ওরা গানটা ঠিক জানে, ওয়ার্ড টু ওয়ার্ড ওরা ঠিক জানে, ওটা জিঙ্গল বেলস
0: কিরকম।

0: ওপেন স্লে
1: ক্রিসমাসের সময়টা সত্যি সেই পুরনো দিনের কথা ভাবারই সময়, কারণ সবাই মিলে একসঙ্গে সেই সময় আপনারা সকলে আসেন। আমরা আজকের আমাদের এই অনুষ্ঠান কার্লস গানের একটা গান দিয়ে অবশ্যই শেষ করব, কিন্তু বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আমরা কিন্তু আবার ব্র্যান্ডন আর কার্লটনকে নিয়ে ফিরে আসব।
2: তাহলে আমরা একটা গান করি, উইশিং ভেরি মেরি ক্রিসমাস,
1: মেরি ক্রিসমাস নিশ্চয়।

0: শুনছিলেন ষোলো আনা বাঙালি, উপস্থাপনায় ছিলেন রত্নাবলী সাহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitriwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitriwebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitriwebandhu maitribandhu23@gmail.com।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী।

Poetry. আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মনের মতো গান।

আমার এবারও পরে দুই বারের শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আমি তানিয়া বন্দ্যোপাধ্যায় শুরু করছি মনের মতো গান অনুষ্ঠান। আর এই মনের মতো গান অনুষ্ঠানটি মৈত্রী প্রচার তরঙ্গে এক জনপ্রিয় অনুষ্ঠান হয়ে উঠছে দিনে দিনে। আজকের মনের মতো গানে কী নিয়ে কথা বলবো তার জন্যই একটা ছোট্ট ঝলক দিই প্রথম গানে।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা, একদম ঠিক ধরেছেন। আজকে মনির মতো গানে কথা বলবো মেলা নিয়ে। কারণ শুধুমাত্র ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সারা বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা বসে। কলকাতার কথা যদি আলাদা করে বলি, তাহলে শীতের শুরু থেকেই হরেক রকম মেলা নিয়ে সেজে ওঠে শহর কলকাতা। শহর শহরতলী, গ্রাম এবং সর্বত্রই থাকে কিছু না কিছু মেলা। কোথাও থাকে খাদ্য মেলা, কোথাও থাকে শিল্প মেলা, কোথাও আবার বই মেলা, আবার কোথাও পৌষ মেলা। এর মধ্যে কেউ কেউ আবার ফুল আর সবজির মেলাও করে থাকেন। জয়দেব বা কেঁদুলির মেলা অথবা মুড়িঘাটের মেলার তো অতি প্রসিদ্ধ, তাদের কথা তো আলাদা করে বলতেই হবে। তবে একটা কথা, মেলা যে কারণেই হোক না কেন, তার উদ্দেশ্য কিন্তু থাকে একটাই, বহু মানুষের মিলনস্থল এবং সাথে বিকিনি। মেলায় যাবার বায়নাও থাকে ছোট থেকে বড় সবার মধ্যে। মেলা নিয়ে যায় সেই একটা নস্টালজিয়াতে। মেলার একটা গান শুনে নি, পরের গানটাও মেলা নিয়ে শুনি।

এখন যেমন সমস্ত জিনিসই ভীষণ সহজলভ্য, একটা সময় কিন্তু তা ছিল না। মানুষ তখন অপেক্ষা করে থাকত যে মেলা থেকে তাদের পছন্দের জিনিস কিনবে, আর মেলাতে কেনাকাটার সঙ্গে অন্যরকম বিনোদন জড়িয়ে থাকত মেয়েদের জন্য। চুলের ফিতে, ক্লিপ, কাঁটা, রঙিন চুড়ি, আলতা, টিপ, সে যেন এক স্বর্গ ছিল তাদের কাছে। আর প্রিয়জনের কাছ থেকে পাওয়া মেলা থেকে চুলের ফিতে বা রেশমি চুড়ি যেন প্রেম আর অভিমানের মাঝে এক সেতুবন্ধন ছিল।

শুনছিলাম চিরদিনের ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে সেই বিখ্যাত গান। কথা বলছি মনের মতো গানে মেলা নিয়ে। আর মেলার কথা বলতে গেলে বলতে হয় যে মেলা শুধুমাত্র যে আন্তর্জাতিক মেলা, অন্যরকম মেলা সব আছে, সব কিছুকে ছাপিয়ে যে মেলা সেটা হচ্ছে যে পুজো পার্বণ ঘিরে মেলা। আমাদের গ্রাম বাংলায় পুজো পার্বণ ঘিরে কিন্তু মেলার শেষ নেই। যেমন চৈত্র সংক্রান্তিতে গাজনের মেলা বসে, রথের মেলা, রাসের মেলা, এগুলো কিন্তু এখনও সেই একই রকম পরম্পরা ধরে রেখেছে। দেবদেবীর পুজো বা বিশেষ কোনো উৎসবকে কেন্দ্র করে গ্রামের দিকে কিন্তু মেলা এখনো বসে। সেখানে থাকে মাটির পুতুল, নাগরদোলা বা পাঁপড় ভাজা। মেলার ঐতিহ্যকে এই সমস্ত কিছু যেন আরো আরো এক ধাপ বাড়িয়ে রাখে। এখন শুনে নেব সনৎ সিংহর কণ্ঠে বিখ্যাত সেই গান।

মনের মতো গানে আজ কথা বলছি মেলা নিয়ে। এমন শ্রোতা বন্ধুরা, বাংলা সিনেমাতেও বহু দৃশ্যে মেলা দেখানো হতো, কিন্তু সেই ভিড় তৈরি করে শিল্পীদের দিয়ে অভিনয় করাতে বাধ্য এক হুলুস্থুল কাণ্ড। উনিশ শতকের মাঝামাঝি থেকে বিশ্বে 20টিরও বেশি দেশে 100টির বেশি বিশ্বমেলা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি বছর বাংলা

বছরের প্রথম দিন করে বাংলাদেশের সবথেকে বড় মেলা অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, গ্রামের মেলার সঙ্গে শহরের মেলার কিন্তু এক বিস্তর ফারাক রয়েছে। যেখানে গ্রামের মেলা বাংলার সংস্কৃতির সঙ্গে ধর্মের নিবিড় যোগাযোগ ঘটিয়েছে, মেলাকে ঘিরেই গ্রাম্য জীবনে আসে কিন্তু প্রাণ চাঞ্চল্যতা। সে মেলায় থাকে যাত্রা, পুতুল নাচ, মোরগ লড়াই, রামায়ণ গান ইত্যাদি। এ প্রসঙ্গেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে প্রতিদিন মানুষের ক্ষুদ্র দিন একাকী, কিন্তু উৎসবের দিনে মানুষ কিন্তু বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের

গ্রামীণ মেলার উপরে, গ্রামীণ মেলার উপরে একটি জরিপ করা হয়েছিল একটা সময়। সেখানে দেখা গেছিল যে ভারতবর্ষে কিন্তু 90% যে মেলা হয় তা কিন্তু সবটাই গ্রামকে কেন্দ্র করে।

শুধু আমাদের দেশেই নয়, দুনিয়ার সব দেশেই রয়েছে এই মেলা আয়োজনের সংস্কৃতি। তবে বিশ্বের মুখ্য বাণিজ্য মেলাগুলোর মধ্যে দুই তৃতীয়াংশই কিন্তু হয়ে থাকে জার্মানিতে। প্রতি বছর প্রায় 150টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয় সেখানে। যেমন ধরুন মিউনিখে হয় অক্টোবর ফেস্ট, যেখানে প্রতি বছর 60 লক্ষেরও বেশি পর্যটক এবং স্থানীয় মানুষেরা একত্রিত হন। আরও একটা বিখ্যাত মেলা হলো ব্রেমেন ফ্রি ফেয়ার। এই মেলাটির একটি ইতিহাসও রয়েছে। বলা হয় সম্রাট দ্বিতীয় কনরাড 1035 সাল থেকে এই মেলা আয়োজন করেছিলেন, আর আজ হাজার বছর ধরে এই বাৎসরিক মেলা কিন্তু অনুষ্ঠিত হয়ে চলেছে। মেলা নিয়ে গল্প করছি আজ মনের মতো গানে, চলে যাব আরও একটা গানে।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই তাল পাতার বাঁশির প্রসঙ্গ আসতেই মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি কবিতার কথা, যেখানে রথের মেলায় দেখা যায় যে দুজনের কথায় সুখ দুঃখ কবিতার কথা, যে প্রসঙ্গে দেখা যায় যে একজন এক পয়সার তাল পাতার বাঁশি কিনতে পেরেছে, আবার কোথাও একজন কিনতে পারেনি। তো এই বিভেদ, এই সামাজিক বিভেদ চলে এসছে, কিন্তু আজ আমরা বলছি অন্যরকম কথা। যেমন আমাদের দেশে বিশেষ করে একটা সময় মেলাতে দেখানো হতো মাদারির খেলা বা ভানুমতির খেল, পশু নিয়ে সেই সমস্ত খেলা দেখানোর সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েদের দিয়েও নানা রকম বিপজ্জনক খেলা দেখানো হতো। কিন্তু তবে মোটর সাইকেল নিয়ে মরণ কূপের মতো একটা খেলাও একসময় বিখ্যাত ছিল। তবে জীবজগতের প্রাণীদের নিয়ে এখন খেলা দেখানো নিষিদ্ধ, তাই গ্রামের খেলায় মাদারি খেলা বা ভানুমতির খেল এখন প্রায় সর্বত্রই বন্ধ বলা যেতে পারে।

আশা ভোসলের কণ্ঠে শুনছিলাম অগবধূ সুন্দরী ছায়াছবি থেকে গান। আর মেলা নিয়ে যখন কথা বলছি, ভারতবর্ষের কিছু মেলার খবর শ্রোতাবন্ধুদের বলি। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলা তো একটা বৃহত্তম ধর্মীয় সমাবেশ। এছাড়া রয়েছে পুষ

করে উটের মেলা। এটা প্রতি বছর রাজস্থানের পুষ্করে কার্তিক পূর্ণিমায় বসে। এটা বিশ্বের অন্যতম বৃহৎ গবাদি পশুর মেলা হয়। এছাড়া এখানে রাজস্থানী লোকনৃত্য সংস্কৃতিরও সমারোহ দেখা যায়। পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে বলতে হয় গঙ্গাসাগর মেলার কথা। এছাড়া রয়েছে সোনেপুরে বিহারের পাটনার কাছে গঙ্গা এবং গণ্ডক নদীর সঙ্গমস্থলে আয়োজিত মেলা। এটাও কার্তিক পূর্ণিমা থেকে শুরু হয় এবং চলে প্রায় এক মাস ধরে। আরেকটা মেলার হলো আসামের গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে আষাঢ় মাসে বসে অম্বুমাচী মেলা। এটিও ভারতবর্ষের একটি অন্যতম ধর্মীয় মেলা। এছাড়া রয়েছে সুরাজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা। এই মেলাটি বসে আবার হরিয়ানায়, হরিয়ানার সুরাজকুণ্ডে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বসে এই মেলাটি। এটি ভারতবর্ষের এক ঐতিহ্যবাহী তাঁত ও হস্তশিল্পের মেলা, যা যেখানে হয় অবশ্যই আন্তর্জাতিক মানের প্রদর্শনী। এবং সবশেষে ভারতবর্ষের বিখ্যাত মেলাগুলির মধ্যে আরেকটি মেলার কথা বলতেই হয়, যেটা বসে লাদাখে, লাদাখে হেমিস গোম্পা মেলা। লাদাখ লে অঞ্চলে গুরু পদ্মসম্ভবের জন্মবার্ষিকী উপলক্ষে এই জুন জুলাই মাস নাগাদ এই মেলা পালিত হয় এবং এখানে প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী ছাম বা মুখোশ নৃত্য।

খোলা জীবনের কথা শুনছিলাম এই গানে। মেলাতে সত্যি একটা আনন্দ, সত্যি একটা অন্যরকম মন থাকে, শুধুমাত্র কেনাকাটা নয়, এই যে বিভিন্ন রকম নাগরতলায় চড়া, আনন্দ করা, এই যেন ছোটদের কাছে একটা পরম পাওয়া। আর মেলা প্রসঙ্গেই আজকে আমরা কথা বলছি মনের মতো গানে। বেশি কথা বলবো না, চলে যাব আবারও একটা গানে। এবারের গানটি জয়দেবের মেলা নিয়ে, শুনে নেব স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

মেলানি যে তখন থেকে এত কথা বলছি, তবে একটা কথা কিন্তু বলতেই হবে, সেটা হচ্ছে মেলার কিন্তু খাবারের কথা। এই যে মেলায় যে নানা রকম ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম,

0: এমনকি বিশেষ জায়গার মেলাতে বিশেষ কোনো খাবারেরও একটা বিশেষত্ব রয়েছে। আর এই সমস্ত সম্ভার নিয়েই একটা কিন্তু মেলা তৈরি হয়। যদিও আজকাল সারা বছরে সব কিছুই পাওয়া যায়, তবু মেলায় পাওয়া এই যে চট করে পাওয়া বা চটপটি খাবার যে সমস্ত কিছু পাওয়া যায়, এটা কিন্তু আমাদের আরো নস্টালজিক করে দেয়।
1: আমার পাগলা মন জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দে না কুশাসন।

সব কাটলেট মাংস পোলাও, সব কাটলেট মাংস পোলাও, আলু বখরার চাটনি বোলাও, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মো। তাহলে দিকে নি টোপা টোপা, অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে, কি মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগ, ওই আহা সেই

আমার পেটের মধ্যে ওর বাবাকে জ্বলছে আগুন, ওরে বাপে বাপ নিবে না বাবা দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো। কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা কুড়ি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই, খাবো রে, হাতি খাই, ঘোড়া খাই, উট খাই, ভাড়া খাই, রাজা খাই, প্রজা খাই, খাবো রে, মাথা জিম জিম ভাই ভেবে হিম সিম খাই, গোটা দুনিয়াটা ভাই খাবো রে। এ জ্বালা বুঝবে না ভাই ভুগছে যারা, বাবা অম্বলে এই আগুনে নিবে।

মেলা নিয়ে কথা বলছিলাম, কিন্তু স্টুডিওর ঘড়ি বলছে যে সময় কিন্তু একেবারেই শেষের দিকে, আর এই গল্প আড্ডা কিন্তু এবারের মতো থামাতেই হবে। তবে আর কি, সারা বছর মেলা চলুক সমারোহে, আর শ্রোতা বন্ধুরা আপনারাও আনন্দ করুন নির্ভেজালভাবে এই মেলাতে। আজকের স্টুডিও থেকে বা মনের মতো গান থেকে বিদায় নেব, তবে অবশ্যই অবশ্যই একখানা সুন্দর গান দিয়ে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আজ সুরের আকাশে জ্বলে উঠবে এক চিরন্তন প্রদীপের আলো। হারানো দিনের গানে আজ আমরা মৈত্রীতে স্মরণ করব বাংলা গানের মায়া বিসাধক সতীনাথ মুখোপাধ্যায়কে। ফিরে দেখব তার সুরের পথ চলা, স্মৃতির অন্দর মহল আর জানা অজানা কিছু কথা। শুনব প্রেম বিরহ আর নস্টালজিয়ায় মোরা কালজয়ী সমস্ত গান। স্মৃতির জানালায় ভেসে বেড়াব আকাশ প্রদীপ জলে থেকে আকাশ এত মেঘলার সুরভি নিয়ে। আজ শুনতে ভুলবেন না হারানো দিনের গান, স্মরণে সতীনাথ মুখোপাধ্যায়। কথকের ভূমিকায় থাকবে পল্লবী সিনহা। ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সৌমিত্র সরকার।

এতক্ষণ শুনছিলেন ভক্তিগীতি সৌমিতা সরকারের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে লোকগানের আসর। আজ প্রথম শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়।

0: লোকগানের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অতিথি। এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি অনির্বাণ ভট্টাচার্য, আলাপচারিতায় আশিস গোস্বামী।
1: নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন এমন একজন মানুষ যিনি বলা যায় এখন থিয়েটার এবং সিনেমা, টেলিভিশন, যে আমাদের যা যা মিডিয়া আছে সেই মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় মানুষ, তিনি আর কেউ নন অনির্বাণ ভট্টাচার্য। বহুদিন বাদে এমন একজন শিল্পীকে আমরা পেলাম যিনি অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, গায়ক হিসেবে গান লিখতে জানেন, গান সুর করতে জানেন, দল পরিচালনা করতে পারেন এবং যে কোনো বিষয়ে ভীষণ রকমের পারফেকশনের দিকে যার প্রচণ্ড রকমের নজর। নমস্কার আমাদের সবার পক্ষ থেকে তোমাকে।
2: নমস্কার। নমস্কার আশিসদা।
1: আমি তুমি করেই বলি তোমাকে।
2: নিশ্চয়ই।
1: তুমি কেন থিয়েটারে এলে, এটা দিয়েই আমরা শুরু করি সাধারণত কথা আমাদের, যে অন্য অনেক কিছু ছিল এবং অন্য অনেক কিছু তুমি পারো।

0: কিন্তু তার মাঝখান থেকে থিয়েটারটাই যেন তোমার কাছে অনেক বড় হয়ে এলো, বা থিয়েটারে কেন থাকতে চাইলে, যেখানে তুমি জানো যে খুবই স্ট্রাগলের একটা জায়গা, কিন্তু ছোটবেলা থেকে এই ঝোঁকটার দিকে কেন এলো সেইটুকু একটু আমরা আগে শুনে নিই একটু।
1: প্রথমত আমি থিয়েটারে কেন এলাম সেটা আমার এখন আর মনে নেই খুব একটা ভালো করে। তার একটাই কারণ, এই প্রশ্নটা কোনোদিনই আমায় ভাবাইনি। আমি এতটুকুই মনে করতে পারি, যেটা আপনি বললেন তার সাথে আমি খানিকটা দ্বিমত পোষণ করে বলতে পারি, সেটা হচ্ছে যে আমি যখন থিয়েটার করতে এসেছিলাম তখন আমি আরও অনেক কিছু পারি এমনটা নয়। মানে তখন আমার কৈশোর বয়স, আমি সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এবং ঝোঁকের বসে, হুজুকের বসে বাড়ি থেকে দূরে থাকব, দূরে কলকাতা শহরে যাব, এই এক ধরনের বলা যেতে পারে বাউন্ডুলে পনার প্রতি একটা অবিমিশ্র ঝোঁক থেকেই আমার কলকাতায় চলে আসা এবং থিয়েটারে ঢুকে পড়া। ঢুকে পড়ার পরে আমি কখনো এটার কেন, এটার মানে, এটার কি অর্থ, এটাতে কি হবে ভবিষ্যতে, এটার দিকে কখনো তাকাইনি। টিল দ্য ডেট, মানে আজ পর্যন্ত আমি কখনো এটা নিয়ে ভাবিনি যে এই যে আমি এটা করছি, এটা কেন করছি। আমাকে কখনো এই প্রশ্নটা বিব্রত করেনি, এবং আমার কখনো মানে জোর করেও আমাকে কখনো এটা ভাবতে হয়নি যে আমি হোয়াই আই এম ডুইং দিস, এটা আমি মনে করি না।
0: তাহলে শুধুই বাউন্ডুলে পড়া করবার জন্য তুমি রবীন্দ্রভারতীতে নাটক বিভাগে ভর্তি হলে?
1: হ্যাঁ, খানিকটা বলা যেতে পারে তাই। শুধু বাউন্ডুলে পড়াটা হয়তো ঠিক নয়, কারণ আমার আমার মনে হয়েছিল যে একটা একাডেমিক্সে একজন ছাত্র হিসেবে আমার খুব ভালো ভবিষ্যৎ নেই, এইটা আমি পরিষ্কার ছিলাম তখন। যতটুকু বোধবুদ্ধি সেখান থেকে মনে হয়েছিল যে পড়াশুনোর জগতে আমি খুব বিরাট কিছু করে উঠতে পারবো না, এবং তখন সেটা 2004 সাল, অন্য পৃথিবী ছিল তখন। কিন্তু সেই পৃথিবীতে দাঁড়িয়েও আমি বুঝতে পারছিলাম যে অঙ্ক, বিজ্ঞান এগুলোতে ভালো না হলে খুব বেশি দূর কিছু করা যায় না। মানে আমাদের এরকম ধারণাটা তৈরি হয়েছিল, আমরা সবসময় কুলীন হিসেবে দেখতাম যে অঙ্কে ভালো, যে বিজ্ঞানে ভালো, যে ফিজিক্সে ভালো, যে কেমিস্ট্রিতে ভালো, বাংলায় ভালো, ভূগোলে ভালো, ইতিহাসে ভালো, তারও নিশ্চয়ই ভবিষ্যৎ আছে, কিন্তু আমার দ্বারা সেসব হবে না। এবং আমার ভালো লাগছিলও না পড়াশুনো ব্যাপারটা ততদিনে, মানে খেলাধুলো ব্যাপারটার প্রতি ঝোঁক বরাবর ছিল, কিন্তু আমি ততদিনে বুঝতে পারছিলাম যে খেলাধুলো তো আমার বিরাট কিছু হওয়ার নেই। কারণ আমি একবার স্কুল টিমে ছিলাম, তাতে অফ স্পিন করতে গিয়ে খুব মার খেয়েছিলাম। হ্যাঁ, মানে প্রায় 5টা বলে 4টে 6, 1টা 4, হ্যাঁ 1টা ওয়াইড, এসব করে টোরে আমার মানে আমার মনে হয়েছিল যে প্রফেশনাল স্পোর্টসে আমার কিছু করার নেই। পাড়ার মাঠে আমি হয়তো বেশ একটা ভালো স্পেল করতে পারি, বা ফুটবলে রাইট আউটে ভালোই খেলতে পারি, কিন্তু প্রফেশনাল ফিল্ডে আমার কোনো কেরিয়ার নেই। সো এগুলো সব আমার কৈশোরে ঘটেছে। দুটো জিনিস, একটা হচ্ছে আমি চলে যাই বাড়ি থেকে দূরে গিয়ে কলকাতায়, দেখি কি সেখান থেকে বাউন্ডুলে পড়ার কথাটা, আর সেকেন্ডলি আমার মনে হয়েছিল যে একাডেমিক্সে আমার কোনো ভবিষ্যৎ নেই।
0: তার এক বছরের মাথায় তুমি উহিনীতে বাবা জয়েন করলে?
1: হ্যাঁ, উহিনীতে আমাকে তথাগত, আমার বন্ধু তথাগত নিয়ে গেছে। আমি তখন সেন্ট্রাল কলকাতায় কিছু হয় না, কিছু রোয়াকে কিছু দল বসে, সব অফিস থেকে ফিরে এসে বিভিন্ন রকম লোকজন তাদের মানে ফর দের ওন ইন্টেলেকচুয়াল অর্গাজম, নানান রকমভাবে নানান রকম উদ্দেশ্যে, বা কেউ কেউ হয়তো একটি পার্টিকুলার মহিলাকে সপ্তাহে 3 দিন দেখবেন বলেই হয়তো, এরকম কিছু কিছু নাট্য দল ছিল মধ্য কলকাতায়। তো সেরকম কিছু দলে এদিক ওদিক করে টোরে থাকে, তখন তথাগত আমাকে এসে বলে যে তুই এগুলো কি, এগুলোর কোনো মানে নেই, আমরা সিরিয়াস থিয়েটার।
0: তথাগত তো তোমার থেকে এক বছরের সিনিয়র ছিল?
1: নো, সেম ব্যাচ
0: ছিল।
1: যে তুই, আমরা সিরিয়াস থিয়েটার করতে এসেছি, আমরা থিয়েটার নিয়ে পড়াশোনা করছি, তুই এরকম অ্যামেচার দলগুলোতে গিয়ে তোর কি হবে, তুই চল অদ্রিজাদির কাছে।
0: 5 বছরের অভিজ্ঞতাটা কি তোমার?
1: একটা কথাই আমি বলতে পারি যে আমি আজকে যা করছি, আমি এক আমার আমার পাঠ যেরকম, আমার আমার যে বোধ তৈরি হয়েছে, আমার যে অনুভূতি প্রবণতা তৈরি হয়েছে, বা যেভাবে আমি দেখতে শিখেছি, সেটা পুরোটাই ওই 5 বছরেরই বলা যেতে পারে। যে জীবনে তার পরবর্তীকালে আমি আরও যে 15টা বছর, তাতেও সবসময় আজকের দিনেও কিছু না কিছু শিখছি, জানছি। কিন্তু কি হয়, যে কোনো ভাবনা বা যে কোনো চিন্তারকে দাঁড় করিয়ে রাখার জন্যে, বা সেটাকে করার জন্য তো একটা জমি বা একটা কড়াই বা একটা পাত্রের দরকার হয়। সেই পাত্রটা কমপ্লিটলি উহিনীতে তৈরি আমার, অভিনেতা হিসেবে, একজন শিল্পের ছাত্র হিসেবে, একজন মোটামুটি আমি যে ধরনের মানুষ সেটাও উহিনী থেকেই অনেকটা তৈরি হয়েছে।
0: 2010-এ উহিনী ছাড়লেন?
1: 2010-এ অগস্ট মাসে আমরা মিনার্ভা রেপার্টরিতে জয়েন করলাম। সেখান থেকে আমি একজন অভিনেতা হিসেবে বা কর্মী হিসেবে দল থেকে মানে ডিসকন্টিনিউড হলাম আর কি। যে ডেফিনেটলি দলের সদস্য পদ ছিল, এবং আমি দলের মিটিংয়ে যেতাম, এতে যেতাম, এবং কথা ছিল যে রেপার্টরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার গিয়ে দলে রিজয়েন করব। কিন্তু বাঙালি নাটকের দলে যা হয়, বচসা হয়, হ্যাঁ, দুটো জিনিস তো মূলত হয়, থিয়েটার হয়, তারপর একটু থিয়েটার ভাব হয়, তারপর বচসা হয়। আমাদের তারপরে বচসা হলো, তারপর আমরা বাংলা ইতিহাসের তদানীন্তন ঐতিহ্য মেনে আমরা কয়েকজন দল থেকে আলাদা হয়ে গেলাম। তারপর

0: আবার সেই ঐতিহ্য মেনে নিজেরা কয়েক বছর পরে দল
1: মানে
0: করে
1: তুমি
0: ফেলো।
1: সেই যে বাউন্ডুলেপনা করতে এসেছিলে আর কি, সেইটা আস্তে আস্তে আস্তে আস্তে আর বাউন্ডুলেপনা নেই।
0: না, বাউন্ডুলেপনা করতে এসেছিলাম সেটা খুবই একটা তাৎক্ষণিক, তার কারণ আমি যবে উহিনী থেকে মিনার্ভা রেপার্টরিতে আসছি ততদিনে আমি অনেক কিছু করে ফেলেছি। ততদিনে আমি থিয়েটারের ডিসিপ্লিন বুঝে ফেলেছি, আমি দলের ক্যাশিয়ার হিসেবে কাজ করে ফেলেছি, আমি একজন দলের কর্মী হিসেবে অনেকখানি কাজ করে ফেলেছি, অভিনেতা হিসেবে অভিনয়ের ছাত্র হিসেবে অনেকটা
1: অনেকগুলো
0: অভিনয়
1: অভিনয়কে
0: অনেকগুলো অনেক অনেকটা অনেকটা দূর এগিয়ে দিয়েছেন, যেখানে আমি পেশাদার অভিনেতা হিসেবে মিনার্ভাতে নির্বাচিত হচ্ছি। ফলত সেই বাউন্ডুলেপনাটা আর নেই, কিন্তু মানে যা হয় আর কি, তারপরে পুরো জিনিসটাই ওই একটা ময়দা বা আটার বল বালিতে গড়িয়ে দেওয়ার মতো সব লাগতে লাগতে গেছে,
1: লাগতে লাগতে গেছে।
0: সবই যা যা হয়েছে এখানে, মানে এখানে যা যা আছে, মানুষ আছে, প্রেম আছে, থিয়েটার আছে, সাফল্য আছে, ব্যর্থতা আছে, মন খারাপ আছে, হতাশা আছে, প্রচন্ড আনন্দ
1: এবং মজার
0: আছে।
1: বিষয় হলো তুমি 2010-এই রেপার্টরিতে জয়েন করলে এবং রাজা লিয়ারে
0: এডমন্ডের চরিত্রে অভিনয় করলে,
1: এডমন্ডের চরিত্রে তুমি অভিনয় করলে একজন বিখ্যাত মানুষের পাশে,
0: সৌমিত্র চট্টোপাধ্যায়।
1: চট্টোপাধ্যায় এবং আরো সিনিয়র কিছু অভিনেতা ছিলেন,
0: বিমল চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী।
1: এই অভিজ্ঞতাটা যদি একটু বলো, শেয়ার করো যদি একটু।
0: এক ধরনের একটা মুগ্ধতার অভিজ্ঞতাই ছিল, একটা এক ধরনের একটা সুমন মুখোপাধ্যায় যেভাবে শুরু করেছিলেন কাজটা, মিনার্ভা থিয়েটার কমপ্লিটলি শাট ডাউন করে ইট ওয়াজ ডেডিকেটেড টু দ্য রেপার্টরি কোম্পানি, এবং একেবারে আমরা শুনেছি যে ব্রিটিশ থিয়েটারে যেভাবে রিহার্সাল হয়, যে রিডিং যখন হয়, লম্বা টেবিল, তাতে সাদা চাদর পাতা, টেবিলের দুপাশে পরপর চেয়ার পাতা, এবং সেখানে সব অ্যাক্টাররা বসে ওখানে স্ক্রিপ্ট রিডিং হচ্ছে, আমার মনে আছে প্রায় 21 দিন মতো রিডিং রিহার্সাল হয়েছিল। এই যে একটা আন্তর্জাতিক মানের পরিচালক, তিনি আন্তর্জাতিক স্তরে এবং আন্তর্জাতিক প্রয়োগ পদ্ধতি দিয়ে একটা প্রযোজনা করা শুরু করলেন, সেটা আমার জীবনে একমাত্র রাজা লিয়ারই তার উদাহরণ। এটার যে অনুভূতি, এটার যে উত্তেজনা, সেটা সেটা ডেফিনেটলি ছিল, এবং এটা একটা দারুণ সফল প্রযোজনা হিসেবে মানুষের কাছে গৃহীত হয়। কলকাতার একটা, আজকের ভাষায় বলতে গেলে, ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট হয়ে গেছিল, তার টিকিট পড়লেই আর পাওয়া যেত না, এবং আমি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতাম, সৌমিত্র চট্টোপাধ্যায় সেই ইয়েতে। আনন্দবাজার পত্রিকায় আমাকে নিয়ে একটি, ঠিক আমাকে নিয়ে নয়, একটা আর্টিকেল বেরোলো, এসব হলো। আই গট দ্য টেস্ট অফ সাকসেস বলা যেতে পারে, যে কলকাতা শহরে আমি মেদিনীপুরের মফস্বল থেকে এসে প্রথম মূল স্রোতের লোকেদের চোখে, পাঠকের মনে এসে গেলাম। তখন আমি বুঝলাম তাহলে এর আগের যে চর্চাটা আমার ছিল সেটা প্রবাবলি, মানে সেটাকে কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ অল্টারনেটিভ প্র্যাকটিস হিসেবে দেখে। হ্যাঁ, প্রান্তিক চর্চা বা অল্টারনেটিভ আর্ট প্র্যাকটিস। এই প্রথম মূল স্রোতে অপর্ণা সেন থিয়েটার দেখতে এলেন, ঋতুপর্ণ ঘোষ তখন বেঁচে, তিনি থিয়েটার দেখতে এলেন, গৌতম ঘোষ, শঙ্খ ঘোষ, মানে ক্রিম অফ দ্য ইন্টেলেকচুয়াল সোসাইটি, তারা আসছেন, যেহেতু সুমন মুখোপাধ্যায় এবং সৌমিত্রবাবুর মতো নাম জড়িয়ে। তো তখন আমি বুঝতে পারলাম যে মানে এটাই শহরের শিল্প চর্চা এরকমই হয়, এবং আমি ধীরে ধীরে সেই শহরের শিল্প চর্চার একজন লোক হয়ে উঠছি পরবর্তীকালে, যেটা মাল্টিপ্লাই হয় দেবী সর্বমস্তাতে গিয়ে।
1: রেপার্টরির সময়টা শেষ হয়ে গেল, এবং রেপার্টরির সময় শেষ হয়ে যাওয়ার পরে রবীন্দ্র ভারতীর কাজ নেই, রেপার্টরির কাজ নেই, তারপরে তোমার একটা ফাঁকা সময়টা নিয়ে, সেই সময় একটা স্ট্রাগল টাইম গেছে বলে আমি শুনেছি।
0: হ্যাঁ, ঠিক ফাঁকা সময় নয়, ফাঁকা পকেট, কারণ আমার মানে কলকাতা শহরে একটু টাকা পয়সা ছিল না, কারণ রেপার্টরি যে মাইনেটা দিত সেটা রেপার্টরি চলাকালীনই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা 10,000 টাকা করে পেতাম, সেটা বাড়ি ভাড়া, খাবার দাবার, হ্যান ত্যান করে টোরে চলে যেত। আর আমি তখন খুব কিনতাম সিনেমার ডিভিডি কিনতাম, আমি ওই ফেজটাতে প্রচুর সিনেমা দেখেছি, এইসব করে টোরে মোটামুটি আর টুকটাক প্রেম টেম করার যে খরচ সেগুলোতে মোটামুটি 10,000 টাকা শেষ হয়ে যেত। আর শুরুর দিকে বাড়িতে কিছু পাঠাতাম, পরবর্তীকালে বাড়ি থেকে নিতে হতো, টাকা পয়সা একেবারেই ছিল না। তো টাকা নেই বলে আমি মেদিনীপুরে চলে গেলাম। হ্যাঁ, ইট ওয়াজ কাইন্ড অফ এ ফিনান্সিয়াল স্ট্রাগল আর কি, তো বেশি দিন সেটা লাস্ট করেনি,
1: লাস্ট করেনি,
0: এক দেড় মাস, দু মাস আর কি। সেটা
1: তারপরেই তোমাকে আমি যা শুনেছি যে
0: অবন্তী দিয়াল লালদা
1: দুজনেই বললো,
0: হ্যাঁ না, ওই সময়টাতে অনেকেই মানে বিবিধভাবে সাহায্য করেছে। আমি দীর্ঘদিন তথাগতর বাড়িতে ছিলাম চন্দননগরে, পার্থদা বলে আমার এক বন্ধু ছিলেন, তার বাড়ি আসল বাড়ি মচলন্দপুরে, কিন্তু মধ্যমগ্রামে তখন তিনি থাকতেন, তার বাড়িতে গিয়ে আমি অনেকদিন থেকেছি, দীর্ঘদিন আমি অদ্রিজাতির বাড়িতে থেকেছি আমি। ফলত আমার তখন অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে এটা একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে আর কি, টাকা পয়সা না থাকলে এইভাবে, হঠাৎ করে আই গট স্কেয়ার, আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এইভাবে তো চলতে পারে না, তখন আমি একটু ভয় পেয়ে চলে গেছিলাম, একটু হতাশাও কাজ করেছিল। তারপরে তো আমাকে ডেকে ডেকে, এখানে তো নাগামান্ডালা হয়,
1: অনেকগুলো
0: জিনিস হয়,
1: ট্রাই করলে, ইচ্ছের অলিগলি করলে, তিন কন্যা করলে, অবন্তীর, ওদিকে তুমি করছো।

0: তুমি সুমনের সঙ্গে বিসর্জন করলে, যারা আগুন লাগায় তুমি সুমনের সঙ্গে
1: রাজা লিয়ারের পর বলা যেতে পারে যে আবার বড় ভাবে আমি লালদার সাথে মানে অ্যাসোসিয়েটেড হলাম।
0: একটা বিষয় শুনেছিলাম যেটা, সেটা হচ্ছে যে লালের যে সেই সময়ের যে কাজ করবার ঘরানা, সেটা তোমাকে খুব আকৃষ্ট করেছিল।
1: হ্যাঁ, খুবই। আমি কেন, আমাদের জেনারেশনের যে কোনো অ্যাক্টর, আজও সুমন মুখোপাধ্যায় তাকে ডাকলে, বা সুমন মুখোপাধ্যায়ের যেমন আজকে যারা বেচারা বিবি করছেন বা যারা টিনের তলোয়ার করছেন আমাদের জেনারেশন থেকে বা আমাদেরও পরের জেনারেশন থেকে যারা, তাদের কাছে এটা একটা মানে বিরাট ব্যাপার যে আমি মানে আমাদের সবসময়ই মনে হতো যে সুমন মুখোপাধ্যায়ের সাথে কাজ করছি, মানে কোথাও একটা আন্তর্জাতিকতা যেন আমার সাথে লেগে যাচ্ছে। এটা সুমন মুখোপাধ্যায় বিদেশে গিয়ে পড়াশুনো করে এসছে বলেই হয়তো শুধু নয়, তাঁর কাজ আমাদেরকে কোথাও ওই সময় দাঁড়িয়ে এত বিমোহিত করে দিয়েছিল এবং আমাদের মনে হতো যে লালদা এমন কিছু একটা করছেন যেটা যেটা সত্যি আর কারো কাছে গিয়ে আমাদের দেখার উপায় নেই। কিন্তু আমি সত্যি কারো কারো কাজকেই আমি এ করছি না এখানে, মানে এমনকি দেবেশ চট্টোপাধ্যায়ের কাজও, এমনকি মনীষ মিত্রের কিছু কাজ, গৌতম হালদারের পরিচালক হিসেবে কিছু কাজ, তখন সত্যিই চমকে দেওয়ার মতো।
0: তোমার কি আজকেও তাই মনে হয়?
1: আজকে মানে তখনকার যে চমকে দেওয়ার কাজ,
0: লালের যে ঘরানাটা নিয়ে তোমার মুগ্ধতা ছিল, সেই মুগ্ধতাকে তোমায় আজও বিরাজ করো?
1: হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি যে লালদা এমন একজন পরিচালক যার একটা নতুনতর ভাষা তৈরি করার ক্ষেত্রে কোনো ক্লান্তি নেই। কারণ আপনার মনে থাকবে সীমা আর্ট গ্যালারিতে লালদা একটা পারফরমেন্স করেছিলেন, তার যে ভাষা, তার যে ব্যঞ্জনা, সেইটা তো কিছুদিন আগেই করেছিলেন, মানে বছর তিন বা বছর চারেক আগে। আমার মনে হয় না যে লালদার মতো পরিচালক, তিনি যেমন ইন্টেলেকচুয়াল অবস্থার মধ্যে দিয়েই যান না কেন, লালদার কাজের মধ্যে সবসময় একটা নতুনভাবে কিছু চরিত্র এবং নতুনভাবে একটা গল্পকে দেখার বা একটা রাজনীতিকে দেখার চোখ কখনোই বন্ধ হবে না, যদি না সেটা কখনো বয়সের কারণে বা অন্য কারণে।
0: আমি লাল এবং যদি দেবেশকে পাশাপাশি রাখি, দেবেশ সম্পর্কে তোমার আর একটু ডিটেল কিছু যদি বলো।
1: আমি জানি না, আমি দেবেশদার সঙ্গে একটাই কাজ করেছি, কিন্তু মানে এরকম খুব কম কাজই আছে দেবেশদার যেগুলো আমি দেখিনি, যদিও পরের দিকের কাজ আমি খুব দেখি, মানে যেগুলো সাম্প্রতিক কাজ, মানে কোথাকার চরিত্র কোথায় দেখেছো, বা আমার মনে আছে আমি সে পর্যন্ত দেখেছিলাম।
0: আচ্ছা,
1: তুগলাক বোধহয় শের পরে। হ্যাঁ, তুগলাক দেখেছি,
0: তুগলাক পরে,
1: তুগলাক পরে। বড় প্রযোজনা আমি দেখিনি বলতে একদম সাম্প্রতিক যে প্রযোজনাগুলো সেগুলোই আমি দেখিনি, কিন্তু দেবেশদার কাজের প্রতি আমার বরাবরই একটা ধরনের মানে ভীষণই ভালো লাগা ছিল। এবং মানে সত্যি তো প্রথম তো ফ্যাতাড়ুকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করান দেবেশদাই। হ্যাঁ, ইয়ের মতো প্রযোজনা করেছেন এবং সত্যি কৌশিক রায়চৌধুরীর পিটার বিক্সেলের গল্প থেকে ওরকম একটা নাটক যে ঘটতে পারে কলকাতার মঞ্চে।
0: একটা নতুন ছেলে, সে যদি জানতে চায় তোমার কাছে যে দেবেশ চট্টোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায় এই দুজনকে,
1: নতুন ছেলে যদি জানতে চায়, আমি তাহলে তাকে বলবো সে দেখে যেন বোঝে, মানে সে যেন অন্য কারো প্রাথমিক ভাবনা না নিয়ে, আমি তো কোনো প্রাথমিক ভাবনা নিয়ে যাইনি, আমি তো একদম একদম নো ম্যান, মানে একদম একটা মানে লেম্যান হয়ে কিচ্ছু জানি না থেকে দেখেছি। ভালো তো গাছটা আমার মধ্যে একেবারে মাটির ভেতর থেকেই শুরু হয়েছে, আমি তাকে একটা কিছু বলে দেবো, আমার একটা পারসেপশন নিয়ে সে আমার কথা শুনবে, তারপরে তার অন্য কিছু একটা মনে হবে, তাতে যেটা হবে, কারো জ্ঞান না শুনেই থিয়েটার করতে আসা ভালো। মানে আমি দেখেছি জ্ঞান ফ্যান শুনলে না খুব গণ্ডগোল হয়, পরবর্তীকালে এমন একটা পাঁচমিশালি তরকারি তৈরি হয় সেখান থেকে কিছুই বেরোয় না। আমাদের পরবর্তীকালে, আমাদের জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন, এরকম অনেকগুলো অনেকগুলো ডিস্টার্বড সিচুয়েশন আমি দেখেছি। হ্যাঁ, মানে কনফিউজিং স্টেট, এমন কনফিউশন খারাপ নয়, কিন্তু এই যে এই দাদার কাছে শুনেছে, ওই দাদা আর এক বলেছে, এই দাদার সাথে ওই ঝগড়া বলে ও ভাইকে অন্যরকমভাবে বলেছে, এগুলো হতে হতে না একটু ক্লামজি হয়ে গেছে, দ্য প্রিন্সিপালস আর গট মানে আর বিকামিং ভেরি ক্লামজি। ফলত আমি চাইব কোনো পরবর্তী জেনারেশন আমাদের কথা শুনতে পারেন, আমাদের কথা থেকে কিছু পেলে পেতে পারেন, কিন্তু যদি থিয়েটারের কিছু চিনে নিতে হয়, কোনো পরিচালককে যদি চিনে নিতে হয়, দেখে নিতে হয়, তাহলে আমাদের নিজস্ব বোধবুদ্ধি থেকে সেটা বিচার করাই ভালো,
0: দেখে নেওয়া উচিত। কাজ করে
1: ও ভালো বলেছে বলেই ইনি ভালো, এরকম যেন মানে নিজেরা দেখে নিন। মানে
0: এই পিরিয়ডটার পরে তোমাদের দলের কথা একটু আসি, হাতিবাগান সংগ্রাম তৈরি করলে, এর ইতিহাসটাই
1: এর ইতিহাস আমাকে তথাগত একদিন ফোন করে শোন গুরু নাটকটা করি চল, তো হ্যাঁ চল, তখনও দলের নামটাম কিছু ঠিক হয়নি, রবীন্দ্রভারতী প্রাক্তনী এরকম কিছু একটা নাম দিই আমরা, পাঁচলা নেতাজি সংঘের মাঠের অপোজিটের একটা মাঠে আমরা প্রথম শো করেছিলাম গুরুর। তারপরে আমাদের মনে হলো আমরা একসাথে করি, এবং তখন একটা যা

0: হয়, মানে আমি বলতে চাইছি যে ওই সবই বাংলা থিয়েটারের ঐতিহ্য, বিক্ষুব্ধ গোষ্ঠী হয়, হয় না, যেরকম ওই পার্টি আছে সেটা বিক্ষুব্ধ গোষ্ঠী আছে, এই সব আছে। তো যেহেতু ওই রাজনীতির লাইন ধরে সব নাটকের দল তৈরি হয়েছে, ফলত ওই রাজনীতির লাইন ধরেই চলে নাটকের দল, বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হয়। তো রবীন্দ্রভারতী প্রাক্তনীর মূলত একটা বিক্ষুব্ধ গোষ্ঠী, বেশিরভাগই সব ওহিনী থেকে করে এসছে, ঝগড়া করে এসছে, হতাশ হয়ে এসছে, হ্যাঁ, মন খারাপ করে এসছে, সেখান থেকে আমাদের একটা শুরু হলো। এবারে কাজ করতে করতে কয়েকজন, সাত আটজন একসাথে আছি, একসাথে আছি, তখন যা হয়, চারজন হলে দুর্গাপুজো হতো, আর বেশি হয়ে গেছে, নাটকের দল হোক, নাটকের দল হলো, তার নাম ঠিক করা হলো, কী নাম হবে, সংঘারাম, কেন জীবনানন্দের লাইন, মশাতার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে, আমাদের কাজটাও তো এই রকম, আমরা তো এক একটা মশাই, এইটাই তো সংঘারাম, হ্যাঁ, তেমন করে হয়ে গেল যা হয়।
1: সেটা প্রথমে তো রেজিস্ট্রিও করনি তোমরা?
0: না, আমরা আমরা ঠিক করেছিলাম রেজিস্ট্রেশন করবো না, গ্রান্ট নেব না। হ্যাঁ, তারপরে ভাবলাম যে ওই সব ফালতু, আমাদের দেশেও সব ভাবা যায় না, হ্যাঁ, আমাদের সব জায়গায় কাগজ লাগে, সব কাগজ ফাগজ না দিলে নাটক হয় না, আগে কাগজ তারপরে নাটক, হ্যাঁ, কাগজের জন্য করে ফেললাম। তারপরে তো এক একটা পরে, তারপরে আমরা ওই যা হয় আর কি, তারপরে হচ্ছে, তারপরে দল হয়ে গেল না, দল হলো, এ সেক্রেটারি, ও ক্যাশিয়ার, এ প্রেসিডেন্ট, আচ্ছা আমাদের তাহলে প্রযোজনা করতে হবে, আচ্ছা আমাদের তাহলে একটা দর্শক আছে, আচ্ছা আমাদের তাহলে ওই আছে, এই আছে, সেই আছে, এই নিই, আমি বলছি যে আমি গতানু, মানে গতানু সাইকেল গোল গোল।
1: প্রথমে তুমি ভেবেছিলে যে গতানুগতিকে যাব না?
0: প্রথমে সবাই তাই ভাবে,
1: তাই তো ভাবে। আমাকে একদিন তাপসদা বলেছিল, সবাই বলে যে আমারটা একটু অন্যরকম হচ্ছে, সবই অন্যরকমই করে, সবই একই রকম হচ্ছে, কিন্তু তোমরা প্রথম দিকে ওই রেজিস্ট্রেশন করবো না, টাকা নেবো না, এই করবো না। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তোমার দল তখন ওই সময় আমাদের এই থিয়েটারে বাইরে এসে কাজ করা, বিভিন্ন দলে কাজ করা, সেটা কিছুদিন আগেই শুরু হয়েছে। তুমি তোমার দলের ছেলেদেরকে, তোমরা, আমি যতদূর শুনেছি যে তোমরা তোমাদের লিখে, মানে এইভাবে আলোচনা করা ছিল যে কাজ করতে পারো তোমরা?
0: আমরা দল তৈরিই করতে চাইনি, আমাদের কোনো সোমবুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি ছিল না।
1: হ্যাঁ,
0: আমাদের যখন নাটক হবে তখন সবাই আসবে এবং সবার দিনক্ষণ নিয়ে, হ্যাঁ, যেহেতু এটা নিজেদের উদ্যোগে নিজেদের তাগিদে তৈরি করা একটা সংগঠন, ফলত এটার প্রতি আমাদের একটা প্রায়োরিটি থাকবে, যে আমরা সংগ্রামের নাটক থাকলে আমরা সেটা প্রায়োরিটি দিয়ে দেখবো নিজেদের বাকি কাজগুলো করেও। আমরা মূলত বলা পছন্দ করতাম এটা একটা ফোরাম, সেই কারণে আমাদের অন্যান্য বন্ধুরা যারা সংগ্রামের সঙ্গে সদস্য হিসেবে যুক্ত নয়, যেমন শান্তনু, যেমন পরবর্তীকালে প্রসেনজিৎ, যদিও দলের সদস্য হয়ে গেছিল, অনেকে অভিনয় করেছেন এসে, মানে নাট্য আননের পঞ্চুদা এসছেন, নটধার বেদান্তদা এসছেন, হ্যাঁ, আমরা সকলকে নিয়েই, মানে আমরা কখনো ভাবিনি এই চরিত্রটাকে, একে লাগবে মানে একে আমাদের দরকার, তো এরকমভাবেই আমরা থিয়েটার করেছি। পন্তুলা হাতে দেবরাজ এসছে, এই ধরনের আর কি। পরে আমরা পাশে ডেকে নিয়ে গিয়ে কানের ভেতরে রয়ে, সন্না দলে কি আসবি, একটু আয় না, আমরা তো সমমানস্ক, এসব বলার চেষ্টা করেছি, কিন্তু সত্যি আমরা একটা ফোরাম তৈরি করার চেষ্টা করেছি, সেভাবেই অপারেট।
1: একটা প্রোডাকশন যখন তোমরা তৈরি করা শুরু করেছো, তখন কিন্তু আমি শুনেছি প্রায় ছ মাস, সাত মাস ধরে সেটা তার রিহার্সাল করা,
0: অনেকদিন ধরে আমরা শো ডেট ঠিক করতাম না, আমরা নাটকটা তৈরি করে তারপর শো ডেট ঠিক করতাম,
1: অনেকদিন ধরে রিহার্সাল করে তাদেরকে বসে কাজ করে, যত ডিটেলিং এ কাজ করা যায়, এবং এতদিন ধরে রিহার্সাল করতে, কিন্তু এরকমও দেখেছি যে দুম করে থিয়েটারটা বন্ধ হয়ে গেল।
0: হ্যাঁ, আমার ওটা একটা আছে, আমার ঠিক, আমি মানে মানে আমি
1: ধরো চৌমাথা বন্ধ হয়ে গিয়েছিল আটটা, আটটা শো হবার পর।
0: প্রথম কথা, আমরা অনেক শো করার মতো দল ছিলাম না, আমাদের আমাদের মাজার জোর খুবই কম ছিল আর্থিকভাবে, আর আমরা কোনোরকম গঠনতন্ত্র যেগুলো আমাদের থিয়েটারে সবসময়ই হতে হতে এসেছে, সেগুলোতেও খুব একটা যেতে পারিনি, যেতে চাইও নি। আমি তথাগত বাদবাকি সকলে, বা মধুরিমা বা অরিত্র বা বাকি সকলেই কোনোভাবেই এটার মধ্যে দড়ো ছিলাম না, এ ছিলাম না, আর আমাদের খুব একটা তাগিদও হয়নি, ইচ্ছেও করেনি, ফলে আমরা খুব অল্প শো করতাম, এই করতাম। আর আমি বেশিরভাগ থিয়েটার বন্ধ করে দিয়েছি পরিচালকের অডাসিটি থেকে, কারণ আমার মনে হতো থিয়েটারটা নষ্ট হয়ে যাচ্ছে, সেইটা ভেবে আমার খুব বিরক্ত লাগতো একটা চর্বিত চর্বণ করতে। অর্থাৎ আমরা যে সংগঠনটা তৈরি করেছি সেইটা, ওই যে বললাম এটা অন্য রকম হবে, তাতে আমি যখনই কোনো স্খলন দেখতাম, যখনই দেখতাম একজন কোনো অ্যাক্টার এক স্পিরিটের জায়গা থেকে ওই যা মানে প্রযোজনা শুরুর সময়টাতে নেই, বিলং করছে না সে, হুইচ ইজ ন্যাচারাল, কিন্তু আমি যখনই দেখতাম কেউ নিজেকে যথেষ্ট পুশ করছে না, আমি যখনই দেখতাম যে একদিন মার্কিং শেষ হতে 3:20 বাজলো, 3:15 জায়গায়, তখনই আমার মনে হতো এটা একটা স্খলন, এটা চলতে দেওয়া যায় না, শাট ডাউন করে দিতে হবে। আমি খুব শাট ডাউনে বিশ্বাসী, আমি খুব, আমি কারেকশানে খুব একটা বিশ্বাসী নই, যতক্ষণ কারেকশান করার অবস্থা আছে কারেকশান করো, কিন্তু আমি মোটামুটি একটা সময়ের বোধ থেকে বুঝতে পারছিলাম যে সময়টা কারেকশানের নয়,

0: সেই কারণে তুমি ধরো তিন পয়সার পালা,
1: তিন পয়সার পালা তথাগত প্রযোজনা, তিন পয়সার পালাও তথাগতর সাথে আমার মূল ওই তর্কটাই হয় যে প্রযোজনাটা নষ্ট হয়ে গেছে, যে বাঁধুনি থেকে এবং যে স্পিরিট থেকে, মানে একটা নাটক মানে তো একটা কম্পোজিশন নয়, একটা নাটক মানে তো একটা মিউজিক বা একটা সংলাপের পর সংলাপ বলো না, একটা নাটক মানে হচ্ছে একটা একটা স্পিরিট, এবং সেই নাটকটা ততদিনই জ্যান্ত থাকে যতদিন সেই স্পিরিটটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। হাতিবাগান সংগ্রামে যখন সেই স্পিরিটটার খামতি হতো তখন আমার সহ্য হতো না, তখন আমার মনে হতো যে এইটার জন্যে এই দলটা তৈরি হয়নি।
0: আমি আমার নিজের একটা অভিজ্ঞতা আছে তৃপ্তি মিত্র সভাগৃহে, সেখানে ওই ছোট নাটক হতো দুটো,
1: উদরনীতি হস্তগত,
0: তো ফার্স্ট হাফের নাটকটা হয়ে যাওয়ার পর বাইরে এসে তুমি প্রায় চেঁচিয়ে বলছো যে দর্শকদের টিকিট ফেরত দে,
1: টাকা বলেছিলাম টাকা
0: ফেরত দিয়ে দাও,
1: কারণ আমার একটা ভয়ঙ্কর ফাম্বল করেছিল, মানে সংলাপ টংলাপ এদিক ওদিক করে, তো ওইভাবে থিয়েটার হয় না, মানে ওইভাবে ওই ওই সব করে থিয়েটার নিয়ে সেমিনার হয়, থিয়েটার হয় না।
0: না কিন্তু ঘটনা হচ্ছে যে ধরো তুমি যে যখন এসছো এই থিয়েটারে তখন এই থিয়েটারতে এইগুলো নিয়েই এসছো, এগুলো দেখেই তুমি এসছো,
1: এবং আমি তো চেষ্টা করেছিলাম যে এই আমি আমরা যখন থিয়েটার করবো এগুলো হবে না,
0: কিন্তু সেটা
1: এগুলোই যে হয় এগুলোই করব, এরকম করার জন্য তাহলে আমি আমি আমরা এলাম কেন, আমরা আমরা তাহলে থিয়েটারে এসে কি করলাম, ওইগুলোই করব, ওই ফাম্বল করব, ওই ইয়ে করবো, ওইটা করতে আমি আসিনি, আমি সিরিয়াস আর্টিস্ট হতে এসেছি, আমি আমরা আমাদের যারা বন্ধু বান্ধব আমাদের ওগুলো করলে হবে না, আমরা হচ্ছে আমি বিদেশি থিয়েটার দেখেছি মেশিনের মতো একদম সব কিছু ঠিক ঠিক হচ্ছে হ্যান ত্যান হচ্ছে, এই যে একটা মানে মানে এই যে একটা নড়বড়ে, এই যে একটা কেমন কেমন, এই যে একটা মানে একজন একটা সংলাপ বলছে, এই থিয়েটারে আমি কখনো বিশ্বাসই করিনি, মানে কখনোই বিশ্বাস করিনি, আমি ভাবি মানে জানি ইতিহাস জানি মধ্যবিত্তের থিয়েটার ওই থিয়েটার সেই থিয়েটার সব কিছুই বুঝতে পারছি, কিন্তু আমি কখনো ভাব মানে মনেই করিনি যে ওভাবে আমরা থিয়েটার করব, আমরা থিয়েটার করব মানে একেবারে মানে ওই রকম যে থিয়েটারটা অ্যাসপায়ার করছি সেই থিয়েটারটাই করব। আমরা চৌমাথায় নাটকের পরে গ্রিন রুমে দর্শককে ঢুকতে দিতাম না, আমরা উদরনীতি হস্তগত একটা পার্টিকুলার সময় গেট খুলতাম, মানে সব সময়
0: এমনকি বেরোবার পথ
1: বেরোবার পথ নেইতেও একটা লাইন করে ঢোকানো, সব সময় আমার মনে হয়েছে যে থিয়েটার একটা এমন ডিসিপ্লিনের জায়গা যেখানে দর্শককেও সেই ডিসিপ্লিনটার অংশ হতে হয়, পিৎজার দোকান নয়, হ্যাঁ ফুচকার দোকান নয়, কি বলবো মানে আমি বলতে চাইছি খুব মেলা প্রাঙ্গণের জিনিস নয়, যখন তুমি বলছো যে আমি এটা ইন এতে করছি প্রসেনিয়াম স্পেসে করছি বা একটা ইন্টিমেট স্পেসে করছি, তার একটা ডিসিপ্লিনের আওতায় দর্শককে আনতে হবে, দর্শককে আমি তখনই সেই অ্যাপিলটা করতে পারবো যখন এদিকে যারা আছে তারা তাদের ডিসিপ্লিন এবং কনসেন্ট্রেশন যখন 150-200% থাকবে, সেটাই যদি ল্যাক করে, সেটাই যদি একটু এরকম না আসলে আমরা একটু বাঙালি তো ওরকম করলে তাহলে আর ওটার কোনো মানে নেই, মানে আমার কাছে নেই, কারোর কাছে থাকতে পারে, আমার কাছে ওটার কোনো অর্থ নেই, মানে ওটা করার থেকে আমি বাড়িতে ঘুমোবো এমনি জাস্ট ইউটিউব দেখবো বা বন্ধুদের সাথে বাইরে গিয়ে মজা করব, ওই থিয়েটার করার কোনো অর্থ নেই আমার কাছে।
0: তুমি যখন বাইরে থিয়েটারটা করো নিজে অভিনেতা হিসেবে,
1: সেটা আমি যতদিন করেছি আমি আমার ব্যক্তিগত ডিসিপ্লিন বলছি সেখানে, সেগুলো অন্য সংগঠন, আমি আমার সংগঠন চিন্তা তাদের উপর চাপিয়ে দিতে চাইনি, এবং যত যখন পেরেছি যতক্ষণ পেরেছি আমি মোটামুটি বলেছি সেটা, মানে এরকম অনেক দলই ছিল যেখানে সত্যি আমি পঞ্চম বৈদিকের কথা বলবো যেটা খুবই একটা মানে মানে ডিসিপ্লিনের দিক থেকে খুবই উন্নত মানের
0: কারুবাসনা করতে,
1: আমার যখন যা মনে হয়েছে যতটুকু যা মনে হয়েছে আমি বলেছি, এবং শিল্পী হিসেবে আমি আমার ব্যক্তিগত ডিসিপ্লিন বজায় রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি আমার কাউকে এটা থিয়েটার নয় এরকমভাবে হবে না এসব কিছু বলতে যাইনি, কারণ আমার ওটা সমাধান মনে হয়নি, যার যার সংগঠন তারা নিজস্ব দর্শন থেকে সেই সংগঠন তৈরি করেছে তারা বুঝবেন, আমরা আমাদের দর্শন থেকে যে সংগঠনটা তৈরি করেছি সেটা আমরা বুঝবো।
0: তো অনির্বাণের সঙ্গে আমাদের কথাবার্তাটা আপাতত এখানেই শেষ করছি, অনির্বাণ এই জন্য ধন্যবাদ তোমাকে, এবং শ্রোতা হিসেবে যারা আছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে নমস্কার, ভালোবাসা।
1: আমিও সকলকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, সকলে ভালো থাকবেন, আর আমাদের যা কাজ চলার সেগুলো সব চলতে থাকবে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি, আজকের অতিথি ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, আলাপচারিতায় ছিলেন আশিস গোস্বামী, প্রযোজনা অনন্যা মজুমদার।
3: অতিথি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখা

0: বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 5.5 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে রম্যগীতি।

0: রোমগীতি অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনবেন পরেশ দেবের কণ্ঠে।
1: Oh.

রোমগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় থাকবেন মনীষা চক্রবর্তী।

ম্যালেরিয়ার পরে প্রোটোজোয়ান পরজীবী ঘটিত সবচেয়ে প্রাণঘাতী রোগ হল কালাজ্বর। একটা সময় যথাযথ প্রতিষেধক না থাকার কারণে কালাজ্বরের প্রকোপে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ মতে বর্তমানেও প্রতি বছর 2 থেকে 4 লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। কালাজ্বরের তীব্রতা প্রশমিত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন একজন বাঙালি চিকিৎসা বিজ্ঞানী। তার নাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আজকে তাকে নিয়ে কথা হবে। বাবা নীলমণি ব্রহ্মচারী ছিলেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে জেনারেল ফিজিশিয়ান, মা ছিলেন সৌরভ সুন্দরী দেবী। জামালপুর ইস্টার্ন রেলওয়ে বয়েজ স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন হুগলির মহসিন কলেজে। আজকে অল্প অল্প গল্প কথার আসরে তোমার সঙ্গে রয়েছি আমি মনীষা, আর আজকে কথা বলবো উপেন্দ্রনাথ ব্রহ্মচারীকে নিয়ে। 1893 সালে

তিনি সেখান থেকে বিএ পাশ করেন, অর্থাৎ হুগলির মহসিন কলেজ থেকে। এরপর 1899 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে মেডিসিন এবং সার্জারিতে প্রথম স্থান নিয়ে MBBS পাশ করেন। পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর স্বরূপ তিনি গুডিফ এবং ম্যাকলাউড পদক পান। 1902 খ্রিস্টাব্দে তিনি MD এবং 1904 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শারীরতত্ত্বে PhD ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার মূল বিষয় ছিল লোহিত কণিকার ভাঙন সম্পর্কে আলোকপাত করা। 1899 সালেই তিনি প্রাদেশিক স্বাস্থ্য ব্যবস্থায় যোগদান করেন। প্রথমে তিনি ঢাকা মেডিকেল স্কুল এবং পরবর্তীতে ক্যাম্পবেল মেডিকেল স্কুলে চিকিৎসক হিসাবে যোগদান করেন। যেহেতু তিনি PhD করার সময় থেকেই লোহিত কণিকার ভাঙন নিয়ে আগ্রহী ছিলেন, তাই চিকিৎসা সেবার পাশাপাশি গবেষণার কাজেও তিনি লোহিত কণিকার ভাঙন সংক্রান্ত জ্ঞানের প্রতিফলন ঘটিয়ে কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কারে মনোনিবেশ করেন। তার গবেষণার গল্প আরও বলবো তোমায়, তবে তার আগে শুনে নেব একটা গান। এবারে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে থাকছে তোমার জন্য এই গানটা।

ফিরে এলাম একটা গানের পরে। শুনলাম স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে একটা খুব সুন্দর গান। এবারে বলবো তাঁর গবেষণার গল্প। 1915 সাল থেকে উপেন্দ্রনাথ ক্যাম্পেল মেডিকেল স্কুলের একটি ছোট্ট ঘরে

নিজের গবেষণা শুরু করলেন। ১৯২১ সাল পর্যন্ত আর্সেনিক, পারদ, ফিনাইন, সোডিয়াম, অ্যান্টিমনি একটি মিশ্রণকে কালাজ্বরের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু তা কালাজ্বর রোধে সম্পূর্ণ কার্যকরী ছিল না। ১৯২১ সালের জুলাই মাসে গবেষণার একটি পর্যায়ে সোডিয়াম অ্যান্টিমনি থেকে সোডিয়াম পৃথক করে ইউরিয়া এবং অ্যান্টিমনির সংযোগে ইউরিয়া স্টিবামাইনের যৌগ তৈরি করতে তিনি সক্ষম হলেন। গবেষণার ফলাফল দেখতে তিনি প্রথমে যৌগটি খরগোশের শরীরে প্রয়োগ করে দেখতে চাইলেন। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন তার গবেষণালব্ধ ইউরিয়া স্টিবামাইন যৌগটি কালাজ্বরের বিরুদ্ধে সম্পূর্ণরূপে কার্যকর। ১৯২১ সালের জুলাই মাসে কোনো একদিন প্রায় অন্ধকার একটি ঘরে তিনি যে অসাধারণ আবিষ্কার করেছিলেন তা অণুজীববিজ্ঞানের ইতিহাসে এক অনন্য আলোকিত দিগন্তের সূচনা করেছিল। এ কথা বলার অপেক্ষা রাখে না। তার এই আবিষ্কার নিয়ে বক্তৃতার এক পর্যায়ে তিনি নিজেই বলেছেন, ক্যাম্পবেল হাসপাতালে সেই রাতের কথা মনে হলে এখনও আনন্দ পাই। রাত ১০টার লন্ডনের ক্ষীণ আলোয় ধূমাচ্ছন্ন ঘরের মধ্যে আমার গবেষণার প্রথম ফল প্রত্যক্ষ করলাম। তখনও জানতাম না ঈশ্বর আমার হাতে একই অমোঘ অস্ত্র তুলে দিয়েছেন, যা দিয়ে আমাদের দেশের লক্ষ লক্ষ লোকের প্রাণ রক্ষা করা যাবে। যে ঘরটিতে আমি দিনের পর দিন, মাসের পর মাস কাজ করেছি, সেই ঘরে না ছিল গ্যাস, না ছিল জলের ট্যাপ, তবুও সেই ঘর আমার কাছে চিরদিন তীর্থস্থান হয়ে থাকবে। ১৯২৪ সালে জানা গিয়েছিল এই রোগের জন্য দায়ী পরজীবীটির বাহক স্যান্ড ফ্লাই। ম্যালেরিয়ার রক্তের লোহিত কণিকারা আক্রান্ত হয় আর এরা আক্রমণ করে যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা এবং রোগ প্রতিরোধকারী কোষেদের। পরাধীন দেশের নাগরিক উপেন্দ্রনাথ ইন্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের বদান্যতায় সামান্য আর্থিক অনুদান পেলেন। লোকবল বলতে সদ্য এমএসসি পাস করা তিনজন ছাত্র এবং দুজন কম্পাউন্ডার। অনেক পরীক্ষার পর তৈরি করলেন নতুন যৌগ ইউরিয়া স্টিবামাইন। ১৯২২ সালে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চে প্রকাশিত হল একটি তথ্য। সেখানে উল্লেখ করা হল এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কিছুই নেই। কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের সাহেব কর্তা ব্যক্তিরা তার এই গবেষণাকে ধর্তব্যের মধ্যে না আনলেও উপেন্দ্রনাথের আবিষ্কৃত ওষুধের ব্যবহার শুরু হল চীন, গ্রিস, ফ্রান্স এবং ইতালিতে। কালাজ্বর ছাড়াও ম্যালেরিয়া, ডায়াবেটিস নিয়েও তার গবেষণা ছিল। কালাজ্বর বিষয়ে লিখেছেন একটি পূর্ণাঙ্গ বই, আ ট্রিসিস অন কালাজ্বর। সত্যিকার অর্থেই চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন আবিষ্কারের অনেক আগেই উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল ড্রাগ হিসাবে ইউরিয়া স্টিবামাইনের আবিষ্কার এক মাইল ফলক হয়ে থাকবে। ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্রীয় গবেষণা কালাজ্বর এবং লোহিত কণিকার ভাঙনের ওপর তার উল্লেখযোগ্য কাজগুলি সত্যি আমাদের অনেক কিছু শেখায়। বিজ্ঞান বিষয়ে যখন কথা বলছি তখন এই বিষয়ে আরও একটা গান শুনে নেব। ঈশান দাস এবং রোহন দাসের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

1927 সালে উপেন্দ্রনাথ সরকারি চাকরি ছেড়ে অবসর গ্রহণ করেন। তিনি গবেষণা কার্যে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে কর্নওয়ালি স্ট্রিটে নিজের বাসভবনে প্রতিষ্ঠা করেন ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট। একজন গবেষক হিসাবেই শুধু নন, একজন সচেতন নাগরিক হিসাবেও সামাজিক দায়বদ্ধতার কথা সারা জীবন মনে রেখেছেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তিনি বিশ্বের দ্বিতীয় ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা। কলকাতায় তার হাত ধরেই জরুরি চিকিৎসা সেবায় অভাবনীয় পরিবর্তন আসে। তাছাড়া তৎকালীন ভারতীয় রেড ক্রস সোসাইটির প্রশাসনিক দপ্তরের প্রশাসক হিসাবে তিনি ছিলেন প্রথম ভারতীয়। তার অসামান্য গবেষণায় স্বীকৃতিস্বরূপ 1924 সালে তিনি রায়বাহাদুর এবং 1934 সালে নাইটহুড উপাধি লাভ করেন। কালাজ্বরের উপর তার কাজের জন্য কলকাতায় স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন তাকে মিন্টো পদকে ভূষিত করে। ১৯২৯ সালে তিনি চিকিৎসা শাস্ত্রে নোবেল পদকের জন্য মনোনয়ন পান। পাশাপাশি তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডন, ভারতীয় বিজ্ঞান একাডেমি কর্তৃক সম্মানিত হন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কলকাতা পৌরসভা লাউডন স্ট্রিটকে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী স্ট্রিট নামকরণ করে। ওষুধের ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করলেও দান ধ্যানে ছিলেন অকৃপণ। কলকাতা বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, ফিজিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা ব্লাড ব্যাঙ্ককে নিয়মিত অনুদান পাঠাতেন। বিজ্ঞান পত্রিকা সায়েন্স অ্যান্ড কালচার তাঁর অনুদানেই প্রকাশিত হতো। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য একবার নোবেল কমিটির কাছে সুপারিশ গেলেও নোবেল প্রাইজ পাওয়া হয়নি উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর। তা না পেলেও পরাধীন ভারতের এই বিজ্ঞানী সারা জীবন আর্থিক উপার্জন, সম্মান, পুরস্কার, প্রতিষ্ঠা

প্রতিষ্ঠাতা পেয়ে এসছেন অনেক। ফেলো হয়েছেন একাধিক সংস্থার। সেই তালিকায় রয়েছে রয়্যাল কলেজ অফ মেডিসিন লন্ডন, রয়্যাল কলেজ অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন লন্ডন। ১৯৩৫ সালে ভারতের ভাইসরয় উপেন্দ্রনাথকে নাইটহুড প্রদান করেন। ১৯৩৬ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ২৩তম অধিবেশনে ফিজিওলজি ও মেডিসিন বিভাগের প্রেসিডেন্ট হিসাবে এক বিখ্যাত ভাষণ দিয়েছিলেন তিনি। ভাষণের নির্যাসে ছিল দীর্ঘ জীবনে জাতি গঠনে সুস্বাস্থ্য, পুষ্টি, আহার্যের প্রয়োজনীয়তা। কিন্তু বলাই বাহুল্য, কালাজ্বর বা ইউরিয়া স্টিবামাইনের প্রসঙ্গ একবারও তোলেননি তিনি। বই কেনা ছিল উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর এক ধরনের নেশা। ভালোবাসতেন নানান ফ্যাশনের গাড়ি। নিজের বাড়িতে বিশাল লাইব্রেরি তৈরি করেছিলেন। লাউডন স্ট্রিটের বাড়িতে নানান জাতের ফার্ন, অর্কিড এবং ক্যাকটাসের বাগান করেছিলেন তিনি। যখন এই গাছ নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন ধরনের এই বিষয় নিয়ে কথা হচ্ছে, তখন একটু অন্যরকম গান শুনতে ইচ্ছা করছে তো বন্ধু, জানি। তাহলে এবারে একটু অন্যরকম গান তোমাকে শোনাই। শ্রেয়া ঘোষালের কণ্ঠে তোমার জন্য রইল পরবর্তী গান। শুনতে থাকো, ফিরছি গানের পরে। তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু, আমি মনীষা।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনলাম একটা খুব সুন্দর গান। 1898 সালে ননীবালা দেবীর সঙ্গে উপেন্দ্রনাথের বিবাহ হয়। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর পর ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউটের ভার অর্পিত হয় সেই দুইজনের উপর। 72 বছর বয়সে 1946 সালের 6 ফেব্রুয়ারি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী পরলোক গমন করেন। ভারতীয় উপমহাদেশে সেই সময় সকল সংকীর্ণতা এবং বাধা বিপত্তি সত্ত্বেও চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তনের পুরোধা এই বৈজ্ঞানিকের মৃত্যুতে শোকাহত হয়েছিল পুরো বিশ্ব। প্রখ্যাত গবেষণা পত্রিকা নেচারে তার মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করা হয়েছিল। সেখানে লেখা হয়েছিল, 6 ফেব্রুয়ারি স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ হারিয়েছে তার বুকে জন্ম নেওয়া অন্যতম শ্রেষ্ঠ একজন চিকিৎসা বিজ্ঞানীকে। স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বিশ্বের কাছে মূলত একজন আবিষ্কারক এবং লিজমেনিয়া গোত্রের পরজীবী ঘটিত রোগের প্রতিষেধক হিসাবে সময়ের অন্যতম শ্রেষ্ঠ থেরাপিউটিক এজেন্ট ইউরিয়াস টিবামাইনের জনক হিসাবে পরিচিত হলেও, যারা ভারতীয় উপমহাদেশের চিকিৎসা শাস্ত্র সম্বন্ধীয় গবেষণা সম্পর্কে একটু হলেও আগ্রহী, তারা জানেন তিনি ছিলেন সহজাত মৌলিক গবেষক এবং বিভিন্ন বিষয়ে অগাধ পাণ্ডিত্য এবং অপরিসীম কৌতূহল সম্পন্ন একজন অক্লান্ত পর্যবেক্ষক। এই কথাটা পড়ে একটা কথা বলা যায় যে একটা যুগের সমাপতন হয়েছিল সেদিন। সত্যি সময়ের কাছে হয়তো আমরা সত্যি খুবই পরাজিত। সময়ের সঙ্গে তাল মেলাতে থাকলেও একটা সময় তার কাছে হেরে যেতেই হয় আমাদের। আজকেও ঘড়ির কাঁটা আমাকে সেই কথাই জানান দিচ্ছে। গল্প করতে করতে ঘড়ির দিকে তাকানো হয় না ঠিকই, কিন্তু ওই যে বললাম সময়কে মনে রাখতে হয়, ঘড়ির এখন জানান দিচ্ছে যে আজকের গল্পের সময় প্রায় শেষের দিকে। তবে আবারও নিশ্চয়ই তোমার সাথে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে গল্প হবে। তোমরা শুনছিলে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। ছিলাম আমি তোমার যুববাণীরই অনিয়ার বন্ধু মনীষা। শ্যামল মিত্রের গান দিয়ে আজকের গল্প শেষ করছি। ভালো থেকো।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মনীষা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে যাত্রাপালা।
2: আজকের যাত্রা বাদশাহী ফরমান, রচনা প্রভাস পাল, নির্দেশনা প্রাণেশ চক্রবর্তী, পরিবেশনা কন্যগর সুরু পঞ্চম যাত্রা সংস্থা, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রাম রঞ্জন দাস রায়। যাত্রাপালা বাদশাহী ফরমান।

0: মুসান বাংলার কুরসি আমার দখলে দিয়ে নিশ্চিন্ত হতে চান দিল্লেশ্বর বাংলা বিহার উড়িষ্যার জমিদার থেকে তহসিলদার তহসিলদার থেকে তালুকদার তালুকদার থেকে আম জনতার আজ এই মুসানের নাম শুনলেই হর করে কাঁপে জয় ধ্বনি দেয় জানাই হাজারো হাজারো সালাম তাই জুম্বা বারের মসজিদে নামাজের পর কুর্সি দখলের শপথ নেব শপথ নেওয়ার জন্য দিল্লেশ্বরের বাদশাহি ফরমানের প্রয়োজন নেই
1: এই মাত্র দুধ মার পথ বাদশাহি ফরমান পৌঁছেছে জনাব
0: ফরমান পৌঁছেছে কই কোথায় ফরমান
1: ফরমান ফরমান আপনার জন্য নাই জনাব
0: তাহলে বাংলার নবাব কে
1: দিল্লেশ্বর ফরমান জারি করেছে বাংলার নবাব মোহাম্মদ হাদি
0: মোহাম্মদ হাদি নিম্ন শ্রেণীর ফৌজের দলপতি মোহাম্মদ হাদি যার যোগ্যতা পতাকা বহনের সেই কিনা বাংলার নবাব হবে
1: বাংলার গোস্তাকি মাফ করবেন জনাব দিল্লেশ্বর বাদশাহি ফরমানের সঙ্গে হাদির জন্য পাঠিয়েছে বাদশাহি পোশাক
0: না না না কিছুতেই নিম্ন শ্রেণীর ফৌজকে বাংলার নবাব হতে দেব না ফরমান থেকে মুছে যাবে হাদির নাম নতুন করে বাদশাহি ফরমান জারি হবে হাদি মুসান
1: শুধু তাই নয় হুজুর হাদির নতুন নামকরণ করেছে দিল্লেশ্বর মুর্শিদ কুলি খান মুর্শিদ অর্থে শিষ্য কুলি অর্থে ভৃত্য আর খান শব্দের অর্থ আমি
0: ঔরঙ্গজেবের মতো একজন দক্ষ শাসককে হাদি কব্জা করল কি করে
1: মারাঠাদের সঙ্গে যুদ্ধের সময় সম্রাটের কোষাগার হয়েছিল শূন্য সেই সময় ওই হাদি জমিদারদের কাছ থেকে গোপনে সহানুভূতি কর আদায় করে পাঠিয়েছিল
0: সারা বাজার জমিদারদের ভয় দেখিয়ে কখনো ভালোবেসে রাজস্ব আদায় করে রাজকোষ পূর্ণ করেছে আর হাজি সেই অর্থে বাদশা কে নানা পাঠিয়ে আড়াই করেছে ফরমান না না না এই পরাজয় মেনে নেব না এক্ষুনি যুদ্ধ ঘোষণা করব
1: তাতে আমাদেরই ক্ষতি হবে হুজুর
0: তাহলে
1: সরাসরি লড়াই না করে ছলে বলে কৌশলে হাজির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বাদশাহের মন বিষিয়ে তুলব
0: আর সেই মন বিষিয়ে দিতে পারলেই বাদশাহ বিরক্ত হয়ে এই ফরমান খারিজ করে দেবে
1: পথের বাধা দূর হয়ে যাবে
2: পথের বাধা দূর করতে গিয়ে তোমরাই বাংলা থেকে দূর হয়ে যাবে
1: ও কি
2: একেই বলে তাকদীর তোমাদের সাদ আছে সাধ্য নেই দেখে বুঝতে পারছো না আমি রহিম ফকির আমি পূজাও করি না নমাজও পড়ি না আমি
0: পুমাজ
2: মানুষকে ভালোবাসি সত্যের গান গাই সত্যের মোড়কে মিথ্যার লড়াই দেখলেই দাঁড়িয়ে যাই সত্যের জয় হলেই আমার পথ চলতে শুরু করি বেশ আছি
1: চোখের সামনে থেকে দূর হয়ে যাবে তমিজ এদের সাহায্য করার জন্য চাই চাবুক
2: চাবুকের ভয় ভীত নই আমরা
1: বকি
2: বাংলার মানুষকে কতটুকু চেনো তোমরা চাবুক দেখে বাংলার খেত মজুর চাষি শিল্পীদের বাস করতে পারবে না অত্যাচারে জর্জরিত করলে দিল্লেশ্বরের মসনদ কাঁপিয়ে দেবে
1: কি চাষ তোরা
2: চাই ভালোবাসা হাত থেকে চাবুক ফেলে দুহাত বাড়িয়ে করো ভালোবাসার আলিঙ্গন
0: হুসেন খলিফা ফৌজ যখন ঘর থেকে টেনে বার করে কয়েদ খানায় কয়েদি করে অত্যাচারে জর্জরিত করবে
1: তখন তোরা চিৎকার করে বলবি বাঁচাও আজিম বাঁচাও আজিম উদ্দিন মোহাম্মদ খান
2: না বাংলার মানুষ চিৎকার করে বলবে কোথায় তুমি মুর্শিদ কুলি খান উনি মানুষ নন জিন্দাবাদ
0: গর্দন থেকে শির নামিয়ে নিলেই জিন্দা পীর বলার একজনও থাকবে না
2: থাকবে থাকবে একজন
0: এসে
2: ভূষণার রাজা সীতারাম রায়
0: রাজা রাজা নয় ডাকাত সর্দার ওই ডাকাত সর্দারকে বেঁধে আনার জন্য পীর সাহেবকে পাঠিয়েছি সীতারাম থাকবে না আর মুর্শিদ কুলি খাঁকেও থাকতে দেব না
2: সীতারাম রায় ওকে বন্দি করে

0: বাগানের মজুর করে রাখবে।
1: এত বড় সাহস, আজ এই মুসানের ফৌজকে বন্দি করে আমবাগানে মজুর করে রাখবে?
2: আদি বাদশাহ এই প্রমাণ পেয়েছে শুনে এরা আমাদের দিকে আঙুল তুলে কথা বলবার সাহস পেয়েছে। এদের উপর অত্যাচারের মাত্রা বাড়াতে হবে।
0: যতই ফুসফুস করো তোমাদের দৌড় চেহেল সেতুনের দরজা পর্যন্ত। রেফেল বাহিনী আর মহিলা বাহিনী তোমাদের ঘিরে ধরবে। ঘোষণায় যাবে জানত ফিরবে লাশ হয়ে।
1: ঘোষণায় লাশের পাহাড় গড়ে দেব, পরোয়ানা জারি করে দেব। যে জমিদার সীতারামের পাশে দাঁড়াবে সেই জমিদারি হারাবে। পাশের জমিদাররা ঘোষণার নাম উচ্চারণ করবে না, ঘোষণা শ্মশান হয়ে যাবে। ঘোষণা দুর্গতি দেখার জন্য কেউ থাকবে না, নামটাই মুছে যাবে দুনিয়া থেকে। ইয়াজ রাখো মোরশেদ কুলি খা তো ছাড়, স্বয়ং দিল্লেশ্বর ঔরঙ্গজেব তোমাদের রক্ষা করতে পারবে না। আতঙ্কে ভয়ে সব তোমা হাতে ভরা তলোয়ারের কথা মনে পড়বে তোমাদের।
0: তোমাদের হাতিয়ার সাপের মধ্য থেকে মরছে ধরে গেছে। হাতিয়ার ধরার হাতগুলো মানুষের অভিশাপে হয়ে গেছে পঙ্গু।
1: দূর হয়ে যা হালির পাটা কুকুর।
0: যাওয়ার আগে বলে যাই কুরসির লোক ছেড়ে হাত দুটো ভালোবাসার আতর মাখিয়ে জড়িয়ে ধরো চাষি মজুর শিল্পীদের। তাহলেই হাজারো হাজারো সালাম দিয়ে মানুষ জানাবে ভালোবাসার প্রতিদান।

0: এবার তোকে উড়িষ্যার সুযোগদের কাছে পাঠিয়ে দেবো আজ্জু।
1: কেন আব্বা?
0: তোর অসুখের জন্য তো অনেকদিন এখানে আছিস। সুযোগদির এখন উড়িষ্যার নাজির হয়েছে, অনেক দায়িত্ব, অনেক প্রতিপত্তি। কিছুদিন পর ও আবার নবাব হবে, তখন তো তোকে ওর পাশে থাকা উচিত বেটি।
1: ও দিদি আমার সাদে করেছে, তুমি তো জানো আব্বা, ওর ঠাই আজই উন্মেষার দিলে নেই।
0: কি বলছিস কিছু, ওর স্বার্থপর আত্মসুখী।
1: ভুল বলছি না আব্বা, ছলনা মিথ্যাচার আর গুপ্ত হত্যা ওর উপরে ওঠার সিঁড়ি। ওর সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে আব্বা, সংসার করব না ওই বেমানটার সঙ্গে। তাই ঠিক করেছি মরতে হয় এখানেই মরবো।
0: ওকে তুই বেইমান বলছিস কেন বেটি?
1: ওর বেইমানি নিজের চোখেই দেখলাম। সাধারণ একজন ফৌজ ছিল, তুমি ওকে উড়িষ্যার নায়েব করলে, আমার সঙ্গে শাদি দিলে, এখন বলছি নবাব তার অসুস্থ বেটির সঙ্গে গরিব ফৌজকে ফৌজদার করলো।

0: করছি।
1: বাংলার কুশির ওপর নজর পড়েছে ওই বেইমানটা, দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়েছে, তাই ঠিক করেছি ওর ছায়া স্পর্শ করবো না। একমাত্র প্রতান সর্বরাজকে আঁকড়ে ধরে বাঁচবো।
0: আমার পাশে দাঁড়িয়ে সাহস যোগাবি বেটি, তাই না?
1: তোমার দুর্বল জায়গাগুলো মেরামত করবো আব্বা। দিল্লীশ্বরের ফরমান তোমার হাতে পৌঁছানোর পর শয়তানরা জোট বেঁধেছে। তোমার ইস্পাত দৃঢ় শাসন ব্যবস্থায় ছেনি খানা বসাতে পেরে তোমার বদনাম দিয়ে সম্রাটের কান ভারী করছে। আমি রড়া রটিয়ে দিচ্ছে শাহজাদি আদি উন্নেশ্বর অশোকের অজুয়ান দিয়ে খাসমকে ত্যাগ করে নবাবের পাশে থেকে ছড়ি ঘোরাচ্ছে। বেটির ইঙ্গিতে রাজ্য চলছে, বেটি স্বেচ্ছাচারী, দেশে অরাজকতার সৃষ্টি হচ্ছে, নারীরা হয়ে যাচ্ছে ব্যভিচারী।
0: অনেকে অনেকে বলছে জামাইয়ের কাছে বেটিকে না পাঠানোর জন্য অসুখটা একটা কৌশল মাত্র।
1: অথচ বাংলা নিরাপদ শান্ত রাখার জন্য দুশ্চিন্তায় তুমি আহারটা ত্যাগ করেছো।
0: সেই জন্য আমার কোন দুঃখ নেই, আজকে কোন দুঃখ নেই। সমস্যার পাহাড় ঠেলতে ঠেলতে হাজি থেকে জাফর খা হয়েছি, জাফর খা থেকে মুশরিফ খুলি খা, সবই নসিব। শুধু শুধু তোর আর সুযোগের সম্পর্ক ভেঙে যাওয়াটাই আমার বদনসিব বেটি।
2: বদনসিব নয় জানা, বদনসিব নয়, সবই খোদা তালার মর্জি। খোদার ইচ্ছায় তুমি বাংলার নবাব হয়েছ, আবার তার ইচ্ছাতে সুজার সঙ্গে আজুর বিচ্ছেদ। বিচ্ছেদের ফলে আজু স্বাধীন হয়েছে, সাহসী হয়েছে, স্বাবলম্বী হয়ে তোমার পাশে দাঁড়িয়েছে।
0: জানি জানি নারীরা যে হাতে সন্তান পালন করে সেই হাতেই অস্ত্র ধারণ করে বেগম সাহেবা। বেইমানেরা দিল্লীশ্বর কান ভারী করেছে, কিন্তু সম্রাট ফৌজ পাঠিয়ে আমাকেই সমর্থন করেছে। মাত্র কয়েকজন ছাড়া হিন্দু মুসলমান জমিদারেরা চেল সেতুন কর আদায় দিয়ে সালাম জানিয়ে গেছে। আনন্দে চাষ করছে চাষিরা, বাংলার উন্নয়নের গতি এসেছে। অনিশ্চিত আকাঙ্ক্ষা ভয় ভীতি মুছে জেগে উঠেছে আনন্দ প্রেম প্রীতি ভালোবাসা। তাই তো বাদশাহী আজ তাজ চিরে ধারণ করে নাঙ্গা তলোয়ার উন্নত করে শপথ নিয়েছে। আগে ওই কুর্শির সম্মান রক্ষা, তারপরে জীবন রক্ষা। তাই কেউ যদি নোংরা হাতে ওই কুর্শির দিকে হাত বাড়ায় তাহলে তার মাথায় পড়বে ওই নাঙ্গা তলোয়ার।
2: আমিও খানদানি বংশের বেটি, সামান্য আঘাতেই হাল ছেড়ে দিয়ে গুটিয়ে যাওয়ার রক্ত আমার শরীরে নেই। সিঁড়ি দেওয়ার বদলে সিঁড়ি নিতে দেখেছি, মরার আগে মেরে মরো ওঙ্কার শুনেছি। দুশ্মনের সঙ্গে হাসি মুখে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে শিখেছি। আমারও মূল মন্ত্র কাজ শেষে বসি।

0: চাবুকের ভয়ে পিছিয়ে আসার মানুষ সীতারাম রায় নয়, ভূষণার মানুষ মরতে জানে, জীবন দিয়েও রক্ষা করবে ভূষণার সম্মান। শয়তান আজিম উস্মানের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছি, ভূষণার মানুষ মোগল বাদশাহ দূরের কথা, একটা ফৌজেরও জুলুম সহ্য করবে না। ওরা মুর্শিদ কুলিগার নামে অত্যাচার করছে, পুরাতন জমিদারি কেড়ে নিয়ে নতুন ইজারাদার সৃষ্টি করে তাদের উপর রাজস্ব আদায়ের ক্ষমতা চরম উপমান করছে, রাবুকের ভয় দেখাচ্ছে। ভূষণার মানুষ এবার করবে যৌথ আক্রমণ।
1: তাই এবার প্রস্তাব নিয়ে এসেছে ঘোষণাপতি,
0: ঘোষণার মানুষ সম্মিলিত শক্তির কাছে মাথা নত করে এবার ছলা করার আশ্রয় নিয়েছ শয়তান।
1: তুমি আমাকে অবিশ্বাস করছো সীতারাম রায়,
0: বাংলার মানুষ তোমাদের বিশ্বাস করে না, তাই ভালো চাও তো কোমরে বাঁধা তরবারিটা ভূমিতে রেখে আত্মসমর্পণ করো।
1: ভূগোলবীররা জীবন্ত আত্মসমর্পণ করে না, বেসরম হিন্দ
0: ঈর্ষা।
1: জবাব দাও, কেন রাজকোষে রাজস্ব জমা দাওনি, কেন নবাব বাহাদুরের পরোয়ানা অগ্রাহ্য করে চেহের সেতুতে হাজিরা দাওনি, কেন জমিদারদের বিদ্রোহের উস্কানি দিচ্ছ, ঘোষণার মানুষের কাছে আমাদের দুশ্মন বানিয়েছ কেন, জবাব দাও।
0: আর আগে আমার প্রশ্নের জবাব দাও, নবাবের বান্দা।

0: 너와 바하드란이 셋쳤대요. 아디 무시한 아르 무라드 퍼란 게노 암마간 꾸레니 얘기에 예삼에 짜센 후공자니 꾸레치 게노 저순 시다부리야 나도레 조미다한테 라스라이 나아대와 존노 시다람께 후공자니 꺼라 회지 게노 돔라케 위자라달 겨우 거우스달 겨우 수바달 하와 존노 노리트 부자들 무조리 나아디에 보리스람거리에 니쳐
1: 카모시대 아랍 오시꾸리 칼 포우다레 가체 거이피었자오 এখনই তোমাকে কয়েক থানায় পাঠাবো
0: ভূষণার ফৌজদারে তহসিলদার উদয় নারায়ণ রায়ের সন্তান সীতারাম রায়কে কয়েক থানার ভয় দেখিও না নবাবের পাঁচাটা
1: কুকুর
0: নবাবের জি হজুর আর মৌ সাহেবের হুঙ্কার বাংলার মানুষ ভয় পায় না বাংলার বীরদের কাছে আগে বাংলার মাটি আর মাটির মানুষের সম্মান
1: বাংলা মায়ের সম্মান সম্মান রক্ষা করতে গিয়ে বাংলার বীর কিঙ্কর সেনের পরিণতির কথা মেরে ওলা সীতারাম
2: শুধু সীতারাম নয় বলো ভূষণার রাজা সীতারাম রায়
1: তুমি মেনা হাতি
2: দেখেই চিনেছ মেনা হাতি মানে মাদি হাতি আমার নামটাই মুর্শিদাবাদে আতঙ্কের সৃষ্টি করেছে যাও যাও যাও এবার তোমাদের কোমরের ছোড়ানো তরবারি নিয়ে নবাবের কাছে ফিরে যাও নবাব বাহাদুরকে মেলা হাতির গল্প শোনাও বীর খাও
1: আজ ফিরেই যাচ্ছি তবে যাওয়ার আগে সতর্ক করছি মেলা হাতি শুধু লাঠি দিয়ে মোগল বাহিনীর সঙ্গে লড়াইয়ের শখ আর পুজোয় চিহ্নিত হয়ে শোয়ার শখ একই কথা
2: আমি একটা কথা স্মরণ করে নিয়েছি আবু তারাব মেলা হাতির ভয়ে ঢাকা থেকে মুর্শিদাবাদে ঘাঁটি কেড়েছো তোমরা এবার বেনাহাতি হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তোমরা কোথায় পড়াবে শয়তান
0: দিল্লি ফিরে যাওয়ার জন্য তল্পি তল্পা বাঁধো
1: আমরা বৃহৎ শক্তি ক্ষুদ্র শক্তিকে ক্ষমা করতে হবে নবাব বাহাদুরের নির্দেশ তাই তোমাদের প্রাণে মারব না হলে
0: আবু তারাব
1: তুমি ডাকাত সমাজের শত্রু রাজস্ব লুট করো
0: আবু তারাব
1: তোমার এই ছিনিয়ে এনে বিলিয়ে দেওয়ার নীতি বেশিদিন চলবে না মাথা হেঁট করে নবাব বাহাদুরের আদেশ মানলে বাঁচবে
0: আর না মানলে
1: তোমার ঠাঁই হবে শ্মশান
2: চিতায় ফৌজ তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন
1: দাঁড়িয়ে আছি তোমাদের মঙ্গলের জন্য সুপরামর্শ দিয়ে তোমাদের সুপথে ফিরিয়ে আনার জন্য জানি মৃত্যু পথ যাত্রী সুপরামর্শ শোনে না তাই সৎ উপদেশ না শুনে নবাবের মেজাজ দেখাচ্ছ মৃত্যুকে আলিঙ্গন করে অর্থ হাসি হাসছ সাত হাজারি মনসবদার মুর্শিদকুলি খাঁ যাকে হিন্দু মুসলমান সার দিয়ে দাঁড়িয়ে জানায় লাখো লাখো সালাম উচ্চ কণ্ঠে বলে জিন্দা পীর তাকে গুর্ণেশ না করে করছ খতমের
0: ছক
1: অনেক অনেক সুযোগ দেওয়া হয়েছে পাঁচা সুযোগ রুখে না নিয়ে একটা ডাকাতকে রাজা জ্ঞানে তার মঙ্গলের জন্য ঠাকুরের মাথায় ফুল চড়াচ্ছ সবই নিষ্ফল ভূষণার মাটি রক্ষা করার কেউ নেই
2: না না না ভূষণার নাম মুছে যাবে না ভূষণার মাথা উঁচু করে বাংলার মূল উজ্জ্বল করবে ভূষণা শুধু পুরুষের নয়
3: নারীরাও কোমর দিচ্ছে অসি চালনা নারীরা হাতে হাত মিলিয়ে শক্তির শিকল করে রক্ষা করবে ভূষণার মাটির সম্মান।

0: নবাব বাহাদুর নবাবের পোশাক না পরে গাছতলায় সব ধরনের মানুষ নিয়ে দরবার করছে দেখে দুশ্মনেরা মজলিশ বসিয়েছে। ওরা স্বপ্ন দেখছে কুর্সি ওদের হাতের মুঠোয় আনতে আর দেরি নেই।
1: ওরা চায় নবাব বাহাদুর নবাবি পোশাক পরে কোমরে তলোয়ার ঝুলিয়ে সর্বসুরা বাইজি নিয়ে ব্যস্ত থাকবে, আর এই সুযোগে ওরা অরাজকতা করবে, লুটে পুটে খাবে, আবার আমারই দুর্নাম ছড়াবে। আর ওরা লোককে বলে বেড়াবে হচ্ছে নবাব নয় নবাব নয়, একটা কাঠের পুতুল একটা।
0: তোমাকে কাঠের পুতুল বানানোর ষড়যন্ত্রের সুযোগ দেব না।
1: আমি জানি নৌসেরা বানাবো, আমি জানি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তুমি কখনোই প্রশ্রয় দেবে না, একথা ঠিক। ষড়যন্ত্রকারীরা জোটবদ্ধ হতে পারবে না, তারা দেখে

0: মানুষ আমার সঙ্গে আছে, মানুষ দেখেছে নবাব বাহাদুর আমার ভালো চাইছে, তাই তো জমিদারের চেহেল সেতুর রাজস্ব পাঠিয়ে আমারই হাত শক্ত করছি। ঘোষণা করেছি, ঘোষণা করেছি, কুর্সি নিয়ে কারাকারি চলবে না, ধর্ম নিয়ে মারামারি বন্ধ, যে কোনো অজুহাত দিয়ে সম্পত্তি নিয়ে কামড়া কামড়ি চলবে না, হাতিয়ার নয় হাতিয়ার নয়, শুধু হাত দুটো দিয়ে বন্ধন আলিঙ্গন হৃদয় জয় পরস্পরের স্পন্দন অনুভব উপলব্ধি করবে, একই রক্ত বইছে সবার দেহে, আজান নামাজ পূজা আরতি সংকর্ষণী নিয়ে বাঁচবে মানুষ।
1: মেহরবান, সরকারি কাজে আরো হিন্দুদের নিয়োগ করো, দাও উৎসবে উৎসাহ, পুষ্করণী খনন, ঘাট নির্মাণ, মন্দির নির্মাণে দাও আর্থিক অনুদান, সবার সঙ্গে আত্মিক সম্পর্ক গড়তে পারলে তোমার চলার পথে যে বিষধর সাপ গুলো ফনাও তুলে দাঁড়াচ্ছে ওরাও মাথা নত করে থাকবে।
0: জানি আমি জানি, কুর্সিতে কাটা থাকবে বেগম সাহেবা, এসব এসব নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমার আমার দুঃখ শুধু তোমাকে নিয়ে।
1: তোমার আচরণে আমি সব দুঃখ ভুলে গেছি
0: বেগম সাহেবা,
1: তুমি বটবৃক্ষের মতো ছায়া দান করে রাজ্যের মানুষকে আনন্দে রেখেছ, সেই বৃক্ষটিতে যেন কেউ কুঠারাঘাত করতে না পারে তার জন্য বেষ্টন করে আছি আমি আজীবন নেশা বক্স আর ফারফারাজ।
0: নৌসেনা মানুষ আমার বেগম সাহেবা, সম্রাট ঔরঙ্গজেবের বেগম রাবিয়া উল ইরানিও তোমার রূপের প্রশংসায় পঞ্চমুখ, তোমার মতন জীবন সঙ্গিনী পেয়ে আমার জীবন আর সার্থক, সর্বদা সর্বদা তুমি আমাকে সতর্ক করেছ, শিথিলতা আর দুর্বলতা ত্যাগ করতে বলেছ, দৌরাত্ম দেখলেই তার কণ্ঠ রোধ করতে বলেছ।
2: স্যার, আমি কণ্ঠ রোধ করার জন্য আপনার হুকুম নিতে এসেছি জনাব।
0: সামান্য একজন ডাকাতকে শায়েস্তা করার জন্য আমার হুকুমের অপব্যক্তিত করছে কেন মুঘল বিরাড়ি মুনসার?
2: আপনি চেহেল সেতুনে বসে কোরআন পাঠ করতে করতে জারি করেছেন, তরবারি কোপ নয়, জাবুকের জুলুম নয়, বুঝিয়ে সীতারামকে বশ করো, বন্দি করো, এসব বন্দি মুঘল বীরদের জানা নেই জানা?
0: সীতারামদের এই বল বৃদ্ধির জন্য তোমরাই তো দায়ী আজি মুলসান,
2: আর উদাসীনতার জন্য বাংলার দিকে দিকে চলছে আগুন,
3: আগুন নেভানোর জন্য এখনই ভূষণা আক্রমণের নির্দেশ না দিলে
2: দিল্লি সরকারকে সব জানাতে বাধ্য হবে জনাব, তাতে আপনার সম্মান হানি তো হবেই, এমনকি
0: হারাবে তাই না আজি?
3: বাংলার গুস্তা কি মাফ করবেন জনাব?
0: সত্যি
3: সীতারামের উত্থান কঠোর হাতে মোকাবিলা না করলে শুধু ভূষণা নয়, ওর প্ররোচনায় বাংলার জমিদার আলী যারা এমনকি চাষিরাও আপনাকে অমান্য করবে।
0: শক্তি বৃদ্ধি হয়েছে শুধু তোমাদেরই জন্য
3: জানাও,
0: তোমাদের উস্কানিতে অত্যাচারী জমিদার গরিব কৃষকদের জোর করে ফসল কেড়ে নিয়েছে, লুট করেছে, ঘরে আগুন দিয়ে তারা নৃত্য করেছে, তাই তো পূজারা বাঁচার জন্য মা বোনদের সম্মান রক্ষার জন্য ওই সীতারামের আশ্রয় নিয়েছে, তোমাদের শায়েস্তা করার জন্য সীতারাম হয়েছে আজ বিদ্রোহী।
3: জনাব, গরিব মানুষদের সাহায্যের অজুহাতে পার্শ্ববর্তী জমিদারদের ভান্ডার লুট করেছে ওই সীতারাম, গুপ্ত সংবাদ সরবরাহকারী আপনাকে জানানোর পরেও আপনি ছিলেন নির্লিপ্ত, আপনি উদাসী বিলাসী সম্রাট হুমায়ুনের মতো আচরণ করেছেন।
0: মোহাম্মদ হাদি বিলাসী উদাসী স্বপ্ন বিলাসী হলেও সম্রাট ঔরঙ্গজেবের মতন দক্ষ প্রশাসক তোমার মতন আত্মীয় থাকতে আমাকে সুবেদারী ফরমান জারি করলেন কেন? কেন বলতে পারো? মোহাম্মদ হাদি নামকরণ করলেন মুর্শিদ কলিকা
2: জানা
0: রেখো ইয়াদ রেখো ইয়াদ বাজি চাবুকের ভয় দেখিয়ে প্রজাদের বসে আনাচ্ছে, সহনশীলতার ভালোবাসাই হচ্ছে উৎকৃষ্ট
2: একটা ভীরু দুর্বল মানুষকে আর কতদিন সারাম ঠুকতে হবে গিয়াজে?
3: আজ থেকে আমাদের দুশ্মন সীতারাম রায় নয়, এ মুর্শিদ।

0: 마우스타니까 오신다 아르다이 나라네 꾸소시다 람라이 무시다 바데 나바압달 바레 아미나키 정골다카 나바압바 아주 흑금 자리 꺼내세 아마케 잔토 소레 꼬톨 꼬떼 하베 여자 팔은 너이 여자 피로니 나와베 샤소니니티 অসহায় অত্যাচারিত কৃষক আমার কাছে ছুটে এসেছে জীবন রক্ষার আশায় কিছুতেই লড়াই ছেড়ে পিছু হতব না অত্যাচারের বিরুদ্ধে যে লড়াই করছে নবাব তার গায়ে এটা দিচ্ছে ঢাকার সরকারের তকমা
1: তকমা এটা দিয়ে তোমার গরিমা আরো বাড়িয়ে দিয়েছে বাবা
0: মা বিমলা
1: ভূষণার সীতারাম রায় নবাবের ঘুম কেড়ে নিয়েছে আমরা তোমার পাশে আছি লড়াই করে বাঁচতে চাই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে জীবন দিতেও প্রস্তুত
0: কিন্তু তুই কি কষ্ট সহ্য করতে পারবি মা
1: তুমি তো আমাকে আলালের ঘরে দুলালি করে মানুষ করনি বাবা হে ঘুমিয়ে অন্দরে ঘুরে বেরিয়ে জীবন কাটানোর চেয়ে দেশ ও মাথার জন্য জীবন দেওয়ার চেয়ে আর আনন্দের আর কি আছে বাবা
0: বিমলা
1: তুমি অশ্বচালনা অস্ত্রচালনা শিখিয়েছ কতটা পারদর্শী হয়েছি তা শত্রুদের ওপর পরীক্ষা করবো না বাবা
0: তলোয়ার নিয়ে এখন কোথায় যাচ্ছিস মা
1: নারীদের অস্ত্রচালনা শিক্ষা দেব
0: মা
1: আর একটা মন্ত্র শেখাবো
0: কি মা
1: মরার আগে মেরে মর নারীরাও মোঘল ফৌজদের অতর্কিত আক্রমণ রোখার জন্য মার মুখী হয়ে আছে মোঘল ফৌজরা প্রাণ ভয়ে
2: ততক্ষণ মেয়েরা হাতি থাকবে ততক্ষণ তোদের হাতিয়ার হাতে লড়াই করার প্রয়োজন নেই রে মা আমার দেহে প্রাণ থাকছে হিন্দু মুসলমান ভাইয়ের প্রাণকে নিতে দেবো না ওই মোঘল ফৌজকে
0: সরাসরি আক্রমণের সুবিধা করতে না পেরে এবার চোরা কুত্তার পথ ধরেছে মোঘলরা
2: কোন পথেই ওরা সুবিধা করতে পারবে না
1: সীতারাম
2: রায়কে পথে আনতে না পেরে নবাব বাহাদুরের গোসা হয়েছে রাজে খুঁজছে ফৌজেরা জলে স্থলে আসছে কিন্তু মেয়েরা আগে রাত জুড়েই পালাচ্ছে তাই নবাব বাহাদুরের সব রাত করেছে এই মেয়েরা হাতির ওপর
0: কোথায় যাচ্ছ মেনা হাতি
2: বাইরে মন্দিরে দেখছ না ধীরে ধীরে নেমে আসছে অন্ধকার ধূপ ধুনের গন্ধে চারিদিক মুখরিত মনোরম পরিবেশ মায়ের জলধ্বনিতে জাগরিত মন্দির প্রাঙ্গণ ভক্তের সমাগমে জমজমাট এক্ষুনি শুরু হবে সন্ধ্যা আরতি তারপর শুরু হবে ভক্তি গীতি

0: বাংলা ছেড়ে উড়িষ্যায় কিছুতেই যাব না। আমার খসা উড়িষ্যার সুবেদার হয়ে দ্বিতীয়বার শাদী করেছে, তাই ওর মুখের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত চাইব। কেন এসেছে এখানে? মনে হয় ওর বেগম মহলের বাঁধির অভাব হয়েছে, তাই বাঁধি খুঁজতে এসেছে এখানে।
1: অনেকদিন পর শ্বশুর শাশুড়ি বেগম বেটার সঙ্গে দেখা করতে এলাম, কিন্তু বেগম সাহেবা এমন রাগ রাগনি আরম্ভ করে যে এখনই উড়িষ্যায় ফিরে যেতে হবে। আমি সবার জন্য ভাবলে কি হবে? আমার জন্য কেউ ভাবে না।
0: নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া কারোর কথা ভেবেছ কখনো? প্রেম করেছ তাও স্বার্থের জন্য। আজ সুবেদার হয়ে ফুরফুরে মেজাজ, আমার মনে হয় তোমাকে সুবেদার করাই আবার জানের একটা ভুল।
1: খামোশ, সংযত হয়ে কথা বলা জীবন নেশা। আমি এখন নবাব মুর্শিদ খলিফার বেতনভুক্ত কর্মচারী নই, উড়িষ্যার সুবেদার। বলো পূর্বক, তোমাকে উড়িষ্যায় বেগম মহলে নিয়ে যাওয়ার হিম্মত আমার আছে?
0: নবাব বাহাদুরের ফৌজ বাহিনী আমার ইঙ্গিতে চলে।
1: ক্ষমতার গন্ধ পেয়ে খসমকে চিনতে পারছ না, ফৌজ বাহিনীর ভয় দেখাচ্ছ। ভুলে যেও না সাহা জাতি, তোমার ব্যাধির জন্য তোমার আব্বা সাদির পাত্র পাচ্ছিল না। তখন এই সামান্য বেতনভুক্ত কর্মচারী সুবাউদ্দৌলা সাদিকে সম্মত হয়েছিল।
0: আমি যখন রোগ যন্ত্রণায় কাতর, তখন তুমি হাসি মুখে দ্বিতীয় সাদি করেছ,
1: ক্ষমতা ধরে রাখার জন্য প্রভাবশালী ব্যক্তির বেটিকে সাহায্য করতে হয়েছে।
0: কি বলছো তুমি?
1: সুবেদার হওয়ার পরে চতুর্দিকে বিপদের আশঙ্কা, ক্ষমতা হারানোর আশঙ্কা, জীবন নাশের আশঙ্কা। এ সময় তোমার মতো বুদ্ধিমতী শিক্ষিতা সুন্দরী আমার পাশে থাকা প্রয়োজন।
0: প্রয়োজন বুঝেছো তাই তার পাশে আমাকে চাইছো। এতদিন প্রয়োজন ছিল না, তাই অসুস্থ বলে বাতিল করেছি।
1: বাতিল নয়, ব্যাকুল হয়েছিলাম। কেউ আমার ব্যাকুলতা বোঝেনি, না তুমি না তোমার বাবা মা। তোমার ব্যাধির চিন্তায় আমি হয়ে গেছি ব্যাধিগ্রস্ত। আমার ব্যথার সমবাতি আমি পাইনি, ক্ষোভে দুঃখে নীরব ছিলাম। বাংলার মহামান্য নবাব বাহাদুর আমার শ্বশুর, তোমার জন্যই তার সঙ্গে আমার মনি মালিন্য।
0: শ্বশুর জামাই এখন হরিহর আত্মা, সুবেদারে মৈত্রী সম্পর্ক আমেদে মিশে গেছে, আমি আটি হয়ে পড়ে আছি।
1: দায়িত্বে বোঝা নিয়ে হাঁটলে ভুল ভ্রান্তি হবে। আমার দৃঢ় বিশ্বাস, দুশ্চিন্তা মুক্ত জীবন আর সমুদ্রে জল হাওয়ায় তুমি হয়ে উঠবে স্বাস্থ্যবতী।
0: আর যদি না যাই?
1: কখন বুঝবে উড়িষ্যার দেওয়ান সুজাউদ্দিন মোহাম্মদ খানের কত ক্ষমতা? আমি আসবো না, আসবে আমার বাহিনী, বরণ করে নিয়ে ফেলবে আজি মুন্নেশা বেগমে খসম সুজাউদ্দৌলা মত মানের পাইজারের নিচে। তখন বেগমের সম্মান পাবে না, তখন তোমার পরিচয় হবে আমার নতুন বেগমের বাদি।
0: বেগমের বাদি হওয়ার জন্য তোমার রাজত্বে যাব না মেহরবান। আমি এখন বাংলার কুর্শির সম্মান রক্ষার জন্য জীবন কোরবানি দিতে প্রস্তুত।
2: অত হাসিস না আজু, অত হাসিস না, ভয়ে আমার বুক কাঁপছে। বকশালির চোখকে ফাঁকি দিতে পারবে না কেউ।
0: রসই খানা থেকে কেউ রসদ ছড়িয়েছে নাকি মামুজান?
2: না না, রসদ নয়, আমাদের জামাই সুজাউদ্দিন শয়তান গিয়াস উসানের সঙ্গে পরামর্শ করছিল।
0: তুমি ঠিক দেখেছো মামু?
2: আরে দেখলাম কাঠগোলাপ ফুল বাগানের পাশে দুশ্মন দুটো কথা বলতে মগ্ন। আমাদের দেখে ওরা ঘোড়া ছুটিয়ে দিয়েছ, আমিও সংবাদটা দেওয়ার জন্য তোর কাছে ছুটতে ছুটতে এলাম। খুব সাবধান, কোথায় নেমেছে ওরা? শ্বশুরের কুচি কেড়ে নেওয়ার জন্য ভয়কারের সঙ্গে মন্ত্রণা?
0: যতই মন্ত্রণা করো, মারাঠা দস্যুদের বাংলা দখলের ক্ষমতা নেই।
2: এই যে এত কিছু হচ্ছে, সব তোর জন্য আজ।
0: আমার জন্য?
2: হ্যাঁ তোর জন্য। জামাই তোকে নিতে এলো, তুই মুখের ওপর না বলে দিলি। সুজার রাগ হলো, রাগে ফুসছে, রটিয়ে দিয়েছে। খসমের ঘর না ঘোরানোর জন্য নবাব কন্যাকে ইন্ধন যোগাচ্ছে, এই স্বেচ্ছাচারিতা কেউ মেনে নিতে পারছে না, তাই তোকে নিয়ে ঝড় উঠছে।

0: সুযোগ দিনকে ভুলে যাবি, তোর স্বামী না হয়েও একটা আসামি, ও সেই বাংলার দুশ্মন, তোর নাম মুখে আনতে আমার ঘৃণা করে। বিবাহিত জীবনটা আমি তছনছ হয়ে গেল আমার জন্যই, আমি তোর বিয়ের অনুমতি দিয়েছিলাম। আমার আমার আশা ছিল ও আমার পাশে থাকবে, অনুগত্য থাকবে। এখন দেখছি, এখন দেখছি ও একটা বেঈমান, বিশ্বাসঘাতক কালসাপ।
1: ওই কালসাপকে নিয়ে খেলা দেখাতে চাইছে আদিম উৎসান, আর তাই আজুকে কসমের কাছে পাঠান, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জনাব,
2: একটা কথা মনে রেখো মামুজান, আমিও মুর্শিদ কুলি খার দেখি, এই সব কুণ্ঠ আঘাতের মোকাবেলা করার ক্ষমতা আমার আছে। একটা স্বার্থপর ক্ষমতার কামাল মানুষের ওপর বিশ্বাস হারিয়েছে আব্বা, ওর পাশে থেকে শক্তি জোগানোর অর্থ বেঈমানের হাত শক্ত করা। তাই শপথ নিচ্ছি, করতে হয় নবাব বাহাদুরের পাশে থেকে লড়াই করে মরব, তবু বেঈমানের হাতে হাত মিলিয়ে দুজনে শীতে পা দেব
0: না। তোরই সন্তান, ওকে আঁকড়ে ধরে মানুষ কর, ভবিষ্যতে সরফরাজ হবে এই বাংলার নবাব। আজ মুন্নিটার এক হাতে থাকবে রাজ্য শাসন, অন্য হাতে করবে সন্তান পালন। আজ মুন্নিটাকে হাতিয়ার হাতে এগিয়ে আসবে বাংলার কন্যারী ফৌজ বাহিনী, আর তাতেই হবে আমার সার্থকতা।
3: আপনার স্বপ্ন সার্থক হবে না কয়েকজন বেঈমানের জন্য জনাব। বেঈমানের কণ্ঠ রোধ করুন। আপনি একথা বলছেন কেন?
0: নগদ বেতনের ফৌজদার বদবকে আদায়ের জন্য আবু তাহেরকে উত্তেজিত করে আমাকে খতম করতে চেয়েছিল কে?
3: এমন জনদরদি নবাবের বিরুদ্ধে হীন চক্রান্ত করেছিল কোন শয়তান?
0: তুমি আর জিয়া।
3: হুজুর মেহরবান, পরস্পর অবিশ্বাসের জন্য আমরা দুর্বল হচ্ছি, ভূষণার সীতারাম প্রবল হয়েছে শুধু আপনার দুর্বলতার জন্য জনাব। পুরাতন জমিদারদের জমিদারি কেড়ে নিয়ে আপনি তাদের বিদ্রোহী করেছেন।
0: পুরাতন জমিদারেরা বিলাসিয়ার ভোগী হয়ে রাজস্ব আদায়ের অক্ষম হয়েছিল বলেই নতুন ইজারাদার নিয়োগ করেছি রাজস্ব আদায়ের জন্য। ওই পুরাতন জমিদারদের জীবন ধারণের জন্য নানা কর বৃত্তির ব্যবস্থা করেছি।
3: সীতারামকে উৎপন্ন দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, এমন বিরোধ বল দিয়ে সাহস জোগাচ্ছে, এরপরেও শাস্ত্রে সাহিত্য না করতে পারলে
0: এক্ষুনি এক্ষুনি আক্রমণ না করে আক্রমণের হুমকি দাও, প্রয়োজনে প্রয়োজনে একটু পিছু হটে শান্তি বজায় রাখো।
3: আর কত কিছু বলবো হুজুর, পিছিয়ে পিটিয়ে দেওয়ালে পিঠ থেকে গেছে
0: আজিমুল শাহান।
3: সীতারামকে শাস্তি না দিয়ে আপনি হয়তো শান্তি পাবেন, কিন্তু বাংলা অশান্তির আগুনে জ্বলবে, তখন আমরা আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হব। তাই আপনি থাকুন আপনার নিয়ম নীতি নিয়ে, আর আমরা থাকব দিল্লি স্যার আওরঙ্গজেবের ইঙ্গিতের অপেক্ষায়।
0: তোমরা উত্তেজিত, তোমরা উত্তেজিত, উত্তেজনা সম্বরণ করো।
3: জনাব,
0: আমি দরিদ্র ঘরের সন্তান হয়েও উচ্চ পদে আসীন হয়েছি ওই দিল্লির সারের দোয়ায়। উনি আমাকে মোহাম্মদ হাদি থেকে মুর্শিদ কুলি খা করেছে, সেই মেহরবান গোলামের গোলাম আমি। আমার জন্য সেই মানুষটা সম্মানহানি হলে আমি আমি কিছুতেই শান্তি পাব না।
4: বঙ্গেশ্বর,
0: শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে বলছি, ভূষণা আক্রমণ করো।
3: জনাব,
0: ভূষণা চষে ফেলো, যত বেঈমান আছে সব খতম করো, তন্ন তন্ন করে খুঁজে লাঠিদারি সাগরে সহ ওই টাকা সজ্জারকে এনে বেঁধে রাখো ওই কয়েক।

0: আর ঢাকা সুন্দর ওই কয়েদখানায়। জেহেল সেতু নয়, কয়েদখানাই হচ্ছে সীতারামের পবিত্র ঠাঁই।
1: যারা তোমার কুর্সি কিনে নেওয়ার ছক করছে, যারা রাজ্যময় অরাজকতার সৃষ্টি করেছে, তারা হয়েছে তোমার পরামর্শদাতা।
0: জেনে শুনেই বিস্পান করতে হয়েছে বেগম সাহেবা। পরিবেশ পরিস্থিতির চাপে নীতি বিরুদ্ধ কাজ করেছি।

0: 동천의 덕도시한 저보다 미끄럼하라 먹고하라 해야지.
1: 자인차
0: 그 사람의 가치 그 사람의 가치 아잡이 보라지도 그 사람 잡히지 아미 다 빠리니 만우세 존나 놀아이 꼬랄 오빠라테 와치고 했잖아이 아미 요게 꼴리스잖아이 꼴리스잖아이
1: 전하
0: 소이스리오다 석고다 선모다 알 석고다 스톰베르 볼다라노 우시달 미앗 비앗 비앗 빌카 알 아지문데살 허이스리오다 꼬뽀토다 미타자 알 미스타시카드고다 자꾸리 뒤에 노르보레 꼬레 뒤에지 아마르 베스테 오다스리
1: 배웠을 때 오다를 쓸리 나르바레 꼬리 대체 아브나르바디 사하자디 아두문에서
0: 아줄 여보라스키
1: 여보라 코스메 컬 꼴로나 나리자티 싱꼬라 팽해디로 아브니 라저스 아다엔 후쿰자리 꼴레 사하자디 세 후쿰 가릿 꼬레디로 사하자디 셋자자리 안돌론 서멋전 꼴레 요자라 비록도 허로 따사라 무소나 라츠꼴나게 본디 꼴레 라그레인 꼬엣 가나이 아래 애토 아보라 꼬라 섰다오 사자비 타이 행여 마보하네
0: 아미요 아미요도 온수정의 덕도 지벅스 아미 포티까 꼬레지 너의 비라스 보물의 제일 세돈에 알고 고노 우르모나
1: 따하네 너좀 뭔지 일말고리
0: 나
2: 따호네 기둥이
0: 우파소나 전여 মসজিদ নির্মাণ করেছি ওই মসজিদের প্রবেশদ্বারের নিচে নির্মাণ করার একটা কুঠুরি ওই কুঠুরিই হবে আমার বসস্থান ওই কুঠুরি থেকেই আমি শাসন কার্য চালাবো
1: কেন জাহাপনা
0: ওই কুঠুরির ওপর দিয়ে আমি উমরাহ বাউল ফকির শিল্পী চাষি মসজিদে যাতায়াত করবে সকলের পদধূলি থাকবে আমার মাথায় আর আমি
1: জনাব
0: প্রবেশদ্বারের পাশেই একটা দানশালা নির্মাণ করো
1: আর কি মেহরবান
0: আমার ইন্তেকালের পর ওই কুঠুরিতে দিয়েও আমার কবর ওই কুঠুরি হবে আমার আমার আমার কবর দিও
2: ওই কুটুরিতে আমাকে থাকতে দিও আব্বাজান
0: বেশি
2: জীবনে অনেক গুণা করেছি ভালো বলে যা করেছি সব চুপ হয়ে গেছে নিঃস্বার্থ মানব সেবায় আছে সার্থকতা
0: দিলটা দিলটা বড় কর বেটি দিলটা বড় কর দিলটা বড় হলেই দেখবি ওই ছোট্ট কুঠিরিটা হয়ে যাবে বিশ্ব ব্রহ্মাণ্ড জনতার জনতার সেবা করে আশীর্বাদ মাথায় নেওয়ার জন্য ওই দিল্লীশ্বর শাহেনশা ঔরঙ্গজেব এই গোলামের গোলামকে ফরমান জারি করেছে যত ছোট কুঠিরিতেই তাকি থাকে মাথার উপর থাকবে মানুষের শক্তি আর মানুষের শক্তিই হবে আমার চালিকা শক্তি ওই ছোট্ট কুটিরিতে থাকবে কুর্সি কুর্সির উপরে বাদশাহি তাজ রেখে রোজ কুন্ডিস জানাবো রাখবো নবাব প্রজার অটুট বন্ধন আর চোখের মনি

যাত্রাপালা বাদশাহী ফরমান এখানেই শেষ হল। রচনা প্রভাস পাল, নির্দেশনা প্রাণেশ চক্রবর্তী, পরিবেশনায় কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন মুর্শিদ কলি খাঁ, লালটু পাত্র, আজিম, শশাঙ্ক মোহন বেরা, জিয়াসুদ্দিন, সুভাষ মিত্র, সুজা উদ্দিন, প্রাণেশ চক্রবর্তী, আবু তুরাব, বিশ্বনাথ দাস, রহিম, সুকুমার পাত্র, সীতারাম, বাবুল চক্রবর্তী, মেনা হাতি, অঞ্জন মুখার্জি, বক্স আলী, অনিল বিক্রম, পীর খাঁ, বিশ্বনাথ কুমার দাস, নৌসারা বানু, জয়িতা বসু, আজিমন্নেসা, ঋতুশ্রী দাস ও বিমলার চরিত্রে পিয়ালি।

0: কোলে। অন্যান্য চরিত্রে উমাপদ ঘোষ, তুফান ঘোষ, অয়ন পাল, সুবলা পাল, বাসন্তী পাল, তাপস কোলে, নিকুল ঘোষ, অহনা পাল, জয়শ্রী পাল, শ্রীমন্ত দাস ও সুজাতা দাস। যন্ত্রসঙ্গীতে মৃত্যুঞ্জয় রায়, সুজয় রায়, তুফান বাগ, শ্যামল দাস, সঞ্জয় হালদার, শুভঙ্কর ঘোষ, শান্তনু শীল ও হিমাদ্রি চক্রবর্তী। গীত রচনা পার্থ পাল। সঙ্গীত পরিচালনায় সলিল দাস ও চাইনা দাস। কণ্ঠসঙ্গীতে ঋতুশ্রী দাস, শুভশ্রী দাস, জয়িতা বসু, পিয়ালি কোলে, তরুণ দে ও লাভলি সেন। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়। প্রযোজনা রামরঞ্জন দাস রায়।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনুন নজরুল গীতি, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

0: শুনছিলেন নজরুল গীতি সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছে।

হচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী, সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলায় জাতীয় রাজধানী সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় CBI তল্লাশি। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতার পরিসর বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে তিনি আজ দুদেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনোর সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন। 4 বছর পরেই বৈঠক হচ্ছে এবং এই সময়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন। গত বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উদযাপন করেছে বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন।
1: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you, covering the full spectrum of our bilateral cooperation, from political to defense and security, maritime, trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation.
0: উল্লেখ্য, অষ্টম ভারত ইন্দোনেশিয়ার যৌথ কমিশনের অংশ নিতে এদেশ সফরে এসেছেন ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী। সারা বিশ্বে আগামী দশকে তেলের মোহর চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগার সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতের জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও 80% বেড়ে ঘণ্টা প্রতি প্রায় 3000 টেরাওয়াটে পৌঁছবে, যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। তবে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং

ভূ রাজনৈতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি মনে করিয়ে দেন। পরিজনের প্রশ্নে গা ছাড়া মনোভাবের জন্য ইউরোপের দেশগুলির কড়া সমালোচনা করেছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি অবতরণ বা ডিডের 82তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দিয়ে এমন বহু মানুষ প্রবেশ করছেন যাদের মতাদর্শ বেশ বিপজ্জনক।

0: করার জন্য মিত্রবাহিনীর অভিযানের এই নরম্যান্ডি অবতরণ অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের দিল্লি সফরে যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বণ্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI গতকাল চণ্ডীগড়, পাঁশকুড়া এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের 8টি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের 2টি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি এবং সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। এক বিবৃতিতে CBI জানিয়েছে, অনিয়ম এবং অপরাধের অর্থগ্রহণের বিষয়ে হরিয়ানা ক্যাডারের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ও তার নির্দেশকের বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা। কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় অপরিবর্তিত থাকছে। অল ইন্ডিয়া রেডিওর 90তম পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
1: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষের একটি নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সঙ্গে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন। অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: এবছর খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এবছর CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। CBSE-র পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে CBSE। তেলেগু দেশম পার্টি TDP চলতি মাসের 18 তারিখে হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি N চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ ও ভাষ্যাম এডুকেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ভাষ্যাম রামকৃষ্ণা এবং TDP-র সমাজমাধ্যম শাখার প্রধান চিন্তাকায়ালা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে 4টি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। জোটসঙ্গী জনসেনা পার্টিকে 1টি আসন দেওয়া হয়েছে। তারা লিঙ্গম নেনি রমেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জাতীয় পুরস্কারজয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক সামির পরিচালিত ইস্তামানো নুরুভাট্টম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদামিনতে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 7ই জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজমাধ্যমের এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোবোলি মুখোমুখি হবেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা জাভেরেভের এটি 4র্থ গ্র্যান্ড স্ল্যাম। তিনি 4র্থ স্থানে থাকা কোবোলির মুখোমুখি।

0: মুখোমুখি হবেন। এই লড়াইয়ে যিনি জিতবেন তার এটি প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব। এদিকে গতকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে প্রতিযোগিতার অষ্টম বাছাই রুশ খেলোয়াড় মিরা আন্দ্রিভা পোল্যান্ডের মাজা চাউলিন্সকাকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব জিতে নিয়েছেন। 19 বছর বয়সী এই খেলোয়াড় চাউলিন্সকাকে 6-3 সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। শেষ পাওয়া খবরে ভারত 8 উইকেটে 564 রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছে। শুভমান গিল 126 ও KL রাহুল 100 রান করেন। আফগানিস্তানের মোহাম্মদ শহীদুল্লাহ 6টি, জিয়াউর রহমান ও হাসমাতুল্লাহ শাহিদি 1টি করে উইকেট নেন। গতকাল প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করেছিল। নতুন দিল্লিতে 77তম ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল সমারোহে অংশ নেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে সাইক্লিংয়ের অভ্যাস বাড়লে পরিবেশ সংরক্ষণ এবং যানজটের মোকাবিলা দুটি বিষয়ই সম্ভব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানে আজ প্রথম গানটি মোহিনীর ঘোড়াগুলি থেকে।

শুনছেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানে শুনছিলেন চন্দ্রবিন্দু থেকে গান, আর আজকের শেষ গান শুনবেন বাংলা ব্যান্ড মাদুল থেকে।

মাদুলের গানের সঙ্গে সঙ্গে আজকের বাংলা ব্যান্ডের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:16 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সংবাদ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আছে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা আছে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টির অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর প্রচণ্ড গরমের অনুভূতি হবে আমাদের। শুনলেন আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: দ্বিতীয় অধিবেশনে আপনারা কি কি শুনবেন? আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিস্থিতি একটু ঝটপট বলে নিয়ে আকাশবাণী মৈত্রীতে 3:35 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর শুনবে রসময়ী, বিকেল 4:35 ষোলো আঙ্গনা বাঙালি শুনবেন, তারপরে 5:05 আজ সন্ধ্যায় শুনবেন উপস্থাপনায় স্বরূপা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে অনুষ্ঠান, অনুষ্ঠানটি স্টুডিও থেকে বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত, 6:50 আপনার স্বাস্থ্য বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে কথিকা বলবেন ডক্টর রুদ্রজিৎ পাল, 7:00 বেতার নাটক শাহপুরে রচনা সুকাজল দাস এবং প্রযোজনা সুভাষ দাস, 7:35 নান্দনিক লেখক শুনবেন নান্দনিক লেখক বিনোদ ঘোষালের আলাপচারিতায় স্বরূপা মুখোপাধ্যায় প্রযোজনায় দুর্বাদে শুনবেন দ্বিতীয় পর্ব, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় পল্লবী সেনা, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় শুনবেন, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসর, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় পল্লবী সেনা, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজকের দ্বিতীয় অধিবেশনে আপনারা কি কি শুনতে যাচ্ছেন সবটা বলে দিলাম, তবে এখন আপনাদের অত্যন্ত যে প্রিয় অনুষ্ঠান সেটাই ফিরব, তবে 3:35।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবে অনুরোধের আসর, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। অনুরোধের আসরে আজকে অনেক অনেক গান শোনাব, বেশি কথায় যাব না, গানে যাব। সাতই জুন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের শুভ জন্মদিন স্মরণে এই গানটি শোনাবেন অনুরোধে চন্দন কুমার রায়, রাজর্ষী রায়, খানাকুল, হুগলি থেকে। তাহলে আজকে যার জন্মদিন তাকে দিয়েই, তার গাওয়া গান দিয়েই শুরু করা যাক অনুরোধের আসর।

খানাকুল হুগলি থেকে চন্দন কুমার রায় রাজ্যশ্রী রায় এই গানটির অনুরোধ করেছিলেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন স্মরণে। পরের গানে যাব হৈমন্তী শুক্লার কণ্ঠে, গান অনুরোধ এসেছে, কোন গানটি সেটি তো শোনাবই। কোথা থেকে অনুরোধ এসছে? হুগলি জেলার বেড়াবড়ি সিঙ্গুর থেকে কুন্তল ঘোষ, আর তিনি লিখেছেন আমার বাবা খুব পছন্দের, আমার বাবার খুব পছন্দের গান, ওনার নাম সমীর ঘোষ। আমরা দুজনেই এই গানের অনুরোধ রাখলাম। বেশ বেশ, তাহলে শোনাই হৈমন্তী শুক্লার কণ্ঠে যে গানটি ওনারা অনুরোধ করেছেন, আমি শুনব, আপনারা সবাই শুনবেন।

কুন্তল ঘোষ, সমীর ঘোষ দুইজন পিতা পুত্র মিলে এই গানটি শুনতে চেয়েছেন। কুন্তল ঘোষ ছেলে হয়ে এবং বাবা সমীর ঘোষ দুজনে শুনতে চেয়েছেন। সিঙ্গুর থেকে এই গানটি শুনিয়ে দিলাম। এবারে যখন গান বাজছিলাম বাজতে বাজতে একটি কমেন্ট আমার চোখে পড়ল। তিনি আমাদের নিয়মিত শ্রোতা সুমিতা রায় লিখেছেন, লাইন লাগাও আমি শুনতে চাইলাম কিন্তু বাজলই না, তাহলে আমি কি আকাশবাণীর মৈত্রীর শ্রোতা নয়? ভালো থাকবেন সবাই, আর কোনো দিন অনুরোধ জানাবো না। এই কিরে বাবা, অবশ্যই আপনার গান বাজবে, কারণ আমি বসেছি, আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি কার কি কমেন্ট। অবশ্যই আপনার জন্য, সুমিতা দেবীর জন্য থাকলো এই গানটি, অপরেশ লাহিড়ির কণ্ঠে একটি বিখ্যাত গান লাইন লাগাও গানটি। এবং আপনি যদি শোনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আবার জানাবেন যে আমি বাজিয়েছি। আর যদি উনি না শোনেন তাহলে ওনাকে কিন্তু একটু মেনশন করে অন্যরা একটু বলে দেবেন যে ওনার গানটা আজকে আমি বাজিয়েছি। আছি অনুরোধের আসরে, শুনতে থাকুন।

কি তাহলে শুনিয়ে দিলাম তো গানটা, নো মান অভিমান, আমাদের সঙ্গে থাকতেই হবে। এই জন্যই তো মৈত্রী বন্ধুদের জন্য আমরা সবসময় হাজির হয়ে যাই অনুরোধের আসরে। পরের গানে কে, পরের গানে ওই যে পুরনো নতুন সব কিছু থাকবে এখানে। রথিজিৎ ভট্টাচার্য, অন্তরা মিত্র, না না এরা রিকোয়েস্ট করেনি, এরা হচ্ছেন শিল্পী। এদের কণ্ঠে, এদের দ্বৈত কণ্ঠে একটি বিখ্যাত গান খাদান সিনেমা থেকে কিশোরী কিশোরী গানটি শুনতে চেয়েছেন। এবারে কারা শুনতে চেয়েছেন? আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, সীমনধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে। শুনে নেওয়া যাক এই গান

তাহলে কিশোরী গান আমরা শুনলাম, পরের গানে হেমন্ত মুখোপাধ্যায়। এবং হেমন্ত মুখোপাধ্যায় না, আচ্ছা হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা শেষে বাজাবো এখন, এই গানটা একটু সেজে বাজানো ভালো। তাহলে যাচ্ছি মান্নাদের এখন গানে। কে রিকোয়েস্ট করেছেন ফিরে এসে বলছি কে রিকোয়েস্ট করেছেন, আর হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা কেন শেষে বাজাবো তারও একটা কারণ আছে। তাহলে এখন শুনে নি মান্নাদের এই বিখ্যাত গানটা, তারপরে এসে বলছি কারা রিকোয়েস্ট করেছেন।

সত্যদর্শন দত্ত গোলাঘাটা বর্ধমান থেকে রিকোয়েস্ট করেছিলেন এই গানটি মান্নাদের কণ্ঠে। আরও একবার বলে দিই, সত্যদর্শন দত্ত গোলাঘাট বর্ধমান থেকে। সবারই নাম দুবার করে বলছি, তাই জন্য এনার নামও বারবার বলে দিলাম। আর কিশোরী যে গানটি শুনিয়েছিলাম, সেই কিশোরী গানটি যারা শুনতে চেয়েছিলেন তাদের নামও আরও একবার বলে দিই, কারণ একবারই বলেছিলাম বন্ধু। রথিজিৎ ভট্টাচার্য অন্তরা মিত্রের কণ্ঠে আমরা খাদান সিনেমা থেকে কিশোরী কিশোরী গানটি শুনেছিলাম। আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, সীমনধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে এই গানটি রিকোয়েস্ট করেছিলেন। পরের গানে যাব, পরের গানে সুমন কল্যাণপুর।

আলাউল মল্লিক শুনতে চেয়েছিলেন সুমন কল্যাণপুরের কণ্ঠে এই গানটি। আলাউল মল্লিক কোথা থেকে শুনতে চেয়েছেন? আমতা হাওড়া পশ্চিমবঙ্গ ভারত থেকে শুনতে চেয়েছেন। তবে ওই যে বলছিলাম হিমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি বাজাতে বাজাতেও বাজালাম না, তার কারণ এই গানটি শেষে, এই অনুষ্ঠানের শেষেই সবচেয়ে বেশি মানাবে আপনাদের হাতে একগোছা রজনীগন্ধা দিয়ে। আমি স্টুডিও থেকে এই মুহূর্তে বিদায় নেব শ্রীরূপা মুখোপাধ্যায়। তবে তা যাবার আগে হ্যাঁ হ্যাঁ বলে দিই।

কারা অনুরোধ করেছিল, চলে যাব বলে যাব না যে কারা অনুরোধ করেছিলেন, অবশ্যই নয়। পবিত্র সাহা, রুহি সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে এই গানটির রিকোয়েস্ট এসেছে। ভালো থাকবেন বন্ধু।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক এবং

0: ভালো যদি খেতে চাও, এসো বসো টেবিলে, পেটটা ভরিয়ে নাও ফ্রাইয়ে আর ডেভিলে। খিদে যদি থাকে আরও, খাও তবে পরোটা, একটা বা দুটো নয়, মোটামুটি 12টা। পরোটা কি শুধু খাবে? খাও কষা মাংস, গোটা 6 প্লেট নিয়ে তাকে করো ধ্বংস। এইটুকু খাবার পরে খিদে পাবে চটিয়ে, ভিটকে মাছের ফ্রাই নাও কটা জুটিয়ে। বিরিয়ানি ভালোবাসো, খাও মোটে 7 প্লেট, তাতেও না হলে পরে খাও ভাঙা কাপ প্লেট। শেষ পাতে আরও আছে দই রসগোল্লা। আরে আরে না খেয়ে কোথা তুমি চললা?
1: কি যে তুমি বললা, এই দিয়া কিন্তু অনেকগুলি খাবার, আর একেবারে লোভনীয় যে আমাদের স্বভাব, ওইটারে যে কি সাংঘাতিক ভাবে উস্কানি দিলা, এইটা তো তুমি জানো না। তোমার পাশে বৈশা বৈশা আমি যে কতবার ঢঙ্গিত আছি, এত সুন্দর সুন্দর খাবার, আর এই যে অনেকক্ষণ ধইরা খালি পেট, তারপরে এত সুন্দর খাবার শুনলে যেমন যেমন হয় আর কি। আর ও প্রান্তে আমাদের বন্ধুরা যারা আছেন, তাদের তো আর মানে কমনের কোনো জায়গা নাই, তারা তো এরকম করে আমার মতো অভিযোগ করতে পারবো না যে এত সুন্দর সুন্দর যে খাওয়ানোর কথা কইতাছেন, কেন কইতাছেন, কয়েন না কেন, এত দেরি হয়। আরে বাবা, দেরি করতাছি না। আরে শোনেন, আজকের দিনটা কিন্তু একটা বিশেষ দিন, জানেন তো, আজকে হইল গিয়া 7 জুন, একেবারে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। এখন ধরেন আমাগো কিন্তু খাওয়ার সময় জিভে একেবারে জল আইসা পড়ে, আপনাগো পরে আমাগো পরে, ভালো ভালো যদি খাবার হয়, মনের মতো খাবার হয়, এখন সেই খাবারগুলি আমাগোর শরীরের জন্য অত্যন্ত ভালো। এখন ভালো তখনই দেখেন যখন সেই খাবারগুলি সুন্দর কইরা রান্না হয়, এটা 1 নম্বর। আর 2 নম্বর হইল গিয়া যে যে উপকরণ দিয়া রান্না হয়, বা যে পদ্ধতিতে রান্না হয়, বা যেখানে রান্না হয়, এইগুলি যদি সবটা সুন্দরভাবে মেনটেন করা হয়, মানে আমি কইতাছি ধরেন হাইজেনিক বলেন, সেগুলি হচ্ছে সুন্দর জায়গা থেকে নিয়া, আমাদের এখন সার টার এসবগুলি আছে না, এগুলি শরীরের জন্য ক্ষতিকর, এখন যেটা মানুষের শরীরের জন্য ভালো, এইগুলি যদি মেনটেন কইরা যখন ফুড আমাগো পাতে আসা পড়ে, তখন আমাগো শরীর ভালো থাকে এবং মনও ভালো থাকে, এবং কী করি আমরা দিনটাও কিন্তু ভালো যায়, কী কম।
0: একদম। আর কি বলতো, এই যে আমরা খেতে ভালোবাসি, এই সুন্দর সুন্দর খাবারের কথা বললাম, এগুলো এমনিতে খুব একটা খারাপ নয়, যদি না তুমি বললে যে অন্য রকম ভাবে রান্না করার সময় বা এগুলো তৈরি করার সময় একটু খেয়াল রাখা হয়। তবে অন্যদিক থেকে ধরতে গেলে, আমরা যদিও আজকে ওই কথা বলবো না, কিন্তু শরীরের সুরক্ষাটাও তো ওইভাবেই দরকার। মানে সব তেলের খাবার খেলে এখনকার ডায়েট কনশিয়াস মেয়েরা কিন্তু তোমায় খুব বকাবকি করবে, আমাকেও করবে।
1: তোমার সঙ্গে আমি একেবারে একমত, কিন্তু প্রত্যেক দিন দিন দিন প্রতিদিন আমাগো যদি সচেতনতা থাকে, আমাগো জীবনটা সুন্দর হয় কি। আচ্ছা শোনেন তো, দেখেন তো গানটার মধ্যে কি কইতাছে।
0: একদম।

0: প্রতিদিন এই যে ভালো থাকা, আর সেই ভালো থাকার সঙ্গে লুকিয়ে রয়েছে আমাদের নানান ধরনের খাবার। খাবার খেতে যেমন মজাদার লাগে, তেমনি খাবারের মধ্যে যদি এমন কোনো পদার্থ থাকে যা শরীরের পক্ষে ক্ষতিকর, সেটা কিন্তু এই মজাটা ঠিক বিপরীত অবস্থা তৈরি করে দিতে পারে যে কোনো মুহূর্তে। তাই আমাদের সচেতনতা এক্ষেত্রে ভীষণভাবে জরুরি।
1: এক্ষেত্রে ধরো আমাগো হাতে যেটা আসে সেইটা হলো কি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কইরা আমাগো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, আর যে জিনিস দিয়া যেগুলি আমরা বাজার থেকে আনছি সেইগুলি যেন এমন হয়, হাইজেনিক হয়, তারপরে সুন্দর কইরা, যাতে সারটার কম দিয়া একেবারে অর্গ্যানিক যারি কই সেইটা হয় না। এই এতগুলি কথা আমাগো কিন্তু কনের কথা নয়, এইটা কিন্তু কনের কথা মঞ্জিরা সান্যাল, এমিনেন্ট ডায়েটিশিয়ান, এবং উনি যেটা কইছেন সেইটা যদি উনি একেবারে আমি ম্যাজিক ওমান কই আর কি, যে এত সুন্দর কইরা প্রত্যেক দিন আমাকে স্বাস্থ্যসম্মত এত সুন্দর সুন্দর খাবার পরিবেশনের কথা কন, সেইটা কিন্তু আম জনতা যদি শোনে তাইলে তারা ভালো থাকতে পারে। এখন এই কথাটা কিন্তু আমাকে বললে হবে না, এই কথাটি কিন্তু মঞ্জিরা সান্যাল আমাকে সাথে আসেন, উনি যা কইছেন সেইটা যদি আমরা মন দিয়া শুনি তাইলে কিন্তু আমাকে জীবনে কাজ হবে। শুনি, চলেন আমরা চলে যাই মঞ্জিরা সান্যালের কাছে, এমিনেন্ট ডায়েটিশিয়ান।

0: চলে।
1: নমস্কার, আমি ডায়েটিশিয়ান মঞ্জিরা সান্যাল। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে উপলক্ষে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা বাঙালিরা খেতে ভালোবাসি, নতুন নতুন স্বাদ, পছন্দের খাবার, রাস্তার ফুচকা থেকে শুরু করে বাড়ির পোলাও মাংস, খাবার আমাদের আনন্দ, আবেগ এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। খাদ্যবিলাসী হওয়া অবশ্যই ভালো, কিন্তু কোন খাবার খাচ্ছি, কখন খাচ্ছি, কতটা পরিমাণে খাচ্ছি সেই সম্পর্কে যেমন সচেতন হওয়া জরুরি, তেমনি সেই খাবার কতটা স্বাস্থ্যসম্মত, কতটা নিরাপদ এবং কতটা ভরসাযোগ্য সেটাও জানা অত্যন্ত প্রয়োজন। আজকাল আমরা অনেকেই খাবারের ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট কিংবা ওজন কমানো বাড়ানো নিয়ে খুব সচেতন, কিন্তু একটা প্রশ্ন কি আমরা সবসময় করি, এই খাবারটা কতটা নিরাপদ, এই খাবারটি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে, খাবারটি তৈরির সময় স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে কি, তৈরি হওয়ার পর কিভাবে সংরক্ষণ করা হয়েছে, এতে যে রং ব্যবহার করা হয়েছে তা কি প্রাকৃতিক নাকি কৃত্রিম, যে মিষ্টির স্বাদ আমরা পাচ্ছি তার উৎস কি, প্রাকৃতিক উপাদান নাকি অতিরিক্ত পরিমাণে যোগ করা চিনি, খাবারে ব্যবহৃত তেল, মশলা বা অন্যান্য উপাদানের গুণমানই বা কেমন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের খাবার নিয়মিত দীর্ঘদিন খেলে আমাদের শরীরের ওপর কি প্রভাব পড়তে পারে। একটি খাবার শুধু আজকের ক্ষুধা মেটায় না, সেটি দীর্ঘমেয়াদে আমাদের স্বাস্থ্যও গড়ে তোলে। তাই খাবার বেছে নেওয়ার সময় শুধু স্বাদ বা পুষ্টিগুণ নয়, তার নিরাপত্তা, গুণমান এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব সম্পর্কেও সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বের প্রায় 60 কোটিরও বেশি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হন, অর্থাৎ পৃথিবীর প্রায় প্রতি 10 জন মানুষের মধ্যে একজন। এই সংখ্যাটা আমাদের ভাবিয়ে তোলার মতো। খাদ্য দূষণ সবসময় চোখে দেখা যায় না, অনেক সময় খাবারের রং, গন্ধ কিংবা স্বাদ স্বাভাবিক থাকলেও তার মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস, রাসায়নিক পদার্থ বা টক্সিন থাকতেই পারে, যা শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণ, হজমের সমস্যা, ফুড পয়জনিং এমনকি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কারণও হতে পারে। আমাদের দৈনন্দিন জীবনের কিছু ছোট ছোট অভ্যাস খাদ্য সুরক্ষায় বড় ভূমিকা পালন করে, যেমন খাওয়ার আগে ও রান্নার আগে ভালো করে হাত ধোয়া, পরিষ্কার ও নিরাপদ জল ব্যবহার করা, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, খাবার সম্পূর্ণভাবে রান্না করা এবং রান্না করা খাবার দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় না রেখে সঠিকভাবে সংরক্ষণ করা। বিশেষ করে গরমকাল ও বর্ষাকালে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়, তাই বাইরে খাওয়া, খাবারের অর্ডার করা বা প্যাকেটজাত খাবার কেনার সময় তার গুণমান, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ এবং সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ডায়েটিশিয়ান হিসেবে আমি সবসময় বলি হেলদি ফুড অ্যান্ড সেফ ফুড দুটোই সমান গুরুত্বপূর্ণ। শুধু পুষ্টিকর হলেই হবে না, খাবারকে নিরাপদও হতে হবে, কারণ নিরাপদ খাদ্য শুধু একটা ব্যক্তিগত পছন্দ নয়, এটি আমাদের মৌলিক অধিকার। একই সঙ্গে এটি আমাদের সকলের দায়িত্ব, উৎপাদক, বিক্রেতা, রাঁধুনি এবং ভোক্তা, খাদ্যচক্রের প্রতিটা মানুষের সচেতন অংশগ্রহণই খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে। ওয়ার্ল্ড ফুড সেফটিতে আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়, সেফ ফুড ইজ এভরিওয়ানস রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি। পরিশেষে কবি সুকুমার রায়ের মজার একটি কবিতার দার্থক উদ্ধৃতি করছি। রাজা খায় বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না, কেন কেন? রাজার পরিপাচনে গলদ ছিল, সেটার সচেতনতা ছিল না। তাই সুস্বাদু খাবার আমাদের আনন্দ দেয়, পুষ্টিকর খাবার আমাদের শক্তি দেয়, কিন্তু নিরাপদ খাবার আমাদের জীবন রক্ষা করে। ধন্যবাদ।
2: এমন সুন্দর কইরা যদি একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে আমাদের জীবনের এই মৌলিক অধিকারের জায়গাটা যদি শোনা যায়, তারপরে আমার মনে হয় যে আর কিছু বোধ হয় নতুন কইরা কিছু ভাববার থাকে না। এইটাই কিন্তু শেষ ভাবনা, তাই না?
3: অনেকগুলো বিষয় উনি ধরিয়ে দিলেন আমাদেরকে, যে আমাদের প্রতিদিন এই বিষয়গুলোতে সচেতন থাকতে হবে। তারই সঙ্গে যেন একটা বিষয় আমার নিজের থেকে খুব বলতে ইচ্ছে করছে, সেটা হলো ছোট ছোট শিশুদের ক্ষেত্রে ওদের কাছে আকর্ষণীয় খাবার যেমন বার্গার, পিৎজা, বাইরের চটজলদি খাবারগুলো হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু লজেন্স বা এই ধরনের মিষ্টি খাদ্যের প্রতি

প্রচণ্ড আকর্ষণ থাকে, যেটা শুধু দাঁতের ক্ষতিই করে না, এই মধ্যে যে ভোজ্য রং থাকে সেটাও কিন্তু ভীষণ ক্ষতিকর। তো সেই ব্যাপারটাও কিন্তু বাচ্চাদের জন্য অবশ্যই খেয়াল রাখবে। কেমন

আমরা শুনলাম নানা কথা খাবার নিয়ে। খাবারের লোভাতুর তাড়না নিয়ে শুরু করেছিলাম অনুষ্ঠান, আর তারপরে খাবারের সুরক্ষা এবং আমাদের সচেতনতা নিয়ে অনেক কথা শুনলাম। এবার আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু সুস্মিতা বিশ্বাস। দেখি সুস্মিতা বিশ্বাস আমাদের কার কাছে নিয়ে যায় এই বিষয় সংক্রান্ত।

0: 7ই জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে হিসেবে পালিত হয়। প্রতি বছর আনুমানিক 60 কোটি মানুষ দূষিত খাবার খেয়ে অসুস্থ হয়। তাই 2026 সালে ওয়ার্ল্ড ফুড সেফটি ডের থিম হিসেবে যে বিষয়টি নির্বাচিত হয়েছে তা হল বোঝা থেকে সাবধানে, সর্বোচ্চ নিরাপদ খাদ্য। নির্বাচিত থিম বিষয়বস্তু নিয়ে কথা বলে নেব খাদ্য সুরক্ষা বিষয়ের সঙ্গে কাজে যুক্ত মিতালি নন্দীর সঙ্গে।
1: খাদ্য সুরক্ষা বিষয়ে বলতে গেলে প্রথমেই যে বিষয়টি নজরে রাখা প্রয়োজন তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ফার্ম থেকে বাজারজাত যে সমস্ত খাবার আনা হয় সেটা প্যাকেট ফুড হোক বা পচনশীল দ্রব্যই হোক, বাড়িতে আনার পর সেটা পরিষ্কার করে ব্যবহার করা উচিত। এক্ষেত্রে প্যাকেটজাত দ্রব্যে কিভাবে পরিচ্ছন্নতা রাখা যায় সে বিষয়ে আমরা খুব বেশি কিন্তু সচেতন নই। এটা আসলে কেনার আগে আমাদের প্যাকেটে লেখা বিভিন্ন প্রিজারভেটিভের পরিমাণের উপর নজর দেওয়া কিন্তু অবশ্যই উচিত, সেটা যে ব্র্যান্ডেরই হোক। আগেকার দিনে এই বিষয়ে এত তৎপরতা কিন্তু ছিল না। আগেকার দিনেও কিন্তু আমরা প্রসেস ফুড অনেক কম খেতাম, আর টাটকা শাক সবজি বা মিলে ভাঙানো তেল আটা এই সমস্ত কিছু ব্যবহার করতাম। এখন খাদ্যের শেলফ লাইফ বাড়ানোর জন্য প্রত্যেকটা জিনিসেই প্রসেস করা হয়। এই প্রসেস ফুড কনজিউম না করাই ভালো বা প্রয়োজনে কম করা ভালো। টাটকা যে সমস্ত ফল বা সবজি আমরা ব্যবহার করি সেগুলো বাড়িতে আনার পরে খাবার সোডা বা ভিনিগারে ভিজিয়ে রাখা উচিত, তারপর সেটা শুকিয়ে ফ্রিজে রাখা উচিত। ফ্রিজের খাবার রাখার ক্ষেত্রেও একটা বিষয় কিন্তু মাথায় রাখা কিন্তু উচিত, রান্না খাবার বা টাটকা খাবার দুটোই কিন্তু এয়ার টাইট করে স্টোর করা ভালো। রান্না খাবারের ক্ষেত্রে রুম টেম্পারেচারে আসার পর সেটা এয়ার টাইট কন্টেনারে করে 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে রাখা যেতে পারে, তার বেশি কিন্তু নয়। আর ফ্রিজের খাবার গরম করার ক্ষেত্রেও রুম টেম্পারেচারে আসার পরেই গরম করা উচিত, না হলে তীব্র ঠান্ডা থেকে উচ্চ মাত্রায় হিট পেলে খাবারের গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায় এবং কিছু রাসায়নিক বিক্রিয়াও কিন্তু ঘটতে পারে। রান্নার বাসন ব্যবহারের ক্ষেত্রেও এই বিক্রিয়ার বিষয়টি মাথায় রাখতে হবে, কোন বাসনে কোন ধরনের রান্না করা উচিত বা উচিত নয় এগুলো কিন্তু একটু সজাগ থাকতে হবে। যেমন তামার পাত্রে কখনোই অ্যাসিড জাতীয় জিনিস কিন্তু আমরা খাবো না, এই প্রাথমিক বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবো।

0: না, এইটা দিয়া কিন্তু আমাগো আরেকটা দিক পরিষ্কার হইল, যে আমাগো প্রত্যেক দিনের জীবনযাপনের মধ্যে এইটা কিন্তু একেবারে মিলেমিশা যাওয়াটা খুব জরুরি। আমরা যদি একদিনও এটাকে গাফিলতি করি, যে ঠিক মতো না ধুই, ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন, তার যে এফেক্ট আমাগো শরীরে জীবাণু যে বাঁধবে, নানা রকম বাসা বাঁধবে বা নানা রোগের, সেইটা কিন্তু আমাগো একেবারে কাল ঘামসুইটা দেবে। সুতরাং প্রত্যেক দিন অভ্যাস এমন কইরা করা উচিত যে বাইরের দিকে ওই যে কইলেন কি সুন্দর কইরা, যে বাজারজাত দ্রব্যগুলি সুন্দর করিয়া ধুইয়া বাছাইয়া সেইগুলি কিন্তু রান্না করা খুব।
1: আরেকটা ব্যাপার যেটা আমরা এখন চটজলদি খাবার জন্য প্রসেসড ফুড ব্যবহার করি, সেটাও কিন্তু উনি পরিষ্কার বলে দিলেন যে এটা মাঝে মধ্যে প্রয়োজনে ব্যবহার করা যেতেই পারে, কিন্তু একটু সচেতনতা রাখতে হবে যেন এটা প্রায় দিন না হয়ে যায়। খাবার কথা প্রথম থেকে বলছি, নানান রকম খাবারের নাম বলছি, কিন্তু কিন্তু একটুও খাবারের স্বাদ পাবো না সেটা কি করে
0: হয়? আমার একটা মনের কথা
1: একদম। হ্যাঁ, সেই কারণেই আজকে আমাদের একেবারে অনুষ্ঠানের শেষের দিকে এসেও একটুখানি ভুরিভোজ না হোক, একটু ছোট্ট খাবার সেটাই হোক সেটাই শুনবো। আর এই খাবারের গল্প শোনাবেন, এই রেসিপির গল্প শোনাবেন আমাদের বন্ধু চিরশ্রী মিত্র চক্রবর্তী। আসুন শুনে নি তার কথা।
2: নমস্কার, সত্যি এখন যা গরম পড়েছে আমাদের।

0: খাওয়া দাওয়ার ইচ্ছেটাই চলে যাচ্ছে, কিন্তু খেতে তো আমাদের হবেই। তা এখন হালকা খাবার খেলেই মানে খেতেই আমাদের একটু বেশি ভালো লাগছে, সেরকমই একটা মানে আমার পছন্দের একটা রেসিপি আমি বলছি, যেটা আমি প্রায় টিফিন করে নিয়ে যাই, বা আমার ছেলে বা আমার বাড়ির সবাই এটা খেতে ভালোবাসে। হালকা এবং খাবারটাও হচ্ছে মানে বেশ পেট ভরা এবং ভালো লাগা খাবার। ওটা হচ্ছে আমি কী করি যে একটা এক কাপ সুজি আর হাফ কাপ দই, আর তার সঙ্গে হাফ কাপ মতো জল নিয়ে ওর মধ্যে একটু সামান্য চিনি আর নুন দিই টেস্টের জন্য, যার যেরকম পছন্দ সেই রকম নুনটা দেবে। দিয়ে ওটাকে ভালো করে ফেটাই, ফেটিয়ে আধ ঘন্টা ওটাকে আধ ঘন্টা 35 মিনিট ওটা একটু চাপা দিয়ে রেখে দিই। আর তার সঙ্গে কড়াইতে সাদা তেল দিয়ে আলুটা আগে একটু সেদ্ধ করে রাখি পুর দেওয়ার জন্য, আর তার মধ্যে একটু সাদা তেলে সর্ষে, কালো সর্ষে, কারিপাতা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, কখনো কখনো পেঁয়াজও দিই। দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করি, করে তার মধ্যে ওই আলু মাখাটা দিই, তার মধ্যে হলুদ, নুন, মিষ্টি যেরকম দেওয়া হয় সব কিছুই দিই। দিয়ে ওই পুরটা তৈরি করি, করে ওটা তারপরে ওই ইডলির যে কন্টেনারটা আছে ওটার মধ্যে ওই এক চামচ করে সুজির ব্যাটারটা দিই, দিয়ে তার মধ্যে ওই আলুর পুরটা দিয়ে মাঝখানে তার উপর আবার এক চামচ করে সুজির পুরটা দিই। এরমভাবে পুরোটা সাজিয়ে নিই, নিয়ে ওই ভাপে 15 মিনিট লাগে, ওটা ভাপেই সেদ্ধ হয়, জাস্ট ওটা তেল ব্রাশ করে নিয়ে তার উপর ওই ব্যাটারটা ওইভাবে সাজাই। 15 মিনিট লাগে, হয়ে গেলে ওটা সস দিয়ে বা শুধু খেতেও খুব ভালো লাগে, মাঝখানে পুরটা খুব টেস্টি হয়। এরম ধরনের টুকটাক খাবার একটু অন্যরকম টেস্টও হয়, ভালো লাগে খেতে, তাই জন্য এই ধরনের হালকা খাবার আমরা টিফিনে নিয়ে যাই বা কখনো কখনো বাড়িতেও টিফিনে খাই। আপনারাও খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে।
1: আমি একেবারে একসাথে একমত, এই সুন্দর খাবার, তার মধ্যে তেল নাই, মানে নুনও কম, ভীষণ স্বাস্থ্যকর।
2: আমরা আজকে শুরু থেকেই স্বাস্থ্যকর খাবারের কথা বলছি, এবং এটাই চিরশ্রী মিত্র চক্রবর্তী খুব সুন্দর করে আমাদের একদম স্বাস্থ্যকর খাবারের কথা বললেন। এবার যেটা না হলে হবে না আমাদের অনুষ্ঠানে, সব কিছুর মধ্যে যা ভীষণভাবে থাকে খাবার সঙ্গে একটু কানে শোনার দরকার আছে একটু ভালো গান, এবং সেটা দিয়েই হয়তো আজকের কথা শেষ করবো আমরা।
3: এই গানে উদাসীন হইতে হব, এই গানের মধ্যে একটুখানি নস্টালজিক হইতে হইব, কিন্তু জয়তী চক্রবর্তী এত সুন্দর কইরা একটু সুরটা ধইরাছেন, সারাদিনে যে কথা এই যে আমাগো ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, এইটা একেবারে যথার্থ হব যখন আমাগো মনটা সুন্দর থাকবো। কি কন আপনারা?

0: আমরা স্টুডিওতে পেয়েছি কার্টন পেরেরা আর ব্রেন্ডন পেরেরাকে। জন্মসূত্রে এরা গোয়ার মানুষ হলেও এখন কিন্তু একেবারে ষোলো আনা বাঙালি, একদম কলকাতার মানুষ। কার্টন, এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক আমাদের তরফ থেকে স্বাগত শুভেচ্ছা।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আর ব্রেন্ডন, তোমাকেও
2: থ্যাংক ইউ।
0: আমরা প্রথমেই যেটা জানতে চাইব, ব্রেন্ডন, তোমার কাছে ক্রিসমাস মানে কি?
2: আমাদের যে রিলিজিয়নে ক্রিসমাস মানে সব কিছু। আমাদের যে সেলিব্রেশনটা শুরু হয়, আমাদের যিশু জন্মেছে, ওনার জন্যে আমরা এই পুরো দিনটা আমরা ডেডিকেট করি। ওনার জন্যে আমরা আমাদের পুরো ফ্যামিলির সাথে মিলে ঝুলে আমরা একসাথে বসে গল্প করি, গান গাই, ক্রিসমাসের জন্য আমরা সেলিব্রেট করি।
0: আপনি কি মনে করেন যে এটা একটা শুধু একটা কমিউনিটির মধ্যে বদ্ধ রয়েছে, না আরো ছড়িয়ে গেছে সকলের মধ্যে?
1: আজকাল আমি দেখি সবাই ক্রিসমাস সেলিব্রেট করে, ওটা আমার পছন্দ আছে।
0: তো ব্র্যান্ডন, তুমি যে বলছিলে যে সবাই মিলে যে ক্রিসমাসটা পালন করা হয়, ক্রিসমাসের দিনটাকে, তো সবাই মিলে বলতে তোমরা নিশ্চয়ই সেই দিনটাতে তোমাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করো সেদিন। তো পূর্বপুরুষদের কথা বলতে একটু জেনে নেব তোমাদের কাছে যে কিভাবে তোমরা বাঙালি হয়ে উঠেছো।
1: আমার বাবা মা ছিল গোয়া, ওখান থেকে কলকাতা এসে ওরা সেটেল করেছে। আমার বাবা ছিল মিউজিশিয়ান, একটা বড় স্কুল কলকাতার টিচার ছিল, ভায়োলিন টিচার। আর আমার বাবা মাঝে মাঝে ড্রামস বাজায়, আমাদের পুরো ফ্যামিলি এখানে। আর আমার পুরো ফ্রেন্ড সার্কেল ছিল বাঙালি।
0: এত সুন্দর বাংলা নিশ্চয় ওদের কাছ থেকে শেখা?
1: আমার ওয়াইফ তো বাঙালি, তো
0: ওহো,
1: আমার ওয়াইফ কিছু শেখেনি আমাকে।
0: কার্টন, আপনার কয় ভাই বোন?
1: আমাদের খুব ছোট ফ্যামিলি, আমাদের ছটা বোন, চারটে ভাই।
2: যারা ক্রিশ্চিয়ান হয় ওরা তো গির্জে যাওয়া কম্পালসারি, যে আমাদের সার্ভিসটা হয়, আমাদের প্রার্থনা হয়। আমি ওই দিনে প্রার্থনা করি যে আমাদের প্রভু যিশু জন্মেছে, যে আবার নেক্সট ইয়ার যখন আসবে, নেক্সট বছর যখন আসবে, ওটার জন্য আমরা আবার প্রিপেয়ার করব আমাদের সেলস কে, আর সেলস, যে এই এক বছরে আমরা আরো কি করতে পারি, যে আমরা আপনকে ভালো করতে পারবো, অন্যদের জন্য ভালো করতে পারবো। তো ওটা একটা জিনিস যেটা আমরা প্রার্থনা করি গির্জায়। গির্জার পরে একবার হয়ে গেলে তারপরে আমাদের ফেলোশিপ ওটা হয় চার্চের পরে, কোথায় আমরা সবাইকে উইশ করি, আমাদের গিফট এক্সচেঞ্জ হয়, কার্ড এক্সচেঞ্জ হয়,
0: সেটা চার্চেই করো,
2: চার্চে হয়, যাতে চার্চে অনেকজন, অনেক ক্লোজ রিলেটিভস থাকে, অনেকজনের রিলেটিভস থাকে, বন্ধুরা থাকে। আর আমাদের চার্চ, সব চার্চেই এমনি হয় যে একটা কমিউনিটি, একটা কংগ্রিগেশনে, ওটা একটা ফ্যামিলি, যে কোনো চার্চ বলুন, ওই চার্চটাই একটা ফ্যামিলি।
0: আচ্ছা,
2: মানে

0: তো কার্লটন, এই যে গান, আপনি বলছিলেন যে গান আমাদের লড়াই রয়েছে, সবাই গান করি, সবাই গান শিখি বা শেখান আপনারা, ক্রিসমাসের দিনের যে গান, সেই গানের সঙ্গে আপনারা অন্য সময়, ধরুন ক্রিসমাসের সেলিব্রেশনের আগেও তো কিছু আপনাদের প্রিপারেশন থাকে, কিছু প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতির যে গানগুলো, সেই গানগুলোর থেকে একটা গান যদি আমাদের শোনান, যে ক্রিসমাস প্রস্তুতি হচ্ছে।
1: Sure.

0: একটু জেনে নেব যে কিভাবে নিজেকে প্রস্তুত করেন ক্রিসমাসের জন্য।
1: আমাদের জন্য ক্রিসমাসের যে সেলিব্রেশনটা থাকে ওটা ডিসেম্বর শুরু হলেই রেডি, শুরু হয়ে গেছে। অতদিন আমরা কি করি, আমরা আমাদের ফ্যামিলিকে ইনভাইট করি, আগে থেকে বলে দিই যে 25 তারিখ ফ্রি থাকো, আমাদের বাড়িতে পার্টি হবে, আমরা ক্লাবে কোনো পার্টি করছি, সবাইকে আসতে হবে। তো ওটা ফার্স্ট আমরা কি করি, ইনভিটেশনগুলো সবাইকে দিয়ে দিই ফ্যামিলি ফ্রেন্ডসকে। তারপরে আমাদের অনেক প্রেপারেশন থাকে যে আমরা কোথায় থাকি, আমাদের কমপ্লেক্স বিল্ডিং না টাওয়ারে, যে কোনো জায়গায় আমরা থাকি। ক্রিসমাসের দিনে যেমনি পুজোর সময় আমরা গিয়ে প্রসাদ পাই, ক্রিসমাসের দিনে আমরা কি করি যে আমাদের, আমরা ক্রিশ্চিয়ান, আমাদের বন্ধু ফ্রেন্ড নেবার ওদেরকে আমরা বাংলাতে ভোগ বলবো, ইংলিশেও ভোগ বলে দিলে ঠিক আছে, কিন্তু আমরা কি করি মানে প্লেটে আমরা সাজিয়ে দিই ক্রিসমাস কেক, যেটা ফ্রুট কেক থাকে, যেটা আমরা আমাদেরকে বেকারের কাছে গিয়ে মানে বলতে হবে যে আমরা কিরম ভাবে চাই, কি ইনগ্রিডিয়েন্টস লাগবে, ড্রাই ফ্রুট।
0: এমনি মা কি তৈরি করেন?
1: হ্যাঁ, মা তৈরি করে, কিন্তু মাঠটা মানে দোকানের মতো না, আমার জন্য মাঠটা আরো ভালো, কিন্তু সবাই তো দোকানের ভাল লাগে। ওটা যেটা প্রেপারেশনটা থাকে, ড্রাই ফ্রুটস, তারপরে যে ক্যারামেল স্মেলটা থাকে, যে মানে ফ্রেশ কেক যেটা থাকে, বাড়িতে বানালে এমনি নর্মাল থাকে, কিন্তু আমাদের জন্য মায়ের হাতের খাবার সব থেকে ভালো, সবার জন্য মানে আমাদের জন্য সবার জন্য, খ্রিস্টান হোক হিন্দু হোক মুসলিম, হাতের বানানো খাবার মার থেকে আর কিছু নেই, সবাইকে দিতে হবে বলে আমরা গিয়ে অর্ডার করি, কনফেকশনার গিয়ে অর্ডার করি, ওখানে বড় অর্ডার করতে হয়। আমাদের যদি দেওয়া হয় তাহলে 50 জনের বেশি হয়ে যায়, তো ওটা একজন একলা বানাতে পারে না বাড়িতে, তো ওটা আমরা অর্ডার করি, ইনগ্রিডিয়েন্টস গুলো বলে দিই কেমনি হবে বানাতে হয়, কত সাইজটা হবে, কাটতে হবে কি না কাটতে হবে, ওই সব রেডি করতে হয়। আর কেকের সাথে আমরা অনেক সময় কোনো স্ন্যাক্সও দিয়ে দিই, আমাদের নিউ মার্কেটে অনেক সময় গেলে ওখানে সুইট যেটা বেচে জুজুপস।
2: আর আমাদের ক্রিসমাসে ভুলে যায় না সান্তা ক্লজ। সব বাচ্চাগুলির জন্য

ক্রিসমাসের কেক তো কোনো একটা বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, আমাদের সবাই ক্রিসমাসের কেক আমরা সকলেই ভীষণ উপভোগ করি। তো কেক তৈরি থেকে শুরু করে বা চার্চে যে ক্যারল করা হয় সেই সব দিয়ে আপনাদের কাছ থেকে

0: সান্তা ক্লজ মানেই হচ্ছে গিফট। কিরকম গিফট দাও তুমি? ধরো তোমার মাকে দিতে হলো, তুমি কি দাও?
1: এখন গিফট দেওয়ার সময় তো অনেক মানে ভাবতে হয় যে বাড়িতে অনেক জিনিস অলরেডি আছে, তো ক্রিসমাসের জন্য কোনো গিফট দিলে অনেক ভেবে শুভে দিতে হবে যে এটা দিলে ইউজ করবে। মানে আমাদের জন্য যদি ক্রিসমাস গিফট দিচ্ছি ওটা মানে ইউজ করতে হবে ক্রিসমাসের পরে, মানে নেক্সট ডেও ইউজ করতে হবে। তো হতে পারে কানের দুল, কোনো গয়না ছোটখাটো।
0: বাবাকে কি দাও?
1: বাবাকে তো, বাবা তো শার্ট পরতে ভালো লাগে, তো শার্ট কাপড় কিছু, ঘড়ি ফড়ি পরে না। তো
0: মার কাছ থেকে তুমি কি পাও?
1: মার কাছ থেকে তো আমি টাকা নিই, টাকা নিলে আমার জন্য ভালো হবে, টাকা নিলে খরচা করতে পারবো, গিফট নিলে তো আমি কিছু করতে পারবো না, আবার নেক্সট ডে ইউজ করতে হবে।
0: আর বাবার কাছ থেকে তুমি এই যে এতগুলো ক্রিসমাস গেছে, তোমার কাছে বেস্ট গিফট কোনটা ছিল?
1: বেস্ট গিফট ছিল বাবা থেকে এখন অব্দি, যখন আমি ক্লাস ফাইভে পড়তাম তখন আমাকে একটা গিটার গিফট করেছিল। আমি ছোটবেলা থেকে মানে যেহেতু বাবা মিউজিশিয়ান, মাও গায় ট্রেন্ড সিঙ্গার, তো আমিও চাইছিলাম যে আমি ওই লাইনে হবির মতো আমি তুলবো, যে আমিও মিউজিশিয়ান হই, মানে হব, বাজাতে পারি কিছু ইনস্ট্রুমেন্ট। তো আমার বাবা আমার জন্য একটা গিটার কিনেছিল গ্রিন রঙের, ওটা এখনো আছে কিন্তু ওটা মানে ইউজ করা যায় না, মানে মানে ছোট ছোট সাইজের। ওটা আমার জন্য অনেক ভালো ইউজ হয়েছিল, জানি আমি বললাম যে ব্যবহার করব ওটা, মানে গিফট দিলে ওটা ব্যবহার করতে হয়, তো ওটা আমার ভালো ব্যবহার হয়েছে। আমি গিটার মানে শিখে গেছি, অত বাজাই না কিন্তু শিখেছি, তো ওটার জন্য ওটা আমার বেস্ট গিফট এখন অব্দি।
0: আচ্ছা,
1: যেটা কোনো গিফট পেয়ে আমি ওই গিফটটা থেকে কিছু শিখেছি, কিছু হয়েছি, কিছু করতে পারি ওটার সাথে।
0: আর সবাইকে যে দেওয়া হয়, এই যে কেকের কথা বলছিল বা স্ন্যাক্স এর কথা বলছিল, এছাড়া লাঞ্চে কি স্পেশাল থাকে সেদিন?
2: আমাদের লাঞ্চ স্পেশাল থাকে টকি,
0: টকি
2: আর একটা থাকে ডাক রোস্ট।
0: একটু ছোট করে জেনে নেব এই স্পেশাল লাঞ্চ যে হয় তার একটা প্রিপারেশন কিভাবে তৈরি হয়। টার্কি রোস্ট করা হয়,
2: চিকেন রোস্টটা একদিন আগে একটু ম্যারিনেট করতে হবে, সয়া সস দিয়ে, হোয়াইট সস দিয়ে,
0: আচ্ছা,
2: একটু ময়দা, চিকেন স্টাফিং, অনেকজন অন্যভাবে ওরা রান্না করে। আর আজকাল সব রেডিমেড পাওয়া যায় সবাই জানে, আর অন্যজন যারা রান্না করে না ওরা রেডিমেড নিউ মার্কেট থেকে, আমাদের কলকাতা একটা ভালো জায়গা নিউ মার্কেট, ওটা অর্ডার করতে পারে। অনেক রকমের কোল কাজ থাকে, চিকেন সালামি, এইগুলো সব থাকে আমার স্প্রেড।

ডে। আর অনেক ক্লাব আজকাল অনেক লাঞ্চ হয় অন ক্রিসমাস ডে ইটসেলফ। তো আমি একটা গান করি আবার একটা বাচ্চার জন্য, একটা গানে গান আছে রুডল্ফ দ্য রেড নোজ রেইনডিয়ার, সবাই চেনে এই গানটা, সব বাচ্চাগুলো।

আমাদের যে রুডলফ আছে, রুডলফ অলসো খুব বড় একটা নাম আছে আমাদের ক্রিসমাসে। কেন রুডলফ ছিল, রুডলফ ছিল মেন পার্সন যে আমাদের সান্টা ক্লজ যখন আসছে স্লে অন দ্য স্লে, মানে রুডলফ ওটা চালিয়েছে। সান্টা ক্লজ রুডলফকে বলেছে তুমি আমার স্লেটা গাইড করবে সবাইকে। তাহলে এই গানটা আমি কন্টিনিউ করবো।

0: ক্রিসমাসের যে মূল বাণী সেটা হচ্ছে ত্যাগ, শান্তি, ভালোবাসা। তো তোমরা সেই দিনে যে এই ত্যাগ, শান্তি, ভালোবাসার যে বাণীটা সেটা নিজেদের মধ্যে তো নিশ্চয়ই গ্রহণ করো, কিভাবে পালন করো সেই দিনটাতে এই ত্যাগ, শান্তি, ভালোবাসা?
1: ক্রিসমাসের জন্য আমরা একটা জিনিস নিশ্চয়ই করি, সবাই করে, যে কোনো হোক, মানে যদি আমরা ঘুরছি রাস্তায় ক্রিসমাসের দিনে আর যদি আমরা দেখেছি কোনো কোনো বাচ্চা একলা আছে, মা নেই, বাবা নেই, মানে বড় দিদি আছে না বড় দাদা আছে রাস্তায় আছে, যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, যে কিছু হতে পারে আমাদের হাতে কিছু কোনো গিফট ছোটখাটো, যদি দোকানের সামনে আছি তাহলে ওদের সঙ্গে কিছু কিনে দিই, ওরাও একটু স্পেশাল ফিল করবে ওই দিনের জন্য। ওরা কিছু জানে না যে ক্রিসমাস কি, কিন্তু ওদেরকে বলে দিলে যে এটা তোমার জন্য, মেরি ক্রিসমাস, ওরাও ভাববে হ্যাঁ আমি এই পৃথিবীতে একলা নই, আমাদের জন্যও কেউ আছে, কেউ দেখছে। আর আমাদের খ্রিস্টানরা এটাই ভাবে, যেহেতু আমরা এখানে মানুষ হয়ে আমরা জীবিত আছি, কিন্তু উপর থেকে সবসময় কেউ না কেউ দেখছে, কেউ আমাদের কেয়ার রাখছে। তো ওটা আমরাও করতে চাই অন্যদের জন্য যারা অন্যি প্রিভিলেজ নেই। অনেক চ্যারিটি হোমস আছে, কোথায় অরফেন চিলড্রেন আছে, ওল্ড এজ হোমস আছে, ওখানে ওরা থাকে, রিটায়ার্ড পিপল ওখানে আছে, ওদের কোনো এন্টারটেইনমেন্ট কিছু নেই,
2: ওরা ওয়েট করে যখন আমরা মিউজিক গিয়ে একটা এন্টারটেইনমেন্ট হবে ওল্ড এজ হোমস এই সব জায়গাটা। আমি তো লাস্ট উইক একটা প্রোগ্রাম করেছি একটা ওল্ড এজ হোমে, ওরা এত সুন্দর করে এত ভালো করে ওরা এনজয় করেছে, কেন আমি তো অনেক ক্লাবে বাজাই কলকাতা, বাট এরা যখন এত এরা এনজয় করে তো আমি দেখিনি, মানে অল 70+। আর এরা চায় কেন, এদের অনেকজন এরা বাচ্চা আছে অস্ট্রেলিয়া, ক্যানাডা, এইসব জায়গায় ওরা সেটেল করেছে, তো আমরা ওদেরকে দেখে আমাদের একটা ক্রিসমাস আমাদের ফিলিং আগে থেকে আমরা অলরেডি পাওয়া যায় সবাইকে দেখে এজেড হোমকে।
0: কার্টন, আপনি উল্লেখ করলেন যে একটা ওল্ড এজ হোমে গেছিলেন, সেখানে গান করেছেন, কোন গানটা করেছেন?
2: আমি এই গানটা করেছি ওল্ড এজ হোম, আর সবাই গান করেছে আমার সঙ্গে এই গানটা।

0: এই গান যা আছে, এই গান আমাদের বলছে কি আগে থেকে একটু প্রিপেয়ার করো ক্রিসমাসের জন্য। সবাই আমাদের হার্টের মধ্যে সব ক্লিন রাখতে হবে, আমাদের কোনো এনিমিজ থাকতে হবে না, এগুলো সব। এই গানটা আমি যখন গেছে এই হোমে, আমি এই গানটা শুরু করেছি।
1: সুন্দর গান। তোমাদের কাছ থেকে আমরা শুনলাম লাঞ্চের কথা, শুনলাম তোমাদের সকালটা কিভাবে তোমরা শুরু করছো, কিভাবে দিনটা শেষ করো তোমরা। আমরা তো অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির যখন আমরা স্পেশাল কোনো খাবার বা স্পেশাল সেলিব্রেশন ক্রিসমাসকে নিয়ে আমরা যখন বলছি, তখন আমরা বারবার শুনছি পটলাক ডিনারের কথা। কি সেটা
2: পটলাক ডিনার? বেসিক্যালি যখন আমরা কোনো ফিস্ট, আমাদের ইংলিশে বলে ফিস্ট, কোথায় আমরা বড় স্প্রেড টেবিলে, মানে অনেক খাবারের অন্য রকম জিনিস, অন্য প্রেপারেশন, অন্য কুইজিন থাকে, ওটার মধ্যে যখন আমরা ফ্যামিলি একসাথে থাকি, ফ্যামিলি ফ্রেন্ডস, তো আমরা আগে থেকে, যেমনি আমি বলেছিলাম, আমরা আগে থেকে ইনভাইট করে নিই। তো তখন আমরা জিজ্ঞেসও করে নিই যে তুমি কি আনবে, কি কি রকমের খাবার আনবে, তাহলে দুজনের মধ্যে কোনো ক্ল্যাশ না হয়, দুজনের মধ্যে একই রকম খাবার চাই না। ক্রিসমাসের দিন একটা স্পেশালি সবাই চাইবে যে অন্য রকম খাবার থাকবে,
0: আলাদা। ম্যাক্সিমাম 25-30 জন থাকে।

0: বাচ্চা থাকে, বাচ্চা তো অলরেডি ওরা এক্সপেক্ট করে ওদের গিফটটা, সকালে ওরা অলরেডি একটা গিফট পেয়েছে, বিকেলেও আর একটা গিফট আছে, ওদের একটা ডিউ,
1: একটা বড় টেবিলের মধ্যে যে যা আনে,
2: যে যা আনে, ওটা একজন ভাত আনতে পারে, একজন কিছু কারি আনতে পারে, একজন কিছু বিদেশের কোনো রেসিপি আনতে পারে, যেটা সবাই বানাতে জানে ভালো করে, যেটা সবাই এনজয় করবে, একটু একটু খেলেও ঠিক আছে, কিন্তু যে এনজয়মেন্টটা, যেই আমাদের আমরা একসাথে আছি, একসাথে খাচ্ছি, এটা একদিন থাকে যে পুরো ফ্যামিলি আর ফ্রেন্ড একসাথে বসে খেতে পারে, নাহলে রোজ কি হয় চার মেম্বারের ফ্যামিলি বসে খাবে, প্রার্থনা করবে, কিন্তু ক্রিসমাসের দিনে চার পাঁচ ফ্যামিলি একসাথে থাকে, একসাথে বসে গল্প করবে, গান গাইবে, কিছু পুরনো কথার উপরে কিছু
0: মিসআন্ডারস্ট্যান্ডিং
1: যেটা আছে সেটা পরিষ্কার করে,
2: পরিষ্কার করে নেবে, তখন শান্তিটা আসবে, ভালোবাসা আরো বাড়বে, আর এক বছর যাবে পুরো ভালো।
1: মানে সামনে ডিনারটা রেখে চারটে পাঁচটা ফ্যামিলি একজনের বাড়িতে হয়তো হলো, আর অন্যরা নিয়ে আসে খাবার, একসঙ্গে খাওয়া হয়,
2: একজন থাকবে হোস্ট, অন্যরা থাকবে গেস্ট, আর সবাই থাকবে যারা খাবার খাবে।
0: আমরা বিকেলে অনেক ক্রিসমাস ক্যারল করি, আর আমরা অনেক পপ সং আমরা গান করি, মানে রেগুলার পপ সং, যে আমরা কলকাতা বলি পপ সং,
1: সেটা
0: সত্যি

0: এই একটা গান আছে আর কি, হয় এরকম অনেকজন ইউনাইট করে, অনেকজন সবাই গান করতে হবে, তাহলে পার্টিতে আরও শুরু শুরু শুরু হয়ে যায়, অনেক আরও ভালো ভালো হয়ে যায়। আমি একটা গান করবে, তাহলে আমার একটা বন্ধু আছে, ব্রাদার-ইন-ল আছে, ওই পার্টির মধ্যে একটা এক্সাইটমেন্ট হয়ে যায়,
1: পার্টিটা জমে ওঠে। একটু আগে কালচানের কাছে শুনছিলাম যে অনেক ভাই বোন আপনাদের, এবং তাদের মধ্যে অনেকেই বিদেশে চলে গেছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক জায়গায়, কিন্তু যারা রয়ে গেছে কলকাতাতে, সেই কলকাতায় যে থাকা মানুষগুলো, তাদের মধ্যে থেকে যারা তোমরা রয়েছো, তোমরা কতটা বাঙালি হয়েছো, কিভাবে হয়েছো বাঙালি, তোমরা বাংলার কি কি তোমাদের ভালো লাগে?
2: আমার তো প্রথম বাংলা হওয়ার মানে কলকাতা।
1: শিওর,
2: যদি আমি বাঙালি তার আমার কলকাতায় থাকতে হবে, আমি আর কোনো জায়গায় যেতে চাই না। এখন আমার অনেক বন্ধুরা চলে যাচ্ছে আউট স্টেশন, ব্যাঙ্গালোর, দিল্লি, অনেকরা বিদেশেও চলে যাচ্ছে, তো আমি কলকাতা ছাড়া আর কোথাও থাকতে পারবো না। আমার অত বছর হয়ে গেছে জীবনটা আমি আছি, এখানে আছি, তো আমার জন্য কলকাতা ছাড়া দিস ইজ হোম, এটা আমার বাড়ি। আর বাঙালি তো সবাই, আমার বাবা যেহেতু গোয়ান, তো সবাই বলে না তুমি তো বাঙালি না। যদি কেউ আমাকে জিজ্ঞেসও করে, আমি বলি না আমি গোয়ান না, আমি আগে বাঙালি তারপরে গোয়ান। আগে আমি আমার মায়ের দিকে যাই তারপরে বাবার দিকে, যেহেতু আমার মা বাঙালি, আমার মা বেঙ্গলি ক্রিশ্চিয়ান, আর আমার দাদু দিদাও বাঙালি, ওরা এখানে জন্মেছে। আমার দিদা ক্যানিং থেকে, তো আর আমার দিদার যেই আমার ঠাকুরদা মানে গ্রেট গ্র্যান্ডফাদার আমার পাস্টর ছিল, মানে চার্চের প্রিস্ট।
1: আচ্ছা,
2: ওটা পুরো ফ্যামিলিতে আমাদের ভিতরে আছে, যে একদিকে মিউজিশিয়ানের সাইড আছে বাবার দিক থেকে, আর একদিকে যে স্পিরিচুয়াল সাইড দেই, প্রার্থনা করা, ফ্যামিলির সাথে থাকা, শান্তি থাকা ফ্যামিলিতে, মানে দুটোই আছে, দুটোরই ভালো কোয়ালিটি গুলো আছে।
1: মোটামুটি ভালো বাংলাও বলো, তো তুমি বাংলা খাবারও খেতে ভালোবাসো?
2: বাংলা খাবার তো আমার বন্ধুরা বলে তোমার বাবা গোয়া থেকে আর তোমার মা কলকাতা থেকে, আর দুটোই দেশ মাছ ভাল লাগে খেতে। আর আমার কি হয়ে গেছে, আমার অপোজিট হয়ে গেছে, যে আমি মাছ খাই না। তাহলে মেন যে দেশটা থাকে গোয়ান আর বেঙ্গলি হবার কথা মাছ খাওয়া, আমি খাই না, মানে কোনো সি ফুড ভাল লাগে না। কিন্তু যেটা ভাল লাগে চিকেন কষা, কষা মাংস, মাটন, ঘি আলু ভাত, ওটা ঘি বাংলা ছোটবেলা থেকে তো আমি ঘি আলু ভাত খাই। এখন আমার বন্ধু বলে তুমি আলু হয়ে গেছো, অত ঘি আলু ভাত খেয়ে।
1: কার্লটন বলছে মিষ্টি খেতে ভালোবাসে,
0: আমার মিষ্টি খুব খেতে ভালোবাসে।
1: আচ্ছা, কিরকম কি কি মিষ্টি মনে পড়ছে?
0: রসগোল্লা যা আছে,
1: রসগোল্লা,
0: দই, লাল দই থাকে। আমার কলকাতা এত ভালো মিষ্টির দোকান, সেই জন্য আমি কোনো জায়গা আমি যেতে চাই না, আমি কলকাতা থাকছি এখনো।
1: ওফ, মিষ্টির দোকানের জন্য ভাবা যায় না।

0: আর যখন অন্য কোনো উৎসবগুলো হয়, কলকাতাতে তো খুব বড় করে দুর্গাপুজো হয়, আর অন্যান্য যে সমস্ত উৎসবগুলো আছে সেটাতেও নিশ্চয়ই তোমরা অংশগ্রহণ করো।
1: 100%
2: আমাদের জন্য ফেস্টিভ্যাল সব ইউনিভার্সাল। আমরা যেহেতু খ্রিস্টান, আমাদের ফেস্টিভ্যালটা আছে ক্রিসমাস আর ইস্টার, যেটা এপ্রিলে থাকে, কিন্তু আমরা সব কিছু মানাই। আমি যদি কোনো আমার হিন্দু ফ্রেন্ড থাকলে আমাকে বাড়ির ডাকবে পুজোর জন্যে, আমি বসে সব পুজোর জিনিস করব, টিকা লাগাবো, চুলটা বাঁধবো যেটা বাঁধতে হয় পুজোর সময় করে, তারপরে যে প্রার্থনাগুলো থাকে, মন্ত্রগুলো থাকে, ওটাও আমাকে বলায় আমার বন্ধু, আমার পিছন মানে কানে বলে আর আমাকে রিপিট করতে হয়।
0: আচ্ছা, পুষ্পাঞ্জলি দাও তুমি।
2: হ্যাঁ, তো ওটা মানে আমার ভাল লাগে, যেটা আমার বন্ধু আমারটা মানাবে, আমি আমার বন্ধুর মানাবো।
0: খুব সুন্দর। একটু আগে ব্র্যান্ডন বলছিল যে রক্তে সঙ্গীত রয়েছে, তো রবীন্দ্রসঙ্গীত কি ভালো লাগে?
1: আমার খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত।
0: গাইতে পারেন?
1: আমি একটা ইনস্ট্রুমেন্টাল, আমি ছোট্ট একটা গান আমি পারি,
0: একটু ইনস্ট্রুমেন্টালি শুনে নিই।

0: এবারে কার্লটন ক্রিসমাসের সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ফাংশন করতে হয়, অনেক জায়গায় গান করেন, আপনি কি মনে করেন যে আপনার কোন গানটা শ্রোতারা বেশি নেয়, কোন গানটা গিয়ে আপনি নিজে ভীষণ আনন্দ পান?
1: একটা গান আছে, নাম আছে And So This Is Christmas.
0: আচ্ছা,
1: মানে এটা একটা আমাদের বলছে কি 25th ডিসেম্বরে আমরা গান এটা করতে হবে, আমরা গানটা গান, তো আমি গান একটু করি।
2: So this is Christmas.

0: এবারে ব্রান্ডন যাব তোমার কাছে, জেনে নেব যে তুমি যেহেতু একদম ছোটদের সঙ্গে রয়েছো, যেহেতু ওদেরকে গান শেখাও তুমি, তো ওরা কোন গানটা শিখতে শুনতে খুব ভালোবাসে বলে তোমার মনে হয়?
1: ওদের জন্য মিউজিক ক্লাসটা ওদের জন্য অনেক এক্সাইটমেন্ট
0: আচ্ছা
1: থাকে।
0: আমরা যখন ছোট ছিলাম
1: ওয়ান্স আ উইক ওদের ক্লাসটা থাকে, আর ওরা দাঁড়াবে যে স্যার কখন আসবে, গিটার সাথে ঢুকে কখন আসবে।
0: আচ্ছা,
1: এখন পুরো বছরে আমরা অন্য কোনো গান করি, কিন্তু ক্রিসমাসের সময় যেটা ওদের অনেক পছন্দ ওটা জিঙ্গল বেল। আর আমি আমাদের ছোট বাচ্চাদেরকে আমি হাতে বেল গুলো দিয়ে দিই আর ওরা বাজাবে বেলটা। কোনো বিট থাকে না ওদের, এখনো বিট ওরা ধরেনি, কিন্তু ওরা গাইবে ঠিক, ওরা গানটা ঠিক জানে, ওয়ার্ড টু ওয়ার্ড ওরা ঠিক জানে, ওটা জিঙ্গল বেলস।
0: কিরকম

0: সেই সময় আপনারা সকলে আসেন। আমরা আজকের আমাদের এই অনুষ্ঠান ক্রালটনের একটা গান দিয়ে অবশ্যই শেষ করব, কিন্তু বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আমরা কিন্তু আবার ব্র্যান্ডন আর কার্লটনকে নিয়ে ফিরে আসব।
1: তাহলে আমরা একটা গান করি, উইশিং ভেরি মেরি ক্রিসমাস,
0: মেরি ক্রিসমাস নিশ্চয়।

0: শুনছিলেন ষোলো আনা বাঙালি, উপস্থাপনায় ছিলেন রত্নাবলী সাহা। আকাশবাণী মৈত্রী।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitrwebandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitrwebandhu maitribondhu23@gmail.com।

0: সন্ধ্যাতে আজকের সেগমেন্টে কি কি আছে দেখে নিয়ে, আজকে আছে এই যে সন্ধেবেলা সেই সান্ধ্য ভ্রমণের উপকারিতা, আছে ধুনোর উপকারিতা এবং মনকে কিভাবে রিল্যাক্স করব, মাইন্ড গেম কিভাবে খেলা যায় সেগুলো, এবং ইন্দুদুগারকে নিয়ে একটা ছোট্ট সেগমেন্ট। সবার আগে গান, গানে গানে কে কে গলা ছাড়ছেন, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে এই গানটি আপনার জন্য।
1: রূপা

সন্ধেবেলা, এবং সন্ধেবেলা সবে সন্ধেটা হচ্ছে হচ্ছে, এবং বাইরে তো মোটামুটি কলকাতায় ঝড়ের তাণ্ডব চলছে, সেই সময় এরকম একটা মন ভালো করে দেয়া গান। সমস্ত গানই মন ভালো হয়, তবে সকালের জন্য দেখবেন উঠে যেমন রবীন্দ্রসঙ্গীত শুনতে বেশ ভালো লাগে, তেমন বিকালের দিকে একটু লাইট এরকম গান, লাইট মিউজিক শুনতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে বিকালবেলার কথা বলছি, তাহলে সান্ধ্য ভ্রমণের উপকারিতা, হ্যাঁ আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, কিন্তু যেগুলো জানি আমরা সেই কাজগুলো আমরা অনেক সময় করি না। যেমন আমরা বারবার বলি যে একটা বিদেশেও এটা ট্রেন্ড আছে, দেখবেন 7টার মধ্যে ওরা খেয়ে নেয়। তবে আমাদের যে যোগাশাস্ত্র আছে সেখানে কিন্তু বলা আছে, মানে ভারতীয় সংস্কৃতিতে 5:30টার মধ্যে শেষ হেভি ফুড খেতে আর কি, সবচেয়ে ভারী খাবারটা 5:30টার সময় খেতে, এবং তারপরে আপনি অল্প একটু দুধ বা রাত্রির দিকে এরকম তরল কিছু খেলেন, ঠিক আছে, ঈষৎ উষ্ণ কোনো, তারপরে ত্রিফলার জল, অনেকে অনেক কিছু খায় তার শরীর অনুযায়ী, কিছু না খেলেও কোনো অসুবিধে নেই। এই যে 5:30 বা 7টার মধ্যে আপনি আপনার ডিনার করে নিলেন, তারপরে মোটামুটি ধরুন ওই 1.5 থেকে 2 ঘন্টা পরে আপনাকে কিন্তু হাঁটতে হবে, এটা একটা টাইম স্প্যান আছে। সেখানে আপনি যদি হাঁটেন তাহলে প্রথমেই যেটা হবার আপনার হবে সেটা হচ্ছে আপনার ঘুম রাত্রে খুব ভালো হবে। যাদের ঘুমের সমস্যা, যাদের ঘুমের সমস্যা নেই তারা বুঝতে অতটা পারবেন না, যাদের ঘুম আসে না, ইনসোমেনিয়া আছে, তো সেখানে তাদের প্রচণ্ড সমস্যা হয় ঘুমোতে। একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারা যদি সান্ধ্য ভ্রমণ করেন, হাঁটাহাঁটি করেন সকালবেলার থেকে, মর্নিং ওয়াকের থেকেও, যাদের ঘুম কম, অনিদ্রা আছে, তাদের জন্য ভীষণ এফেক্টিভ এই বিষয়টা। মনের চাপ, ক্লান্তি, সারাদিনের দুশ্চিন্তা সমস্ত কিছু কেটে যায় এই সান্ধ্য ভ্রমণে। অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা জানি কিন্তু মানি না, বা আমরা করতে ভুলে যাই, এবং এটা একদিনে আপনার কিন্তু হবে না, মোটামুটি 2-3 মাস পরে আপনি দেখবেন আপনার জীবনযাপনে, আপনার আপনার জীবনশৈলীতে কতটা পরিবর্তন চলে এসছে, এবং হৃৎপিণ্ড, ফুসফুস এর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে, হজম শক্তি, হজম শক্তি হবে কেন, শুধু ভ্রমণের জন্য নয়, সান্ধ্য ভ্রমণের জন্য নয়, মোটামুটি ওই 5:30 থেকে 7টার মধ্যে আপনি যে খেয়ে নিচ্ছেন, তারপরে তো 12 ঘন্টা পেট সেই খাবারটাকে ডাইজেস্ট করতে, 4-5 ঘন্টা ডাইজেশনে গেল, তারপরে ইনার হিলিং হচ্ছে আমাদের বডিতে, আমাদের ভেতরের যে খাদ্যনালী সেগুলোকে কিন্তু হিলিং হচ্ছে, ভেতরের আমাদের বিভিন্ন অ্যাসিডিক রস এগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, আমাদের শরীর নিজেকেই নিজে হেল করে। আমি একদিন সকালের আড্ডায় বলছিলাম যে এই প্লাস্টিক খেয়ে ফেলছে, এরকম নতুন জীবাণু বেরিয়েছে, পৃথিবী নিজেকে হেল করছে আস্তে আস্তে, তেমনই আমাদের শরীরও কিন্তু নিজেকে হিল করে, এটা কিন্তু আপনাদের মানতে হবে। তাহলে 7:30টার মধ্যে, তার বেশি কিন্তু পরে, আমাদের যেটা বাঙালিদের একটা অভ্যাস 7:30টার সময় চপ মুড়ি খাওয়া, রাত্রিবেলা গিয়ে খাওয়া দাওয়া করা, এটা যদি আমরা একটু কমাতে পারি তাহলে আমাদের ওই যে হজমের গণ্ডগোল, গ্যাসের সমস্যা বাঙালিদের যেটা থাকে ভরে ভরে, সেগুলো থেকে আমরা অচিরেই মুক্তি পাব। অনেক জ্ঞান দিলাম, তবে জ্ঞানটা জ্ঞানের মতো না নিয়ে, বন্ধুর উপদেশ মতো নিয়ে, বা বন্ধুরা যখন কথা বলতে বসে সেই আড্ডার মতো নিয়ে আমরা আবার পরবর্তী গানে যাব। পরবর্তী গানে পরপর ব্যাক টু ব্যাক দুটো গান শোনাব, ইমন চক্রবর্তীর গলায় প্রথম গানটি, এবং পরের গানের অনিন্দ্য চট্টোপাধ্যায়।

ব্যাক টু ব্যাক দুটো গান শুনে নিলাম। প্রথমে হচ্ছে ইমন চক্রবর্তীর কণ্ঠে আলাদা আলাদা, এবং পরবর্তী গানে ছিল অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই যে সন্ধেবেলার আড্ডায় আছি, তাই জন্য সন্ধেবেলা রাত্রিবেলা এসব নিয়ে একটু আড্ডা দেব। যেমন ঘুমের কথা বলছিলাম, ঘুম ভালো করার আরও একটা দিক হচ্ছে আমরা যদি একটু এসেন্সিয়াল অয়েল নিই। হ্যাঁ, এসেন্সিয়াল অয়েল আগেকার দিনেও বিভিন্ন রকম সুগন্ধি, যেটা আপনার পার্সোনালাইজড আর কি, আপনার ভালো লাগে সেরকম, ও অনেকে চাঁপার গন্ধ ভালো লাগে, অনেকে রজনীগন্ধার ভালো লাগে, অনেকে জুঁইয়ের ভালো লাগে, আবার অনেকের এই সমস্ত কিছুতে অ্যালার্জি হয়, একদম সহ্য করতে পারে না, অনেকে লেবুর গন্ধ ভালো লাগে। তো যেরকম গন্ধ আপনার যদি ভালো লাগে, ল্যাভেন্ডারের গন্ধ, সেই রকম সেই সেখান থেকে নিষ্কাশিত করে তেল দিয়ে কনসেন্ট্রেটেড একটা অয়েল তৈরি করা হয়, যেটাকে এসেন্সিয়াল অয়েল বলে। আপনি বাজারে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল পেয়ে যাবেন, আপনার যে গন্ধ ভালো লাগে সেই গন্ধ আপনি এসেন্সিয়াল অয়েল কিনে আপনি কিন্তু অল্প করে মাথায়, নাকের নিচে বা গলাতে আপনি অল্প করে লাগাতে পারেন, এবং আপনি কিন্তু ঘুমোতে যাওয়ার আগে এটা করতে পারেন। বিশেষত বলা হয় যে ল্যাভেন্ডারের গন্ধ খুব রিল্যাক্স করে মাইন্ডকে, ঘুম খুব যাদের দরকার, ঘুম হওয়া যাদের দরকার, প্রত্যেকেই ঘুম দরকার, কিন্তু যাদের হয় না, চট করে আসতে চায় না, তারা কিন্তু ল্যাভেন্ডারের এই এসেন্সিয়াল অয়েল কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন, আপনারা কিন্তু একবার ইউজ করে দেখতে পারেন, সেখানে ঘুম সুন্দর হয় এবং নার্ভাস সিস্টেম আমাদের অনেক রিল্যাক্স হয়। এবং এই যে নার্ভাস সিস্টেম নিয়ে কথা বলছি, নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করার আরও কিছু টেকনিক নিয়ে আড্ডা দেবো, তবে এবারে আবারও পরপর দুটো গান শুনে নিই, কিঞ্জল এবং উজ্জয়িনীর দ্বৈত কণ্ঠে প্রথম গানটি, পরের গানে অঞ্জন দত্ত।

থাকে না, তোমার শহরে লোক মরে না, তোমার শহর ধর্ম মানে না, তোমার শহর মিথ্যে জানে না। তোমার শহরে জোর থাকে না, তোমার শহরে লোক মরে না, তোমার শহর ধর্ম মানে না, তোমার শহর মিথ্যে।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
3: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
4: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
5: আজ সন্ধ্যায় আছি এবং বলেছিলাম আজকের একটা ছোট্ট সেগমেন্ট করব ইন্দু দুগারকে নিয়ে। ইন্দু দুগার বা ইন্দ্র দুগার নামেও তিনি পরিচিত। 1918 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন এই শিল্পী। তো এই শিল্পী বিখ্যাত কেন? এই শিল্পী হলেন বিখ্যাত চিত্রশিল্পী। তার পিতা হীরাচাঁদ দুগার ছিলেন একজন খ্যাতনামা শিল্পী এবং শান্তিনিকেতনের কলাভবনের প্রাথমিক ছাত্রদের অন্যতম ছিলেন। আর এই ইন্দু দুগারের সঙ্গে সম্পর্ক আমাদের শান্তিনিকেতনের, আমাদের কবিগুরু স্নেহের সমস্ত কিছু। কারণ তার যে সমস্ত ছবি ইন্দু দুগারের, সেটাই যদি দেখেন তাহলে অদ্ভুতভাবে আপনি প্রকৃতিকে পাবেন। কখনো আপনি দেখবেন যে পুরীর সমুদ্রতট বা বিভিন্ন জায়গার সমুদ্রতটে মানুষজন বসে আছে, মানুষজন গল্প করছে। আবার কোথাও গিয়ে শহরের মধ্যে মানুষ হাঁটছে, আবার কোথাও পল্লী বাংলায় মানুষ এক চোট বেঁধে গল্প করছেন। মূলত মানুষ এবং মানুষের জীবন শৈলী নিয়ে তিনি কাজ করে গেছেন। প্রত্যেকটা শিল্পীর মধ্যে, সে লেখক হোক, তিনি কবি হন, তিনি চিত্রশিল্পী হন, তিনি চলচ্চিত্র পরিচালক হন, নিজস্ব তো একটা স্টাইল থাকে। ইন্দ্র দুগারের সেই স্টাইলটি ছিল প্রকৃতি এবং মানুষের জীবনশৈলীর মধ্যে একটা মিলবন্ধন।

কাটানো। তাই জন্য শুধু প্রকৃতি নয়, প্রকৃতির মাঝে মাঝে চলে এসেছে মানুষের কথোপকথন, মানুষের উপস্থিতি। ইন্দ্রদুগার শান্তিনিকেতনে তার পড়াশোনা শুরু করেন এবং সেখান থেকেই সম্পূর্ণ পড়াশোনা করেন। সেখানকার শিল্প পরিবেশ ছোটবেলা থেকেই তাকে প্রভাবিত করেছিল। তিনি আনুষ্ঠানিকভাবে

তিনি শিল্পের পরিমণ্ডলে। তাহলে সেই মানুষটিকে আলাদা করে বোধ হয় আবার সেই শিল্পের পাঠ নিতে হয় না। তবে এটাও ঠিক কথা, বহু মানুষ শিল্পের মধ্যে বেড়েও ওঠে, পরিবেশও পায়, সবাই শিল্পী হন না। শিল্পীর জন্য একটা মন চাই। ওই যে বললাম প্রত্যেকটা শিল্পীর একটি করে ঘরানা থাকে, তার শিল্পের বৈশিষ্ট্য থাকে। ইন্দ্রদোগারের জল রং, টেম্পোরা, ওয়াশ পেন্টিং ছিল সবচেয়ে প্রিয় মাধ্যম। তাই জল রঙের প্রচুর কাজ আমরা ইন্দ্রদোগারের চলচ্চিত্রে বিভিন্ন সময় ব্যবহৃত হতে দেখেছি অন্যদের চলচ্চিত্রে, আর ইন্দ্রদোগারের আঁকায় সেই জল রং কোথাও গিয়ে তার চিত্রটি কোনো এক পরিচালক নিয়ে ড্রয়িং রুমে রেখে দিচ্ছেন। আমি এই মুহূর্তে একটা দুটো নাম বলতে পারি। মধ্যাহ্ন সিনেমা, সেখানে কিন্তু দেখা গেছে প্রকৃতি, গ্রামীণ জীবন, পাহাড়, নদী, শান্ত ল্যান্ডস্কেপ তার জীবনের প্রধান বিষয়, এবং ওই মানুষ বারবার ঘুরে ফিরে এসেছে মানুষ। ইন্দ্রদোগারের যদি আপনি ছবি না দেখেন তাহলে তার আঁকা ছবি আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটু সার্চ করে দেখে নিতে পারেন, কারণ এই সেগমেন্টটাই রাখা হয় এমন এমন মানুষদের জন্য যাদের নিয়ে হয়তো আমরা একটু কম কথা বলি, কিংবা অনেকেরই আমাদের জানা নেই। আমরা অনুষ্ঠান করতে বসে এরকম অনেক মানুষকে খুঁজে পাই যাদের সম্পর্কে আমাদেরও জ্ঞান সীমিত বা অনেক সময় জানা নেই, আমাদেরও জ্ঞানের পরিধি বাড়ে। এই চলমান পরিধি, এই চলমান আদান প্রদান চলতে থাকুক। তবে তার মাঝে শান্তিনিকেতনের কথা যখন হচ্ছে, রবি ঠাকুরের একটা গান, কমলিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজ সন্ধ্যায় আমরা বিশেষ একটা সেগমেন্টে ইন্দ্র দুগারকে নিয়ে কথা বলছি। তিনি বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী থেকেও চিত্রশিল্পী বেশি ছিলেন। শান্তিনিকেতনে শিল্পধারার প্রভাবে তিনি গড়ে ওঠেন এবং জল রঙে আঁকা প্রকৃতি এবং গ্রামীণ জীবন তার চিত্রে বিশেষভাবে খ্যাতি অর্জন করেছে এবং ভারতীয় ল্যান্ডস্কেপ চলচ্চিত্রকলায় এবং চিত্রকলায় তার অবদান গুরুত্বপূর্ণ। তিনি একাডেমি অফ ফাইন আর্টস থেকে একাধিকবার রৌপ্য পদক জিতেছেন এবং তিনি শিশুদের বইয়ের অলঙ্করণ করেছেন এবং দেশ আনন্দবাজার পত্রিকায় চিত্র সমালোচকেরও কাজ করেছেন। আজকে ইন্দ্র দুগারের এই ছোট্ট সেগমেন্ট শেষ করব আবারও কমলিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
3: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
4: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
5: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
6: আজকের আজ সন্ধ্যায় আমরা আড্ডা দিলাম বিভিন্ন জিনিস নিয়ে, আমরা ইন্দ্রদুগারকে নিয়ে কথা বললাম, আমরা কথা বললাম ইভিনিং ওয়াক নিয়ে এবং স্নায়ু কিভাবে শান্ত রাখবো তাই নিয়ে। আবার অন্য কোনো দিন আজ সন্ধ্যায় আড্ডা দিতে আসব। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রীরূপা মুখোপাধ্যায়। ভালো থাকবেন বন্ধু।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়।

মৈত্রী ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আমি সৌম রয়েছি আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে। আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে থাকছে এক নজরে। এক নজরেতে থাকবে স্পোর্টস হেডলাইন্স, তার সঙ্গে আতশ কাঁচের তলায় কথা হবে ভারত বনাম আফগানিস্তান টেস্ট নিয়ে, সাব গেমস নিয়ে, ফরাসি ওপেন নিয়ে। সঙ্গে থাকছে আজকের দিন ও জন্মদিন, ফুটবলের মহাযুদ্ধ ফিফা ওয়ার্ল্ড কাপ, এই সপ্তাহের খেলোয়াড়। এই সপ্তাহের খেলোয়াড়ে তিন খেলোয়াড়কে নিয়ে কথা হবে, বৈভব সূর্যবংশী, নীতিন গুপ্ত, রমেশ বাবু প্রজ্ঞানন্দ। এবং তার সঙ্গে অবশ্যই থাকছে খেলার বিভিন্ন খবরাখবর।

প্রথমেই এক নজরে প্রথমেই কান পাতলে যে বিষয়গুলো চলে আসে সেগুলোর কথাই বলতে হয়। সাত বছর পর সাফ চ্যাম্পিয়ন ভারত আর্জেন্টিনা হন্ডুরাসকে 2-0 হারিয়ে দিয়েছে। বঙ্গ টি-20 লিগে সামির হ্যাট্রিকে শিলিগুড়ির জয়। ভারত বনাম আফগানিস্তানের টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। ভারত করেছে 564 রান 127 ওভারে এবং শেষ মুহূর্তে আফগানিস্তানের স্কোর সেটা বেশ কিছুটা কম হলেও লড়াই কিন্তু রয়েছে। আফগানিস্তান শেষ পর্যন্ত 113 রান 5 উইকেটে করেছে 39.5 ওভারে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপে ব্রোঞ্জ ভারতের মেয়েদের। ইরান ভিসা নিয়ে কিন্তু জটিলতা চলছে। বিশ্বকাপ ফুটবলের আর বাকি 4 দিন, নেইমারের চোট কিন্তু বাড়াচ্ছে আশঙ্কা। ফরাসি ওপেন জিতলেন মীরা আন্দ্রিভা। সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে ভারতের টি-20 দলের ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়াস আইয়ার। প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন হলেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ।

আতসকাঁচের তলায় প্রথমেই কথা হবে ভারত বনাম আফগানিস্তানের টেস্টের দ্বিতীয় দিন আজকে খেলা চলেছে। এবং গতকালের যদি খেলার একটুখানি আমরা ফিরে যাই তাহলে কিন্তু আমরা দেখব সেখানে কিন্তু রাহুল এবং শুভমান গিলের সেঞ্চুরির এবং দাপট কিন্তু কাল থেকেই ভারত দেখিয়েছে। এবং এই যে সেঞ্চুরি, শুধু এই সেঞ্চুরিতে ভারত থেমে থাকেনি, তার সঙ্গে কিন্তু সুন্দর মেজাজে ভারত খেলাটাকে এগিয়ে নিয়ে গেছে, যার জন্যই ভারতের স্কোর 564 ওভারে এবং আফগানিস্তানের 39.5 ওভারে 5 উইকেটে 113। মানে বোঝা যাচ্ছে যে ঘাড়ের উপর কতটা নিঃশ্বাস ফেলছে ভারতীয় দল। আর এর সঙ্গে সঙ্গে যেটা বলা সেটা হচ্ছে যে প্রথম থেকেই কিন্তু গতকালে যখন খেলা আমরা দেখছিলাম যে সেখানে লোকেশ রাহুলের 100, শুভমান গিলের 103, তারপরে ক্রিজে একের পর এক চমক। সাই সুদর্শন অবশ্য 81 রানে সেঞ্চুরি না করতে পেরে তাকে ফিরতে হয়। এবার সেই জায়গাগুলো থেকে কিন্তু যশস্বী জয়সওয়ালকে অবশ্য বেশ কিছুটা আমার প্রত্যাশা থাকলো, 24 রানে তাকে ফিরতে হয়, হতাশা একটা তৈরি হয়। আর এর মধ্যে আবহাওয়া একটা বড় বাদ সেধেছিল, কারণ হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু খেলা এগিয়ে নিয়ে যেতে হয়েছে। এবং টস জিতে প্রথমেই কিন্তু শুভমান গিলের কাজটা সেরে ফেলেছিলেন, মানে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং যে সিদ্ধান্ত অনুযায়ী দুই ওপেনার শক্তিশালী একটা ভিত তৈরি করে দিয়েছেন। যশস্বী ফেরার পর দ্বিতীয় উইকেটে সুদর্শন এবং রাহুল যোগ করেছিলেন 139 রান। বোঝাই যাচ্ছে যে বাঁহাতের কবজির খেল কিন্তু দারুণভাবে জমে উঠেছিল। এই আক্রমণাত্মক একটা খেলা আমরা দেখেছি, এবং অবশ্যই গৌতম গম্ভীরের কথা বলতে হয় কোচ, সেও কিন্তু দারুণভাবে উপভোগ করেছে এই ব্যাটিং, যে ব্যাটিংটা কিন্তু অনেক দিন পরে দেখা গেল। এবং এই 13 জনকে নিয়ে মানে কি বলবো, একটা যে এগোনো সেটা কিন্তু ভাবনাটা অন্য রকম। আর যদি আমরা মানে এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও শুরুতে পিচ কিছুটা স্লো বল মানে কাজ করছিল।

সেখানে সেখান থেকে মানিয়ে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়াটা এতটা সহজ ছিল না। কিন্তু শুভমান গিলকে দেখে কিন্তু মনে হচ্ছিল না যে এটা একটা টেস্ট চলছে, কারণ একদম অদ্ভুত একটা পিকনিকের মতো মেজাজে কিন্তু তার ব্যাট করেছে। না হলে 50 রান তার চলে আসে 68 বলে, সেঞ্চুরির জন্য লাগে মাত্র 138 বল, ভাবা যায়? তার মধ্যে 11টা 4, একটা 6 মারে। অন্যদিকে রাহুলের কথা বলতেই হয়, তার 121 বলে, এই তার 121 উইকেটে 121 রান তুলেছেন ইতিমধ্যে, এবং এই রান কিন্তু ক্রমাগত পরিবর্তন হচ্ছে। এবং অলরাউন্ডার হিসেবে যে এগিয়ে যাওয়া, সেখানে কিন্তু একটা দুরন্ত ফর্ম। এবং ভারতে যে এই রকম জুটি খেলা শুভমান গিল এবং লোকেশ রাহুলের, সেটা কিন্তু অনেক দিন পর দেখা গেল। এবং আফগানিস্তান টিমের কাছে কিন্তু প্রথম থেকেই একটা অদ্ভুত একটা মানে অতিরিক্ত চাপ, কারণ এই রানের পাহাড় তাদের মাথার উপর। যাই হোক, এবার বলতেই হয় সাফ গেমস নিয়ে। আতশ কাঁচের তলায় কথা হোক সাফ গেমস। 7 বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে সাফ মহিলা ফুটবল টিম চ্যাম্পিয়ন হলো ভারত। 3-1 তারা জিতেছে। ভারতের হয়ে গোল করেছে পেয়ারি জাজা, সানফিদা, লিন্ডা কম, এবং বাংলাদেশের হয়ে ঋতুপর্ণা। এবং বলতেই হয় যে মানে 2019 সালে শেষবার মেয়েদের সাফ চ্যাম্পিয়ন হয় ভারত। তারপরে কেটে গেছে দীর্ঘ 7টা বছর, অবশেষে প্রতীক্ষার অবসান গতকাল অর্থাৎ শনিবার। কিন্তু বাংলাদেশকে একবারে 3-1 উড়িয়ে দিয়ে সাফ জিতলেন সঙ্গীতা। অন্যদিকে বাংলাদেশের কিন্তু টানা যে 3 বারের ট্রফি জয়ের যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু অধরাই থেকে গেল, কারণ শুরু থেকেই কিন্তু দারুণ ছন্দে ছিল ভারত। গ্রুপ পর্ব থেকে শুরু করে একদম ফাইনাল পর্যন্ত ভারতের মেয়েদের একটিও গোল হজম করতে হয়নি, কিন্তু একের পর এক গোল তারা দিয়ে গেছে। গ্রুপ পর্বেও কিন্তু ভারত বাংলাদেশকে হারিয়েছিল 3-0, ফলে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই কিন্তু সঙ্গীতারা ফাইনালে নেমেছিল। এবং প্রথম আধ ঘন্টা অবশ্য বলতেই হয় বাংলাদেশ টিম এবং ভারতের দল, তারা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ভারতের প্রথম গোলটা আসে, বোঝাই যাচ্ছে, 42 মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে শট নেন পেয়ারি জাজা। বাংলাদেশের সুরভি আক্তার সেই শট আটকাতে গেলে তার গায়ে লেগে দিক পরিবর্তন করে বল একদম গোলে চলে যায়। তবে ভারতের উচ্ছ্বাস কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে কিন্তু গোল ফিরে দেয় ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয়ার্ধে প্রথম মিনিট থেকেই কিন্তু দাপট দেখায় ভারত। খেলা শুরুর 1 মিনিটের মধ্যেই ডান দিক থেকে পেয়ারির মাপা একদম ক্রসে হেড দিয়ে বল জ্বালিয়ে জড়িয়ে দেয় সানফিদা নাংগ্রাম। 82 মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে গোল করেন পরিবর্তন হিসেবে নামা লিন্ডা কম। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কিন্তু অদ্ভুত একটা উচ্ছ্বাস দেখা যায় এবং সানফিদা মাঠে হাঁটু গেড়ে বসে ধন্যবাদ জানাতে থাকে। সেমিফাইনাল ফাইনাল দুটো ম্যাচেই তিনি স্কোর শিটে নাম তুলেছেন। এরপরই কিন্তু আবহাওয়াটা বা ওইখানকার যে পরিমণ্ডলটা পাল্টে যায়, কারণ এই 7 বছরের অপেক্ষা, 7 বছরের অপেক্ষার পরে ভারতের 3-1 জয়, সেটা কিন্তু অত্যন্ত আনন্দের। এবং এই সাফ টিমকে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

এবার এবার আতশ কাঁচের তলায় কথা হবে ফরাসি ওপেন নিয়ে। ফরাসি ওপেন জিতলেন মীরা আন্দ্রিভা, এরিনা সাভালেঙ্কার বিদায়ের পরে কিন্তু মীরা আন্দ্রিভাই ছিল ফেভারিট। ফাইনালে কোনো অঘটন ঘটতে দিলেন না তিনি, জিতলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্যারিসের ফিলিপে সাঁতিয়েতে কোর্টে। গতকাল দুপুরে মীরা আন্দ্রিভা নেমেছিলেন এবং তার চোখে মুখে অদ্ভুত একটা আত্মবিশ্বাস আমরা দেখেছি। উল্টো দিকে দাঁড়িয়ে মানে এবারের চমক যে অবাছাই মাজা কোয়ালিনস্কা তাকে, এবং তাকে কিন্তু একদম স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছে মীরা আন্দ্রিভা 6-3, 6-2 সেটে, এবং তিনি প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। এইটা কিন্তু একটা অদ্ভুত প্রাপ্তি

17 বছরের তরুণী এই জয়, যা কিন্তু আগে আমরা দেখেছি বহু খেলোয়াড়ের কাছে। এবং ফরাসি ওপেনের নতুন রানীর মুকুট পড়লেন 19 বছরের মীরা। এবং এই যে মারিয়া সারাপোভার পর প্রথম রুশ তরুণী হিসেবে তিনি কিন্তু ফিলিপ কোর্টে খেতাব জিতলেন, ফাইনালে অবাছাই মায়া কোয়ালিনস্কাকে 82 মিনিটের লড়াইয়ে হারালেন 6-3, 6-2 ব্যবধানে। বিশ্বের 114 নম্বর বনাম বিশ্বের 7 নম্বর, প্রতিযোগিতা শুরুর আগেই কিন্তু এগিয়েছিলেন মীরা। তবুও অঘটনের ফরাসি ওপেনের শেষ মুহূর্তেও কিন্তু কোনো অঘটন ঘটতে দেননি, বহু অঘটন আগে ঘটেছে, তাই অপেক্ষা ছিল। এবং শেষ হাসিটা কিন্তু অবশ্যই হাসলেন মীরা আন্দ্রেয়েভা, তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

আজকের দিন অর্থাৎ 7ই জুন, আজকের দিনের ইতিহাসের যদি আমরা একটু টাইম মেশিন করে পৌঁছে যাই, তাহলে কিন্তু আজকের দিনে খেলার জগতে অনেক কিছু ঘটে গেছে, আবার বহু খেলোয়াড়কেই আজকে আমরা আজকের দিনে আমরা পৃথিবীতে পেয়েছি, অর্থাৎ বহু খেলোয়াড়েরই আজকে শুভ জন্মদিন। খেলার ইতিহাসে 7ই জুন তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্ব ক্রীড়াঙ্গন এবং ক্রীড়াপ্রেমীদের জন্য দিনটি ঐতিহাসিক। প্রথম ক্রিকেট বিশ্বকাপের সূচনা, ক্রিকেটের ইতিহাসে 7ই জুন এক যুগান্তকারী দিন। 1975 সালে 7ই জুন ইংল্যান্ডে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল প্রথম পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। এই দিনই একই সাথে মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। উদ্বোধনী ম্যাচে লর্ডসে ইংল্যান্ড ভারতের ঐতিহাসিক লড়াই ঘটেছিল, যে ম্যাচে সুনীল গাভাস্কর 174 বলে মাত্র 36 রান করে অপরাজিত ছিলেন। আজকের দিনটার কথা আবারও বলতে ইচ্ছা করে, কারণ আজকের দিনেই টেনিস ইতিহাসে ফ্রেঞ্চ ওপেনের অনন্য রেকর্ড তৈরি হয়। টেনিস খেলার ইতিহাসে 7ই জুন তারিখটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রজার ফেডারার ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম পূরণ 2009 সালের 7ই জুন। রজার ফেডারার কিন্তু তিনি তার ক্যারিয়ারের একমাত্র ফ্রেঞ্চ ওপেন শিরোপাটি জেতেন। এর মাধ্যমে তিনি ইতিহাসে ষষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যামটা যোগ করেন, 4টি প্রধান গ্র্যান্ড স্ল্যামের মধ্যে অন্যতম। বাস্কেটবল অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, সেটা কিন্তু 1946 সালে 7ই জুন নিউ ইয়র্কের বাস্কেটবল অ্যাসোসিয়েশন অফ আমেরিকা প্রতিষ্ঠিত হয়। তার পরবর্তীকালে কিন্তু নাম পরিবর্তন হয় ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন, কিন্তু শুরুটা কিন্তু সেই 1946 7ই জুন। আজকের দিনটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1966 সালে 7ই জুনের ঐতিহাসিক 6 দফা দিবসের গুরুত্বকে সম্মান জানিয়ে 2024 সালে 7ই জুন ঢাকার হাতিরঝিলে আয়োজন করা হয়েছিল জয় বাংলা ম্যারাথন 2024। 7ই জুন সত্যি গুরুত্বপূর্ণ। আজ বহু খেলোয়াড়কে আমাদের মধ্যে পেয়েছি, তাই বলতেই হয় বহু খেলোয়াড়ের আজকে শুভ জন্মদিন। মহেশ ভূপতি, জন্ম 7ই জুন 1974, টেনিস প্লেয়ার, ভারতের অন্যতম সফল এবং প্রাক্তন বিশ্বসেরা টেনিস খেলোয়াড় তিনি। তিনি প্রথম ভারতীয় হিসেবে 1947 সালে গ্র্যান্ড স্ল্যাম জেতার ঐতিহাসিক রেকর্ড করেন। লিয়েন্ডার পেজের সাথে তাঁর ডাবলসের জুটি টেনিস ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তাঁর ক্যারিয়ারের মোট 12টি গ্র্যান্ড স্ল্যাম, তার

এটাই অন্যতম। ব্রাজিলিয়ান ফুটবলার কাফুর কথা বলতে হয়। 7 জুন 1970 তার জন্ম হয়। পুরো নাম মার্কোস ইভেন গ্যালিসা দে মরাইস, তবে তিনি কাফু নামেই বিশ্বজুড়ে পরিচিত। ব্রাজিলের এই কিংবদন্তি রাইট ব্যাক ফুটবলার ফুটবলের ইতিহাসে অন্যতম একটা অধ্যায় কাটিয়েছেন। 3টি বিশ্বকাপ ফাইনাল 1994, 1998, 2002 খেলেছেন। 2002 সালের বিশ্বের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সফল অধিনায়ক ছিলেন তিনি। এবার বলবো রাশিয়ান টেনিস তারকা আন্না কুর্নিকোভার কথা। 90-এর দশকের শেষের দিকে এবং 2000 সালের শুরুতে বিশ্ব টেনিসের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন রাশিয়ার আন্না কুর্নিকোভা। সিঙ্গলসে ক্যারিয়ারে বড় কোনো শিরোপা না জিতলেও ডাবলসে কিন্তু তিনি মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে 2টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন, অস্ট্রেলিয়ান ওপেন, এবং একসময় ডাবলসে বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর তারকাও ছিলেন। শুভ জন্মদিন সকলকে।

ফুটবলের মহাযুদ্ধ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ কে কে নিয়ে আজকে আলোচনা করা যেতে পারে। 48টি দলের নতুন ফরম্যাটের বিশ্বকাপের গ্রুপ কে অত্যন্ত আকর্ষণীয় এবং ভারসাম্যপূর্ণ একটা গ্রুপ, যেখানে কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে। গ্রুপ কে যদি দলগুলো দেখি তাহলে কিন্তু বিশ্বের বিভিন্ন মহাদেশের চারটি বৈচিত্র্যময় দল একে অপরের মুখোমুখি হবে। এখানে ইউরোপিয়ান দল পর্তুগালের কথা বলতে হয়, ল্যাটিন আমেরিকান কলম্বিয়া, এশিয়ার উজবেকিস্তান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, আফ্রিকান, এই যে চারটি দল এবং এই দলে শক্তিশালী এবং দুর্বলতা চারটি দলেরই কোথাও না কোথাও আছে। বরঞ্চ আমরা সেটা একটুখানি আলোচনা করতেই পারি, কারণ আর চার দিন বাকি আর এই আজকে কে গ্রুপের চারটি দলকে নিয়েই কথা হবে। প্রথমেই পর্তুগাল, এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী এবং ফেভারিট দল হলো পর্তুগাল, কারণ সকলেরই প্রিয় কিংবদন্তি রোনাল্ডো। সম্ভবত এটি শেষ বিশ্বকাপ তার, তাই ফুটবল বিশ্বের নজর থাকবে এই গ্রুপের ওপর। কোচ রবার্তো, তার অধীনে দলটি রয়েছে যেখানে অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এবং তরুণদেরও একটা সংমিশ্রণ রয়েছে। ব্রুনোর কথা বলা যায়, বার্নার্ডোর কথা বলা যায়, রাফায়েলের কথা বলা যায়, এদের প্রত্যেকের কিন্তু বিশ্বমানের একটা খ্যাতি রয়েছে এবং রক্ষণভাগকে ভেঙে দিয়ে নিজেদের ক্ষমতা প্রকাশ করারও একটা জায়গা রয়েছে। শক্তিশালী দিক হচ্ছে এই আক্রমণভাগের গভীরতা এবং মাঝমাঠে অদ্ভুত একটা সৃজনশীলতা দেখানো। দুর্বলতা, বড় টুর্নামেন্টে নক আউট পর্বের আগেই অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ছোট দলের কাছে পয়েন্ট হারানোর একটা রেকর্ড রয়েছে তাদের। যদি আসি দ্বিতীয় দেশের কথা, কলম্বিয়া, ল্যাটিন আমেরিকার এই দলটি বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স বা একটা চমক জাগানো দল। কোচ নেস্তর, তার অধীনে তারা দুর্দান্ত ফর্মে রয়েছে। দলে রয়েছেন অভিজ্ঞ হামেস, লিভারপুলের তারকা উইঙ্গার লুইজ, মাঝ মাঠে এবং আক্রমণ ভাগে দারুণ গতিতে থাকে কিন্তু কলম্বিয়ার প্লেয়াররা, এটাই তাদের বড় একটা শক্তি। এবং যদি দেখি এই শক্তিটা তারা কিন্তু একবার

প্রমাণ করতে পারে প্রতিটা মুহূর্তে এবারে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের শারীরিকভাবে সক্ষমতা ফুটবলারদের, সেটাও কিন্তু একটা বড় শক্তির জায়গা আর কি, বড় ক্ষমতার ধরে রাখার জায়গা। অন্যদিকে যদি দুর্বলতার কথা বলি, তাহলে কিন্তু রক্ষণভাগের ধারাবাহিকতার অভাব অনেক সময় আগে কিন্তু দেখা গেছে। অনেক সময় গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করার সুযোগ হাতছাড়া করতেও দেখা গেছে কলম্বিয়াকে। উজবেকিস্তান 1992 সালে ফুটবলে অন্তর্ভুক্ত হওয়ার পর, 2026 সালে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে, ইতিহাস সৃষ্টি করেছে এই উজবেকিস্তান। দলটির রক্ষণাভাগ বেশ সংগঠিত, তারা এশিয়ার অন্যতম উদীয়মান শক্তি। শক্তি হচ্ছে তাদের যে রক্ষণটাকে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং তরুণ ডিফেন্ডারদের ফর্মে থাকা। আর দুর্বলতা, বিশ্বকাপে আগে কোনো মেগা টুর্নামেন্টে তারা খেলেনি, তাই অভিজ্ঞতাটার বিচার করাটা খুব কঠিন, কারণ তাদের জন্য প্রথম এবার বিশ্বকাপের ময়দান।

চার নম্বর দেশ ডিআর কঙ্গো। আফ্রিকান ফুটবলের অন্যতম শারীরিক এবং গতিশীল দল ডিআর কঙ্গো। তারা এই গ্রুপের যে কোনো বড় দলকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে। দলগত সংহতি এবং শারীরিক শক্তির দিক থেকে তারা প্রতিপক্ষের জন্য বড় পরীক্ষা হতে পারে। ফিজিক্যাল ট্যাকল করা এবং কোথাও গিয়ে কর্নার এবং ফ্রিকিককে সঠিকভাবে ব্যবহার করে একদম গোল পর্যন্ত দক্ষতাপূর্ণভাবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কঙ্গো একদম মাহির। আর দুর্বলতা, কৌশলগত পরিকল্পনার একটা অভাব দেখা যায় এবং সেখানে ম্যাচুরিটি বা পরিপক্কতার অভাব থাকে এবং ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ ধরে রাখতে না পারা, এটা কিন্তু কঙ্গোর একটা দুর্বলতা। আর গ্রুপ কে কে নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে তাদের চারটে ম্যাচের কথা বলতে হয়। 18 জুন কলম্বিয়া বনাম উজবেকিস্তান, 23 জুন পর্তুগাল বনাম উজবেকিস্তান, 24 জুন কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো, 28 জুন পর্তুগাল বনাম কলম্বিয়া। এবং এই কথাগুলো বলতে বলতে যেটা মনে হচ্ছে, সত্যি আর 4 দিন বাকি, এই ফুটবল জ্বরে কিন্তু আমরা এখন থেকেই মেতে উঠেছি।

সময় এখন এই সপ্তাহের খেলোয়াড়। এই সপ্তাহের খেলোয়াড়ে তিন খেলোয়াড়ের কথা বলবো, সেটা বলেছিলাম। 1989 সালে 16 বছর বয়সে পাকিস্তানে যখন সচিন তেন্ডুলকারের অভিষেক হয়েছিল, তখন তার যে উদ্ভব, তার যে উঠে আসা, সেটা কিন্তু একটা ছিল চমক। সেরকমভাবেই কিন্তু বৈভব সূর্যবংশীর যে অভিষেক, সেটাও কিন্তু এরকমই কম বয়সে। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে কিন্তু সুযোগ পেয়েছে সে। তার জন্য বিশেষ ব্যবস্থাও করেছে বোর্ড। বৈভবের সঙ্গে পাঠানো হচ্ছে তার মা বাবাকেও। দেশের হয়ে প্রথম সুযোগেই বিদেশ সফরে যাচ্ছে বৈভব, এবং তার সঙ্গে যুব দলের, আগে তিনি টেস্ট খেলেছেন, সঙ্গে জাতীয় দলে খেলেছেন, আইপিএলে খেলেছেন। বৈভব যাতে চাপে না থাকে সেই কারণেই কিন্তু তাকে তার মা বাবাকে পাঠানো হচ্ছে। এবং এই যে স্পোর্টস স্টার, সেখানে কিন্তু মানে অনেক কথাই বলা যায়। সেখানে সবাই কিন্তু বৈভবকে যেটা বলছে যে তার যে এই যে অল্প বয়সে উত্থান, এটা কিন্তু কোথাও গিয়ে সচিনের যে রেকর্ড, সেই রেকর্ডের সঙ্গে অনেকেই তুলনা করছে। কিন্তু নতুন পরিবেশে বৈভব নিজেকে কিভাবে মানিয়ে নিতে পারে সেটাই দেখা, এবং তার জন্য আশা করি বোর্ডের সঙ্গে সঙ্গে, কোচেদের সঙ্গে সঙ্গে, তার সঙ্গে

প্লেয়ারদের সঙ্গে সঙ্গে তার বাবা মারও সাপোর্টটা কিন্তু সে পাবে, এবং তার বাবা মার যাওয়া এবং সমস্ত খরচ কিন্তু বোর্ড বহন করছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বৈভব, এবং এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে তার আস্তে আস্তে যে স্কোর, একের পর এক রেকর্ড ভাঙা, সেই সব কিছুতেই কিন্তু একটা জাতীয়তা ছেড়ে আন্তর্জাতিকতার একটা একের পর এক মাইলস্টোন সে পেরিয়ে যাচ্ছে। বৈভবের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। বৈভব এবং তার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন বৈভবের ছোটবেলার কোচ মনীষ ওঝাও, এবং তিনিও বলেছেন যে কোচ হিসেবে তিনি গর্বিত। তাহলে এই গর্বময়, গর্ব করার মতো বৈভব সূর্যবংশীর জন্য রইল অনেক শুভেচ্ছা। এই সপ্তাহের খেলোয়াড় ভারতের উদীয়মান অ্যাথলিট নীতিন গুপ্তা। নীতিন গুপ্তার গল্পটা বেশ চমকপ্রদ, কারণ 5000 মিটার রেস ওয়াক ইভেন্টে তিনি একজন প্রতিভাবান ভারতীয় ক্রীড়াবিদ, এবং অনূর্ধ্ব 18 এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেই আজব ঘটনা যেখানে 0.01 সেকেন্ডের ব্যবধানে সোনা হাতছাড়া, তারপর থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা অদম্য জেদ তার মধ্যে ছিল, এবং সেটাকে সে কাজেও লাগিয়েছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নীতিন কিন্তু নিজেকে কঠোরভাবে ভেঙে গড়েছেন। এক বছরের মাথাতেই আবারও কিন্তু তিনি দারুণভাবে ফিরে এসেছেন অনূর্ধ্ব 20 স্তরে ভারতের অ্যাথলেটিক্সে, ঐতিহাসিক মুহূর্ত উপহার দিয়েছেন, স্বর্ণপদক জয় করেছেন। এশিয়ান স্তরের অনূর্ধ্ব 20 প্রতিযোগিতায় তিনি কোনো ভুল না করে নিখুঁত টেকনিক ও গতির প্রদর্শন করে 5000 মিটার রেস ওয়াকে তিনি 19.47.49 সেকেন্ড সময় নিয়ে ভারতের হয়ে সোনা জিতেছেন। তার এই রেকর্ড অবশ্যই আরও আরও উন্নত হোক, দেশের নাম আরও উজ্জ্বল করুক। শুভেচ্ছা শুভকামনা রইল নীতিন গুপ্তার জন্যে। এবার বলতেই হয় প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে দাবার চ্যাম্পিয়ন হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ, যার জন্ম 10th August 2005 তামিলনাড়ুতে, এবং সেখান থেকে তার একের পর এক অধ্যায় এবং কিছুটা বিরতির পর আবার ঘুরে দাঁড়ানো। ভারতীয় দাবায় স্বর্ণযুগে আরও এক ঐতিহাসিক মুহূর্ত উপহার দিল আমাদের রমেশবাবু প্রজ্ঞানন্দ, গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। তিনি কিন্তু জার্মানির ভিনসেন্ট কাইমারকে চূড়ান্ত রাউন্ডে পরাজিত করে মর্যাদাপূর্ণ নরওয়ে দাবা শিরোপা জিতে নিয়েছেন। ভারতীয় হিসাবে ইতিহাস রচনা করেছেন এবং দারুণভাবে তার এই দুরন্ত অভিযান শেষ করেছেন। তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা।

যেতে যেতে খেলার বিভিন্ন খবরাখবরের মধ্যে বলতেই হয়, হিমাচল প্রদেশের কুল্লু আর লাহুল জেলার সীমানায় অবস্থিত 6,069 মিটার উচ্চতা বিশিষ্ট দুর্গম মুকার বে পর্বতশৃঙ্গ অভিযানের উদ্দেশ্যে আজ কৃষ্ণনগরের 7 জন সদস্য রওনা দিয়েছেন। তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, তাদের যাত্রা সফল হোক। আর আজকের মতো মৈত্রী ক্রীড়াঙ্কন থেকে সমুকে বিদায় নিতেই হচ্ছে। টাটা, খুব ভালো থাকুন, সঙ্গে রাখুন মৈত্রী ক্রীড়াঙ্কন।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সৌম বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আপনাদেরই বন্ধু পার্থ সারথি রাউত।

0: আজ 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদে 2018 সালে একটি প্রস্তাব পাশ হয় যার মাধ্যমে 7ই জুনকে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রথমবার এটি 2019 সালে পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব খাদ্য কৃষি সংস্থা এই বিষয়ে যৌথভাবে কাজ করে থাকে। প্রতি বছর একটি থিম থাকে। 2025 সাল অর্থাৎ এবছরের থিম ফুড সেফটি সায়েন্স ইন অ্যাকশন, অর্থাৎ খাদ্য নিরাপত্তা বিজ্ঞানকে কাজে লাগান। এই খাদ্য নিরাপত্তা দিবসের গুরুত্ব কি, এর কর্মসূচি কি হওয়া দরকার, এর ফলে কারা কারা উপকৃত হবেন এবং কিভাবে হবেন, সাধারণ মানুষ এবং সরকারের কি কি ভূমিকা থাকবে, এই সমস্ত বিষয়ে আজ আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি পুষ্টিবিদ দিতি ভট্টাচার্যকে। দিদি, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
2: আপনার কাছে যেটা প্রথমেই আমার জিজ্ঞাসা, এই যে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, এর গুরুত্ব ঠিক কি?
1: সবার আগে আমাদেরকে জানতে হবে যে খাদ্য সুরক্ষা জিনিসটা কি। খাদ্য সুরক্ষা বা খাদ্য নিরাপত্তা হলো যে পর্যাপ্ত নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা ও ব্যবহারের অধিকার। মানে আমি খাবার কতটা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি, খাবারটা কতটা নিরাপদভাবে গ্রহণ করছি এবং খাদ্য আমার কাছে কতটা সহজলভ্য। তো এইগুলো নিশ্চিত করতে, এই পয়েন্টগুলো নিশ্চিত করতে প্রত্যেক বছর 7ই জুন খাদ্য নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। এবছর পালন করা হবে। দেখুন, খাদ্য নিরাপত্তা যদি আপনাকে আমি বোঝাতে চাই, ধরুন আমি যে একটা পচা বাসি খাবার খাচ্ছি, সেই খাদ্যটা নিশ্চয়ই আমাকে নিরাপত্তা দিতে পারছে না। আমি একটা বাসি খাবার বা পচা খাবার খাচ্ছি মানে আমার ফুড পয়জনিং হওয়া বা ডায়রিয়ার চান্সেস বাড়ছে, আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আবার অন্যভাবে যদি আপনি বলতে পারেন যে খাদ্য আমার কাছে কতটা অ্যাভেলেবেল, কতটা পরিমাণ, কতটা সঠিক পরিমাণে অ্যাভেলেবেল আমার কাছে, কতটা উপাদান আমি তার থেকে পাচ্ছি। যেমন ধরুন যখন খরা বন্যা এগুলো থাকে তখন আমি খাদ্য পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, তো সেখানেও আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমি দুদিক থেকেই বলতে পারেন খাদ্য নিরাপত্তার গুরুত্বটা, আমি কতটা নিরাপদভাবে খাদ্য পাচ্ছি এবং কতটা খাদ্য আমার কাছে অ্যাভেলেবেল বা কতটা আমি গ্রহণ করতে পারছি। দুভাবেই আপনি খাদ্য নিরাপত্তাটাকে ব্যাখ্যা করতে পারেন। আর গুরুত্ব যদি বলেন, অবশ্যই নিরাপদ খাদ্য আমাদেরকে সঠিক পরিমাণে পুষ্টি দেয় এবং সেন্স অফ সিকিউরিটি, একটা মানসিক সুরক্ষা বা মানসিক নিরাপত্তাও প্রদান করে। আমি যদি জানি যে আমি আজকে সকালে কি খাচ্ছি, রাত্রে আমার খাবারের অভাব নেই, তো সেটা আমার কাছে নিরাপত্তা। আমি যদি এটা জানছি যে আমি যে খাদ্যটা খাচ্ছি সেটা সঠিকভাবে তৈরি করা হয়েছে, তার মধ্যে কোনো ফুড পয়জনিং হওয়ার চান্সেস নেই বা সেটা খেয়ে আমি সঠিক পুষ্টি উপাদান পাবো, সেটাও আমার কাছে নিরাপত্তা। খাদ্য নিরাপত্তাকে আপনি এভাবেই ব্যাখ্যা করতে পারেন।
2: ঠিক এই প্রসঙ্গেই যে কথাটা খুব জানতে ইচ্ছে করছে, এই যে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি, এই দুয়ের মধ্যে কি একটা খুব কাছাকাছি সম্পর্ক নাকি একটা দূরত্বের সম্পর্ক?
1: মানে কাছাকাছি বলতে গেলে এপিটোপিক সম্পর্ক, দূরত্বের তো কোনো গল্পই নেই, দূরত্ব নয়। কারণ কি, আমি যথেষ্ট পরিমাণ নিরাপদভাবে খাদ্য পাচ্ছি, আমি পুষ্টি কোথা থেকে পাবো? পুষ্টি পেতে গেলে সবার আগে দরকার আমার খাদ্য, সঠিক পরিমাণে উপযুক্ত পরিমাণে খাদ্য। আমি যদি খাদ্যটাই না পাই, খাদ্যই যদি আমার কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে আমি পুষ্টি তো পাবো কি করে? পুষ্টি উপাদানের অবশ্যই ঘাটতি হবে এবং অবশ্যই সেটা সঠিক পরিমাণে খাদ্য, নিরাপদ খাদ্য, যার মধ্যে কোনো রকম ভাবে দূষিত খাদ্য আমি খাচ্ছি না। বা আমি এইমাত্র যেটা বললাম যে আমি যদি একটা পচা খাবার খাই, বাসি হয়ে গেছে বা নষ্ট হওয়া খাবার যদি আমি জেনে শুনে খাই, তাহলে অবশ্যই আমার ফুড পয়জনিং এর চান্স আছে, ডায়রিয়ার চান্স আছে, অবশ্যই সেটা আমার জন্য নিরাপদ খাদ্য নয়। বা আমি জানছি যে আমার দুপুরে আমি খাবার খাচ্ছি, রাত্রে আমি কি খাবো জানি না, ফুড আমার কাছে অ্যাভেলেবেল নেই বা আমি কিনতে পারবো না কোনোভাবে, এমন সিচুয়েশন আছে যে আমার খাদ্যটা আমার কাছে আসবেই না। যেমন করোনার সময় আমরা দেখেছিলাম যাদের বাড়িতে করোনা হয়েছে, বাজার করতে বেরোতে পারছে না, তাদের কাছে খাবারটা একটা অনেক বড় কনসার্ন বা অনেক বড় সমস্যা হয়ে গেছে যে কি খাবো আমরা। অবশ্যই খাদ্যর সঙ্গে নিরাপত্তা এভাবে জড়িত, এবং খাদ্য না হলে তো পুষ্টি হবেই না, এটা তো একদম পুষ্টির উপাদান বলতেই খাদ্যকে আমরা বলতে পারি। খাদ্য না থাকলে পুষ্টি আমার হবে কোথা থেকে? এটা একদমই কি বলবো, পিঠোপিঠি থেকেও আরো কাছাকাছি যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটাই।
2: ঠিকই ম্যাডাম, এই বিষয়ে আরেকটা বিষয় যেটা খুব সামনে আসে, আপনি যেটা বললেন যে ভালো খাবার,

0: খারাপ খাওয়ার, এই দুই বিষয়টা আমরা কখনো কখনো গুলিয়ে ফেলি। আমরা দেখলাম একটা দুর্দান্ত প্যাকেজিং করা একটা খাওয়ার, কিন্তু সেই খাওয়ারটার মান অত্যন্ত নিম্নমানের। একটা সাধারণ মানুষ, ধরুন একদম প্রান্তিক জায়গায় যে সমস্ত মানুষজন থাকেন, যেখানে শিক্ষার হার খুব ভালোভাবে নেই, তো সেই মানুষটার পক্ষে সেই খাবারটা কিনে তো ঠকে যাওয়ার চান্স সম্পূর্ণই। তাহলে তিনি তার খাদ্য নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করবেন?
1: হ্যাঁ, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। খাদ্য নিরাপত্তা হিসেবে না, যদি আমি এটা সচেতন করতে চাই, তাহলে অবশ্যই কিছু পুষ্টি কর্মসূচি বা সচেতনতা এইগুলোকে অবশ্যই বাড়াতে হবে। যেমন ধরুন, আমি ভালো খাবার বলতে না, আপনি সিম্পল বলতে পারেন, একদিনে আমি ভালো খাবার খাবো বলতে একটা সুষম বা ব্যালেন্স ডায়েট, সুষম আহারকে বোঝাতে পারি। যেমন যে খাদ্যের মধ্যে বা যে আমার প্রত্যেক দিনের মেনুর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ডায়েটারি ফাইবার, যেটাকে আমরা রাফেজ বলে থাকি, সেটা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে জল থাকবে। তো
0: মানে আপনি আপনি বলতে চাইছেন যে ভাত, মাছ বা মাংস, ডিম, দুধ, এই সমস্ত বিষয়ের ব্যাপারে?
1: একদম ভালো খাবার
0: মানে আপনি আপনি ওই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বললেন, মানে আমি সেটা কোথায় কোথায় পাওয়া যায় একটু আমাদের, যেহেতু আমাদের এই প্রোগ্রামটা চাষি ভাইদের জন্য মূলত, বিভিন্ন গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তরে যারা থাকেন, তো তাদের কাছে একটু সহজ করে বলে দিলাম আর কি।
1: হ্যাঁ, কার্বোহাইড্রেট যেমন ধরুন আপনি ভাত রুটিতে পাবেন, ভাত রুটি, সুজি, সাবু, এগুলোতে কার্বোহাইড্রেট পাওয়া যাবে। প্রোটিন পাওয়া যাবে মাছ মাংস, ডিম, দুধ, সয়াবিন, পনির। তাছাড়া যদি মনে হয় যে আপনি প্রান্তিক বা চাষি ভাইদের কথা বলছেন, সয়াবিনের মধ্যে খুব ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যায়, সয়াবিন তারা খেতে পারেন প্রত্যেক দিনের খাবারে। ফ্যাট আমরা তেল, ঘি, মাখন বা ফ্যাট প্রত্যেক দিনের যা, এই যে আমরা খাবার খাচ্ছি, কার্বোহাইড্রেট বা প্রোটিনের উৎস যা খাচ্ছি, তার মধ্যে কিছু কিছু পরিমাণে ফ্যাট থাকে, বা তেল, ঘি, মাখন তো রয়েছেই, যেগুলো রান্নায় রেগুলারলি ইউজ হয়, সেটা আপনি প্রান্তিক বলুন আর শহরে বলুন, সব জায়গাতেই এগুলো ইউজ হয়। আচ্ছা, তেল, ঘি, মাখন, ফ্যাট এগুলো গেল। এরপর আসছে আপনার রাফেজ বা ডায়েটারি ফাইবার। বাংলাতে বরং প্রান্তিক অঞ্চলেই এই খাবারগুলোর প্রচলন বেশি। শাক, তারা প্রচুর পরিমাণে শাক খান, শাক সবজি খান, যেগুলো হয়তো দেখা যাবে শহরাঞ্চলেই অনেক কম। তো ডায়েটারি ফাইবারে তাদের অভাব খুব একটা হয় না, কারণ শাক বা শাকসবজি এগুলোর মাধ্যমে যথেষ্ট পরিমাণ রাফেজ বা ডায়েটারি ফাইবার তারা গ্রহণ করে। আর যদি আমি একটা ব্যালেন্স বা সুষম খাবার গ্রহণ করি না, বা কিছু ছোট ছোট পদ্ধতি আছে যেগুলো গ্রহণ করলে, যেমন আমি সবজি কাটার পর ধোবো না, ধুয়ে নিয়ে তারপরে কাটবো, ডাল ডালটাকে পুরোপুরি যেটা আমরা করি না, ওই গলে যাওয়ার জন্য যেটাকে বলে, মানে নরম হওয়ার জন্য বা গলে যাওয়ার জন্য আমরা যে খাবার সোডা বা বেকিং সোডা ইউজ করি, সেটা আমরা ইউজ করব না। এরকম কিছু ছোট ছোট পদ্ধতি উপায় অবলম্বন করলে ভিটামিন মিনারেলের অভাব খুব বেশি হয় না। চাল আমি বেশিবার ধুয়ে জল ফেলে দেব না, চালটাকে ধুতেই থাকলাম সাদা করে দিলাম, এরকম অবস্থায় যেন না পৌঁছায়। এই ছোট ছোট কিছু জিনিস বা ছোট ছোট কিছু টিপস, এই সচেতনতা গুলো যদি তাদের মধ্যে দেওয়া যায় বা বাড়ানো যায়, এই পরামর্শগুলো তাদেরকে যদি টাইম টু টাইম প্রোভাইড করা যায়, তাহলে অবশ্যই তাদের পুষ্টির অভাব হবে বলে আমার মনে হয় না। খাদ্য নিরাপত্তা যথেষ্ট পরিমাণ থাকবে। আর এই যে আপনি প্যাকেজিং এর ব্যাপারটা বললেন না, হ্যাঁ, হয়তো দেখা গেল সুন্দর করে প্যাক করা জিনিস, কিন্তু অনেকদিন আগের বা বাসি, কোনোভাবে তারা, যারা সংস্থা আছে, না চাইতেও কোনোভাবে তাতে কন্টামিনেশন হয়ে গেল, বা যে খাবারটা আমি খাচ্ছি তার মধ্যে আমি মোটামুটি এই উপাদানগুলো পাচ্ছি না, সেভাবে হয়তো এমটি কার্বোহাইড্রেট, মানে ব্ল্যাঙ্ক কার্বোহাইড্রেট কিছু আমরা পাচ্ছি, তো সেটা অবশ্যই পুষ্টি উপাদানে সমৃদ্ধ আমি বলতে পারি না। আর যে জিনিসগুলো নিরাপদভাবে হ্যান্ডেল করা নয়, যেমন অনেক দিনের আগের খাবার, যেটা আমি বাড়িতে হোক বা আমি দোকান থেকে কিনে আনা খাচ্ছি, কোথাও না কোথাও চান্সেস থেকেই যায় যে সেখানে কিছু দূষিত পদার্থ বা কন্টামিনেশন এগুলো হওয়ার। তো উচিত আমাদের অবশ্যই ফ্রেশ ভাবে যেগুলো তৈরি করা হয় খাবার, বাড়িতে যেগুলো তৈরি করা হচ্ছে বলতে পারেন, যেগুলো ফ্রেশ প্রিপেয়ার করা হচ্ছে বা আমার চোখের সামনে তৈরি করা হচ্ছে, সবজিটা ফ্রেশ থাকছে, পচা গলা এরকম জিনিস নয়, যেটা আমি একটু আগে বললাম যে আপনি একটা পচা খাবার খাচ্ছেন, বা পচা মাছ আমি রান্না করে খেলাম ঝোল বানিয়ে, বা পচা মাছ দিয়ে আমি একটা ফিশ চপ বানিয়ে খেয়ে নিলাম বা আমাকে খেতে দেওয়া হলো, তাহলে অবশ্যই আমাকে সেখানে ডায়রিয়া বা ফুড পয়জনিং এর চান্সেসটা নিজেকে নিতেই হবে। এটা আমার অবশ্যই খাদ্য নিরাপত্তা দেবেও না, এবং আমার পুষ্টি উপাদানেরও যথেষ্ট পরিমাণ ঘাটতি হবে।
0: ঠিকই। তাহলে দিদি, আপনার অভিজ্ঞতায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তো আপনি মোটামুটি আলোচনা করলেন, আরো কি এর সাথে কিছু মানে পয়েন্ট আপনি বলবেন যেখানে আমরা এই বিষয়টাকে একদম নিশ্চিত করতে পারি?
1: হ্যাঁ, যদি আপনি ব্রডলি বা বড়

0: ভাবে জিনিসটা ধরতে পারেন বা জানতে চান, তাহলে দেশ বা রাজ্য বা যারা আমাদের এই পলিসি গুলো বা যেই প্ল্যানিং গুলো করে তাদের জন্য কিছু যদি ছোট ছোট তারা চেঞ্জেস আনেন যে জিনিসটায় বা একটু কেয়ারফুল হন, যেমন ধরুন খাদ্যের যে অপচয়, মানে অনেক সময় আমাদের হিমঘরে বা কোল্ড স্টোরেজে যথেষ্ট পরিমাণ খাদ্য স্টোরেজ করা যায় না, কিছু পরিমাণ খাদ্য অপচয় হয়ে যায়। গ্রামের দিকে আমরা দেখি যে মাঠ থেকে যে ফসলগুলো উঠলো এমনি জাস্ট ত্রিপলের নিচে সেগুলো রাখা রয়েছে, মানে কোনোভাবেই যে বাইরে স্টোর করা রয়েছে সেটা হিমঘরের ব্যবস্থা নেই, যথেষ্ট পরিমাণে রাখার জায়গা নেই। তো এই জিনিসটা একটু পদক্ষেপ গ্রহণ করা যে খাদ্য অপচয় হ্রাস করতে হবে, খাবার নষ্ট হয়ে যাওয়া, ইঁদুরে পোকামাকড়ে বা কোনোভাবে পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই যে খাবার নষ্ট হয়ে যে একটা ব্যাপক পরিমাণ খাবার আমাদের হাত থেকে বেরিয়ে যায় সেটাকে ঠিক করতে হবে। জৈব চাষে উৎসাহ দেওয়া, মানে কীটনাশক যাতে কম ব্যবহার করা হয়, জৈব পদ্ধতিতে চাষ করা, পুষ্টি বাগান, যেটা খুব ভালো কনসেপ্ট, যাদের বাড়িতে জমি আছে ছোট জমির মধ্যে পুষ্টি বাগান তৈরি করা, কিছু ফলের গাছ লাগানো, সবজির গাছ লাগানো একসঙ্গে করে, এইগুলোর ব্যবস্থা করা, কীট পতঙ্গ যাতে খাদ্য খাবার নষ্ট না করে সেগুলোর দিকে নজর দেওয়া। এই যে আমাদের ভারতবর্ষ না, মানে ভীষণ রকম বৈচিত্র্যপূর্ণ বলতে পারি আমরা, কোথাও খরা হচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, দেশের এক সময় এক জায়গায় খরা, এক সময় এক জায়গায় বন্যা হচ্ছে, বা ধরুন একই সময় হঠাৎ করে বৃষ্টি, শিলাবৃষ্টি, এসবের জন্য প্রচুর ফসলের ক্ষতি হয়। তো এইগুলোর হাত থেকে রক্ষা করার ব্যবস্থা যদি কিছু করা যায়, অনেক সময় খরার জন্য ফসল নষ্ট হয়ে যায়, তো সেই সময় পর্যাপ্ত পরিমাণে জল, আর খাদ্যের প্রাপ্যতা, মানে আমরা কতটা খাদ্য পাচ্ছি, যে মিডিল ম্যান যেটা থাকে না, সেটার ব্যবস্থা অনেকটা সরকার করেছে, সরাসরি কৃষকের থেকে খাবার কেনা, যে উৎপাদিত জিনিসগুলো সরাসরি কৃষকের থেকে কেনা, এগুলো অনেকটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
1: একটা বিষয় তো আমরা লক্ষ্য করে দেখেছি দিদি, যে বিপুল পরিমাণ জনসংখ্যার মুখে দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য আমরা যে সমস্ত আমাদের চাষি ভাইয়েরা রয়েছেন তারা তাদের জমিতে রাসায়নিক সার প্রয়োগ করছেন। তো বিভিন্ন আলোচনায় আমরা দেখেছি বা শুনেছি যে এই খাদ্যের মধ্যে তার পুষ্টিগুণ কমে যাচ্ছে এবং পাশাপাশি তার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে সেটা মানুষের শরীরে প্রবেশ করে নানান ধরনের রোগ ব্যাধি সৃষ্টি করতে সহায়তা করছে। তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো আপনার কাছে কি বলে মনে হয়েছে?
0: চ্যালেঞ্জ তো সবার আগে সচেতনতা, মানে তাদেরকে যারা এইগুলো ইউজ করছে, কীটনাশক বা রাসায়নিক যে কেমিক্যাল পদ্ধতি বা যাই বলছেন না কেন ইউজ করছে বা ব্যবহার করছে, তাদেরকে সচেতন করা যে আপনি যেটা করছেন, হ্যাঁ অবশ্যই ফুড অ্যাভেলেবিলিটি মানে খাদ্যের লভ্যতা বাড়ানোর জন্য এটা করা হচ্ছে, কিন্তু জৈব পদ্ধতিতে চাষ করেও দেখা গেছে পরীক্ষিত প্রমাণিত যে চাষের পরিমাণ বা যে অ্যামাউন্ট অফ প্রোডাকশন সেটা কিন্তু বিশেষভাবে কমছে এরকম নয়। তো তাদেরকে সচেতন করা যে আপনারা জৈব পদ্ধতিটা অবলম্বন করুন, এবং প্রত্যেক গৃহস্থকে যাদের বাড়িতে কিছু পরিমাণ জমি আছে পুষ্টি বাগানের জন্য তাদেরকে অনুপ্রেরিত করা, যে আপনারা পুষ্টি বাগানটা তৈরি করুন, বাড়িতেই যে শাকসবজির অবশিষ্টাংশ থাকছে সেইগুলো দিয়েই সার হিসাবে ব্যবহার করে আপনারা আপনাদের বাগান থেকেই খাদ্য বা ফসল উৎপাদন করুন, নিজের ঘরে তুলুন। যে জৈব পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহ প্রদান করা, এবং যাদের বাড়িতে জমি আছে, জমি থাক বা না থাক, ফ্ল্যাটে টবে বা ব্যালকনিতে টবে শাকসবজি উৎপাদন করা যায়, যেগুলো নাকি ছোট পরিসরে চাষ করা যায়, সেইগুলোর জন্য উৎসাহ প্রদান করতে থাকা।
1: হ্যাঁ, এইটা খুব গুরুত্বপূর্ণ যে গ্রামাঞ্চলে যাদের জমি জমা আছে তারা নিজেরা নিজেদের মতো করে পুষ্টি বাগান তৈরি করতে পারেন, কিন্তু শহরাঞ্চলে যাদের বাড়ি আছে তাদের বাড়ির ছাদে মানে ছাদ বাগানে এই ধরনের পুষ্টি বাগানও তৈরি করা যেতে পারে বলে আপনি মনে করছেন?
0: একদম একদম, ছোট ছোট যেমন কিছু শাক, সিজনাল শাক, যেমন ধরুন পালং শাক বা ধনে পাতা, মানে এইরকম যেগুলো আমাদের ধরুন শীতকালে যেগুলো ইউজ করছি বা গরমকালে ছোট লেবু গাছ আমরা টবে বসাতে পারি, এই ধরনের ছোট ছোট জিনিসপত্র গুলোতে যদি উৎসাহ প্রদান করা হয় তাহলেও কি হয়, বাজার থেকে কীটনাশকের যদি ভয় এতই থাকে, ধরুন বেগুন গাছ, বেগুন গাছ তো আমরা চাষ করতেই পারি, এই যেগুলো যদি উৎসাহ প্রদান করা হয় তাহলে এইগুলো থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা প্রয়োজনীয় পুষ্টি উপাদান গুলো, কাঁচামাল বলতে পারেন, এগুলো আমরা কিন্তু প্রত্যেক দিন পেয়ে যেতে পারি।
1: দিদি, একজন পুষ্টিবিদ হিসেবে আপনি খাদ্য নিরাপত্তা বাড়াতে আমাদের আপামর জনসাধারণকে কি পরামর্শ দেবেন?
0: পরামর্শ এটাই দেব, খাদ্য আপনারা যেটা গ্রহণ করছেন কি গ্রহণ করছেন দেখুন, এই বেসিক জিনিসটা বা সিম্পল জিনিসটা অনেকেই জানে যে প্রত্যেক খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ডায়েটারি ফাইবার বা রাফেজ সেটা থাকা উচিত, এটা অনেকেই জানে। আপনারা এটা নিয়ে সচেতন হন যে আপনি কি খাচ্ছেন, কি পরিমাণ খাচ্ছেন, পরিমাণটা

অবশ্যই গুরুত্বপূর্ণ। যদিও আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে পরিমাণটা সবাই একদম ব্যাপক পরিমাণে পাচ্ছে সেটা নয়, তবে খাদ্য বিষয়ে আপনি সচেতন হন, খাদ্যের পুষ্টি উপাদান অনুযায়ী সচেতন হন, এবং অবশ্যই খাদ্যটা কতটা নিরাপদ। আপনি কোনো 10 দিন 12 দিনের রেখে দেওয়া খাবার বা পচে যাওয়া খাবার, প্রক্রিয়াকরণ করা খাবার, যার মাধ্যমে নাকি এমন অনেক কিছু জিনিস আমাদের শরীরে আসে যেটা ক্যান্সার

0: সবসময় চেষ্টা করুন একটা সুষম আহার এবং নিরাপদ আহার গ্রহণ করতে।
1: দেখুন, এখন তো মানুষ ভীষণ ব্যস্ত, এখনকার যে জেনারেশন তারা কিন্তু কাজের সূত্রে বলুন বা অন্যান্য বিষয়গুলোর সূত্রে বলুন খুবই ব্যস্ত, তাই তাদের কাছে এই সঠিকভাবে ভেবে চিনতে এত কাজ করার পরে মানে সঠিক খাদ্য গ্রহণটা বোধহয় কোথাও গিয়ে আটকে যাচ্ছে। তাই তো রাস্তার পাশে গজিয়ে ওঠা বিরিয়ানির দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকানে এত এত পরিমাণে ভিড়। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি যে এই ধরনের জাঙ্ক ফুড যাকে আমরা বলছি, এগুলো আমরা যদি গ্রহণ করি তাহলে তো আখেরে আমাদেরই ক্ষতি হবে। তাহলে এই নবীন প্রজন্মকে আপনি কি পরামর্শ দেবেন যে তাদের, দেখুন স্বাস্থ্যই তো সম্পদ, তো সেই স্বাস্থ্যটাকে সঠিক করে রাখতে গেলে আগামী দিনে তাদের কি মেনে চলা উচিত, যদি আরেকটু ক্লিয়ারলি আমাদের বন্ধুদের জন্য বলেন আপনি?
0: দেখুন, আপনি যে উদাহরণটা দিলেন বিরিয়ানির দোকান, মানে এটার একটা বলতে পারেন জাগরণ ঘটে গেছে এই সময় দাঁড়িয়ে। এই যে আশেপাশে ফুড স্টল, তাতে বিরিয়ানি, বিভিন্ন ধরনের খাবার, কিন্তু আপনি দেখবেন পাশের আরো একটা হয়তো কোনো দোকানে সিম্পল মাছ ভাত তরকারি তারাও কিন্তু তৈরি করছে। সচেতন হয়তো আমরা না কোথাও গিয়ে, আমি কিন্তু ওই বিরিয়ানিটার দিকেই আকৃষ্ট হব। অনেকেই এটা করে, পাশের মাছ ভাত ডাল যেখানে তৈরি হচ্ছে যে দোকানটায়, সেখানে না গিয়ে চট করে বিরিয়ানির দোকানে চলে যাচ্ছি আমরা।
1: মানে ঝটপট খাবারটা খেতে হবে আর কি, রাস্তায় দাঁড়িয়েও হয়তো বিরিয়ানির প্যাকেটটা দিয়ে খাওয়া যেতে পারে।
0: রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আপনি ভাতও খেতে পারেন, রাস্তায় দাঁড়িয়ে আপনি প্যাকেট যেটা ভাত বলছেন বা থালাই করে ভাত নিয়ে, বা আপনি সবচেয়ে বেটার হচ্ছে, সবচেয়ে ভালো হচ্ছে, চেষ্টা করুন বাড়ি থেকে নিয়ে যেতে, বাড়ি থেকে তৈরি করা খাবার। বা বিরিয়ানি যদি আপনাকে মনে হয় যে বিরিয়ানি আমাকে খেতেই হবে, আমার কোনো উপায় নেই, আপনি পর্যাপ্ত পরিমাণ স্যালাড নিয়ে নিন, আপনি আগে কিছু শসা পেঁয়াজ এরকম ধরনের খাবার খান। এবং অবশ্যই আমরা নিজেরা নিজেদের অজান্তেই নিজেদের বাচ্চাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের চালিত করছি এরকম দিকে। আমরা কনসেপ্টটা নিজেই ঢুকিয়ে দিই, যেদিন বাড়িতে মাছ ভাত হবে সেদিন ভালো, যেদিন বাড়িতে মাংস ভাত হবে সেদিন ভালো খাবার, যেদিন ডাল ভাত হবে বা নিরামিষ হবে সেদিন ভালো খাবার নয়। এটা কিন্তু কোথাও না কোথাও ভেবে দেখুন আমরাই আমাদের পরবর্তী প্রজন্মের মাথায় ঢুকিয়ে দিচ্ছি যে আজকে মাংস আছে, মানে ভীষণ এক্সাইটেড একটা জিনিস, আজকে ডাল আছে বা আজকে সয়াবিন আছে বা আজকে পনির আছে, ভীষণ এক্সাইটেড একটা জিনিস। এটা কিন্তু আমরা তাদের মাথায় ঢুকাচ্ছি না।
1: অনেক অনেক ধন্যবাদ দিদি, আমরা কথা বলছিলাম পুষ্টিবিদ দিতি ভট্টাচার্যের সঙ্গে। খুব সুন্দর করে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের আজকের এই দিনে তিনি বুঝিয়ে দিলেন আমাদের নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব ঠিক কতটা এবং কিভাবে আমরা তা গ্রহণ করব। অনেক অনেক ধন্যবাদ,
0: নমস্কার।

0: আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন
1: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অন্তর্গত এগ্রিকালচার ট্রেনিং সেন্টার অ্যান্ড ডাইরেক্টর সমিতির অধ্যক্ষ ডক্টর মানুষ ঘোষকে। মানুষবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার
3: মানুষবাবু। আমার মূলত যেটা জিজ্ঞাসা আপনার কাছে, একজন কৃষি গবেষক হিসেবে এই খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক কৃষি ব্যবস্থাপনা, এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন, সেটা যদি আমাদের শ্রোতা বন্ধু যারা আছেন তাদের জন্য একটু বলেন।
2: খাদ্য নিরাপত্তা হচ্ছে খাদ্য শুধু খাবার খেলেই হবে না, খাবারটা সঠিক পরিমাণে পুষ্টিগত আছে কিনা, তার থেকেও বড় কথা যে খাদ্যের মধ্যে কোনো রকম বিষক্রিয়া বা খাদ্যের মধ্যে কোনো মাইক্রো অর্গানিজমের কন্টামিনেশন ইত্যাদি ইত্যাদি আছে কিনা, এই বিষয়ে অ্যাওয়ারনেসের জন্য এই খাদ্য নিরাপত্তা দিবস বা ফুড সেফটি ডে আমরা যদি বলি, সেটি হচ্ছে 7ই জুন।
1: খাদ্য নিরাপত্তা নিয়ে এত মাথা ঘামানো কেন?
2: আমরা যদি আজকে ইউএনওর ওয়েবসাইটটা দেখি তাহলে দেখব সেখানে বলছে যে প্রতি 10 জন মানুষের মধ্যে একজন মানুষ কন্টামিনেটেড ফুড খেয়ে থাকেন। প্রতি 10 জন মানুষের মধ্যে একজন মানুষ কোনো না কোনো ভাবে সেখানে অল্প বিস্তর যাই হোক না কেন সামান্য বিষক্রিয়া আছে, সেই ধরনের ফুড আমরা খেয়ে থাকি। এবং বলা হচ্ছে মানুষের মধ্যে যত রকম রোগ আছে তার মধ্যে 200টা রোগ শুধুমাত্র এই আনসেফ ফুড বা নিরাপদ নয় এমন খাবার খেয়েই আমাদের আসে, যার ফলে ডায়রিয়া ইভেন ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে। তারপরেরটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রায় 16 লাখ লোক প্রত্যেক বছর এই ধরনের অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়ে থাকেন। এবং শুধু তাই নয়, এর মধ্যে প্রায় একটা ভালো রকম সংখ্যক লোক সেখানে

0: কিন্তু তাদের ডেথ হয়। এইগুলি থেকে বোঝা যায় যে আমাদের খাদ্য সুরক্ষা বা খাদ্য নিরাপত্তা কতটা ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে প্রত্যেক বছর প্রায় 4,20,000 লোক এই কন্টামিনেটেড ফুড খেয়ে মারা যায়। এটা কত বড় একটা বড় ব্যাপার, এবং বাচ্চারা যারা 5 বছরের নিচে তাদের মধ্যে এই তাদের মধ্যে 40% ফুডবোর্ন ডিজিজ এই এখান থেকে হয়ে থাকে, যে আমাদের সঠিকভাবে খাবারটা আমরা পাচ্ছি না, কন্টামিনেটেড ফুড আমরা পাচ্ছি। ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে দেখব যে প্রথমত তো আমাদের খাদ্য সুরক্ষার ব্যাপার ছিল, কারণ সেই 1943 সালের যে দুর্ভিক্ষ যেখানে 15 লাখ লোক মারা গিয়েছিল, আরো 30 লাখ লোক অপুষ্টিতে একদম পঙ্গু হয়ে গিয়েছিল, সেখান থেকে আমরা কিন্তু এমন জায়গায় এসে পৌঁছেছি আজকের প্রোডাকশনে, আমরা একদম রিসেন্ট প্রোডাকশন যদি বলি, যে 53 মিলিয়ন টন খাদ্য যেটা আমাদের টার্গেট ছিল তার থেকেও বেশি উৎপন্ন করছি, যেটা আমাদের 1950 সালে টোটাল খাদ্য ছিল মাত্র সামান্য কিছু 50.2 মিলিয়ন টন, সেইটা আমরা 350 মিলিয়ন টন এরও বেশি জায়গায় পৌঁছেছি। এবং শুধু তাই নয়, প্রত্যেক বছর আমাদের 100 মিলিয়ন টন খাদ্য একদম মজুদ থাকছে, যেটা আমরা বন্যা ইত্যাদি ইত্যাদি দুর্ভিক্ষ যেখানে হচ্ছে, শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বের যেখানে ত্রাণ দরকার সেখানে পাঠাচ্ছি, সেই জায়গায় চলে এসেছি। কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের চেহারাটা কিন্তু খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গায় নেই। কেন নেই? তার অন্যতম কারণ এই যে আমাদের যে খাবারগুলি সঠিক পরিমাণে ব্যালেন্স খাওয়া দরকার সেই খাবারগুলি আমরা সঠিক পাই না। যেমন আমাদের প্রত্যেকের দেহে 80 গ্রাম করে ডাল শস্য দরকার, সেখানে আমরা পাচ্ছি মাত্র 53 গ্রাম। অয়েল সিড বা ফ্যাটও কিন্তু সেই ধরনের, আমরা বেশি খাই কার্বোহাইড্রেট খাবার। আর যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের মানে ম্যাল নিউট্রিশন বা আন্ডার নারিস পপুলেশন দেখাচ্ছে এখনো 14.37%। সব থেকে বড় কথা যে আমাদের সমস্ত জায়গায় খাদ্য তো সারপ্লাস বলতে গেলে, তা না হলে মজুদ থাকছে কি করে, কিন্তু তার সত্ত্বেও আমাদের ম্যাল নিউট্রিশন যেটা ঘটছে তার 50% ম্যাল নিউট্রিশন ঘটছে খাদ্যের অভাবের জন্য নয়, এইটার পুয়ার ডায়েট এবং স্যানিটেশন এই ধরনের খাবার থেকে কিন্তু আমরা অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, যার ফলে কিন্তু আমাদের ম্যাল নিউট্রিশনটা ঘটছে। এখন আমরা দেখছি ইন্ডিয়াতে 10 কোটি ফুডবোর্ন ইলনেস, প্রত্যেক বছর 10 কোটি লোকের যে অসুস্থ হয় সেটা হচ্ছে খাবার খেয়ে, খাবারের কন্টামিনেটেড খাবার খেয়ে। এখন যে ইস্যুগুলো ইন্ডিয়ার ক্ষেত্রে ফুড সেফটির ক্ষেত্রে এসে দাঁড়াচ্ছে সেটা কিভাবে আমরা আটকাবো, তাহলে সেই ইস্যুগুলো যদি দেখি তাহলে মূলত 3টে বা 4টে জায়গা থেকে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এক হচ্ছে প্রচন্ড রকম ভাবে অ্যাডাল্টারেশন বা ভেজাল আসছে, এবং ভেজালগুলো মারাত্মক রকমের জায়গা থেকে আসছে। যেমন মিল্ক, মিল্কে কত রকম জিনিস মেশানো হয়, সেখানে বাচ্চারা খায় বিশ্বাস করে খায়। এডিবল অয়েল, সেখানে কত ধরনের বীজের থেকে তেল বার করে বা অন্যান্য জিনিস মেশানো হয়। সিনথেটিক ফুড কালার, যেমন আমরা দেখি বাজারে পটল ইত্যাদি ইত্যাদি, বা লাল আলু যেগুলো একদম কার্সিনোজেনিক, সেই ধরনের লাল রং ব্যবহার করা হয়। সুইটেনার, বিভিন্ন
1: অনেকদিন ধরে মাছকে সতেজ,
0: ফরমালিন আপনারা জানি ফরমালিন, যেটা হচ্ছে আবার ক্যান্সারাস, এইটা একটা। আবার আসছে ইনএডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সারা দেশে ভাবতে হবে যে আমরা সারা বিশ্বের মাত্র 2% আমরা ল্যান্ড কভার করছি কিন্তু 16% প্রায় পপুলেশন কভার করছি। স্বাভাবিকভাবেই আমাদের উপরে প্রেশারটা প্রচন্ড রকম। এবারে সেখানে ইনএডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার, যেমন আমাদের খাদ্যটা যে নিরাপদ সেটা স্যাম্পল টেস্ট করতে হবে, সেখানে টেস্টিং ল্যাবরেটরি খুবই কম, উইক এনফোর্সমেন্ট, আইন আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু সেখানে গিয়ে একটু সুপারভাইজ করা, লগুলোকে ইমপ্লিমেন্ট করা, এই জায়গাটাতেও কিন্তু আমাদের দুর্বলতা আছে। অনেক জায়গাতেই দেখি অনেক খাবার দোকান আছে যাদের কিন্তু লাইসেন্স নেই, সেই ধরনের স্বাভাবিকভাবে তারা বেশি লাভের জন্য লাইসেন্সের দিকে যান না, কিন্তু তাদের দায়ও থাকে না যে আমরা নিরাপত্তামূলক খাবার বিক্রি করব। এছাড়া পাবলিক অ্যাওয়ারনেস এবং কনজিউমার এডুকেশন, মানুষও যে নিজের থেকে সচেতন হবে সেই ব্যাপারটাও কিন্তু অনেকটাই কম। আরেকটা আমরা জানি যারা এগ্রিকালচারের লোক, সেটা হচ্ছে পেস্টিসাইড এবং কেমিক্যাল রেসিডিউ। এটা আমরা জানি যে কৃষিক্ষেত্রে যেটা হয় এইটা নিয়ে আমরা সেফ ইউজ অফ পেস্টিসাইড

0: এর কথা বলি, কিন্তু ফার্মাসরা কিন্তু সেই লেভেলে অ্যাওয়ার নয়, এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করলেও সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারছি না। আগের থেকে অনেক ভালো হয়েছে নিঃসন্দেহে, কিন্তু আমাদের আরো অনেক দূর যেতে হবে। 2008 সাল থেকে আমাদের ফাসাই অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া যে কোনো জিনিস অথরাইজড ভাবে বিক্রি করতে গেলে এই ফাসাই এর ছাপ ছাড়া কিন্তু সেটা, এবং ফাসাই এর ছাপ পেতে গেলে কিন্তু কঠিন জায়গা দিয়ে যেতে হয়। আমি যেহেতু কিছু কিছু ফুড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি, সেখানে দেখি খুব তারা স্ট্রিঞ্জেন্ট নর্মস মেনে, তারপরে বিশেষ করে মধু টধু ইত্যাদির ক্ষেত্রে তারা মেনে এ করে। সুতরাং আমাদের ভারতবর্ষের এই যে বিরাট পপুলেশন, সেখানে ফুড সিকিউরিটিটা একটা বিরাট যেমন রয়েছে, সেই জায়গাটা আমরা অ্যাচিভ করে ফেলেছি। আমাদের কিন্তু এই ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা এই ব্যাপারটা নিয়েও কিন্তু জনজাগরণের প্রয়োজন রয়েছে। আস্তে আস্তে আমরা জাগছি, কিন্তু আরো দ্রুত জাগতে হবে, যাতে আমরা আমাদের বাচ্চারা আমাদের পরিবার সকলে আমাদের দেশবাসী অনেক সুস্থ থাকে এবং সবল হয়, দেশ গঠনের কাজে তারা মানে ঝাঁপিয়ে পড়তে পারে।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার।
0: ধন্যবাদ। ধন্যবাদ।
2: আমাদের আজকের এই আলোচনায় যে বিষয়টি উঠে এলো সেটি হলো খাদ্য নিরাপত্তা শুধুমাত্র একটি স্বাস্থ্য বিষয় নয়, এটি একটি সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দায়িত্ব, যা আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় নিশ্চিত করা সম্ভব। আজ এই পর্যন্ত। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পার্থসারথি রাউত। সকলে খুব ভালো থাকুন, আবারও কথা হবে। নমস্কার।

0: এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, এই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এখন শুনবেন একটি কথিকা। বলছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল।
2: আপনারা জানেন প্রত্যেক বছর 7th June এই বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয়। এই খাদ্য সুরক্ষা দিবস একযোগে পালন করে WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এই খাদ্য সুরক্ষা দিবস পালন করার মূল উদ্দেশ্য হল, ওদের মেসেজ ওয়াইজই বলি, নিড টু প্রিভেন্ট, ডিটেক্ট অ্যান্ড ম্যানেজ ফুড বর্ন রিস্ক, অর্থাৎ খাবার থেকে আমাদের যা যা স্বাস্থ্যের সমস্যা বা বিপদ হতে পারে সেগুলোকে প্রতিহত করা, সেগুলোকে ঠিকমতো ডায়াগনোস করা এবং সেগুলোর চিকিৎসা বা ম্যানেজ করা। সবসময় যে ম্যানেজ তা নয়, অনেক সময় এই খাদ্য সুরক্ষার জন্য আমাদের পলিসি লেভেলেও কিছু চেঞ্জ আনতে হয়। এই সব বিষয়ে জনগণ থেকে শুরু করে সরকার, সবার সচেতনতা বাড়ানো এবং সবার মধ্যে কাজ করার ইচ্ছা জাগরণের জন্যই এই দিনটি পালন করা হয়। দেখুন, খাদ্য সুরক্ষা সারা পৃথিবীতেই মানব সভ্যতার ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ দিক। খাবার ছাড়া তো আমরা কেউ বাঁচব না। কিন্তু দুঃখের বিষয় এটাই যে খাবার আমরা খাই, সেই খাবার সবসময় সুরক্ষা

0: রক্ষিত নয়। এটা যে শুধু মেডিকেল ইস্যু তা নয়, এটা নন মেডিকেল ইস্যুও আছে। যেমন খাবারটা উপভোক্তা অর্থাৎ কনজিউমার অব্দি পৌঁছচ্ছে কি না, সেটা একটা দিক। আবার অন্যদিকে যে খাবারটা কনজিউমার অব্দি পৌঁছচ্ছে সেটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিক থাকছে কিনা, সেটাও আরেকটা দিক। এই সমস্ত দিকগুলোই কিন্তু এই বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের মাধ্যমে তুলে ধরা হয়। এই 2026 সালের এই বছরের থিম হল ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, ফ্রম বার্ডেন টু সলিউশন, সেফ ফুড এভরিওয়্যার। অর্থাৎ এই খাদ্য সুরক্ষা কোনো বোঝা নয়, এটা সমাধানের পথ আমাদের বার করতে হবে এবং সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্যই খাদ্য সুরক্ষা দরকার, এটাই হলো থিম। এবং তার জন্য WHO যে বিষয়টায় সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হলো সায়েন্স বেসড সলিউশন, অর্থাৎ খাদ্য সুরক্ষার জন্য বিজ্ঞান আমাদের হাতে যা যা অস্ত্র, যা যা তথ্য বা যা যা সুযোগ তুলে দিয়েছে সেগুলোর সদ্ব্যবহার করে আমরা খাদ্য সুরক্ষা নিশ্চিত করব। কেন এই খাদ্য সুরক্ষা দিবস পালন? একটু স্ট্যাটিস্টিক্স দিই। সারা পৃথিবীতে প্রত্যেক বছর প্রায় 60 কোটি লোক খাবারের কারণে অসুস্থ হন এবং তার মধ্যে খুব কনজারভেটিভ এস্টিমেটেও বছরে মারা যান প্রায় 4.5 লক্ষ মানুষ। এটা কোনো অসুখ থেকে নয়, শুধুমাত্র খাদ্য নিরাপদ নয় বলেই। এগুলো কিন্তু সব প্রিভেন্টেবল ডেথ, সব না হলেও অন্তত 80-90% ক্ষেত্রে প্রিভেন্টেবল ডেথ। যদি আমরা আরেকটু যত্নবান হই, যদি আমরা পলিসি লেভেলে বা ডিস্ট্রিবিউশন লেভেলে আরেকটু চেষ্টা করি, তাহলে হয়তো এই মৃত্যুর মিছিল অনেকটাই আটকানো সম্ভব। এবং এর মধ্যে খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো যে খাদ্য সুরক্ষা যদি ঠিক না থাকে তাহলে যারা এফেক্টেড হয় ডিসপ্রপোর্শনেটলি, তাদের মধ্যে আন্ডার 5 চিলড্রেন কিন্তু সংখ্যায় খুবই বেশি। অর্থাৎ 5 বছরের কম শিশু খাদ্য সুরক্ষার যদি ঠিকমতো না থাকে তার বলি কিন্তু এরাই হয়। সেই জন্যই ভবিষ্যতের কথা ভেবে, শিশুদের সুরক্ষার কথা ভেবে খাদ্য সুরক্ষার কথা আমাদের সবাইকেই ভাবতে হবে। WHO 5টা স্টেপ দিয়েছে খাদ্য সুরক্ষা বজায় রাখার জন্য। যেমন কিপ ক্লিন, অর্থাৎ যে খাবার আমরা খাবো সেটা যেন পরিষ্কার হয়। পরিষ্কার মানে সেই খাবারে কোনো নোংরা, পেস্টিসাইড, কেমিক্যালস, ইন্ডাস্ট্রিয়াল কালার এগুলো লেগে থাকবে না। সেকেন্ড বলছে সেপারেট র অ্যান্ড কুকড ফুড, অর্থাৎ রান্না করা খাবার এবং কাঁচা খাবার এই দুটো একসঙ্গে মেশানো হবে না। 3 নম্বর বলছে কুক থরলি, অর্থাৎ রান্না ঠিক মতো করতে হবে। এটা চিলড্রেনদের ক্ষেত্রে বেশি দরকার, শিশুদের জন্য কিন্তু যে খাবার রান্না করে খাওয়ার কথা, মাংস, ডিম, মাছ, তরি তরকারি, সেগুলো যেন ঠিক মতো থরলি রান্না করা হয়, আধ রান্না করা খাবার না হয়। 4 বলছে ফুড অ্যাট সেফ টেম্পারেচার, অর্থাৎ খাবারটা ঠিক মতো তাপমাত্রায় রাখতে হবে, যেখানে রেফ্রিজারেট করা দরকার সেখানে রান্না করার পর ঠান্ডা হলেই রেফ্রিজারেট করে দিতে হবে। আবার খাওয়ার আগে সেটা ফ্রিজ থেকে বার করে খেতে হবে। খাবার যেন অসুরক্ষিত অবস্থায় এমনি তাপমাত্রায় ঘন্টার পর ঘন্টা পড়ে না থাকে, বা থাকলে সেই খাবার যেন খাওয়া না হয়। আর শেষ পয়েন্ট হলো সেফ ওয়াটার অ্যান্ড র মেটেরিয়ালস, অর্থাৎ খাবারের যে গুরুত্বপূর্ণ অংশ জল, জলের আরেক নাম জীবন, সেই জলও যেন নিরাপদ হয় এবং খাবার তৈরির জন্য অন্য যে র মেটেরিয়াল লাগে সেগুলোও যেন নিরাপদ হয়। এই 5টা স্টেপ ঠিকমতো মানলেই আমাদের ফুড সেফটি এবং সিকিউরিটি সম্ভব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উপলক্ষে একটি কথিকা শুনলেন। কথিকাটি বললেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই। শুনছিলেন আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী, এখন কালকের অনুষ্ঠান পরিস্থিতি সম্পর্কে একটুখানি বলে দিই। কালকে 8/6/2026 সোমবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56, 6:05 শুনবেন সুচিন্তন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। ভারতীয় সময় সকাল 6:10 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল, পরিবেশনায় রাকা মুখোপাধ্যায়, রাগ ছায়া ভৈরব এবং গান্ধারী। 6:30 এই মহাজীবন শুনবেন অতুল প্রসাদ সেনের জীবনী। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা নন্দী। 6:55 কৃষক বন্ধুদের জন্য শুনবেন কথিকা প্রাণীদের অ্যান্টিবায়োটিক, বলবেন ডক্টর রিপন বিশ্বাস। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 8:30 অতিথি শুনবেন অনির্বাণ ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে আশিস গোস্বামী, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল, পরিবেশনায় শ্রুতিগুপ্ত, রাগ আহির ভৈরব, তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র, 9:30 মনের মতো গান উপস্থাপনায় রমা ঘোষ, 10:30 রামধনু, রজনীকান্তের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তারপরে দ্বিজেন্দ্র গীতি বিশ্বজিৎ সরকার, 11:00 সংগ্রহশালা থেকে গান, 11:15 নজরুল গীতি শিল্পী রুদ্র রায়। সাড়ে 11:00 রম্যগীতি, 12:00 অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় পৌলমী পাক, 12:30 লোকসঙ্গীত, 1:00 নাটক আলোক অন্ধ, কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনায় পাপিয়া চক্রবর্তী, 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 আকাশবাণী মৈত্রী প্রথম অধিবেশনের সমাপ্তি এবং দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর ইতিহাসের পাতা থেকে উপস্থাপনায় সৌমিলি রায়, 4:35 বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং দুর্বাদে, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, ব্রয়লার মুরগি রোগ এবং তার প্রতিকার সাক্ষাৎকার অধ্যাপক মৃত্যুঞ্জয় সঙ্গে সাক্ষাৎকারে স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা গর্ভকালীন মানসিক স্বাস্থ্য, বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়, 7:00 নাটক আলোক অন্ত, কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনায় পাপিয়া চক্রবর্তী, 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 শুনবেন কথায় গানে উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 বিজ্ঞান ম্যাগাজিন, সেখানে শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ঠুমরি এবং দাতরা, পরিবেশনায় শ্রুতিগুপ্ত, রাগ মিশ্র পেলু, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীতে কালকের অনুষ্ঠান পরিচিতি।

0: এখন শুনবেন নাটক শাপুরে।
1: আজকের নাটক শাপুরে, রচনা সুকাজল দাস, প্রযোজনা সুভাষ দাস, নাটক শাপুরে।
2: আহা, দেখো দেখি কান্ড খান, দুকার মুসুম্বি অস্কর্তি দুপর পেরে যায়, কি আশ্চর্য। করিম করিম, আর হলো ডাকি রে, আর দুটো মুসুম্বি অস্কর্তি গে তুই যে একেবারে বুইড়ে গেলি বাপ।
3: কর্মটা কি শুনি, কর্মটা কি?
2: হাট
3: যাইতে সস্তা দরে এমন সব খাস্তা ধরতি পড়তি মুসুম্বি নিয়ে এসো, যে সুম্বি নিসুম্বি দুই ভাই মিলি কোস্তা কুস্তি করলেও এক ফোঁটা আসবে।
2: তুই সাওয়াল মানুষ, তুই কি ওসব মেয়েনুকের কামকাজ পারিস নাকি বাপ? হ্যাঁ, তোর আমারে বল, যা যা যা তোর আমারে বল, ঝটপট মুসুম্বি দুটো নিংড়ে দি, আমার এবারও সেই বাউলখানি যেতে হবে সাপ ধরতি। এই গোসা বা হতি ভাউলখানি কি চারদিখানি আস্তা
4: অনসুন্দি
2: ধরে তুই শুধু মধু মুখ ঝামটা মারতে মারতে কি বলবো আমার তেমনটা, তুই একবার জের বার করে
4: কি বললে?
2: না না না।

0: किसना किसना
1: किसना किसना किस बोली नहीं खाली बोल तो सिलू से ये तोर देव बाय एक कुत्ता की मोह झारे जा रही मोह है
0: आखिर कता सुनली आगे सुट गोपी तुम्हार कश कश कर
1: अरे अरे ओ ओ ओ ओ ओ करी मेरे माँ अरे अब कोता तो सुन भी ना कि अरे सुने जा अरे एक एक के तेले बेगुन है सोल ली कोता सोल सोल
0: सोल एक सुन बो जा कि सुनी तुम्हारे आखिर कता
1: अरे आज की आई शुद्ध बुद्ध खाई रे भालेर आज खाई है है শরীর টাচ্ছ
0: হ্যাঁ শরীর টাচ্ছ হ্যাঁ
1: ফলের রস খেলি এই এই গায়ে গতর বাড়ে কবজির জোর বাড়ে জোর বাড়ে কবজির
0: জোর বাড়ে
1: কবজির জোর না হলি ওই ময়াল কেউটে কালাক বকরো সুন্দর পোড়া শাখা মুটি শিকড় সাদা এই সব এই সব এই সব সাপ সাপি নিদে ধরব কি পেকারে
0: ধরে আর কাজ নি সাপের খেলা দেখে যদি পেট না চললো তাকে না ওই সব মা মনসার বাউট বাউট নিজে ধরিয়ে নে
1: আরে বউ আরে বউ নাম না থাকলি সৌপর দিন আমি যাই বনে বাজারে দৌড়ে বেড়াচ্ছি তোকে তোকে মাগনা মাগনা ভেবেছি নাকি
0: মাগনা লয় সাপ খেলা দেখে তুমি ক পয়সা কাইমেছো শুনি সেই তো আমি নকের বাড়ি কাজ কাম না করলি এক বেলা এক মুঠো পেটে জোটে না
1: আমার খাতের এই বিড়ির আগুন শুয়ে আজ আমি আজ আমি পিতিকটা করতেছি যে তোর
0: পিতৃগের বহ দেখি আর বাঁচি নে
1: কেন কেন কেন
0: মরদের মুরদ আমার জানা আছে কুড়ি বছর বে হলো কোমরে এক কান নাল শাড়ি জুটলো
1: জুটবে জুটবে
0: হ্যাঁ জুটবে গায়ে এক কান লীল বেলা জুটলো
1: সে
0: উঠবে উঠবে আর উনি কিনা আমাদের দু বেলা দু মুঠো জুইতে দেবে কথা শুনলি গজালা ধরে
2: গরান জঙ্গলে কাঠ কাটিয়েছিলাম
1: কাঠ কাটতি
2: হ্যাঁ
1: তা শেষমেশ তুই এই পালান শেষমেশ তুই কাঠ চুরি করতে নেগেছিস নাকি হ্যাঁ
2: কি করবো বল ইসুফ ভাই কেনি কাঠ চালান দিয়ে পেট চালাতি হচ্ছে আমাদের রোজাগিরির রুজি রোজগার তো ওই হাসপাতালে ডাক্তার চলার জন্য বন্ধ হতে দেখেছে
1: আরে তোমার তোমার তোমার ডাক্তার ওই ডাক্তার চলা কেরামতি আমার জানা হয়ে গেছে ডাক্তার কই এই এই আজ সাপুরে ইউসুফ মিয়ার রুজি রোজগার বন্ধ করতে পেরেছে ডাক্তার
2: অবশ্যই
1: সি সি সি সি সি পালান বাপ কেলে সাপ চালান ছেড়ে তুই কিনা কাঠ চালান দিতে নেগেছিস পালান
2: বললাম তো ইউসুফ ভাই সবই এই পেট চালানোর জন্য এই পেটটারে যদি চালান দিতে পারতাম
1: পালান এই না কথার এক কথা বলিস রে পালান
2: তবে
1: এই পেটটারে যদি চালান দিতে পারতাম তাহলে বোধহয় এই চালানে বেশি যেতাম
2: তাই তো বলতেছিলাম ইসুফ ভাই শুধু মুধু কি আর বাপ কেলে সাপ চালান ছেড়ে
1: না না পালান সাপ চালান তুই ছাড়বি নে না সাপ চালান তোরে আমি সাক্ষী দেব নি হ্যাঁ
2: কিন্তু কিন্তু ইসুফ ভাই ওই হাসপাতালে ডাক্তার
1: সোনা সোমবার ডাক্তার ডাক্তার ওই ডাক্তার সোনার এবারে আমি চালান করে দেবার বন্দোবস্ত করতেছি হ্যাঁ নসার সোনা আমাদের বাপ কেলে গুনিনগিরিরে বুজরুকি পেরমান করতে নেগেছো তুমি না তোমারে আমি তোমারে আমি এমন টাইট দেব ডাক্তার এই সুন্দরবনের নাট অঞ্চলের মাটিতেই নাট খেতি খেতি নট খেতি খেতি জম্মের মতন জম্মের মতন তোমার এই ইঞ্জিনি ডাক্তারির পাট সুইকে সইলে যেতে হবে পেলে যেতে হবে
2: এইটা যদি তুমি সত্যি সত্যি করতে পারো ইসুফ ভাই
1: সত্যি করবো না তো আমি আমি কি মিশি মিশি বলতেছি তোরে তোর আর আমার পেলান্ডা পালান তোর আর আমার পেলান্ডা যদি এবারে বনবিবির মেলায় যদি লোকের মনে একবার ধরে দিতে পারি রে পালান

0: হয়নি? কাণ্ডখান কি হবে একবার ভাবতে পারিস? হ্যাঁ, ভূর ভঞ্জর, মা মনসার, স্বপ্ন প্রদত্ত, বহু পিরীক্ষিত,
1: গানের খোলে হুমড়ি খেয়ে ভিড় খাবি দে। আরে বউটা তোর পেরিয়ে যাচ্ছে না।

0: খবর যখন পেয়েছে তো এক্ষুনি এ যাবে, পায়ে পাত বলে আমার বাপজান দৌড়ে আসতে পারে না, তুমি কিছু ভেবনি চাষা এক্ষুনি এ যাবে, তুমি দেখো এক্ষুনি বাপজান এই যাবে।
1: আমার বউডারে আমার বউডারে ওই শয়তানি চাঙ্গুড়ি কানি
2: খবরদার পালান, মা মন ছেড়ে গালি দিবি না বলে দিচ্ছে, খবরদার সরে যাও। বন্ধুবর্তী হবে আমার, সরে যাও।
3: ডাক্তার
2: আসছে ওরে বারণ করে দাও, চাষা ফিজিক পানে আসছে ডাক্তার রে বারণ করে দাও,
0: বারণ করে দাও,
4: কি হয়েছে এখানে হাসপাতালে নিয়ে যাওয়া
2: দরকার। ডাক্তার আপনি আমাদের রুগীকে শুয়েছো কি মরেছো?
4: আমি ডাক্তার, আমার চোখের সামনে একটা রুগীকে আমি মরতে দিতে পারি না।
2: পালান তোর বৌরে আমি ব্রহ্ম দত্ত বিষ চালানি মন্ত্র ছেড়েছি, পালান ও এখনই বেঁচে উঠবে। জয় মামন সরকিরা,
4: আমি ডাক্তার, আমি বলছি শিকড় চাঁদা সাপে যদি সত্যি কামড়ে থাকে তাহলে ওই সাপুরের মন্ত্রতন্ত্রে কিচ্ছু হবে না।
2: কি বললে?
4: অ্যান্টিভেনিন ইনজেকশন না দিলেও মারা যাবে।
2: ভ্যান ভ্যান করনি ডাক্তার, ভ্যান ভ্যান করনি যাও,
4: এখনই ওকে অ্যান্টিভেনিন ইনজেকশন দিতে হবে। যদি সত্যি ওকে শিকড় চাঁদা সাপে কামড়ে থাকে মারা যাবে, অ্যান্টিভেনিন ইনজেকশনে বাঁচতে পারে না।
2: হে তুমি ভ্যান ভ্যান করতেছো ডাক্তার, আমি শেষবারের মতন তোমারে বলে দিচ্ছি ডাক্তার, বিষ ছাড়ার সময় কথা বলনি, কেউ কথা বলনি।
3: আমার বউ সাড়া দিচ্ছে,
2: সাড়া ওরে দিতেই হবে পালান ভাই, পালান ভাই সাড়া ওরে দিতেই হবে, সাড়া। ব্রহ্ম দত্ত বিষ চালানি মন্ত্র ছেড়েছি আমি, ব্রহ্ম দত্ত বিষ চালানি মন্ত্র সাড়া দিতে দিতে তোর বউ খাড়া হয়ে দেড়ে উঠবে খুনি। এই আর কেউ কথা বলনি, কেউ কথা বলনি। জয় মামন সাক্ষীরা। আমি
3: কিছু ভাই বউ আমার উঠে বসেছে।

0: জয় মা বনবিবি, জয় মা বনবিবি,
1: জয় মা বনবিবি, জয় মা বনবিবি, জয় মা
2: বনবিবি। ইও ডাক্তার, আগুন আমনি চুপ মেরে আছো কেন? ভোতা মুখ ভোতা হয়ে গেল বুঝি?
3: শোনো শোনো তোমরা শোনো,
2: ডাক্তার ডাক্তার আপনি না বলে ছেলে, আপনি না সভ্যতা বলে বেড়াও যে মন্ত্রে কিছু কাজ হয় না? কি কাজ হলো?
3: বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
2: এখনো অবিশ্বাস?
3: নিশ্চয়ই শিকড় চাঁদা সবে কামড়ায় নেই,
2: কামড়ায় নেই,
3: কামড়ালেও পুরোপুরি বিশ্বাস উগড়ে দিতে পারেনি।
2: ডাক্তার
3: রোগী ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল, কিছুক্ষণ পরে তাই আবার জ্ঞান ফিরেলো। তোমার ওই মন্ত্রতন্ত্র সমস্ত বুঝলো?
2: খবরদার ডাক্তার খবরদার, আজ সাপুরে ইউসুফ মিয়ার মন্ত্রতন্ত্র বুঝলো কি? এই কথাটা ফের যদি উচ্চারণ করেছো ডাক্তার, তাহলে আপনি মরেছ কিন্তু, আপনার জেব আমি টেনে ছিঁড়ে ফেলাবো বলে দিচ্ছি।
4: চলে যাও না, চলে যাও,
2: এখানে আপনি আর দেরি আছো কেন?
4: চলে যাও, চলে যাও,
2: চলে যাও, চলে যাও, চলে যাও।
5: বেশ যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি তোমাদের এই সর্বনাশা কুসংস্কারে বাঁধন একদিন আমি ছিঁড়বই,
2: ছিঁড়বো,
5: ভুল তোমাদের একদিন ভাঙবেই। মন্ত্রের মুখোশাটা এই বুজরুকি যেদিন তোমাদের কারো বুকে বুমেরাং হয়ে ফিরে আসবে, তোমাদের ভুল ভাঙে সেই দিনই।
2: যাও যাও যাও যাও যাও ডাক্তার, যাও যাও যাও, আর জ্ঞান দিতে হবে না, এবারে ঘরে ছেলে ঘরে ফিরে যাও। জ্ঞান দিতে এসে জ্ঞান জ্ঞান দিতে
4: ভাই শান্ত
2: চলিয়ে চলিয়ে। এই তোরা সব ভাই বল, পালান ভাই,
6: ভাই
2: পালান ভাই, আমি এখন যাচ্ছি।
6: এখন তুই তুই আমার জন্য যা করলি সুপাই,
2: শোন পালান, ওই সামনের বৃহস্পতিবার বনবিবির মেলা, তুই সোজা ওই মেলায় চলে যাবি। পেলানডা মনে আছে তো? পেলানডা ভুলে যাস নি যেন পালা,
6: ভুলতে পারি কখনো ইসুফ ভাই, তুমি কিচ্ছু ভেবনি, ঠিক সময়ে আমি ঠিক হাজির হয়ে যাব ওই বনবিবির মেলায়। আপনারা সব ভাইরা তালি বাজান, তালি বাজান, তালি বাজান, তালি বাজান, জোরে জোরে তালি বাজান, জোরে জোরে তালি বাজান। আমরা সাপের খেলা আপনারা অনেকে দেখেছো,
7: অনেক প্রকারের সাপ সাপিনী দেখেছো,
6: আমাদের কাছে অনেক প্রকারের বিষাক্ত সাপ সাপিনী আছে
7: আছে
6: আছে
7: আছে
6: আছে। এই যে এই যে এই যে এই যে দেখতেছো বাবু মশাইরা, কেউ এটা হলো শাখামুটি চন্দরপোড়া, এটা এটা এই এই কালাস, এটা এটা বাবু বাবু এই দেখেন এই দেখেন শিকড় সাদা।

0: আমি খাইমে
1: এবরে আপনারা আমার এই হাতের পানে তাই কে ঠিক হয়ে দাঁড়িয়ে থাকো
0: দাঁড়িয়ে থাকো
1: কি দেখছে তোমার হাতে
0: বলো বলো কি দেখছো বাবু
1: বলো
0: কবচ
1: কবচ কিন্তু বাবু মশাই এ কবচ দেশে কবচ নয় এ হচ্ছেন গে অক্ষা কবচ
0: অক্ষা কবচ
1: অক্ষা কবচ অক্ষা কবচ বাবু মশাইরা ময়ূর বন্দর মা মনসার স্বপ্ন প্রদত্ত অক্ষা কবচ
0: অক্ষা কবচ
1: একবার যদি আপনারা বাহুতি বাঁধতে পারেন কোন সাপের বিষই আপনাদের কিছুই করতে পারবে
0: কিছু করতে পারবে
1: কিছু করতে পারবে টিকি কবচের দাম বাবু মশাইরা মাত্র এক টাকা
0: এক টাকা
1: এক টাকা
0: এক টাকা
1: একটা করে টাকা দাও একটা করে কবচ নাও
2: তোর ওপর আগ করে থেকে দি কোনদিন
3: তুমি যাওনি কিন্তু
2: অসের কথা শোনো কিছু বলবি
4: ওই হাসপাতালের খিরিশ তলায় একটা গোগ্র বেরিয়েছে
2: কি বেরিয়েছে
4: গোগ্র
2: কি
4: ওডারে আমি ধরব ভাবতেছি
2: না না করিম খবর দাও ওইসব সাপটা ধরাধরির মধ্যে তুই যাস না ও তোর কমন আছে
4: তোমার ওই অক্ষা কবচ কাছে থাকলে ভয়টা কিছু
2: তুই বুঝবি না তুই জ্ঞান ওইসব তুই এক কাজ কর তুই ওই মাঠে যা মাঠে যাই গদি খেলকে যা দৌড়া দৌড়ি করকে যা তুই তুই যা খেলকে যা
4: দা দা দা দা দা
5: আম্মা
3: কি রে করি
5: আম্মা
3: কি রে বা
5: আম্মা
3: গদি খেলতে খেলতে চলে এলি কেন ভোকনে গেছে
5: না আম্মা আমার একটা কথা বলবো হাসপাতালের খিরিশ তলায় একটা গোগ্র বেরিয়েছে ওডারে আমি ধরবো ভাবতেছি ধরতে যাবো আমা যাবো
3: যাবি না কেন তোর আব্বা ওই স্বপ্ন প্রদত্ত অক্ষা কবচ বাহুতি বাঁধা থাকলে ভয়টা কি
5: তাইলে আমি যাই আমা
3: আমিও তোর সঙ্গে যাই
5: যাবা চল চল চল
3: দেখি দেখি অক্ষা কবচটা তোর বাহুতে বাঁধা
5: এই তো রয়েছে
3: ঠিক আছে ঠিক আছে চল চল
5: চল চল চল

0: ভাই দেখো মনসাবুড়ির দি অক্ষা কবচ বাঁধা আছে, ভয়টা আমার কি? অক্ষা কবচ বাঁধা আছে,
1: গোখরো
0: বললেন গোখরোটা।

0: Eto, okkadma most valóban bonázzék!
1: Mama!
0: হাসপাতালে নিয়ে যাবনি
2: কেন
0: হাসপাতালে নিয়ে গেলে করিমের বাপ আক করবে
2: হাসপাতালে না নিয়ে গেলি বাঁচবেনি এই তো সেদিন এই ননির মারে সাপে কামড়েছিল ওই হাসপাতালে ডাক্তার বাবু সারে ইঞ্জেকশন দিয়ে বাঁচতে গেছে
0: দেখো যে করিমের বাপ না আসা পর্যন্ত আমি
2: আমাদের
3: আমাদের

0: আপনার এত দেরি হলো কেন ডাক্তারবাবু?
1: আর বলো কেন কম্পাউন্ডার, ট্রেনের মতো লঞ্চও আজকাল লেটে আসতে শুরু করেছে। বাবা বুড়ো মানুষ, তাকে লঞ্চে না তুলে দিয়ে তো আসতে পারি না।
0: তা তো বটে।
1: যাক শোনো, কোনো পেশেন্ট এসেছে নাকি?
0: হ্যাঁ, একটাই, সাপে কাটা।
1: সাপে কাটা? অ্যান্টিভেনিন দিয়েছো তো?
0: দেবো কি করে, আরে রোগী মাত্র কাউকে কাছেই ঘেঁষতে দিচ্ছে না।
1: রোগী কোথায়?
0: আরে রোগী ওই ফিরিস তলায় পড়ে আছে, ওখানে তো সাপে কামড়েছে।
1: বলো কি, কখন কামড়েছে?
0: তা দু ঘন্টা হলো।
1: দু ঘন্টা সর্বনাশ। কই চলো দেখি, চলো চলো চলো।
2: কিছুতেই না, করিমের বাপ না আসা পর্যন্ত।
1: চুপ করো।
2: না,
1: এই এটা এখান থেকে সরিয়ে নিয়ে যাও তো। অনেক দেরি হয়ে গেছে, চোখ মুখ নাক দিয়ে রক্ত গড়াচ্ছে, কনভালসন শুরু হয়ে গিয়েছে। কম্পাউন্ডার
0: বলুন না কেন,
1: হাসপাতালে ছুটে গিয়ে অ্যান্টিভেনিন ইনজেকশন রেডি করো। সবাই মিলে ধরাধরি করে এই রোগীকে হাসপাতালে নিয়ে চলতো। তাড়াতাড়ি
3: ডাক্তার আর কম্পাউন্ডার ঘর কি বাইরে হচ্ছে না কেন? ব্যাপার কি?
4: ব্যাপার বুধু চলার মনে হচ্ছে বললি চালান। আমার কি মনে হচ্ছে জানে?
3: কি বল তো,
4: ওই ডাক্তার ছোটা হালে পানি পাচ্ছে না।
3: আরে পাবে কি করে, কিছু বাইরে আসতে দাও না।
4: কেন্দুনি
3: যখন এগিয়ে গেছে আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কত জায়গার কত সাপে কাটা উকি বাঁচতে দেবে ইসুফ ভাই, আর করিবে ঠিক বাঁচতে দেবে। নিজে চেলিয়ে বলে কথা।
2: তুমি তুমি কোনো কথা বলছো না কেন? তোমার মন তো দে, তোমার নিজে।

0: তবে কাটা মানুষ আমি মাথা তিন তালি নেব, আমি জানি
1: নে
0: কথা বলে লোক ঠকানোর দণ্ডি, লোক তৈকে পয়সা কামানোর দণ্ডি, ওই ওখা কমল আমি বেশি বেড়াতো রে
1: ঘুরি মেরে
0: তোকে লোক ঠকাতি ঠকাতি আজ আমি নিজে চকে গেলাম রে
1: Oh, my God.

0: সাপুড়ে নাটকটি এখানেই শেষ হল। রচনা সুকাজল দাস, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন করিম, গৌতম দে, করিমের মা হিমানি বন্দ্যোপাধ্যায়, পালান ধীমান চক্রবর্তী, ডাক্তার অতনু রায়, কম্পাউন্ডার অমূল্য সান্যাল ও ইউসুফ স্বরাজ বসু, সম্পাদনা রামজীবন মিত্র। নাটকটি প্রযোজনা করেছেন সুভাষ দাস।
1: এতক্ষণ শুনলেন নাটক সাপুড়ে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবার শুনবেন পরপর দুখানি গান লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান। প্রথম গানটি শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে এবং দ্বিতীয় গানটি শুনলেন লোপামুদ্রা এবং সমবেত শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, বর্তমান সরকার গ্রহণ করেছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে শাসন ব্যবস্থা সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলিকে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নিউ চণ্ডীগড়ের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে পর্যালোচনা

করেন। উভয়পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেন। আঞ্চলিক এবং বহুজাতিক মঞ্চগুলিতে

0: তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক ও নৌ পরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া উভয় নেতাই আঞ্চলিক পরিস্থিতি, বহুপাক্ষিক সমন্বয় জোরদার করা এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত পাঁচ বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট ও চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
0: শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। শ্রী শাহ কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের এবং কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটিকে জাল মুদ্রার উপর একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও আগ্নেয়াস্ত্রের বিপদ মোকাবিলায় সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন করার উপর গুরুত্ব দিয়েছেন। এই শিবিরগুলিতে প্রহরী, স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত ১২ বছরে ভারতকে আত্মবিশ্বাসে ভরপুর একটি উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রে পরিণত করেছে, যেখানে উদ্ভাবনকে উৎসাহিত করা হয়। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর সিং বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়া এবং নাগরিক কেন্দ্রিক নীতি গ্রহণ করায় দেশবাসী ভবিষ্যতের নানা সম্ভাবনা এখন অন্যভাবে দেখছেন। ভারতের মহাকাশ অর্থনীতির বর্তমান মূল্য প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার, আগামী ৭ থেকে ৮ বছরে তা বৃদ্ধি পেয়ে প্রায় ৪,৫০০ কোটি ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সরকার আজ জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারতীয় পরিবারগুলি বিশ্বের অন্যতম দেশ যেখানে কম দামে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে উল্লেখ করেছে যে প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কম এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত অর্থনীতির দেশগুলির তুলনায় তা অনেক কম। এদিকে রান্নার গ্যাসের দাম ২৯ টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য ১৪ কিলো ২০০ গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে দাঁড়ালো ৯৪২ টাকা, কলকাতায় দর পৌঁছে গেছে ৯৬৮ টাকায়। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বরাককে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান মেজর বরাকের অননুকরণীয় সেবা এবং রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা প্রচেষ্টায় ভারতের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ। মেজর বরাকের এই সম্মান অগণিত তরুণ ভারতীয়, বিশেষ করে দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা বলেও তিনি উল্লেখ করেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিবাহিনী ইউএনআইএফআইএল এর অধীনে কমান্ডার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল চণ্ডীগড়ে হরিয়ানা বিধানসভায় দ্বিতীয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়া রিজিয়ন জোন ২ উত্তরাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং বিকশিত ভারত ২০৪৭ লক্ষ্য অর্জনে সচেতন সমাজ ও বিধায়কদের ভূমিকা। হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ সম্মেলনে সমাপ্তি ভাষণ দেবেন। উপভোক্তা বিষয়ক দপ্তরের ই চাকৃতি প্ল্যাটফর্মটি ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স ২০২৬ ডিজিটাল রূপান্তরের জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি প্রক্রিয়া পুনর্গঠন ক্যাটাগরি একের অধীনে রৌপ্য পুরস্কারে ভূষিত হয়েছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর এই পুরস্কারটি প্রদান করে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে,

0: যে এই স্বীকৃতি প্রযুক্তিচালিত নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদানের মাধ্যমে উপভোক্তা অভিযোগ নিষ্পত্তির রূপান্তরে ই জাগৃতির ভূমিকাকে পুনর্নিশ্চিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। দায়িত্ব গ্রহণের পর উত্তরবঙ্গে এটি তার প্রথম সরকারি সফর। বৈঠকে পৌর বিষয়ক কাজকর্ম, নারী ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ নিয়ে আলোচনা করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে শীঘ্রই 5টি হিমালয়ান পার্বত্য শহর হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল এই শহরগুলির উন্নয়নে তার সমর্থনের কথা জানিয়েছেন।
1: নতুন করে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল জি বলেছেন, 5টা হিল সিটি ডেভেলপ করা হবে, হিমালয়ান হিল সিটি, এমনি হিল সিটি নয়। সেখানে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং এন্ড শিলিগুড়ি, এই 5টা সিটিকে হিমালয়ান হিল সিটি হিসেবে নতুন ভাবে ডেভেলপ করা হবে।
0: মন্ত্রী জানান, শহরের পরিকাঠামো পরিচ্ছন্নতার উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই গাড়ি পার্কিং এর অনুমতি দেওয়া হবে এবং বেআইনি পার্কিং এর জন্য জরিমানা করা হবে বলে তিনি ঘোষণা করেন। ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়েস্ট ব্যাংকে আজ একদল দুষ্কৃতী পরপর কয়েকটি হামলা চালালে একজন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, একজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হামলাকারীদের খোঁজে স্থল ও আকাশপথে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। আপতকালীন পরিষেবা সংস্থার ম্যাগেন ডেভিড অ্যাডাম জানান, কোখাভ ইয়ার শহরের কাছে একটি গ্যাস স্টেশনে গোলাগুলির ঘটনার থেকে প্রথম খবর আসে। এর কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ পশ্চিম তীরের সুর নাতান, সুর ইজাক এবং ইসরায়েলি বসতি সাল ইতের কাছে আরও গোলাগুলির খবর পায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে আগামী 2 থেকে 3 দিন। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনে আজ চাপানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমন গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নান্দনিক অনুষ্ঠান। আজকের অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল, কথোপকথনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব। কিছু বই মোটামুটি বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রইবে, কে বাজাইবাসীও তাদের মধ্যে থাকবে।
1: কিভাবে কি ঘরে লিখতে শুরু করলাম, লিখতে লিখতে আট বছর পেরিয়ে গেল।
0: একদম তিনটে বই,
1: তিনটে খণ্ড, আট বছরে।
0: আমরা নজরুলকে নিয়ে কথা বলছি এমন একজন মানুষের সঙ্গে এবং ইন্টারভিউর এমন একটা সময়ে এসে পৌঁছেছি যে যেখানে আমরা আকাশবাণী মৈত্রীতে বসে আছি এবং নজরুল আমাদের দুই বাংলার অত্যন্ত প্রাণের মানুষ, প্রিয় কবি। আকাশবাণীর রেফারেন্স তো আসবেই নজরুল বললে,
1: অবশ্যই। আর এখানে তার কত স্মৃতি, কত কাজ।

0: আজ সব থেকে বড় কথা, কাজী নজরুল ইসলাম যখন এই 1929-28-29 পর থেকে তখন তিনি পুরোপুরি যখন সঙ্গীত জগতে চলে আসছেন, এই বেতার ভবনে বসে তিনি কত কাণ্ড যে করেছেন। রামকুমার চট্টোপাধ্যায়ের স্মৃতিকথা পড়ছিলাম এবং সেখানে পড়ছিলাম যে এই আকাশবাণীর বারান্দায় বলছে রামকুমার চট্টোপাধ্যায় লিখছেন যে আমি হাঁটছি, হঠাৎ মনে হলো যেন কড়িবর্গাগুলো ছাদগুলো ফেটে ফেটে পড়ছে, বুঝতে পারলাম ওই যে কাজীদা হাসছে। এবং তিনি যখন বসতেন, মানে এটা ঘটনা যেটা অনেক মিথ রয়েছে তো, কিন্তু এটা মিথ নয় যে চার পাঁচজন মানুষকে বসিয়েছেন, কাউকে কীর্তন তোলাচ্ছেন, কাউকে ঝুমুর তোলাচ্ছেন। এবং এখানেরই একটা ঘটনা আছে যে ঝুমুর গান তোলা হবে, নজরুল বললেন যে ঠিক আছে তুলবো, আমাকে কয়েকদিনের ছুটি দাও বলে উধাও। 7 দিন 10 দিন দেখা নেই, হঠাৎ হুড়মুড় করে ছুটে ঢুকলেন, ঢুকে বললেন নিয়ে এসেছি নিয়ে এসেছি, মাথার মধ্যে নিয়ে এসেছি, এই তোলো তোলো তোলো। মানে তিনি গিয়ে সে ঝুমুর গান যারা গায় তাদের সঙ্গে থেকেছেন সেই গ্রামে, সেখান থেকে সেই সুরগুলোকে সংগ্রহ করে স্মৃতিতে নিয়ে চলে এসেছেন এবং এখানে বসে তিনি এগুলোকে সুর তোলাচ্ছেন। এবং এখানে বসিয়ে তিনি যে কত সুরকার তৈরি করেছেন, এবং মজার কথা হচ্ছে তার একটা সুরের খাতা ছিল, স্বরলিপি লেখা থাকতো। একদিন বেতার ভবন থেকে সেই খাতাটা চুরি হয়ে যায়, কেমন এবং চুরি হয়ে যায় তিনি সেটার বিজ্ঞাপনও দিয়েছিলেন, সেই খাতাটা আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীকালে অনেকদিন পরে কিছুদিন আগে একটি পুরনো বইয়ের দোকান থেকে একজন গবেষক খুঁজে পেয়েছেন, তার নিজস্ব সংগ্রহশালায় রয়েছে সেটি, এবং এই খাতাটা এইখানে পড়ে থাকতো এবং সেই খাতা খুলে অনেকে তার গান টুকে নিত। আব্বাসউদ্দিন বলেছিলেন যে কাজীদা তোমার গানের খাতাটা এরমভাবে এরম ফেলে রেখে দাও, তোমার কত সুর কত জানো, কত লোকে টুকে নিয়ে চলে যায়। তো কাজী বলেছিলেন যে ওরে, সমুদ্র থেকে যদি কেউ দুবালতি জল নেয় তাতে বালতির কিছুটা লাভ হতে পারে, সাগরের কিছু ক্ষতি হয় না। তো এরকম মনে অনেক গল্প আছেন। এবং এখানে তিনি যখন বসতেন সুর তোলাতে, তার দুটো জিনিসের নেশা ছিল, একটা হচ্ছে পান আর একটা হচ্ছে চা। এবং তিনি বলতেন যে লাখ পেয়ালা চা না খেলে চালা খাওয়া যায় না, এবং ওই গালের মধ্যে একসঙ্গে 4-5 খিলি পান ঠুসে দিতেন এবং চা খেতেন, এটা তার জন্য সাজিয়ে রাখা থাকতো। এবং তিনি এই অনর্গল চা খেতেন এবং একটা মুখে পান দিতেন এবং একের পর এক সুর সৃষ্টি করছেন, গান তৈরি করছেন। এবং বেতার ভবনে তিনি যে কত অসাধারণ অসাধারণ সঙ্গীত শিল্পী তৈরি করেছেন, তার সঙ্গে কাজ করে কত যে বড় বড় শিল্পী তৈরি হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই আর কি। এখানে তার স্মৃতি রয়েছে, তার জন্য এখানে আসাটাও আমার কাছে মনে হয় একটা তীর্থস্থানে এসেছি।
1: আমরাও খুব গর্বিত আপনি এসেছেন এবং অনেক না জানা তথ্য, অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরছেন। তবে কে বাজায় বাঁশির পর্বটা আমি একটা শেষ প্রশ্ন দিয়ে এই সেগমেন্টটা শেষ করব। আপনার জীবনের অনেকটা অংশ জুড়ে, অনেকটা মানে লেখক জীবনের পথ দেখিয়েছেন প্রায় নজরুল, তো তার থেকে কি দর্শন আপনি নিয়েছেন?
0: নজরুল লেখার আগে আর নজরুল লেখার পরে বিনোদ ঘোষাল পাল্টিয়ে গেছে। আমি বারবার বিভিন্ন মানে সেমিনারে বা ব্যক্তিগত পরিসরে গল্পগুলোতে বলি যে নজরুলের মধ্যে যেটা ছিল না, তার মধ্যে অনেক কিছু ছিল, তার মধ্যে প্রেম ছিল, তার মধ্যে হতাশা ছিল, তার মধ্যে রাগ ছিল, এমনকি তার মধ্যে হটকারিতাও ছিল। এই মানুষটার মধ্যে একটা জিনিস আমি তন্ন তন্ন করে কোথাও খুঁজে পাইনি, সেটা হচ্ছে ঈর্ষা। জীবনে কাউকে একটা মুহূর্তের জন্য ঈর্ষা করেননি, এবং এত দরাজ প্রাণের একজন মানুষ, এত বড় মানের একটা মানুষ, যে মানুষটা ঈর্ষাহীন, যে মানুষটা কারোর প্রতি ক্ষোভ পুষে রাখেন না, এবং তার ফলে যে সাগরের মতো একই সঙ্গে উচ্ছ্বাস, সাগরের মতো একই সঙ্গে গভীর, এই যে একটা মানুষ ঈর্ষাহীন হলে কতটা আনন্দে জীবন যাপন করতে পারে, কতটা হো হো করে থাকতে পারে, এইটা তিনি আমাকে শিখিয়েছেন। ফলে অনেক সংকীর্ণতা থেকে, যেখানে আমার আগে মন খারাপ লাগতো, আগে রাগ হতো, আগে কষ্ট হতো, আগে ঈর্ষাও হতো, সেখান থেকে তিনি আমাকে তুলে নিয়ে এসেছেন। ফলে এই কতগুলো ব্যাপারে রাগ এখন আর হয় না, কতগুলো ব্যাপারে ঈর্ষা সেগুলো আমার হয় না, বা হলেও সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে নজরুল এসে আমার সামনে দাঁড়ান। এবং আমি ভাবি যে এইখানে ওই মানুষটাকে এই কারণে ঈর্ষা করা মানে হচ্ছে আমি নিজেকে কষ্ট দিচ্ছি। ঈর্ষার তো একটা কষ্ট আছে, তাই সেই জ্বালায় সে নিজেই জ্বলে পুড়ে মরে। হ্যাঁ, অক্ষমের ঈর্ষার থেকে সব থেকে বড় যন্ত্রণা হয় না, আমি সেই যন্ত্রণাটা কেন দেবো নিজেকে? আমি তার মানে নিজেকে কষ্টই দিচ্ছি, সেই মানুষটার তো কোনো ক্ষতি হচ্ছে না। আমি আপনাকে ধরুন ঈর্ষা করছি, আপনি আমার থেকে কোনো একটা কিছুতে সুপিরিয়ার বলে, ঠিক আছে? তাতে আপনার কিছু ক্ষতি হলো না, আমার ক্ষতি হলো, কারণ আমি খইতে থাকলাম। এইখান থেকে নজরুল আমাকে কিন্তু পার করে দিয়েছেন।

0: এই ভেতরটা প্রসারিত হলে যে কত ভালো হাওয়া ঢুকতে পারে, জল ঢুকতে পারে, এটা
1: সেই উত্তরণের পথ,
0: সেই উত্তরণের পথটা তিনি আমায় দেখিয়েছিলেন। এবং আমি দেখেছি যে কোনো সংকীর্ণতা আমাকে ধরলেই সঙ্গে সঙ্গে এসে তিনি হাতটা ধরেন। এটা কিভাবে ধরেন আমি জানি না, আমার কাছে একটা আশীর্বাদ।
1: খুব সুন্দর বললেন। আর একটা প্রসঙ্গে যাব, আপনার শিবুদার প্রসঙ্গ। আপনি মোটামুটি হেন কোনো জিনিস নেই জানিয়ে লেখেন না, কারণ এই মুহূর্তে সবাই যেখানে গা বাঁচিয়ে চলে, পিঠ বাঁচিয়ে চলে, সেটা আপনি শিবুদার মুখ দিয়ে বলে দেন। হুমকি বা এরকম কিছু কটূক্তি একটু বলুন না আমাদের।
0: সেটা পুলিশের কাছ থেকেও এসছে ঠাড়ে ঠোড়ে, যে
1: মানে আপনাকে পুলিশ,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশও ফোন করেছে, ফোন করে বলছে, এবার বলছে যে আপনি তো সাহিত্যিক জানি, সরাসরি লিখছেন না, আইন বাঁচিয়ে কোর্টে হয়তো আপনি পার পেয়ে যাবেন, কিন্তু এটা করবেন না, আমাদেরও তো অনেক কিছু নজর দিতে হয়, এটা আপনাকে ব্যক্তিগতভাবে বলছি, হ্যাঁ এইরকম পোস্ট না করলেই ভালো হয়, হেসেছি আর কি। তাছাড়া ধরুন রাজনৈতিক দলের কখনো প্রলোভন এসছে, ওই যে বললাম যে আমি এমন একটা মানুষকে বন্ধু করে ফেলেছি, আমি যদি এখন যে আমি একটুখানি এই সুযোগ পাবো, আমি অমুক একটা কিছু পাবো বলে, আমি একটা অমুক পুরস্কার, আমি একটা অনুষ্ঠানে ডাক পাবো বলে, আমি যদি তাকে একটু তোষামত করি, আমি জানি একটুখানি আমি তোষামত করলে আমি অমুকটা পেতে পারি, কিন্তু আমার নজরুল সেনকে ছেড়ে চলে যাবেন, আমি অত বড় পুরস্কারটা কিন্তু স্যাক্রিফাইস করতে রাজি নই। আমার যে যুব একাডেমি যখন পেয়েছিলাম 50,000 টাকা, একটা স্মারক পেয়েছিলাম, ওই স্মারকটা আমার মাথার পিছনে এখনটা রাখা থাকতো, মাঝে মাঝে দেখতাম, খুব ভালো লাগতো। একদিন লিখছি, ঠাস করে একটা শব্দ হল, পিছনে তাকালাম, দেখলাম কোনো কারণে ঘুণ লেগে স্মারকটা পড়ে গেছে, দুটো টুকরো হয়ে গেছে, তাকিয়ে আছি। তারপর ভাবছি যে আলটিমেটলি এটা একটা কাঠের টুকরো ছাড়া আর কিছু না, কিচ্ছু না, আমার মারও মনে নেই, আমার স্ত্রীরও মনে নেই, ইনফ্যাক্ট ওটা যে এতদিন ওখানে রাখা ছিল এটা আমারও মনে নেই, তাহলে পুরস্কারের গুরুত্ব হচ্ছে এই, আর ওই 50,000 টাকা কবে খরচ হয়ে গেছে, তাহলে এটা মোদ্দা কথা নয়। কিন্তু যে মানুষটাকে আমি 2016 সালে পেয়েছিলাম, যে মানুষটা 26 সালেও আমার হাত ধরে রয়েছে, আমি এত বড় পুরস্কারটাকে ছেড়ে দিতে রাজি নই, ওই একটা ওই পুরস্কারের জন্য। আমি কথাশিল্পী, আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই যে আমি সরাসরি নামকরণ করে, এবং আমার কাজও নয় সেটা। এবং সবথেকে বড় কথা, শিবুদার মাধ্যম দিয়ে ওইভাবে রসের মাধ্যমে বলে বলেই মানুষকে পেনিট্রেট করে। আমি যদি সরাসরি কারোর নাম দিয়ে বা সরাসরি ঘটনাকে বলতাম, তাহলে ওটা রিপোর্টার্স হতো। রিপোর্ট মানুষ সকালবেলা পড়ে বিকেলবেলা মনে রাখে না, সাহিত্য মানুষ আজকে পড়লে 10 বছর পরেও মনে রাখে। তার ফলে ইতিহাস কিন্তু যদি পড়তে চান, আপনাকে সেই সময় সাহিত্য পড়তে হবে, সেই সময় ইতিহাস বই নয়। ঠিক সেই কারণে শিবুদার যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু আজ থেকে 5 বছর পরেও রেলিভেন্ট থাকবে, ইস্যুটা শেষ হয়ে গেল, এবং সেটাই আমার কাজ কথা সাহিত্যিক হিসাবে। যার ফলে কিছু জায়গা থেকে বঞ্চিত হলেও আমার কিছু এসে যায় না, আমার কাছে যেটা সঠিক আমি সেটা বলি, আমার কাছে যেটা বেঠিক আমি সেটা বলি।
1: আর এই শিবুদার প্রসঙ্গ নিয়েই আর একটা প্রশ্নে ঢুকছি, সেটা হচ্ছে আপনাকে কোনো হাউস তৈরি করেনি, আপনি পাঠকদের অপূর্ব ভালোবাসা পেয়েছেন, প্রচুর অকুণ্ঠ ভালোবাসা যাকে বলে। আমরা এমন সময় একটা দাঁড়িয়ে আছি যে সোশ্যাল মিডিয়ারও একটা রূপ দেখছি, আপনি তো প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তো 5-6 বছর আগে সোশ্যাল মিডিয়া আর এই এখনকার লেখালেখির ক্ষেত্রে কি তফাত দেখছেন, মানে কিরকম পরিবর্তন? আপনি তো খুব ভালো বলতে পারবেন, কারণ ভীষণ অ্যাক্টিভ, প্রচুর ফলোয়ার্স আপনার
0: সোশ্যাল মিডিয়ার। দেখুন, এই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আশীর্বাদও অভিশাপও। ইউরেনিয়াম দিয়ে আমি পাওয়ার প্ল্যান্ট তৈরি করব নাকি নিউক্লিয়ার বোম তৈরি করব, সেটা আমার উপরে নির্ভর করছে। সোশ্যাল মিডিয়া সত্যি কথা যে আজ থেকে 5-10 বছর আগে সোশ্যাল মিডিয়ার এতটা বড় ভূমিকা ছিল না, এবং যার ফলে কিছু সে অর্থে হাউজের, মিডিয়া হাউজের একটা মৌরসি পাট্টা ছিল যে আমরা লেখক তৈরি করছি, এবং সেই মৌরসি পাট্টা ব্যাপারটা ভেঙে গেছে। আজকে আপনার একটা বই বেরিয়েলো, আপনার কবে কোন পত্রিকা সেই বইয়ের রিভিউ করবে, তবে 4টি বিক্রি হবে, কিচ্ছু এসে যায় না। আপনি, আপনার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, আপনার সেই ঘটনাটা কোন মিডিয়া কভার করলো কি করলো না, কিচ্ছু এসে যায় না। আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনি যদি মানে সেটার মধ্যে যদি মেরিট থাকে, ছড়িয়ে পড়বার মতো আর যদি মেটেরিয়াল থাকে, তাহলে আপনি ফেসবুকে লাইভ করুন বা রেকর্ডিং করে ছেড়ে দিন, সেটা হুড় হুড় করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ মৌরসি পাট্টা ব্যাপারটা, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু ভেঙে গেছে। কিন্তু যা হয়, এটা যেমন আশীর্বাদের দিক, প্রচুর লেখক তৈরি হচ্ছেন, কবি তৈরি হচ্ছেন, লেখক তৈরি হচ্ছেন, অজস্র তৈরি হচ্ছেন, এবং তার মধ্যে স্বাভাবিকভাবে অজস্র তৈরি হলে অজস্র খারাপই তৈরি হয়, কারণ যে কোনো কিছু বেশি তৈরি হলে সেটা খারাপই বেশি তৈরি হয়, কারণ চিরকালই দুঃখ এক সাগর, সুখ এক চামচ, তেমনি ভালো এক চামচ, সুখ খারাপ এক সাগর, ঠিক আছে। প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে গেল, কাজী নজরুল ইসলাম যখন গান লিখছেন, প্রচুর গান লিখেছেন, প্রচুর, তো একদিন শৈলজানন্দ মুখোপাধ্যায় তার বাল্যবন্ধু তাকে বলছে যে নুরু তুই এত লিখছিস কেন, এত লিখছিস, এতে তো তোর লেখা

0: খারাপ হবে, মান খারাপ হবে, অসাধারণ উত্তর দিয়েছিলেন নজরুল। তিনি বলেছিলেন, দেখো একটা ফুল গাছ সে কিন্তু হিসেব করে ফুল ফোটায় না, যে আমি 10টা ফুল ফোটাবো তার মধ্যে 4টে ফুল ঠাকুরের পায়ে যাবে আর 6টা ফুল দিয়ে মালা তৈরি হবে, এইভাবে ফুল গাছ ফুল ফোটায় না। আমি ফুল ফোটাবো নিজের আনন্দে প্রচুর, তার মধ্যে কিছু মাটিতে পড়ে নষ্ট হবে, কিছু ঠাকুরের পায়ে যাবে, কিছু মালা তৈরি হবে, কিন্তু আমি হিসেব করে ফোটাই তাহলে কোনোটাই হবে না। তো আমি লিখছি 100টা লিখছি, তার মধ্যে কিছু পড়ে নষ্ট হবে আর যেগুলো কিছু ঠাকুরের পায়ে যাবে, মোদ্দা কথা হচ্ছে যেগুলো কাজের কাজে লাগবে। তেমনি এই যে অজস্র লেখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তার মধ্যে প্রচুর মাটিতে পড়ে যাচ্ছে, অর্থাৎ কালের নিয়মে আগে হারাতো এখন স্ক্রোলের নিয়মে হারিয়ে যাচ্ছে, আর কিছু লেখা যেগুলো ভালো সেগুলো আমাদের মনে থাকছে। তেমনিভাবে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে অনেকে লেখকও তৈরি হয়ে যাচ্ছে এবং তাদের লেখা যথেষ্ট ভালো মেরিট রয়েছে, তাদের বই প্রকাশ হচ্ছে, সেই বই প্রচুর বিক্রি হচ্ছে, আবার প্রচুর ছাইভস্য লেখা হচ্ছে, সেগুলো হারিয়ে যাচ্ছে। ট্রোল সংস্কৃতি যেটা আমাদের এখন এসছে, ট্রোল কালচার, এটা আমাদের ভেতরে ছিল এতদিন, একে অপরকে ঈর্ষা আমাদের করাটা এটা আমাদের স্বতঃস্ফূর্ত একটা প্রবৃত্তি, এখন একটা সুযোগ পেয়েছি, আমাকে খবরের কাগজে কাউকে ট্রোল করতে দেওয়া হতো না, এখন আমার একটা নিজস্ব একটা মিডিয়া পেয়েছি, আমার যাকে সকালবেলাতেই মনে হলো আজকে একে আক্রমণ করি, একে দুম করে যা খুশি বলে দিতে পারি, দিলাম গালিগালাজ করে। তো এই ট্রোল সংস্কৃতি, এটা হচ্ছে ওই মানে নিউক্লিয়ার বম তৈরি করা, আবার পাওয়ার প্ল্যান্টও তৈরি হচ্ছে সেই ইউরেনিয়াম দিয়ে, বললাম না যে এই সমস্ত ভালো লেখাও তৈরি হচ্ছে, ফলে সব দিকই আছে, ভালো আছে খারাপও আছে, যে যেমন ভাবে নিচ্ছেন এটাকে।
1: আপনার লেখনী জীবনে কোনো অবাক করা অভিজ্ঞতার বা খারাপ বা ভালো বা মনে রাখার মতো একটা যদি, অনেক আছে, একটা যদি শেয়ার করেন, যা শুনলাম সবই অভিজ্ঞতা প্রচুর।
0: এইটা সত্যি সত্যি যেটা ভালো অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার যখন আমি রাষ্ট্রপতি ভবনে রয়েছি, ওই তখন একদিন আমাদের একটা মিটিং ঠিক হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের একটা সাক্ষাৎকার হবে, ঠিক আছে, বাঙালি লেখক হিসেবে আমি ডাক পেয়েছিলাম, 2016 সালের ঘটনা। তো আমরা চারজন ছিলাম, আমি ছিলাম বাংলার সাহিত্যিক হিসেবে, বড়ো একজন সাহিত্যিক ছিলেন, জয়শ্রী বড়ো আমার খুব ভালো বন্ধু, আরেকজন ছিলেন নাটককার, ও সম্ভবত গুজরাটের, আরেকজন ছিলেন স্কাল্পটার, হ্যাঁ, ও মগধের। তো চারজনে আমরা গেছি মোদিজির সঙ্গে দেখা করতে, তিনি এসছেন, এসে সবার সঙ্গে পরিচয় করছেন, কথা বলছেন, কি কাজ করেছো তমুক তমুক হেন তেন। আমি বলছি যে আমি বাংলা থেকে এসছি। হ্যাঁ, বাঙ্গাল সে আয় হ্যাঁ বলে হাতটা বাড়ালো, হাতটা ধরে উড়ে, বাবারে সে যে করমর্দনে আমার মনে হলো প্রত্যেকটা আঙুল আমার গুঁড়িয়ে গেল, এত গায়ে জোর মানুষটির, এবং জানি না বাংলা থেকে এসছি শোনবার পরেই কিনা, আমার দেড় দিন আঙুলগুলোতে পুরো ব্যথা ছিল। তারপর জিজ্ঞেস করলেন কেমন লেখাটা কি হচ্ছে, এবং সে তখন আমাদের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, যেটা আমার জীবনের একটা অন্যতম স্মরণীয় ঘটনা। ক্যাবিনেট মিটিংয়ে আমরা বসেছি, মিটিং করছি, এবং রাষ্ট্রপতি ভবনে দুটো ক্যাবিনেট রুম আছে, একটা হচ্ছে পুরনো ক্যাবিনেট রুম, সেটাতে না গোটা দেওয়াল সিলিং সবটাতে চামড়ায় তৈরি পুরো পৃথিবীর ম্যাপ, অসাধারণ রুমটা কাঠের পুরো, সেখানে আমরা আমাদের বই উপহার দিচ্ছি তাকে, এটার একটা সেশন ছিল, টেবিল বিশাল বড়, এবং সেখানে ভারতের যারা সামরিক বাহিনীর যারা একদম টপ লেভেলে রয়েছেন তারাও এসছেন, আমাদের সেদিনকে ফেলিসিটেট করা হবে, একদম ক্রিম যারা, মানে ভারতের ক্রিম যারা, সেদিনকে উপরাষ্ট্রপতি এসছেন, হামিদ আনসারি সাহেব ছিলেন, ঠিক আছে, উপরাষ্ট্রপতি। আমি আমার ডানাওয়ালা মানুষ বইটা আমি প্রণববাবুকে গিয়ে এরমভাবে দিয়েছি, তো উনি পাতা উল্টা, আপনারা জানেন বোধ হয় উনি অসম্ভব পণ্ডিত মানুষ ছিলেন, অসম্ভব পড়ুয়া মানুষ ছিলেন,
1: একদম।
0: এবারে উনি এরমভাবে বসে পাতা উল্টাচ্ছেন, এবারে আমরা, আমাদের কাজ ছিল হচ্ছে আমরা এই যে 16 দিন রাষ্ট্রপতি ভবনে কাটালাম, কেমন আমাদের অভিজ্ঞতা হলো, অসাধারণ, সেটা নিয়ে আলাদা কখনো পরে আলোচনা হবে। তো আমরা বলছি এবং পাশে একজন আমার গুজরাটি বন্ধু, তিনি তার অভিজ্ঞতাটা বলছেন, আমি দেখছি উনি, আমার কাছে ছবিটাও রয়েছে, উনি এরম প্রথম পাতাটা পড়লেন, তারপর সেকেন্ড পাতাটা পড়লেন, একটু জীবনের বর্ণনা, আমার জীবনের প্রথম উপন্যাস, আমি তো টারে টারে দেখছি যে পড়ছেন পড়ছেন উনি পড়ছেন। তো তারপরে উনি হঠাৎ, সবাই যখন ওই পাঠটা হয়ে যাওয়ার পরে সবাই যখন ক্ল্যাপ দিচ্ছে, উনি চমকে উঠে বলছে যে সরি, একটা ভালো বাংলা বই পড়তে পড়তে আমার খেয়াল ছিল না যে আমি মিটিংয়ে আছি। এই যে একটা ভালো বাংলা বই পড়তে পড়তে আমার খেয়াল ছিল না আমি একটি মিটিংয়ে আছি, এটা আমার কাছে জীবনে একটা মস্ত বড় প্রাপ্তি কিন্তু। হ্যাঁ, এবং মানে এইক্ষুনি মনে পড়লো, এবার মজার গল্প তো অনেকেই রয়েছে, অনেক কোনো শেষ নেই, কিন্তু এটা একটা খুব স্মরণীয় যে মাননীয় রাষ্ট্রপতি তিনি আমার বইটা

0: পড়ছেন এবং পড়তে পড়তে তিনি ডুবে যাচ্ছেন,
1: সময়
0: ভুলে যাচ্ছেন, এবং তিনি এই কথাটা বলছেন যে আমি ভুলে গেছিলাম যে আমি একটা মিটিং আছে। আমার কাছে একটা খুব বড় স্মরণীয় ঘটনা এবং তার সঙ্গে মানে অবাককাণ্ড, হামিদ আনসারী সাহেব তিনি আমাদেরকে তার বাড়িতে ডেকেছিলেন। তার বাড়িতে তার যে লাইব্রেরিটা অসাধারণ একটা লাইব্রেরি ছিল, সেখানে গিয়ে এই লর্ড কার্জনের যে বাংলা ভাগ হচ্ছে তার যে অরিজিনাল কপি সেটা হাতে নিয়ে আমি দেখেছি। হ্যাঁ, তার হ্যাঁ সে অসাধারণ
1: অসাধারণ
0: অভিজ্ঞতা, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। তো এইটা একটা দারুণ, এবং আমাকে আমি যদি ওই চাকরি করতাম 10টা 5টা তাহলে আর আমার এই জগৎটা আর দেখা হতো না। হ্যাঁ, তো যাই হোক, মানে ঠেলে ঠুলে জীবন আমাকে অন্যদিকে নিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার শ্রেষ্ঠ পথটাতেই নিয়ে গেছে।
1: আচ্ছা, একদম শেষ প্রান্তে আছে ইন্টারভিউর, মোটামুটি সারাদিন কাটিয়ে দেওয়া যাবে গল্প, একটা র্যাপিড ফায়ার দিয়ে শেষ করব। পছন্দের 3 পুরুষ চরিত্র আপনার লেখা?
0: আমার লেখা পছন্দের 3 পুরুষ অবশ্যই নজরুল ইসলাম এক নম্বরে আসবেন, রবীন্দ্রনাথ তারপরে আসবেন, অবশ্যই আসবেন।
1: আপনার লেখা?
0: আমি তো অবশ্যই কে বাজায় বাসি যখন লিখছি, রবীন্দ্রনাথ একটা বড় অংশ জুড়ে ওখানেই রয়েছেন। হ্যাঁ, আমার লেখার মধ্যে ডানাওয়ালা মানুষের চন্দ্রশেখর বলে যে চরিত্রটি আমার রয়েছে, সেটা আমার একটা ড্রিম ক্যারেক্টার। এই 3 জনকে আমার খুব প্রিয় মানুষ আর কি।
1: আর 3 নারী চরিত্র আপনার লেখা?
0: 3 নারী চরিত্র আমার লেখার মধ্যে আবারও বলি কে বাজায় বাসি নার্গিস চরিত্র আমার অসম্ভব প্রিয়। দ্বিতীয় আবার একটা চরিত্র বলবো, সেটাও কে বাজায় বাসিতে, ফজিলুতুন্নেসা, যে একমাত্র নজরুলকে প্রত্যাখ্যান করেছিলেন। নজরুলের প্রেমকে কেউ প্রত্যাখ্যান করতে পারেনি উনি, এবং উনি প্রথম মুসলিম বাঙালি গণিতজ্ঞ যিনি বিদেশে গেছিলেন পড়াশোনা করতে, ওই রক্ষণশীল ফ্যামিলির অসাধারণ চরিত্র, আমি লিখতে গিয়ে মুগ্ধ হয়ে গেছিলাম। তৃতীয় একটি উপন্যাসের কথা বলি, রূপনগরের পিশাচিনী বলে আমি একটা উপন্যাস লিখেছিলাম, ওটা একটা ইরোটিকা নো ডাউট, কিন্তু সেখানে রূপসা বলে যে প্রোটাগনিস্ট যে মেয়েটি, সে চরিত্রটিকে আমি বড় অন্তর দিয়ে তৈরি করেছিলাম। সে একজন গণিকা সে অর্থে, কিন্তু তার যন্ত্রণাটাকে আমি অনুভব করেছিলাম, তাকে আমি ভালোবাসি একদম সত্যি কথা বলতে, এবং তাকে আমি ভুলতে পারিনি। তার যে যন্ত্রণা, তার যে কষ্ট আমার মনে রয়ে গেছে এত বছর পরেও, আমার প্রিয় চরিত্র।
1: পছন্দের বাংলা সাহিত্যের সাহিত্যিক এবং বিশ্ব সাহিত্যের একজন সাহিত্যিক?
0: পছন্দের একা একজন সাহিত্যিক বলা খুব কঠিন, কিন্তু আমার আমি ছোট গল্প আমার ব্যক্তিগতভাবে অসম্ভব প্রিয়। আমি অন্তত আমাকে 2-3 জনের নাম বলতে বলা হোক, সাদাত হাসান মান্টো আমার অসম্ভব প্রিয়, মতি নন্দী আমার অসম্ভব প্রিয়, এবং যতীন্দ্র নন্দী আমার অত্যন্ত প্রিয়। এই 3 জন আমার অত্যন্ত প্রিয় ছোট গল্পকার, এবং আমি সাহিত্যিকের মধ্যে ছোট গল্পকারের নামই উল্লেখ করলাম।
1: আর বিশ্ব সাহিত্য যদি বলি?
0: বিশ্ব সাহিত্যে যদি বলেন, জ্যাক লন্ডন আমাকে লেখালেখিতে প্রথম উদ্বুদ্ধ করেছিলেন। জ্যাক লন্ডন অসম্ভব প্রিয়, লিও তলস্তয় অত্যন্ত প্রিয়, দস্তয়েভস্কি অত্যন্ত প্রিয়।
1: কোন জনারটা আপনি এখনো ছন্নি বা লিখতে চান?
0: খেলাধুলো নিয়ে আমি কখনো কোনো লেখা লিখিনি, মনে হয় না পেরে উঠবো, জানি না
1: কেন
0: আর জানি না। আর দ্বিতীয় হচ্ছে আমি যেটাকে বলে হচ্ছে ওই সাইফাই কল্পবিজ্ঞান, এটা নিয়ে আমি কখনো লিখিনি, কখনো লিখবো হয়তো, ইচ্ছা আছে।
1: লেখা শেষ করে কোনোদিন কেঁদেছেন?
0: হ্যাঁ হ্যাঁ, বহুবার কেঁদেছি, বিশেষ করে উপন্যাসগুলো যখন শেষ হয়, একাধিক উপন্যাস, মানে আমার লেখার বেশিরভাগই, যে আমার পাঠকদের অনেক আপত্তি রয়েছে যে বিয়োগান্তক হয় কেন লেখাগুলো, কেন হয় জানি না, সেটা হচ্ছে একাধিক লেখাতে আমি খুব কেঁদেছি, এবং কে বাজায় বাসি লিখবার সময় তো কেঁদেছি বারংবার, এবং শেষ যখন লিখছি, আমি যখন শেষ লাইনটা লিখছি যে সবাই এসছে নজরুলের সঙ্গে দেখা করতে, প্রত্যেকের হাতে একটি করে শ্বেতপদ্ম, তখন আর আমি আর আমার মধ্যে নেই, কেঁদেই চলেছি। এটা একটা
1: কে বাজায় বাসি ছাড়া 3টে প্রিয় উপন্যাস?
0: হ্যাঁ, কে বাজায় বাসি ছাড়া 3টে প্রিয় উপন্যাস যদি বলেন, দগ্ধজাতক খুব প্রিয় উপন্যাস, আচ্ছা চাঁদের প্রেমিক যথেষ্ট ভালো প্রিয় উপন্যাস, বারুদ বসন্তের দিন, এই নামটা এখন মনে পড়ল, ওখানে এটা আমি লিবিয়ার গৃহযুদ্ধ নিয়ে লিখেছিলাম, সেখানে নাসরিন বলে যে চরিত্রটি, একটি কিশোরী মেয়ে, সত্যি ঘটনার উপরে বেশ করে লেখা, প্রায় 2 বছর ধরে লিখেছি, এ আমার অত্যন্ত প্রিয় উপন্যাস।
1: পড়া এবং লেখা ছাড়া আর প্রিয় কী শখ আছে?
0: ছোটবেলাতে ছবি আঁকতাম, ছবি এখন আর আঁকা হয় না, আমার স্ত্রী চিত্রশিল্পী, ছবি দেখতে খুব ভালোবাসি, থিয়েটারও একসময় করতাম, থিয়েটার ছেড়ে দিয়েছি, থিয়েটার দেখতে খুব ভালোবাসি, বই পড়া তো অবশ্যই রয়েছে, সিনেমা দেখতে খুব ভালোবাসি, এবং সত্যি কথা বলতে খুব একটা বিশ্ব সিনেমা দেখি না, ধুমধারাক্কা সিনেমা দেখতে খুব ভালোবাসি, যাকে বলে একদম টিপিক্যাল কমার্শিয়াল সিনেমা।
1: একদম, এরকম প্রচুর প্রশ্ন থাকবে আমাদের মনে, কিন্তু সময় যেহেতু একদম

0: মানুষের পথে। লেখকদের যখনই আমরা পাই, একটা প্রশ্ন আমরা বারবার করি, যারা লেখক হতে চান কিভাবে পড়বেন তারা?
1: দুভাবে পড়া হয়। প্রথম হচ্ছে এই ছোটবেলা থেকে যে পড়াটা, সেটা কোনো বাজবিচার রাখা উচিত না, রাক্ষসের মতো পড়তে হবে, মানে যা পাবো এরমভাবে মাটি থেকে তুললাম, সে কাঁকড় উঠলো না, ঘাস উঠলো না, কি ময়লা উঠলো, কিচ্ছু না, এরমভাবে গোগ্রাসে গিলতে হবে, কারণ কিচ্ছু ফেলা যায় না। আমি ক্লাস টেনে একই সঙ্গে শ্রী স্বপন কুমারও পড়ছি, তখন পাওয়া যেত সেই স্বপন কুমারও পড়ছি, ননটে ফন্টে তখনও পড়ছি, আবার ওদিকে টেনের সময় থেকেই আমার ফিলোসফি পড়া শুরু হয়ে গেছিলো, মনস্তত্ব ফ্রয়েড আমি ইলেভেন থেকে পড়ছি, ইয়ং, ফ্রয়েড, অ্যাডলার এগুলো পড়ছি, আবার ওদিকে পাভলভ পড়ছি, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমি আবার ইস্পাত পড়ছি, মা পড়ছি, মানে একই সঙ্গে বাড়িতে যেহেতু প্রচুর ওই বেদ উপনিষদের বই রয়েছে সেগুলো পড়ছি, কিচ্ছু ফেলা যায়নি, একসঙ্গে সমস্ত গিলেছি। কিন্তু যখন লেখক হিসাবে আমি যখন কিছু একটা ভাবছি যে আমি এবারে কে বাজায় বাসি লিখব, কি আমি এবারে লিবিয়ার গৃহযুদ্ধ নিয়ে লিখব, তখন আমাকে পার্টিকুলার হতে হবে, এবং এই সাজানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মেথডিক্যাল, যে আমার এই লেখাটা তৈরি করবার জন্যে আমাকে এই এই এই এই লেভেলের পড়তে হবে, ঠিক আছে, আমাকে পুরো চার্ট তৈরি করে নিতে হবে। আমার নজরুলের একটা ডায়েরির পাতা আমি দেখেছিলাম, উনি যখন জেলখানায় রয়েছেন তখন তিনি লিখে রেখেছেন যে টলস্টয় পড়বো এই সময়, মার্কস পড়বো, এরমভাবে সব নোট করে রাখা, ঠিক আছে, ক্যাপিটাল এই সময় পড়বো, এই সময় পড়বো, ব্রাউনিং পড়বো এই সময়, মানে ওইখানে বসে বসে উনি নোট করছেন, এবং কিছু হয়তো লেখবার জন্যেই উনি কিন্তু নোট করছেন। ঠিক ওইভাবেই আমি যখন লেখক হিসাবে পড়তে যাব, তখন কিন্তু আমাকে একটু ফোকাস রাখতে হবে, অর্থাৎ গবেষণামূলক লিখতে গেলে আমাকে কী ধরনের বই পড়তে হবে, জীবনীমূলক বা যদি সাইফাই লিখতে চাই তাহলে আমাকে এই ধরনের বই পড়তে হবে, কিন্তু একদম বলবো যে একটা উদ্দেশ্য প্রণোদিত লেখা, আর হচ্ছে কিছু হচ্ছে আমার এমনি পুষ্টির জন্য, স্বাভাবিক পুষ্টি, মানে সাপ্লিমেন্ট, ভিটামিন সাপ্লিমেন্ট, সে অর্থে আমার কোনো রোগ সারাবে না কিন্তু আমাকে সুস্থ রাখবে, আনন্দ দেবে, সেটাই যে বই তোমার ভালো লাগে, যেটা আমার স্বতঃস্ফূর্তভাবে পড়তে ভালো লাগে। আমার যেমন যখন আমি কিচ্ছু পড়ি না তখন আমি হুমায়ুন আহমেদ পড়ি, আমার অসম্ভব প্রিয় একজন লেখক, হুমায়ুন আহমেদ পড়লে আমার মাথার জ্বর ছাড়িয়ে যায়, মনে হয় একটা ফুরফুরে জগতের মধ্যে রয়েছে, একদম তাই, ধুমধারাক্কা সিনেমার মতো, কোনো মাথায় চাপ নেই, কিচ্ছু নেই, ওর লেখা কিছু আছে যেগুলো খুব কঠিন সেগুলো নয়, হ্যাঁ, সে দেওয়াল, মধ্যাহ্ন এগুলো নয়, আমি একদম ধরুন হিমু পড়ছি, আমি মিসির আলিও পড়ি না ওই সময়, জটিল তো, একদম তো ধরুন শুভ্র পড়ছি, কি হিমু পড়ছি, কি নন্দিত নরকে পড়ছি, হ্যাঁ, এই ধরনের একদম হালকা মেজাজের উপন্যাসগুলো পড়লে মনটা একদম শান্তিতে ভরে যায়, এইভাবে এরকম দুভাবে ভাগ করে নিই।
0: আর এই ইন্টারভিউ নিতে নিতে আমাদের মনটাও শান্তিতে ভরে গেছে, কারণ এইটুকু সময়ের মধ্যে আপনি যা বললেন প্রত্যেকটা লাইন থেকেই আমি অন্তত শিখেছি এবং আমাদের অনেক শ্রোতাও শিখেছেন, শিখবেন, এবং আপনার ইন্টারভিউ, আপনার কথা আমাদের প্রচন্ড আনন্দ দিয়েছে, দিয়ে যাবে, আপনার লেখনীও আমাদের আনন্দ দিয়েছে, কখনো কাঁদিয়েছে, কখনো বিস্মিত করেছে। আপনাকে মৈত্রী পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এই রকম থাকুন, এত সুদর্শনী থাকুন, এত সুন্দর মানুষ থাকুন আপনি,
1: দেখ আমাদের এই মৈত্রী বজায় থাক, খুব ভালো লাগলো, সকলে খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন, নমস্কার।
2: শুনলেন নান্দনিক অনুষ্ঠান, আজকের অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল, কথোপকথনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ ছিল দ্বিতীয় তথা শেষ পর্ব, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান নান্দনিক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল, শহরের

0: ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী, সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবেন দোহার ব্যান্ড থেকে এই গানটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে এবারে শুনবেন ভূমি ব্যান্ড থেকে এই গানটি।

শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে এবারে শুনবেন ক্রস উইন্ডস ব্যান্ড থেকে এই গানটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে এবারে শুনবেন মহুল ব্যান্ড থেকে এই গানটি।

এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পর শুনবেন সংবাদ।

আজ কথায় গানে অনুষ্ঠানে শুনব বাংলার নদীকূলের ছন্দ, শ্রমিকের কণ্ঠে জাগা এক প্রাণবন্ত স্বর, পদ্মা মেঘনা যমুনার ঢেউয়ে ঢেউয়ে গাঁথা এমন এক গীত যাতে আছে কত সুখ দুঃখের কথা, বলছি সারি গানের কথা। সারি গান নিয়ে শুনব কিছু কথা, আর অবশ্যই গান, তার আগে চলুন শুনে নি একখানি সুন্দর গান।

হরহল শক্ত হাতে হরহল শক্ত হাতে ভয় কি নদীর সাথে, তুলবে না নৌকা ভীষণ ঝড়ে।

বাংলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় লোকসঙ্গীত হল সারি গান। এই গানের ইতিহাস বাংলার নদী, শ্রমজীবী মানুষ এবং সাংস্কৃতিক বিবর্তনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সারি গান নামটি এসেছে সারিবদ্ধ বা শ্রেণী থেকে। মাঝিরা যখন সারিবদ্ধভাবে বসে বৈঠা টানে বা শ্রমিকেরা দলবদ্ধভাবে কাজ করে, তখন এই গান পরিবেশিত হয় বলে এর নাম সারি গান। ব্যবসা বাণিজ্যের কাজে বা দূরের গন্তব্যে পৌঁছতে মাঝি মল্লাদদের যখন গৃহ সংসার ছেড়ে হাওর বা নদীপক্ষে দিনের পর দিন কাটাতে হতো, তখনই উদ্ভব হয়েছে এ ধরনের গান। দীর্ঘ শ্রমের ক্লান্তি দূর করার মুখ্য উদ্দেশ্য হল এই সারি গান। সারি গান নিয়ে শুনব আরও কিছু কথা, তার আগে চলুন শুনে নিই আরও একখানি গান।

ভাটিয়ালি গানের মতো শাড়ি গানের বিষয়বস্তুতেও কিন্তু আমরা দেখতে পাই লৌকিক প্রেম, পৌরাণিক রাধাকৃষ্ণের প্রণয় লীলা ও আধ্যাত্মিকতার কথা। ভাটি অঞ্চলে শাড়ি গান সবচেয়ে বেশি অনুষ্ঠিত হয় নৌকা বাইচকে কেন্দ্র করে, যা এখনও কিছু কিছু সময় দেখা যায়। জানা যায় আগে ভাটির প্রতিটি অঞ্চলে বর্ষাকালে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হতো, আর নৌকা বাইচকে কেন্দ্র করে পাড়া গ্রামে ধুম পড়ত শাড়ি গানের। বিশেষ করে শ্রাবণী পুজো অর্থাৎ মনসা পুজো এবং দুর্গা পুজোর বিসর্জনের সময় এই নির্দিষ্ট দিনগুলিতে নৌকা বাইচ ও শাড়ি গান ছিল একেবারে বাঁধা ধরা আয়োজন। শাড়ি গান আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক আর সম্মিলিত জীবনের জয়গান। প্রতিটি হেঁয়ো ডাকের মধ্যে লুকিয়ে আছে বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টা, আনন্দ আর বেদনার গল্প। সময় বলছে এবার কথায় গানে অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পালা। আজ আমরা শুনছিলাম শাড়ি গান নিয়ে কিছু কথা ও গান, আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানো

আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজ বিদায় নেব, কিন্তু যাওয়ার আগে রেখে যাব এই গানটি, নির্মলেন্দু চৌধুরীর।

এতক্ষণ শুনছিলেন কথায় গানে অনুষ্ঠান উপস্থাপনায় পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, একটু পর শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী। দেশ বিদেশের খবর, বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনাম, নতুন দিল্লিতে ভারত সফররত ইন্দোনেশীয় বিদেশমন্ত্রীর সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা।
1: দেশের 36তম রাজ্য হিসেবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামীকাল স্বাক্ষরিত হবে সমঝোতা পত্র।
0: রাস্তায় ময়লা ফেলা ও নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা, জানালেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
1: ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা কমব্যাট হেলিকপ্টার পাইলট মেজর অভিলাষা বারাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত, অভিনন্দন প্রধানমন্ত্রী।
0: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের উদযাপন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে নাগরিকদের প্রতি আহ্বান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের সূচনা।
0: চেরনোবিলে পরমাণু কেন্দ্রে আঘাত হেনেছে রুশ ড্রোন, তবে বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই, জানালো ইউক্রেন।
1: ইসরায়েলকে ছাড়া স্বাধীনভাবে সিদ্ধান্ত নিন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি বার্তা ইরানের।
0: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে 8 উইকেটে 564 রান তুলে দান ছাড়ল ভারত। দিনের শেষে 5 উইকেট হারিয়ে 113 রান আফগানিস্তানের।
1: আকাশবাণী 90 বছর পূর্তি উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে কলকাতায় ওয়াকাথনের আয়োজন।
0: আসি বিস্তারিত খবরে। আজ প্রথমেই দেশের খবর। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতার পরিসর বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে তিনি আজ দুদেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নোর সঙ্গে

0: যৌথভাবে পৌরোহিত্য করেন। চার বছর পরে এই বৈঠক হল। এই সময়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ড. জয়শঙ্কর মনে করেন। গত বছর দুদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উদযাপন করেছে বলেও ড. জয়শঙ্কর উল্লেখ করেছেন।
1: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you, covering the full spectrum of our bilateral cooperation, from political to defense and security, maritime trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation.
2: কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছরে ভারতকে সুযোগ, উদ্ভাবন এবং আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা উচ্চাকাঙ্ক্ষী দেশে পরিণত করেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ডক্টর সিং বলেন, প্রশাসনিক সংস্কার, প্রযুক্তির গণতন্ত্রীকরণ এবং নাগরিক কেন্দ্রিক নীতিগুলি দেশের মানুষের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিকে মৌলিকভাবে পরিবর্তন করেছে। তিনি বলেছেন, বর্তমানে প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভারতের মহাকাশ অর্থনীতি আগামী 7 থেকে 8 বছর মধ্যে বেড়ে প্রায় 45 বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
0: পশ্চিমবঙ্গ দেশের 36তম রাজ্য হিসেবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যোগ দিতে চলেছে। আগামীকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ন্যাশনাল হেলথ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকার এই সংক্রান্ত সমঝোতাপত্রে স্বাক্ষর করবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় যোগ্য পরিবারগুলি প্রতি বছর হাসপাতালে ভর্তিসহ চিকিৎসার জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবে।
2: পশ্চিমবঙ্গের পুর নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, রাস্তায় ময়লা ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই ধরনের আইন ভঙ্গের ক্ষেত্রে জরিমানা করা হবে বলে ঘোষণা করেন তিনি।
3: 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। সেরকমই রাস্তায় পার্কিং, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন, ফাইন হবে। শুধু লিগাল পার্কিং হবে উইথ স্লিপ। 1 মাস বাদে 1 জুলাই থেকে কোনো স্লিপ থাকবে না, অটোমেটেড মেশিন করে দেবো, যাতে কোনো রকম রেভিনিউ লিকেজ না হয়। সেটা এই সরকার প্রথম দিন থেকে দেখছে।
2: একই সঙ্গে উত্তরবঙ্গের 5টি গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিককে নিয়ে হিমালয়ান হিল সিটি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। রবিবার উত্তর কন্যা আধিকারিকদের সঙ্গে একাধিক প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন তিনি। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, মহিলা ও শিশুদের সুরক্ষা, কল্যাণমূলক কর্মসূচি এবং পরিষেবা প্রদানের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা। শিলিগুড়ি পুর নিগম সহ উত্তরবঙ্গের বিভিন্ন পুর এলাকার বর্ষাকালীন প্রস্তুতি, জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। মন্ত্রী বলেছেন, উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন, নগর পরিকাঠামো, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নাগরিক সুবিধার সমন্বয়ে এই শহরগুলিকে আরও উন্নত করে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়াও বৈঠকে রাস্তা পার্কিং ব্যবস্থার উন্নয়ন, ডাম্পিং গ্রাউন্ড সংক্রান্ত সমস্যা, ডিজিটাল বিজ্ঞাপন নীতি, বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী।
0: নতুন রুট পাচ্ছে কলকাতা মেট্রো। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন একটি মেট্রো করিডোরের জন্য প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ও ট্রাফিক সমীক্ষার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মেট্রো রেলের 2026-27 সালের সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই প্রকল্প। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রায় 7 কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন মেট্রো করিডোরটি কলকাতা টার্মিনাল থেকে ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল এবং সল্টলেকের 6 নম্বর আইল্যান্ড হয়ে করুণাময়ী পর্যন্ত যাবে। এই সমীক্ষার জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক সমীক্ষায় প্রকল্পটির প্রযুক্তিগত সম্ভাব্যতা, যাত্রী চাহিদা এবং পরিচালনাগত কার্যকারিতা খতিয়ে দেখা হবে। সমীক্ষার রিপোর্ট সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
2: পশ্চিমবঙ্গের অরক্ষিত আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার এবং বর্ডার আউটপোস্ট তৈরির জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত 100 একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপি কর্মীদের নিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, এর মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর বা

0: স্নেককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য থেকে এখনও পর্যন্ত 4,800 জন বেআইনি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টার এখনও পর্যন্ত 836 জন রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
1: সিএর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগরের নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, 15-17 জুন রাজ্যের সব ব্লকে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এই শিবির থেকে সাধারণ মানুষ রাজ্যে চালু থাকা অন্নপূর্ণা ভান্ডার, জি রামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানার পাশাপাশি সেখানে নাম নথিভুক্ত করতে পারবে। এই শিবির থেকে তাদের সম্পূর্ণ সহযোগিতা করা হবে।
0: সরকার এবং দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আগামীকাল সকালে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। রাজ্যে এই প্রকল্প চালু হওয়া তিনি মৌ স্বাক্ষর করবেন। এই প্রকল্প চালু হলে রাজ্যে 1,46,00,000 পরিবার সুবিধা পাবে বলে মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন। এছাড়া মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনাবাদে জব কার্ড পাওয়া বাকি জেলার 65% মানুষকে নিয়ে জি রামজি প্রকল্পে রাজ্যে 125 দিনের কাজ শুরু করার বিষয়েও পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বন্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তার কলকাতায় ফেরার কথা।
2: আগামীকাল দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের শরিকদেরও বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে যোগ দিতে সাংসদ অভিষেক ব্যানার্জি দিল্লিতে পৌঁছেছেন। বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে বিরোধী ইন্ডিয়া জোটের অবস্থান কী হবে, লড়াই সংগ্রামের রূপরেখা কী হবে, বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ডিএমকে ছাড়া ইন্ডিয়া জোটের অন্য শরিক দলগুলি বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে।
0: পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন। আগামী 20 জুন তিনি হুগলি তারকেশ্বরে প্রস্তাবিত অনুষ্ঠানে যোগ দেবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এরপর 21 জুন কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তাবিত বিশ্ব যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন। এই উপলক্ষে 19 তারিখে রাজ্য সরকারের তরফে হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
2: মেজর অভিলাষা বারাগ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্টনিও গুতেরেস তার হাতে এই পুরস্কার তুলে দেন। মেজর বারাগকে একজন পথপ্রদর্শক রোল মডেল হিসেবে উল্লেখ করে গুতেরেস বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে মহিলা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চাহিদা যাতে যথাযথভাবে প্রতিফলিত হয় তা নিশ্চিত করতে মেজর বারাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুরস্কারে ভূষিত হওয়ার জন্য মেজর বারাককে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই সম্মান মেজর বারাকের অসাধারণ সেবার স্বীকৃতি তো বটেই, একই সঙ্গে এটি রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ভারতের দীর্ঘদিনের অবদানেরও স্বীকৃতি। তিনি বলেন, যারা দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগ করতে চায়, মেজর বারাকের এই সাফল্য তেমন অসংখ্য তরুণ তরুণী বিশেষ করে দেশের কন্যা সন্তানদের কাছে অনুপ্রেরণা। বর্তমানে মেজর বারাক ইউনাইটেড নেশন পিসকিপিং মিশন ইন লেবাননে এনগেজমেন্ট টিম কমান্ডার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজর বারাক ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা কমব্যাট হেলিকপ্টার পাইলটও। এর আগে 2019 সালে সুমন গাওয়ানি এবং 2023 সালে রাধিকা সেন এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছিলেন। তাদের পর মেজর বারাক তৃতীয় ভারতীয় আধিকারিক হিসেবে এই সম্মান অর্জন করলেন।
0: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 7 জুন রাষ্ট্রসংঘের খাদ্য কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সুস্থ আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান। একটি প্রতিবেদন।
3: নিরাপদ খাদ্য সুস্বাস্থ্য ও সুস্থ জীবনের অন্যতম ভিত্তি। খাদ্য

0: উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও পরিবেশন প্রতিটি ধাপেই খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বে প্রায় 60 কোটি মানুষ অপুষ্টির শিকার, এর মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই বিষয়ে বলেন, খাদ্য সুরক্ষার জন্য গৃহীত প্রকল্পগুলি যাতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছয় সেদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
1: খাদ্য দপ্তরের পক্ষ থেকে খাদ্য সাথী, মিড ডে মিল, খাদ্য সংরক্ষণ সবগুলো সম্পর্কে সরকারি পরিকল্পনা এবং বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, সেগুলির ব্যবহার সুনিশ্চিত করে প্রত্যেকটা মানুষ যাতে সুষম খাদ্য গ্রহণ করতে পারেন সে বিষয়ে সতর্ক থাকা উচিত।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলা তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI গতকাল চণ্ডীগড়, পাঁচকুড়া এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের 6টি জায়গায় অভিযান চালায়। এই ঘটনায় হরিয়ানা সরকারের 8টি দপ্তর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের 2টি দপ্তরে 661 কোটি টাকার জালিয়াতি ও সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। এক বিবৃতিতে CBI জানিয়েছে, অনিয়ম এবং অপরাধের অর্থ গ্রহণের বিষয়ে হরিয়ানা ক্যাডারের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ও তার নির্দেশকের বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়।
3: রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা, কলকাতার দর পৌঁছে গেল 968 টাকায়। পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। এর পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10.50 টাকা থেকে বেড়ে হয়েছে 385.50 টাকা, যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় অপরিবর্তিত থাকছে।
2: এবছর CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। CBSE-র পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে CBSE।
3: তেলুগু দেশম পার্টি TDP চলতি মাসের 18 তারিখ হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ এবং ভাষ্যম এডুকেশন ইনস্টিটিউশনসের চেয়ারম্যান ভাষ্যম রামাকৃষ্ণ এবং TDP-র সমাজ মাধ্যম শাখার প্রধান চিন্তা কায়লা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে 4টি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। জোট সঙ্গী জনসেনা পার্টিকে 1টি আসন দেওয়া হয়েছে। তারা লিঙ্গমানিনি রমেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।
2: উপভোক্তা বিষয়ক দপ্তরের ই চাকরিতে প্ল্যাটফর্ম জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026-এ রজত পুরস্কার পেয়েছে। প্রযুক্তির মাধ্যমে সরকারি প্রক্রিয়ার উন্নতি এবং ডিজিটাল রূপান্তরের জন্য এই পুরস্কার দেওয়া হয়। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তাদের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে ই চাকরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি বছরের 1 জানুয়ারি চালু হওয়া এই AI নির্ভর প্ল্যাটফর্মটিতে এখনও পর্যন্ত 2,29,000-এরও বেশি উপভোক্তা সংক্রান্ত মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 2,07,000-এরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছে।
3: জাতীয় পুরস্কার বিজয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক স্বামীর পরিচালিত ইস্তামানু নুরুভাট্টাম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদামিনতে মাকা নাবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত অভিনেতার পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
2: এবার বিদেশের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের সূচনা করল ভারতীয় দূতাবাস। শনিবার ওয়াশিংটনের ডুপন্ট সার্কেল এলাকায় এক বিশেষ যোগ সেশনের আয়োজন করা হয়। এই কর্মসূচিকে আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিক উদযাপনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। আমেরিকায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, আগামী 19 জুন ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া নিউ ইয়র্কের টাইম স্কোয়ার এবং শিকাগো নেভি পিয়ারে 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। ওরেগানের হিলসবরো এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইরভিনে শ্রীনাথজি হাভেলি মন্দিরেও গণযোগাভ্যাসের আয়োজন করা হয়েছে। শিকাগোর ভারতীয় কনসুলেট জানিয়েছে, যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি মানসিক ভারসাম্য, সচেতনতা এবং অন্তরের শান্তির পথ দেখায়। নেভি পিয়ারের পোল্ক ব্রাদার্স পার্কে সেখানকার বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হবে। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা হল সুস্থ

0: ও বার্ধক্যের জন্য যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালের 11ই ডিসেম্বর 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় 2015 সালের 21 জুন। তারপর থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দিনটি উৎসবের আবহে পালিত হয়ে আসছে।
1: রাশিয়ার একটি ড্রোন চেরনোবিল এক্সক্লুশন জোনে অবস্থিত পারমাণবিক জ্বালানি সংরক্ষণগারে আঘাত হেনেছে বলে ইউক্রেন জানিয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা জানিয়েছে ড্রোনটি সেন্ট্রালাইজ স্পেন্ট ফুয়েল স্টোরেজ ফেসিলিটির একটি ভবনে আঘাত হানে। এটি বন্ধ হয়ে যাওয়া চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। হামলায় সংরক্ষণগারের কন্টেনার গ্রহণকারী ভবনটির আংশিক ক্ষতি হয়েছে। তবে হামলার সময় ভবনটিতে কোনো ব্যবহৃত পারমাণবিক জ্বালানি মজুদ ছিল না। হামলার পর সেখানে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি হামলার নিন্দা জানিয়ে বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ পারমাণবিক পরিকাঠামোকে নিশানা করেছে। এই ধরনের ঘটনা রাশিয়ার বেপরোয়া আচরণের প্রমাণ এবং পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয় বলে তিনি মন্তব্য করেন।
0: বিশ্বে আগামী দশকে তেলের মোট চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগর সেচিন মন্তব্য করেছেন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেন, ভারতে জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও 80% বেড়ে ঘণ্টা প্রতি প্রায় 3000 টেরাওয়াটে পৌঁছবে, যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ভূরাজনৈতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
1: ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সেনা উপদেষ্টা মহসেন রেজাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলকে ছাড়া স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে, হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বন্ধ করতে এবং ইরানের বাজেয়াপ্ত সম্পদ মুক্ত করার আহ্বান জানিয়েছেন। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, দুপক্ষের মধ্যে আলোচনা অচলাবস্থায় রয়েছে এবং ট্রাম্পকে এজন্য সক্রিয় উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাজেয়াপ্ত সম্পদ অবশ্যই মুক্ত করতে হবে, তবে আলোচনার পথ খুলবে। রেজাই ট্রাম্প এবং খামেনির মধ্যে সম্ভাব্য বৈঠকের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, দুপক্ষ একটি শান্তি চুক্তিতে পৌঁছলে তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী হবেন।
0: হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ নিশানা করে ইরানের ছোড়া 2টি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে এই মুহূর্তে একাধিক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ রয়েছে। ড্রোনগুলি সেখানে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। এদিকে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ইরান গতকাল একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেশমদ্বীপ এবং গোরোকে ইরানের রাডার এবং পর্যবেক্ষণ ব্যবস্থা মার্কিন আক্রমণের কয়েক ঘন্টা পরেই ইরান এই হামলা চালায়।
1: পেরুর নাগরিকরা রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে অংশ নিচ্ছেন। এই নির্বাচনে গুরুত্বপূর্ণ হাড্ডাহাডি লড়াইয়ের মাধ্যমে গত 10 বছরে দেশটির নবম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতে যাচ্ছেন। দুই প্রার্থীর মধ্যে একজন হলেন সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কন্যা রক্ষণশীল প্রার্থী কেইকো ফুজিমোরি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আলবার্তো ফুজিমোরিকে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। অপর প্রার্থী হলেন বামপন্থী নেতা রবার্তো স্যানচেজ। এপ্রিল মাসে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে 33 জন অন্য প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে এই দুই প্রার্থী রান অফ বা চূড়ান্ত পর্বে পৌঁছান। তবে প্রথম দফায় তাদের কিউই মোট ভোটের 20% বেশি পাননি। পেরুতে 18 থেকে 70 বছর বয়সী নাগরিকদের জন্য ভোটদান বাধ্যতামূলক। ভোটার সংখ্যা 2 কোটি 70 লক্ষের বেশি।
0: আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের দল সিভিল কন্ট্রাক্ট পার্টি রাশিয়ার উপর নির্ভরতা কমানো এবং পশ্চিমী রাষ্ট্রগুলির সঙ্গে সংযোগ বাড়ানোর পক্ষে দীর্ঘদিন প্রচার চালিয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের পক্ষে জনসমর্থন দাবি করেছে। 2018 সালে ক্ষমতায় আসার পর থেকে পাশিনিয়ান আর্মেনিয়াকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়েছেন এবং একটি চুক্তির মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজানের সঙ্গে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গেছেন।
1: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়ং সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান ক্ষুদ্র মাঝারি শিল্প বিষয়ক মন্ত্রী হ্যান সিয়ং সুককে মনোনীত করেছেন। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন সিক বলেছেন, প্রযুক্তি ক্ষেত্রে হানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এআই এর যুগে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নিয়ে যেতে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বিকাশ ত্বরান্বিত করার ক্ষেত্রে উপযুক্ত নেতৃত্ব দিতে তিনি সক্ষম। জাতীয় পরিষদের অনুমোদন পেলে হ্যান সিয়ং সুক প্রেসিডেন্ট লি জে মিয়ং এর প্রশাসনের অধীনে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হবেন। একই সঙ্গে তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে হ্যান মিয়ং সুক 2006 থেকে 2007 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
0: এবার খেলার খবর।

নিউচন টিগারের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনে জাপানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমান গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। ওয়াশিংটন সুন্দর 52 রানে অপরাজিত থাকেন।

0: যাচ্ছে। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন হয়েছে 254 রান। আর চতুর্থ দিনে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস 138 রানে শেষ হয়ে যায়। গাস অ্যাটকিনসন 5টি উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর, ইংল্যান্ড 140 এবং 226, নিউজিল্যান্ড 113 এবং 138 রান। দ্বিতীয় টেস্ট 17 জুন ওভালে শুরু হবে।
1: ফরাসি ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভ দশম বাছাই ইতালির ফ্লাভিও কবলির মুখোমুখি হয়েছেন। প্রথম সেট জেরেভ 6-1 জিতে নিয়েছেন, দ্বিতীয় সেটে কবলি 6-4 জিতে নিয়েছেন, তৃতীয় সেট জেরেভ 6-4 জিতে নিয়েছেন, চতুর্থ সেটের খেলা চলছে।
0: অল ইন্ডিয়া রেডিও 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
2: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও, সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষব্যাপী নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সাথে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7 জুন, অ্যাকচুয়ালি কালকে 8 জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
1: এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট গায়ক সঙ্গীতকার সতীনাথ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

তার গলায় ছিল এক মৃদুর পেলবতার সঙ্গে মিশে থাকা করুণ সুরের রেশখানা। সঙ্গীতানুরাগ ছোটবেলা থেকেই শিখেছেন শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদ, ধামার, টপ্পা, আধুনিক বাংলা গানের পাশাপাশি নজরুল গীতি ও গজল।

মাসের 7ই জুন, লখনৌতে পিতার চাকরি সূত্রে। ছোটবেলাতেই চলে আসেন হুগলির চুঁচুড়ায়। ঠাকুরদা রামচন্দ্র বেহালা বাজাতেন, বাবা তারক দাস গান গাইতেন, নিজে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন।

1992 এর 13ই ডিসেম্বর সতীনাথ মুখোপাধ্যায়ের জীবনাবসান। তবে বাংলা গানের স্বর্ণযুগের ইতিহাসে তৎকালীন নক্ষত্রদের পাশে তাঁর আসনটিও উজ্জ্বল। সঙ্গীতানুরাগীদের মনে আজও তাঁর স্মৃতি অমলিন।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে ভারত সফররত ইন্দোনেশিয়া বিদেশমন্ত্রীর সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক, নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা।
1: দেশের 36তম রাজ্য হিসেবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ, আগামীকাল স্বাক্ষরিত হবে সমঝোতা পত্র।
0: রাস্তায় ময়লা ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা, জানালেন পশ্চিমবঙ্গের পূর্ব নগরনের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
1: ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা কমব্যাট হেলিকপ্টার পাইলট মেজর অভিলেষা বারাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত, অভিনন্দন প্রধানমন্ত্রীর।
0: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের উদযাপন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে নাগরিকদের প্রতি আহ্বান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের সূচনা।
0: চেরনোবিলে পরমাণু কেন্দ্রে আঘাত এনেছে রুশ ড্রোন, তবে বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই জানালো ইউক্রেন।
1: ইসরায়েলকে ছাড়া স্বাধীনভাবে সিদ্ধান্ত নিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি বার্তা ইরানের।
0: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে 8 উইকেটে 564 রান তুলে দান ছাড়ল ভারত, দিনের শেষে 5 উইকেট হারিয়ে 113 রান আফগানিস্তানের।
1: আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে কলকাতায় ওয়াকাথনের আয়োজন।
0: বিশ্ব পরিক্রমা আজ এই পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান গ্রন্থ পরিচয়।
1: আকাশবাণী মৈত্রী গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ শঙ্খ ঘোষের লেখা ছোট্ট একটা স্কুল। পরিচয় করাচ্ছেন অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়।
2: পরীক্ষা বলতেই আমাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে, ছাত্রেরা বেঞ্চ বা ডেস্কে বসে খসখস করে খাতায় লিখে চলেছে আর শিক্ষকেরা হল জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদের পায়চারি চলছে আর চলছে পরীক্ষার্থীদের লেখা। কেউ ঘাড় ঘোরাতে পারছে না। কোনো শিক্ষক হয়তো বলেই ফেললেন, ছাত্রেরা মুখে তালাচাবি দিয়ে বসে থাকো। কোনো শিক্ষক হয়তো তালাচাবির বদলে বললেন ছুঁচ্ছুতো দিয়ে মুখ সেলাই করে দেওয়ার কথা। মোট কথা, কোনো কথা চলবে না। চলবে না পাশের বন্ধুকে কোনো কিছু জিজ্ঞেস করা বা তার খাতা দেখা। এমনটাই তো হওয়ার কথা পরীক্ষার হলে। হাল আমলে অফলাইন আর অনলাইন পরীক্ষা নিয়ে এই যে এত হইচই, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো পরীক্ষার সময় দেখে দেখে লেখা নিয়ে। কদিন আগেই এক সংবাদ মাধ্যমে অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলনরত এক ছাত্রীকে তো ক্যামেরার সামনে রীতিমতো বলে ফেলতে দেখা গেল যে অনলাইন পরীক্ষা হলে বই খুলে নিজের ভাষায় লেখা যায় আর অফলাইন পরীক্ষা হলে পুরোটাই না দেখে লিখতে হবে। আর এই সব দেখে শুনে এক বইয়ের কথা মনে পড়ে গেল। সে বইয়ের লেখক শঙ্খ ঘোষ। সে বইতে তিনি এক আশ্চর্য পরীক্ষা নেওয়ার গল্প লিখেছিলেন। বলছি বটে গল্প, আসলে সেটা সত্যি। গল্প হলেও সত্যি। সেই গল্পের কিছুটা অংশ আগে একটু শুনে নি। হেডমাস্টার মশাই একবার ক্লাসে এসে বললেন, একটা জিনিস কখনো ভেবে দেখেছো তোমরা? এই যে পরীক্ষার সময় হলঘরে মাস্টারমশাইরা ঘুরে বেড়ান গার্ড হয়ে, তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়? লজ্জা? লজ্জা কেন? হেডমাস্টারমশাই কি ভয়টাকেই ভুল করে লজ্জা বলছেন? খসখস করে লিখে চলেছে সবাই খাতার পাতায় আর মাস্টারমশাইরা নিজেদের মধ্যে গুনগুন করতে করতে ঘুরে বেড়াচ্ছেন ঘরে, কিংবা বসে আছেন চেয়ারে আর মাঝে মাঝে হেঁকে উঠছেন, নো হামিং, নো হামিং। ভাবলেই বেশ ভয় হয় না? এর একটু পরে শঙ্খ ঘোষ লিখছেন, না, লজ্জার কথা মনে হয়নি কখনো। মাস্টারমশাইরা পাহারাদার হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষার ঘরে, এ ছবিটা ভাবলে কেবল ভয়ের কথাই মনে হতো আমাদের।

কিন্তু হেডমাস্টারমশাই আমাদের বোঝালেন যে ভয় নয়, এর মধ্যে আছে একটা লজ্জা। কেন তোমাদের পাহারা দিতে হবে? ঘরে যদি কেউ না থাকে তাহলে কি তোমরা এওর দেখে লিখবে, বই খুলে লিখবে? মাস্টারমশাইরা কি কেবল সেইটা ঠেকানোর জন্য বসে থাকবেন ঘরে পুলিশ হয়ে? পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা? দেখো তো ভেবে, তোমাদের কি এইটুকুও বিশ্বাস করা যাবে না? শুধু সন্দেহই করতে হবে। আর সেজন্য হেডমাস্টারমশাই ঠিক করলেন এমন পরীক্ষা হোক যেখানে কোনো নজরদার থাকবেন না, ইনভিজিলেটর বা গার্ড ছাড়াই হবে পরীক্ষা। বেশ একটা সাড়া পড়ে গেল স্কুলে, শুধু পরীক্ষার্থীরা থাকবে পরীক্ষার হলে, কোনো শিক্ষক নজরদারি চালাবেন না। ছাত্রদের মধ্যে তো খুব উত্তেজনা। তবে কি পড়াশোনা না করা দুষ্টু ছেলেরা স্যার পরীক্ষার হল থেকে বের হয়ে গেলেই বই দেখে লিখতে শুরু করবে? পরীক্ষার দিন হাজির, যা ঠিক হয়েছিল সেই অনুযায়ী শিক্ষকরা পরীক্ষা শুরুর সময় খাতা আর প্রশ্নপত্র ছাত্রদের হাতে তুলে দিয়ে পরীক্ষার হল থেকে চলে গেছেন। ছাত্রেরা লিখতে শুরু করেছে। হেডমাস্টারমশাই বলেছেন কেউ যদি দেখে দেখে লেখে তবে তাকে আটকানোর চেষ্টা করা হবে না। কিন্তু কই, শিক্ষকরা চলে যাওয়ার পরও তো কেউ দেখে লিখছে না। হঠাৎ শোনা গেল ক্লাসের একদম পড়াশোনা না করা দুষ্টু ছেলেটা আরেকজনকে বলছে, একদম ঘাড় ঘোরাবি না। না, যাকে বলছে সেই ছেলেটিও যে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য মাথা তুলেছিল তাও নয়। তবে বোঝা গেল ক্লাসের পড়া না করা দুর্বল ছাত্র কতটা সচেতন হেডমাস্টারমশাইয়ের সম্মান রক্ষা করতে। সেই ছেলে ফাঁকা খাতায় জমা দিয়েছিল, স্কুলের সেই ছোট পরীক্ষায় সে ফেল করেছিল, কিন্তু জীবনের বড় পরীক্ষায় সে সসম্মানে উত্তীর্ণ হয়েছিল। আর উত্তীর্ণ হয়েছিলেন সেই ছোট্ট একটা স্কুলের বড় মনের হেডমাস্টারমশাই। শঙ্খ ঘোষ লিখেছেন, সেই শূন্য খাতাই সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টারমশাইয়ের মস্ত এক জয় তিলক আমাদেরও। যে বই থেকে এই গল্পটা বললাম সে বইয়ের নাম ছোট্ট একটা স্কুল। সে বই প্রথম বেরিয়েছিল 1998 সালে, তারপর থেকে এই এত বছরে বারবার মুদ্রিত হয়েছে এই বই। বই জুড়ে রয়েছে দেবব্রত ঘোষের চমৎকার অলঙ্করণ। তবে সে ছবি ছাড়াও লেখাও যেন ছবি এঁকেছে সেই স্কুলের। আর এই বই পড়ে মনে ছবি আঁকা আর বই পড়ার আগে ছবি দেখা নিয়েও এক লেখা আছে এই বইতেই। সে লেখার নাম একটু অপু একটু অমল। শঙ্খ ঘোষ লিখছেন, অপুর গল্প পড়বার আগেই অপুর ছবি দেখতে পায় এখনকার ছেলেমেয়েরা। 10-12 বছর পর্যন্ত কি আর অপেক্ষা করতে হয় তাদের? 5-6 বছরেই জানা হয়ে যায় অপুর পাঠশালায় যাবার বৃত্তান্ত, বনে বাদাড়ে ঘুরে বেড়ানো আর দিদির সঙ্গে মিলেমিশে তার কথা স্বপ্ন দেখা। ছবির মতোই শুধু নয়, সবই তাদের সামনে সত্যি সত্যি ছবি হয়েই ধরা থাকে। বিভূতিভূষণের অপুকে পড়বার আগেই তাদের তাই দেখা হয়ে যায় সত্যজিতের অপুকে। ভালোই হয় সেটা নাকি মন্দ? একদিক থেকে হয়তো ভালো, চোখের সামনে চলে আসে নিশ্চিন্দিপুর, গাছ, ডোবা, কাশ, আকাশ সব। আবার মন্দ অন্যদিক থেকে, বই পড়ে আলাদা করে কল্পনা করে নেওয়ার অবকাশ থাকেই না, সবার চোখে এক ছবিই ধরা দেয়। যে স্কুলের কথা শঙ্খ ঘোষ লিখেছেন তা পড়ে যেন পাঠকের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে ভারতের স্বাধীনতা আর দেশভাগের আগে আজকের বাংলাদেশের ছোট্ট একটা স্কুলের ছবি। সেই স্কুলে পড়েছিলেন শঙ্খ ঘোষ। স্কুল যে শুধু পড়াশোনাই শেখায় না, আক্ষরিক অর্থে বড় হতে শেখায়, সে কথা যেন ছড়িয়ে আছে এই বইয়ের পাতায় পাতায়। আর পড়তে পড়তে রয়েছে ছাত্র আর শিক্ষকের আত্মিক বন্ধনের কথা। সে যুগে ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে বাবা মায়েরা ভাবতেন না খুব বেশি, অনেকটাই নজর রাখতেন স্কুলের মাস্টারমশাইরা। দিনে দিনে তাদের সঙ্গে গড়ে উঠত বেশ

একটা আত্মীয়তার যোগ। এই আত্মীয়তা ছিল ছাত্র, শিক্ষক, গ্রাম, আকাশ, বাতাস সবার সঙ্গে। তা না হলে রাত্রিবেলায় আকাশ চেনার ক্লাস হতে পারে? বলা বাহুল্য, সে ক্লাস হতো খোলা আকাশের নিচে, ক্লাস ঘরে নয়। লম্বা একটা 5 ব্যাটারির টর্চ নিয়ে ক্লাস 8-এর ছাত্রদের আকাশের তারা চেনাতেন বিজ্ঞানের মাস্টার মশাই। মার্চের শেষে, এপ্রিলের গোড়ায় ক্লাস 8-এর ছাত্রদের জন্য হতো এই নাইট ক্লাস। সে ক্লাসের সময় ছিল রাত 8টা। তারায় ভরা মস্ত ওই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সেই কিশোরদের মনে হতো, বিশ্বব্রহ্মাণ্ডের মাঝখানে আমরা তাহলে কতটুকু। নিজেদের এই অনুত্বের বোধ নিয়ে এক রাত্রির ক্লাসেই যেন অনেকখানি বড় হয়ে যেত তারা। আমাদের বড় হওয়ার গল্প জানে আমাদের স্কুল। এই বড় হওয়ার পর্বে কত কিছু আমাদের স্মৃতি থেকে হারিয়ে যায়, কিছু হয়তো মনের মণিকোঠায় থেকে যায়, আর অনেকটাই হয়তো বা হারিয়ে থাকে। এরকম বই কাজ করে স্মৃতি জাগানিয়ার। শঙ্খ ঘোষের স্কুলের স্মৃতির সঙ্গে হয়তো আমার আপনার স্কুল জীবন মিলবে না, কিন্তু মন কেমন করা স্কুলবেলার মধ্যে কোনো মিলই কি নেই। আসলে সেই বই আমাদের ভালো লাগে যে বইতে আমরা নিজেদের খুঁজে পাই। তাই আমরা অবিভক্ত বাংলার সেই স্কুলে পড়েছি কি পড়িনি সেটা বড় ব্যাপার হয়ে থাকে না, বড় ব্যাপার হয়ে ওঠে স্কুল জীবনকে ফিরে দেখা। আর কি আশ্চর্য, চারদিকে যখন ভেদাভেদ প্রবল হয়ে ওঠার খবর আসে, সেই সময় দাঁড়িয়ে পড়তে ভারী ভালো লাগে। দুই সম্প্রদায়ের ছেলেদের মধ্যে আপনা আপনি একটা সম্পর্ক তৈরি হতে থাকত। হেডমাস্টার মশাইয়ের ইচ্ছে তার বাড়ির ঠিক পাশেই বসত মিলাদ শরীফের আসর, আবার সরস্বতী পূজোর ঘটায় তরিকুলরাও মিলে যেত সহজেই। আমাদের মাস্টারমশাই হোসেন সাহেব স্কুল ছেড়ে চলে যান যেদিন, তার বিদায় সভায় সেদিন অঝরে কেঁদে ভাসান নির্মলবাবু। ক্লাস 9-এ উঠতেই তরিকুলরা যখন বদলি হয়ে গেল ঢাকায়, আমাদের কারো কারো মনে হলো গোটা স্কুলটাই হয়ে গেছে ফাঁকা। সবটাই যে একমাত্রিক ছিল তা অবশ্য নয়, শত্রুতা তৈরি করবার চেষ্টাও কি আর থাকতো না, থাকলেও তাকে ঠেকানোর উদ্যোগও ছিল সেই স্কুলে। যেমন সেই ছোটবেলাতেই এটা বুঝিয়ে দেওয়া হতো যে ভাষাটা কোনো ধর্ম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত নয়। ছোটবেলাতেই ছেলেটা জেনে গিয়েছিল যে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতো ভালো ফার্সি কমজনই জানেন, আর শহীদুল্লাহ সংস্কৃত জানেন খুব ভালো। সে স্কুলেও মৌলবী সাহেবের কাছে আরবি ফার্সি শিখতে যেত জিতেন আর আশিস, আর আনোয়ার সংস্কৃত পড়ত পণ্ডিত মশাইয়ের কাছে। বাধা কি আর আসত না, তবে সে বাধাকে হার মানতে হতো হেডমাস্টার মশাইয়ের সংকল্প আর ছাত্রদের জেদের কাছে। এই বই পড়তে পড়তে মনে হয় যেন গল্প কথা পড়ছি, কিন্তু এর কোনোটাই গল্প কথা নয়। শুধু যে স্মৃতিমেদুরতাই বইটিকে জড়িয়ে আছে তা নয়, বইটা নিজেই যেন এক শিক্ষক। ছোট্ট একটা স্কুল, 20 শতকের 3 আর 4-এর দশকে কজন বালক আর কিশোরকে যে বড় হওয়ার শিক্ষা দিয়েছিল তার প্রাসঙ্গিকতা আজও কমেনি। সত্যি কথা বলতে কি, খেয়াল খুশির পড়া, ইচ্ছে মতন লেখাপড়া আর সকলকে জড়িয়ে ধরে বড় হওয়ার যে কাহিনী এই বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে, তাতে বলতেই পারা যায় যে ছোটবেলার ছোট সে স্কুল বড়বেলারও শিক্ষক। বইটা পড়ে মন খারাপও হয়, বিশেষ করে যখন লেখক লেখেন দাঙ্গায় দাঙ্গায় ক্ষতবিক্ষত হয়ে যায় সমাজ, রাজনীতির কূট খেলায় ভাগ হয়ে যায় দেশ, আনোয়ার বা নুরুলকে ছেড়ে অনেক দূরে চলে আসে অরুণ বা বিমল, তবু তারই মধ্যে থেকে যান হেডমাস্টার মশাই, থেকে যান তার প্রাণপ্রিয় স্কুলে, ভিন্ন সম্প্রদায়ের মধ্যে একেবারে একা হয়ে, ভালোবাসার ডোরে তিনি যে বাঁধা ছিলেন। শেষ অবধি অবশ্য তারা সেখানে থাকা হয় না, বছরখানেক পরে তার উদ্বিগ্ন আত্মীয় স্বজনরা জোর করেই তাকে নিয়ে আসেন এপার বাংলায়। তবে সেই চলে আসার মুহূর্তের বর্ণনা পড়ে মন খারাপের মধ্যেও মন ভালো হয়ে যায়। স্কুল বাড়ি থেকে কয়েক মাইল দূরে ছেলেরা তাকে মিছিল করে

0: পৌঁছে দেয় শ্মশানে, জলভরা চোখে নিজেদের হাত থেকে রক্ত নিয়ে তারা লিখে দেয় অভিমান ভরা বিদায় বাণী। ভাষা বা মন যে বিশেষ কোনো সম্প্রদায়ের গণ্ডি বাঁধা নয় আরও একবার সেটা বুঝিয়ে দেয় তারা। ছোট্ট একটা স্কুলের কাছ থেকে এটাই বোধহয় সবচেয়ে বড় প্রাপ্তি। বড় হয়ে ওঠার প্রক্রিয়ায় সকলে ছোটবেলার সঙ্গেই জড়িয়ে থাকে স্কুল, কিন্তু এমন করে সব দিক থেকে বড় করার, বড় মনের মানুষ করার উদ্যোগের খোঁজ সবসময় কি মেলে? সেই খোঁজ দেওয়ার জন্যই শুধু নয়, ভাষা ধর্ম আর অঞ্চলের ভেদ ভুলিয়ে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করার এক চিরকালীন বার্তা দেওয়ার জন্যই মন কেড়ে নেয় শঙ্খ ঘোষের ছোট্ট একটা স্কুল।
1: শুনলেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ ছিল শঙ্খ ঘোষের লেখা ছোট্ট একটা স্কুল। পরিচয় করালেন অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়।
2: গ্রন্থ পরিচয় অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, উত্তরবঙ্গের পাঁচটি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়িত করা হবে। রাস্তায় আবর্জনা ফেললেও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মঙ্গোলিয়ার উলান পাটার ওপেনে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 2টি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় কুস্তিগিরা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিও 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। আসছি বিস্তারিত খবরে। আজ নতুন দিল্লিতে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর পর্যালোচনা করেন। উভয়পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, ঔষধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, কনস্যুলার বিষয়, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন এবং আঞ্চলিক ও বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর এবং সুগিয়োনো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক দিক থেকে সুবিধাজনক তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। তিনি উল্লেখ করেন, রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক ও নৌ পরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ, শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে এই প্রকল্পের আওতায় আনা হবে। আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলালও এই উদ্যোগকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ জুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললেও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে। পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
1: সিএ এর আওতায় যারা পড়েননি, সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে

0: ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি।
1: এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অব্দি 4,800 কে উপারকু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
2: মুখ্যমন্ত্রী আরো বলেন, অনুপ্রবেশ রুখতে এরাজ্যের আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া
3: হয়। और चतुष्कोणीय सुरक्षा ग्रिड का कंसेप्ट ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
2: শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব। দিল্লিতে শিবাজি কলেজের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের খুনের ঘটনায় বর্ধমানের বাদামতলা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃত রামপ্রসাদ দাস ও তার স্ত্রী বনশ্রী বর্ধমানে দেবস্মিতার দাদুর বাড়িতে ভাড়া থাকত। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। বর্ধমান থেকে দিল্লি গিয়ে ওই দুজন দেবস্মিতার ফ্ল্যাটে ঢুকে তাঁর মাথায় প্রথমে ভারী বস্তু দিয়ে আঘাত করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে হাতে শিরা কেটে তাকে খুন করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভ এলাকায় নিজের ফ্ল্যাট থেকে গত বৃহস্পতিবার দেবস্মিতার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে কুইন্স গার্লস হাইস্কুলের হোস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই ছাত্রীকে আটক করা হয়েছে। জলের বালতিতে মুখ ডুবিয়ে সঞ্জনা মণ্ডল নামে ওই পড়ুয়াকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হোস্টেল বন্ধ করবার পরিকল্পনা থেকে অভিযুক্ত দুই ছাত্রী এই কাজ করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। উল্লেখ্য, গতকাল সঞ্জনার দেহ উদ্ধারের পর তার বাবা মেয়েকে খুনের অভিযোগ করেছিলেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2-3 দিন দেশজুড়ে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী 2-3 দিন মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান এবং তার ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির সরকার রাশিয়ার উপর নির্ভরতা কমানোর পাশাপাশি পশ্চিমের দেশগুলির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য জনসমর্থন চাইছেন। বিরোধী দলগুলির মধ্যে কেউ কেউ মস্কোর সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার পক্ষপাতী। অপরাধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে পেরুর জনসাধারণ আজ টানটান উত্তেজনায় দ্বিতীয় দফার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন। গত 10 বছরে এই নিয়ে 9 বার সেদেশের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। ভোটাররা রক্ষণশীল প্রার্থী কেইকো ফুজিমোরি এবং পামপন্থী প্রার্থী রবার্তো সানচেজের মধ্যে একজনকে বেছে নিচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি ইরানের থেকে বাজেয়াপ্ত করা সম্পদ ফিরিয়ে দেবেন না কিংবা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেবেন না। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি চূড়ান্ত হওয়ার পরই কেবল এ ধরনের পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সেদেশের সঙ্গে কোনো চুক্তি হলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে দেওয়া বা নষ্ট করার ক্ষেত্রে ব্যবস্থা নেবে। তিনি জানান, আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন কঠোর সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের পারমাণবিক ক্ষমতা নির্মূল করার চেষ্টা করবে। ইরানের সঙ্গে কোনো স্বল্পমেয়াদী চুক্তির জন্য লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে সংঘাতের সময় উপসাগরীয় মিত্র দেশগুলির ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের সহায়তার জন্য ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। ইরানের হামলায় যে কোনো ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও মেরামতের জন্য ওই দেশের সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে ট্রেজারি বিভাগ সমস্ত আইনি ক্ষমতা খতিয়ে দেখছে। আজ মঙ্গোলিয়ার উলানবাটার ওপেনে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 2টি স্বর্ণ ও 2টি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় কুস্তিগিররা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ফাইনালে কাজাখিস্তানের আসিল আইতাকিংকে 6-0 ব্যবধানে হারিয়ে দীপক 61 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেন। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনে চা পানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমান গিল 126, ঋষভ পন্ত 81

0: রান করেন। ওয়াশিংটন সুন্দর 52 রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম 6 উইকেট নিয়েছেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। রহমত শাহ 43 রানে অপরাজিত আছেন। প্রথম টেস্ট খেলা বাহাত স্পিনার মানব সুতার 3 উইকেট নিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছেন 2 উইকেট। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। উল্লেখ, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত এক বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়িত হবে। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2-3 দিন দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ সোমবার 8/6/2026 সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। 6:05 শুনবেন সুচিন্তন, শুনবেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 শুনবেন প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল, পরিবেশনায় রাকা মুখোপাধ্যায়, রাগ ছায়া ভৈরব ও গান্ধারি। 6:30 এই মহাজীবন শুনবেন অতুল প্রসাদ সেনের জীবনী। 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দী। 6:55 কৃষক বন্ধুদের জন্য শুনবেন কথিকা, প্রাণীদের অ্যান্টিবায়োটিক বলবেন ডক্টর রিপন বিশ্বাস। 7:05 শুনবেন লোকগীতি। 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য, দার্জিলিংয়ের মিম গ্রাম। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 8:30 অতিথি শুনবেন অনির্বাণ ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে আশীষ গোস্বামী। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় শ্রুতি গুপ্ত, রাগ আহির ভৈরব, তবলায় আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় রমা ঘোষ। 10:30 রামধনু, প্রথমে শুনবেন রজনীকান্তের গান শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং পরে শুনবেন দ্বিজেন্দ্রগীতি শিল্পী বিশ্বজিৎ সরকার। 11:00 সংগ্রহশালা থেকে গান। 11:15 নজরুল গীতি শিল্পী রুদ্র রায়। বেলা 11:30 শুনবেন রম্যগীতি। 12:00 অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় পৌলমী বাগ। 12:30 লোকসঙ্গীত, 1:00 নাটক আলোক অন্ত, কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি এবং দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর ইতিহাসের পাতা থেকে, উপস্থাপনায় সৌমিলি রায়। 4:35 বন্ধু তোমারির জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং দুর্বা দে। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, সাক্ষাৎকার অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল সরকারের সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা, গর্ভকালীন মানসিক স্বাস্থ্য বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। 7টায় নাটক আলোক অন্ত, কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ।

রাত 9টায় শুনবেন কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন বিজ্ঞান ম্যাগাজিন, জ্ঞান বিজ্ঞানের আসর। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, পরিবেশনায় শ্রুতিগুপ্ত, রাগ মিশ্র পিলু। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আগামীকাল অর্থাৎ সোমবার 8/6/2026 সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টসে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন হাওয়াইয়ান গিটার শিল্পী পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়, রাগ বেহাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন হাওয়াইন গিটার শিল্পী পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়, রাগ বিহাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকে শিরোনামে রয়েছে, নতুন দিল্লিতে ভারত সফররত ইন্দোনেশিয়া বিদেশমন্ত্রীর সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক, নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা।
1: দেশের 36তম রাজ্য হিসেবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ, আগামীকাল স্বাক্ষরিত হবে সমঝোতা পত্র।
0: রাস্তায় ময়লা ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা, জানালেন পশ্চিমবঙ্গের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
1: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের উদযাপন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে নাগরিকদের প্রতি আহ্বান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার।
0: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে 8 উইকেটে 564 রান তুলে দান ছাড়ল ভারত, দিনের শেষে 5 উইকেট হারিয়ে 113 রান আফগানিস্তানের।
1: আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে কলকাতায় ওয়াকাথনের আয়োজন।
0: আসছি বিস্তারিত খবরে। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতার পরিসর বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে তিনি আজ দুদেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়ানোর সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন। 4 বছর পরে বৈঠক হয় এবং এই সময়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন। গত বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উদযাপন করেছে বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন।
2: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you, covering the full spectrum of our bilateral cooperation, from political to defense and security, maritime trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation.
1: কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নরেন্দ্র মোদী সরকার গত 12 বছরে ভারতকে সুযোগ, উদ্ভাবন ও আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা উচ্চাকাঙ্ক্ষী দেশে পরিণত করেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ডক্টর সিং বলেন, প্রশাসনিক সংস্কার, প্রযুক্তির গণতান্ত্রিকরণ এবং নাগরিক কেন্দ্রিক নীতিগুলি দেশের মানুষের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিকে মৌলিকভাবে পাল্টে দিয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রায় $9 বিলিয়ন মূল্যের ভারতের মহাকাশ অর্থনীতি আগামী 7 থেকে 8 বছরের মধ্যে বেড়ে $45 বিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
0: পশ্চিমবঙ্গ দেশের 36তম রাজ্য হিসেবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় যোগ দিতে চলেছে। আগামীকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ন্যাশনাল হেলথ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকার এই সংক্রান্ত সমঝোতা পত্রে স্বাক্ষর করবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় যোগ্য পরিবারগুলি প্রতিবছর হাসপাতালে ভর্তিসহ চিকিৎসার জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবে।
1: পশ্চিমবঙ্গের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, রাস্তায় ময়লা ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে কড়া অবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই ধরনের আইন ভঙ্গের ক্ষেত্রে জরিমানা করা হবে বলে ঘোষণা করেন তিনি।
3: 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। সেরকম

0: রাস্তায় পার্কিং, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন ফাইন হবে, শুধু লিগাল পার্কিং হবে উইথ স্লিপ। এক মাস বাদে 1st জুলাই থেকে কোনো স্লিপ থাকবে না, অটোমেটেড মেশিনস করে দেবো যাতে কোনো রকম রেভিনিউ লিকেজ না হয়, সেটা এই সরকার প্রথম দিন থেকে দেখছে।
1: উত্তরকন্যায় আজ আধিকারিকদের সঙ্গে একাধিক প্রশাসনিক বৈঠকের পর অগ্নিমিত্রা পাল জানান, উত্তরবঙ্গের 5টি গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিককে নিয়ে হিমালয়ান হিল সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা। শিলিগুড়ি পুর নিগম সহ উত্তরবঙ্গের বিভিন্ন পুর এলাকার বর্ষাকালীন প্রস্তুতি, জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
2: নতুন রুট পাচ্ছে কলকাতা মেট্রো। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন একটি মেট্রো করিডোরের জন্য প্রাথমিক ইঞ্জিনিয়ারিং এবং ট্রাফিক সমীক্ষার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মেট্রো রেলের 2026-27 সালে সমীক্ষা এবং সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই প্রকল্প। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রায় 7 কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন মেট্রো করিডোরটি কলকাতা টার্মিনাল থেকে ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল এবং সল্টলেকের 6 নম্বর আইল্যান্ড হয়ে করুণাময়ী পর্যন্ত যাবে। এই সমীক্ষার জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক সমীক্ষায় প্রকল্পটির প্রযুক্তিগত সম্ভাব্যতা, যাত্রী চাহিদা এবং পরিচালনাগত কার্যকারিতা খতিয়ে দেখা হবে। সমীক্ষা রিপোর্ট সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
1: রাজ্যের অরক্ষিত আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার ও বর্ডার আউটপোস্ট তৈরির জন্য রাজ্য সরকার এ পর্যন্ত 100 একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপি কর্মীদের নিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, এর মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন অবৈধ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও পর্যন্ত 836 জন রয়েছেন।
3: সিএর আওতায় যারা পড়েননি, সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপারকূপ পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার আজ বিধাননগরের নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, 15 থেকে 17 জন রাজ্যের সব ব্লকে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এই শিবির থেকে সাধারণ মানুষ রাজ্যে চালু থাকা অন্নপূর্ণা ভাণ্ডার, জি রামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানার পাশাপাশি সেখানে নাম নথিভুক্ত করতে পারবেন। এই শিবির থেকে তাদের সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: সরকার ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আগামীকাল সকালে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লি পৌঁছবেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এই প্রকল্প চালু হলে রাজ্যে 1,46,00,000 পরিবার সুবিধা পাবেন। মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাদে জব কার্ড পাওয়া বাকি জেলার 65% মানুষকে নিয়ে জিরামজি প্রকল্পে রাজ্যে 125 দিনের কাজ শুরু করার বিষয়েও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের দপ্তর বণ্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা।
2: আগামীকাল দিল্লিতে বিরোধী ইন্ডিজোটের শরিকদের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে সাংসদ অভিষেক ব্যানার্জি দিল্লিতে পৌঁছেছেন। বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে বিরোধী ইন্ডিজোটের অবস্থান কি হবে, লড়াই সংগ্রামের রূপরেখাই বা কি হবে, বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ডিএমকে ছাড়া ইন্ডিজোটের অন্যান্য শরিক দল বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে।
1: পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন। আগামী 20 জুন তিনি হুগলির তারকেশ্বরে প্রস্তাবিত অনুষ্ঠানে যোগ দেবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। এরপর 21 জুন কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তাবিত বিশ্ব যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন। এই উপলক্ষে 19 তারিখে রাজ্য সরকারের তরফে হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। শুনছেন উপমহাদেশের খবর।

0: গুতারেস তার হাতেই পুরস্কার তুলে দেন। মেজর বারাককে একজন পথপ্রদর্শক রোল মডেল হিসেবে উল্লেখ করে গুতারেস বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে মহিলা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চাহিদা যাতে যথাযথভাবে প্রতিফলিত হয় তা সুনিশ্চিত করতে মেজর বারাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুরস্কারে ভূষিত হওয়ার জন্য মেজর বারাককে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান মেজর বারাকের অসাধারণ সেবার স্বীকৃতি তো বটেই, একই সঙ্গে এটি রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ভারতের দীর্ঘ দীর্ঘদিনের অবদানেরও স্বীকৃতি। তিনি বলেন, যারা দেশ এবং মানবতার সেবা আত্মনিয়োগ করতে চায়, মেজর বারাকের এই সাফল্য তেমন অসংখ্য তরুণ তরুণী বিশেষ করে দেশের কন্যা সন্তানদের কাছে অনুপ্রেরণা। বর্তমানে মেজর বারাক ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশন ইন লেবাননে এনগেজমেন্ট টিম কমান্ডার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজর বারাক ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা কমব্যাট হেলিকপ্টার পাইলটও। এর আগে 2019 সালে সুমন গাউনি এবং 2023 সালে রাধিকা সেন এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছিলেন। তাদের পর মেজর বারাক তৃতীয় ভারতীয় আধিকারিক হিসেবে এই সম্মান অর্জন করলেন।
1: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর 7 জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এক স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান।
0: রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ানো 942 টাকা, কলকাতার দর পৌঁছে গেল 968 টাকায়। পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। এর পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় অপরিবর্তিত থাকছে।
1: এবছর সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য পরীক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই।
0: জাতীয় পুরস্কার বিজয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক স্বামীর পরিচালিত ইস্তামানু নুরুভাট্টাম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্র অভিনয় করেছেন। আদা মিনতে মাকানাবু চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত অভিনেতার পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
1: রাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনে জাপানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমান গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে।
0: লর্ডসে প্রথম ক্রিকেট টেস্টে ইংল্যান্ড 115 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে 3 টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেছে। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল 254 রান। আর চতুর্থ দিনে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস 138 রানে শেষ হয়ে যায়। গাস আটকিনসন 5টি উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড 140 এবং 226, নিউজিল্যান্ড 113 এবং 138 রান। দ্বিতীয় টেস্টে 17 জুন ওভালে শুরু হবে।
1: ফরাসি ওপেন টেনিসে পুরুষের সিঙ্গলসের ফাইনালে দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভ এবং 10ম বাছাই ইতালির ফ্লাভিও কবলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথম সেট জেরেভ 6-1 জেতেন, দ্বিতীয় সেট কবলি 6-4 জিতে নেন। তৃতীয় সেট জেরেভ 6-4 জিতে নেন, চতুর্থ সেটে কাবুলি জেতেন 7-6। পঞ্চম সেটের খেলা চলছে, দুই খেলোয়াড়ের কাছেই প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ রয়েছে।
0: অল ইন্ডিয়া রেডিও 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে ভারত সফররত ইন্দোনেশীয় বিদেশমন্ত্রীর সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা।
0: দেশের 36তম রাজ্য হিসেবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামীকাল স্বাক্ষরিত হবে সমঝোতা পত্র।
1: রাস্তায় ময়লা ফেলা ও নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের পয়লা

0: সেপ্টেম্বর থেকে জরিমানা, জানালেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
1: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উদযাপন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে নাগরিকদের প্রতি আহ্বান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার।
0: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে 8 উইকেটে 564 রান তুলে দান ছাড়ল ভারত। দিনের শেষে 5 উইকেট হারিয়ে 113 রান আফগানিস্তানের।
1: আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে কলকাতায় ওয়াকাথনের আয়োজন।
0: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হারানো দিনের গান। সঙ্গে রয়েছি আমি পল্লবী সিনহা। আজ 7ই জুন, বাংলা আধুনিক গানের ইতিহাসে এই দিনটি বিশেষভাবে স্মরণীয়, কারণ আজ বাংলা গানের জগতে অনন্য সাধক, এক মৃদু অথচ গভীর সুরের মানুষ সতীনাথ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, এই সব পরিচয়ের ঊর্ধ্বে তিনি ছিলেন সঙ্গীতের এক নিবেদিত প্রাণ সাধক। তার কণ্ঠে ছিল অদ্ভুত আবেগ, সুরে ছিল শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতা, আর সৃষ্টিতে ছিল এক অদ্ভুত মায়া। বাংলা আধুনিক গান, নজরুলগীতি কিংবা গজল, যে ধারাতেই তিনি হাত দিয়েছেন সেখানেই রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। লখনৌয়ের মাটিতে জন্ম হলেও তাঁর শিল্পীসত্তার বিকাশ ঘটেছিল বাংলার মাটিতেই। চুঁচুড়ার সেই সাংস্কৃতিক পরিবেশ থেকে শুরু করে কলকাতার সঙ্গীতাঙ্গন সবখানেই তিনি ছড়িয়ে দিয়েছেন তাঁর সুরের আলো। তাঁর সৃষ্ট গান আজও আমাদের ভালোবাসা, বিরহ, স্মৃতি আর নস্টালজিয়ার সঙ্গী। আজকের অনুষ্ঠানে আমরা স্মরণ করব সেই কালজয়ী শিল্পীকে, শুনব তাঁর জীবনের কিছু জানা অজানা কথা, তাঁর সঙ্গীত সাধনার কথা, আর অবশ্যই শুনব তাঁর কণ্ঠে ও তাঁর সুরে অমর হয়ে থাকা কিছু গান। তাহলে চলুন শুরু করা যাক আজকের হারানো দিনের গান সতীনাথ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে।

সুরকার হিসেবে সতীনাথ মুখোপাধ্যায় রাগ প্রধান গানকে আধুনিক মেলোডির সঙ্গে মেশানোর ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার ছিল। লতা মঙ্গেশকরের গাওয়া সেই কালজয়ী মৌলিক বাংলা গান আকাশ প্রদীপ জ্বলে এবং কত নিশি গেছে নিদাহারে সুরকার ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। মোহাম্মদ রফির কণ্ঠে অবিস্মরণীয় কিছু বাংলা গান যেমন এখন বিদায় বলো না, এর সুরও কিন্তু সৃষ্টি করেছিলেন তিনি। এছাড়া হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং ধনঞ্জয় ভট্টাচার্যদের মতো কিংবদন্তি শিল্পীরাও তাঁর সুরে গান গেয়েছেন। এবারে রইল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে এই গানটি।

সতীনাথ মুখোপাধ্যায়। তিনি শুধু গায়ক বা সুরকারই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রতিভাবান গীতিকারও। সতীনাথবাবু ছিলেন অত্যন্ত মুড়ি এবং তাৎক্ষণিক ভাবনার মানুষ। জানা যায়, গান লেখার জন্য আলাদা করে টেবিল চেয়ার নিয়ে বসার অভ্যেস তাঁর ছিল না। গানের কোনো লাইন হঠাৎ করে মনে এলেই তিনি হাতের কাছে যা পেতেন তাতেই লিখে ফেলতেন, এমনকি দেশলাইয়ের বাক্সের পেছনেও তা লিখে রাখতেন। আবার কখনো বা গাড়ি করে যাওয়ার সময় চাঁদনি রাত দেখে লিখে ফেলতেন কোনো গানের অন্তরা। একবার ট্যাক্সি করে শোতে যাওয়ার সময় কলকাতার রাস্তার জ্যামে আটকে পড়েন তিনি। বাইরে তখন ইলশেগুঁড়ি বৃষ্টি, গাড়ির উইন্ডস্ক্রিনে জলের ফোঁটা দেখে তার মাথায় হুট করে একটা গানের অন্তরা চলে আসে। পকেটে কোনো কাগজ না থাকায় সঙ্গে সঙ্গে একখানি কাগজে ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে পেন চেয়ে গানের লাইন তিনি লিখে ফেলেছিলেন। পরে সেই লাইনগুলোই পূর্ণাঙ্গ গান হিসেবে রেকর্ড করা হয়। এবারে আবারও রইল সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গান অনুষ্ঠানে আজ শুনছেন জন্মদিনে সতীনাথ মুখোপাধ্যায়। সতীনাথ মুখোপাধ্যায় শিক্ষক হিসেবেও কিন্তু ছিলেন অনন্য। তার প্রমাণ আমরা দেখতে পাই তার ছাত্র বিখ্যাত আধুনিক গান ও রাগ প্রধান গানের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়কে। একবার কি হয়েছে, চুঁচুড়ায় তার বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়েছেন সতীনাথবাবু। সেখানে সেদিন এ জীবনে আর কিছু ভালো লাগে না আর পাষাণের বুকে লিখো না আমার নাম, এই দুটো গান গাইলেন এবং গানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সতীনাথবাবুর আদেশে বেশ কিছুটা জড়তা কাটিয়ে সতীনাথবাবুরই একটা গান, আমি খেলায় থাকবো মেতে তবু তোমায় ডাকা ভুলবো না, গানটি গাইলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। শুনব শিক্ষক সতীনাথ মুখোপাধ্যায়ের আরও কথা, তার আগে চলুন আবার ফিরে যাই গানে।

গানের আগে শুনছিলাম শিক্ষক সতীনাথ মুখোপাধ্যায়ের কথা। আবারও সেই রেশ ধরেই কথা বলি। জটিলেশ্বরবাবু গান থামানোর পরই দেখেন সতীনাথ মুখোপাধ্যায় স্থির দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে আছেন এবং জিজ্ঞাসা করলেন, আমার গান ছাড়া আর কার গান জানো? ভয় ভয়ে তিনি বললেন, শচীনদেব বর্মন, ধনঞ্জয়বাবু আর হেমন্ত মুখোপাধ্যায়ের গান তিনি জানেন এবং গেয়েও শোনালেন। গান থামলে সতীনাথবাবু হারমোনিয়াম থামিয়ে ওর বন্ধুকে, যার বাড়িতে আসর বসেছিল আর কি, বললেন, বুঝলি শ্যাম, এ তো নকল করতে করতে নিজের গলাটাই হারিয়ে ফেলেছে, তবে চেষ্টা করলে নকলের চলটা চলেও যায়। তারপর জটিলেশ্বরবাবুকে বললেন, কি বললেন? বলবো, চলুন তার আগে শুনে নি আরও গান। এবারে শুনবেন পরপর দুখানি গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আপনারা শুনছেন হারানো দিনের গানের অনুষ্ঠান। আজ শুনছেন জন্মদিনে সতীনাথ মুখোপাধ্যায়। এবারে আবারও ফিরে আসি সেই আগের গল্পে, গানের আগে যা বলছিলাম আর কি। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান শোনা মাত্রই সতীনাথবাবু বললেন, শোনো, তোমার পরীক্ষা শেষ হলে আমার কাছে চলে এসো। তারপর সেই থেকেই পরীক্ষা শেষ করে একজালিয়া প্লেসে সতীনাথবাবুর বাড়ি যাওয়া শুরু হলো জটিলেশ্বর মুখোপাধ্যায়ের, এবং শুরু হলো তাঁর প্রকৃত সঙ্গীতের খোঁজ। আর আমরাও পেলাম একজন কিংবদন্তী শিল্পীকে। বাংলা আধুনিক গানের দিকপাল জটিলেশ্বর মুখোপাধ্যায় সতীনাথবাবুকে শুধু শিক্ষক নন, নিজের অভিভাবকও মনে করতেন। সতীনাথ মুখোপাধ্যায়ের পাণ্ডিত্য এবং গান শেখানোর সুশৃঙ্খল পদ্ধতি জটিলেশ্বর বাবুর সঙ্গীত জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল। জটিলেশ্বর বাবুর গায়কিতে সতীনাথ মুখোপাধ্যায়ের সেই গুরুগম্ভীর অথচ মধুর রেশ কিন্তু স্পষ্ট পাওয়া যায়। এবারে শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

গানে কথায় সময় এসে পৌঁছেছে আগামীকালের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে জানার। চলুন ঝটপট শুনে নি কাল আপনাদের জন্য কি অপেক্ষা করছে। স্নেহ নিম্নগামী। স্নেহের সঙ্গে চলে আসে কতগুলো আরও শব্দ, ভালোবাসা, টান, মায়া, মমতা, আর আসে অপত্য শব্দটি। অপত্য স্নেহ মাখা গন্ধ জড়িয়ে থাকে মাকে, বাবা মাথায় হাত দেয় অপত্য ভালোবাসায়, আবার মহাভারতের গুরু শিষ্যের অপত্য টান আলাদা যুদ্ধনীতি তৈরি করে। আদর ভালোবাসার পোষ্য হোক কিংবা বাড়ির বাগান, অপত্য স্নেহে আমরা রচনা করি সংসারকে। যেমন কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকারেরা অপত্য যত্নে নির্মাণ করেন কবিতা, সুর, গানকে। তাই হারানো দিনের গানের ভেলা ভাষায় চলুন অপত্য ভালো লাগায়। উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আগামীকাল সোমবার ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে। শুনতে ভুলবেন না যেন।

আমরা আবারও ফিরে এসেছি আজকের হারানো দিনের গান অনুষ্ঠানে। আজ আমরা শুনছি সতীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন স্মরণ করে। সতীনাথ মুখোপাধ্যায়কে নিয়ে কথা হচ্ছে, আর উৎপলা সেনকে নিয়ে দু চার কথা না বললে কি করে হয়? সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর রসায়ন ছিল রূপকথার মতো। উৎপলার জীবনে তিনি এলেন যেন চিবুকের নিচে ধরা পিরিচ আর পেয়ালার সখ্য হয়ে। একবার মুম্বাইয়ের এক স্টুডিওর বাইরে সতীনাথবাবু অবসন্ন হয়ে বসে আছেন, লতাজিকে পাওয়া যাচ্ছে না আকাশ প্রদীপ গানের জন্য, কারণ লতা মঙ্গেশকর কথা দিয়েছে।

ছিলেন বাংলা বেসিক গান গাইবেন সতীনাথ বাবুর সুরে, কিন্তু মুম্বাইতে লতাজি তখন খুব ব্যস্ত। একসময় তিনি ক্লান্ত হয়ে ফোনে উৎপলা সেনকে বললেন, কলকাতায় ফিরে যাই, আর বুঝি লতা মঙ্গেশকরকে দিয়ে গান গাওয়ানো হবে না। উৎপলা তক্ষুনি জানিয়ে দিলেন, মনে রেখো গান রেকর্ড না করে তুমি কিন্তু ফিরছ না। সেই কথাতেই আমরা পেলাম সেই গানটি, আকাশ প্রদীপ জ্বলে। আজ সেই গানই বাংলা সঙ্গীতের মাইল ফলক। এবারে রইল সেই জনপ্রিয় গানটি আপনাদের সকলের জন্য, লতা মঙ্গেশকরের কণ্ঠে সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে।

বাংলা গানের জগতে সতীনাথ উৎপলা জুটি এমন এক রসায়ন তৈরি করেছিলেন যা অবিস্মরণীয়। একক গানে তারা প্রত্যেকেই ছিলেন স্বমহিমায় ভাস্বর, কিন্তু দ্বৈত কণ্ঠে যখন মাঝে নদী বহেরে গিয়ে উঠতেন, তখন শ্রোতা মনে এক অনন্য স্বাদ বদল ঘটে যেত। এত কথা শুনলাম এই কালজয়ী জুটির, আর তাঁদের কণ্ঠে দ্বৈত গান শুনব না, তা কি করে হয়। এবারে শুনব উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে পরপর দুইখানি গান।

সতীনাথ মুখোপাধ্যায় যে একজন অসাধারণ গীতিকার ছিলেন তা তার সমসাময়িক শিল্পীরা বহুবার উল্লেখ করেছেন। তিনি অনেক সময় সুর তৈরি করার পর উপযুক্ত কথা না পেলে নিজের খাতা কলম নিয়ে বসে যেতেন। তার লেখা গানের কথাগুলো ছিল ভীষণ সহজ ও কাব্যিক, যা সাধারণ মানুষের মন ছুঁয়ে যেত। তিনি মনে করতেন, আধুনিক গানের কথা যত সরল হবে সুরের গভীরতা তত বেশি প্রকাশ পাবে। সতীনাথ মুখোপাধ্যায়ের সুরের মধ্যে যে একটি অদ্ভুত লখনৌ মেজাজ বা ঠুমরির টান পাওয়া যেত, তার মূল কারণ ছিল তার প্রথম জীবন এবং সঙ্গীত গুরু। লখনৌতে জন্ম হওয়ার কারণে ছোটবেলা থেকেই তিনি সেখানকার শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশ পেয়েছিলেন। পরবর্তীতে কলকাতা এসে পণ্ডিত চিন্ময় লাহিড়ীর কাছে যখন তিনি দীক্ষা নেন, তখন লখনৌ ঘরানার ঠুমরির এক বিশেষ গায়কী শৈলী তিনি নিজের আয়ত্তে আনেন। এই শৈলীটি তিনি পরবর্তীতে বাংলা আধুনিক গানে প্রয়োগ করেন, যা বাংলা সঙ্গীতকে এক নতুন মাত্রায় পৌঁছে দেয়।

এবারে আসি আকাশবাণীর ইতিহাসের সঙ্গে সতীনাথ মুখোপাধ্যায়ের নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার কিছু কথা আছে। রেডিওর স্বর্ণযুগে তাঁর গাওয়া বহু আধুনিক গান এবং রাগপ্রধান গান সরাসরি সে সময় সম্প্রচারিত হতো। আকাশবাণীর বিশেষ সঙ্গীতানুষ্ঠান এবং পূজোর সংখ্যার গীতে আলেখ্যগুলোতে তিনি নিয়মিত সুরকার ও শিল্পী হিসেবে অংশ নিতেন। সে সময়ে রেডিওর শ্রোতাদের কাছে তাঁর মখমলি কণ্ঠ ছিল অত্যন্ত আকর্ষণীয়। সতীনাথ মুখোপাধ্যায় রম্যগীতি

ও কিন্তু সুর সংযোজন করেছিলেন। সতীনাথ মুখোপাধ্যায় কেবল সুর করতেন না, তিনি সুরের মধ্যে যেন একটি গল্প তৈরি করতেন, তাই না? ওস্তাদ চিন্ময় লাহিড়ীর যোগ্য শিষ্য হওয়ার কারণে তার সুরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের, বিশেষ করে খেয়াল ও ঠুমরির প্রভাব কিন্তু বেশ লক্ষ্য করা যায়। কিন্তু তিনি সেই ক্লাসিক্যাল বন্দিশকে এত সহজ ও মধুরভাবে আধুনিক গানে রূপান্তর করতেন যে সাধারণ শ্রোতারাও তা গুনগুন করে গাইতে পারত। গায়ক হিসেবে তিনি খুব উচ্চ স্কেলে চিল চিৎকার করে গাওয়ার চেয়ে মৃদু, কোমল এবং আবেগঘন মডিউলেশন পছন্দ করতেন।

একজন শিল্পী বেঁচে থাকেন তার সৃষ্টি, তার সুর, তার কণ্ঠের অনুরণনে। সতীনাথ মুখোপাধ্যায়ও তেমনই এক শিল্পী, যার গান সময়ের সীমানা অতিক্রম করে আজও আমাদের হৃদয়ের খুব কাছে থেকে যায়। কখনো বিরহের দীর্ঘশ্বাস হয়ে, কখনো প্রেমের মৃদু স্পর্শ হয়ে, কখনো বা স্মৃতির অলিন্দে হারিয়ে যাওয়া কোনো সন্ধ্যার সঙ্গী হয়ে। তার সুরে ছিল শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতা, অথচ সেই গভীরতার ভেতরেও ছিল সাধারণ মানুষের অনুভূতির সহজ পথ চলা। তার কণ্ঠে ছিল না কোনো উচ্চকিত আহ্বান, ছিল এক শান্ত নদীর মতো প্রবাহ, যা নীরবে ধীরে ধীরে মনকে ভিজিয়ে দেয়, তাই না? আজকের এই বিশেষ দিনে তাকে স্মরণ করতে গিয়ে বারবার মনে হয়, শিল্পীরা বেঁচে থাকেন তাদের গানে, তাদের সৃষ্টিতে আর আমাদের ভালোবাসায়। যতদিন বাংলা গান থাকবে, যতদিন কোনো নির্জন রাতে কেউ গুনগুন করে গেয়ে উঠবে, আকাশ এত মেঘলা যেও না তো একলা, কিংবা আকাশ প্রদীপ চলে, ততদিন সতীনাথ মুখোপাধ্যায় আমাদের মাঝেই থাকবেন। তাঁর সুরের আলো আগামী প্রজন্মের মনেও একইভাবে জ্বলে থাকুক, যেমন জ্বলে আছে আমাদের হৃদয়ের অন্তরালে।

হারানো দিনের গান অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। আজ আমরা শুনলাম জন্মদিনে সতীনাথ মুখোপাধ্যায়কে স্মরণ করে কিছু কথা এবং কিছু গান। আপনারাও আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজ এখানেই শেষ করছি। আজ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। নমস্কার।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 এবং বাংলাদেশের সময় 12:28। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে।

মধ্যরাতের দিকে কড়া নাড়ছি আমরা, আর স্টুডিওর ঘড়িতে সময় যখন রাত 12টা বেজে গিয়েছে, তখন সময়টা ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের। শ্রোতা বন্ধুদের প্রথমেই জানাই আজকের আসরে আবারও অনেক অনেক স্বাগত। আর স্বাগত জানিয়ে আজকের এই সফরে শুরু করছি গানের পথ চলা। প্রথম গানের শিল্পী রমি বন্দ্যোপাধ্যায়, গানে গানে শিল্পী রমি বন্দ্যোপাধ্যায়, এখন শুনছেন আধুনিক গান।

শুনছেন আধুনিক গান। আধুনিক গানের এই সফর চলছে ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। শুনলাম ভূপেন হাজারিকার কণ্ঠে গান। এবারে গানে গানে আপনার জন্যে শিল্পী ইন্দ্রাণী সেন।

নদীর মতোই সময়ের ঢেউ এগিয়ে যায়। স্টুডিওর ঘরেতে সময় এখন রাত 12টা বেজে প্রায় 22 মিনিটের মতো। আর শুনছেন আপনি আধুনিক গান, শুনলাম শিল্পী ইন্দ্রাণী সেনকে, এখন আপনার জন্য গানে গানে শিল্পী মৌসুমী ভৌমিক।

অনেকদিনের দাবদাহের শেষে যখন ঝিরিঝিরি পশলা বৃষ্টি নেমেছে, তখন সেই বৃষ্টি সত্যিই আমাদের মনের মধ্যে, আমাদের মনের ভেতরে কোনো তোলপাড় বা ভয় নয়। আপাতত আমাদের মনকে সত্যি এক অন্য ছন্দে, অন্য রঙে নিয়ে যায়। আমাদের হারিয়ে যাওয়া শক্তি যেন আবার আমরা ফিরে পাই, আবার আমরা চাঙ্গা হই। এই গরমের পরের এই যে ঝিরে ঝিরে বৃষ্টি, বর্ষা আর গ্রীষ্মের মাঝে, সেই বৃষ্টি সত্যি আমাদেরকে অনেক স্মৃতি মেদুরও করে তোলে। তাই এই বৃষ্টি শুধু বৃষ্টি নয়, এই বৃষ্টি আমাদের কাছে অনেক কিছু ফেলে আসা, খুঁজে পাওয়ার সোপান। গানে গানে এবার আপনার জন্য শিল্পী মনোময় ভট্টাচার্য এবং তারপরে শিল্পী অঞ্জন দত্ত। শুনছেন আধুনিক গান, ডিটিএইচ বাংলা পরিষেবায়।

0: মনোময় ভট্টাচার্যের কণ্ঠে গান শুনলেন এখন শিল্পী অঞ্জন দত্ত।
1: একদিন বৃষ্টিতে বিকেলে

সত্যি একদিন বৃষ্টিতে আমাদের মনে পড়ে যায় এমন অনেক কিছুই, এমন অনেক স্মৃতি বিস্মৃতি, এমন অনেক অভিমান, এমন অনেক পাওয়া না পাওয়া, যা আবার অন্য বৃষ্টি আমাদের মনের কোণে কোথাও ফিরিয়ে দেয়, যেমন ফিরিয়ে দেয় আমাদের না পাঠানো খাম। গানে গানে এবারে শিল্পী নির্ঝুম আপনার জন্যে, এবং তারপর আপনার জন্যে শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবা ছাড়াও নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে। এখন আপনার জন্য আধুনিক গানে শিল্পী মনোময় এবং সমবেত কণ্ঠ, এবং এরপর আপনার জন্য শিল্পী লোপামুদ্রা মিত্র।

বৃষ্টি এলে মাঠের ঘাস যেমন আবার সবুজ ফিরে পায়, আবার সবুজ হয়ে ওঠে, তেমনি বাচ্চাদের কলকাকলি যেন এই গ্রীষ্মের দাবদাহে বা গরমের ছুটিতে আমরা যখন পাই, তখন আমরাও যেন আমাদের ছোটবেলাতে ফিরে যাই। মাঠের ঘাসে বা ঘাসে ঘাসে এই যে পা ফেলা এবং গরমের পরে প্রথম

বৃষ্টিতে আবার যখন আস্তে আস্তে চারিদিক একটু একটু করে ঠান্ডা হতে থাকে, একটু একটু করে সবাই যখন আবার এক ছন্দ ফিরে পায়, মনের আনন্দ ফিরে পায়, তখন যেন মনে হয় এই এক পশলা বৃষ্টি হঠাৎ দাবদাহের শেষে বা ভীষণ দাবদাহের শেষে আমাদের ভীষণভাবে মনকে জুড়িয়ে দিতে পারে। গানে গানে এখন আপনার জন্য শিল্পী শোভন গঙ্গোপাধ্যায় এবং তারপর শিল্পী অমিত কুমার। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

শুনলেন শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে গান। এবারে শিল্পী অমিত কুমার, শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:16 হয়ে 36 সেকেন্ড। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। এখন গানে গানে আপনার জন্য শিল্পী অর্ণব এবং এরপর শিল্পী মহুল।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:28 হয়ে 11 সেকেন্ড। আধুনিক গানের এই ভেলা চলছে এখনও ভেসে ভেসে আপনার জন্যে। গানে গানে সুরে সুরে আপনি আছেন DTH বাংলা পরিষেবা, এছাড়াও নিউজ অন AIR অ্যাপ, মৈত্রী অ্যাপ এবং FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জেও শুনতে পাচ্ছেন এই অনুষ্ঠান। আর গানের এই ঝর্ণাধারায় এবারে আপনার জন্যে শিল্পী পর্ণাভ।

বৃষ্টি মানেই অনেক স্মৃতি, ফেলে আসা স্মৃতি অথবা আমাদের শৈশবের স্মৃতি। স্মৃতি যা কিছু আমাদের এখন সামনে নেই, কিন্তু কোনো এক সময় ছিল। বৃষ্টি আসলে পুরাতন বৃষ্টির স্মৃতি, আর সেই আবেশ ধরেই গানে গানেও এখন ফিরে আসছে এমন কিছু, ফেলে আসা পথ ঘাট গ্রাম কিংবা অন্য কিছু। শিল্পী আবির মুখোপাধ্যায় এখন আপনারই জন্যে।

গানে গানে এখন শিল্পী উৎপলা সেন, শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবা, ছাড়াও নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে।

যেতে যেতে আপনাকে বলি, আজ অর্থাৎ আজ নয়, ঠিক পেরিয়ে আসা দিনটি 7ই জুন অর্থাৎ গতকাল ছিল বিশ্ব যত্নশীলতা দিবস বা ওয়ার্ল্ড কেয়ারিং ডে। এমন একটা দিন পালিত হয় যে দিনটা পালন করার উদ্দেশ্যই হলো পারস্পরিক সংযোগ স্থাপন করা, একে অপরের প্রতি আরও একটু সহানুভূতিশীল হয়ে ওঠা, ভালোবাসার বা সহমর্মিতার প্রকাশ ঘটানো, একে অপরের প্রতি আমাদের যে লুকিয়ে থাকা যত্ন তাকেই আমাদের ব্যবহারের মাধ্যমে ফুটিয়ে তোলা। সত্যি আমরা যদি একটু হাত বাড়াতে পারি, একটু আমরা যত্ন প্রকাশ করতে পারি আমাদের ভাব আদান প্রদানের মধ্যে, তাহলে বোধহয় উষ্ণতা অনেকটা বেড়ে যায়। আর বৃষ্টি ঝরে এমনভাবে যে বৃষ্টি আমাদের বন্ধনগুলোকে আরও সুদৃঢ় করে। গানে গানে এখন আপনার জন্য শিল্পী সোমদত্তা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। এই গান দিয়ে আজকের মতো আধুনিক গানের এই ঘন্টা শেষ হবে। পরবর্তী ঘন্টায় আপনার জন্য আনছি বাংলা ছায়াছবির গান।

স্টুডিওর ঘড়ি সময় জানান দিচ্ছে রাত 2:58 হয়ে 58 সেকেন্ড, অর্থাৎ প্রায় 2:03 হতে যায়। এখন থেকে রাত ভোর 3 পর্যন্ত আপনার জন্য রাখা হচ্ছে বাংলা ছায়াছবির গান। শুনব বাংলা ছায়াছবি, বিভিন্ন ছায়াছবি থেকে বিভিন্ন গান। এই ঘন্টার শুরুতেই আপনার জন্যে অধিকার ছায়াছবি থেকে আশা ভোঁসলে এবং শৈলেন্দ্র সিংয়ের দ্বৈত কণ্ঠে গান। গানটি সুর দিয়েছেন শিল্পী আর ডি বর্মন। গানে গানে এখন আপনার জন্যে অধিকার ছায়াছবি থেকে আশা ভোঁসলে এবং শৈলেন্দ্র সিংয়।

শুনছেন বাংলা ছায়া ছবির গান। স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:23 হয়ে 15 সেকেন্ড। এখন আপনার জন্যে গানের খাতার সুরের ভুবনে এই ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে গান, এবং এই গানটির সুরকার বাপ্পি লাহিড়ি, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। গানে গানে এখন আপনার জন্যে শিল্পী কুমার শানু।

এবারের গানটি সাত ভাই চম্পা, এই ছায়াছবি থেকে। আরতি মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং সমবেত শিল্পীদের কণ্ঠে এবারের গানটি। গানটি সুরকার রাঘুনাথ দাস এবং গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। রঘুনাথ দাসের লেখা এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের, রঘুনাথ দাসের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। এবারে আপনার জন্যে সাত ভাই চম্পা, ই ছায়াছবি থেকে গান।

0: শোন শোন শোন রে সখি, সদাগর বলছে ওকি, হায় রে হায় হায়।
1: ওর ঝুলি কোথায়? সব দাম নেই তো মাথায়।
0: হায় রে হায় হায়।

আজ ঝুমুর ঝুমুর তোলে আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে আমি চাই না কিছু।

ছায়াছবিগান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআই অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজ অর্থাৎ এফএম গোল্ডে। বর আসবে খুনি ছায়াছবি থেকে। এবারে সোহম চক্রবর্তীর গলায় আপনার জন্য গান, এবং গানটির সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং জিৎ গঙ্গোপাধ্যায়।

ঘুম আসলেও এখনও আপনার জন্য কিন্তু আরও গানের পসরা বাকি। এই ঘন্টার শেষ গান শুনব ছায়াছবির গানে গৃহপ্রবেশ ছায়াছবি থেকে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং আরমান রশিদ খানের কণ্ঠে, এবং গানটির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, গীতিকার প্রসেন। এই ঘন্টার অর্থাৎ ছায়াছবির গানের ঘন্টার শেষ গান। এরপর রাত তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত নানা রঙের গান শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবা।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 3টে বেজে গিয়েছে। এখনও আপনার জন্য নানা রঙের গানের এই পর্ব শুরু হচ্ছে। তবে নানা রঙের গানে প্রথমে আজকে শুনব লোকগীতি। এখন থেকে ভোর 4টে পর্যন্ত আরও এক ঘন্টা আমি অর্ঘতাপা আপনাদের সঙ্গে আছি এবং লোকগীতিতে আজকে প্রথমেই আপনার জন্য শিল্পী হেমাঙ্গ বিশ্বাস।

0: সুর হারা বল
1: শুনো সেদিন তারে দেখে এলে শহরে রাজপথে তোমার ময়না পাড়ার কালো মেয়ে ময়না পাড়ার তোমার ময়না পাড়ার কালো মেয়ে বসে ছেড়া।

তারে জিজ্ঞাসি আমি, তুমি কি সেই কবিগুরুর কালো মেয়েটি? ও সে কথা না কয় তার পরিচয়, কথা না কয় ও সে কথা না কয় তার পরিচয়, কথা না কয় ও সে কথা না কয়।

সেদিন চৈতি দুপুরে দারুণ আগুন রোদ্দুরে কাজলা মেঘের ছিল না ছায়া মাথার উপরে বসে বসেছিল একাকিনী বসেছিল বসে বসেছিল একাকিনী বসেছিল বসে বসেছিল।

কোথা সেই জল ভরা ঘাট, কোথা সেই ধেনু চড়া মাঠ, জোনাক জোলা ঝিল্লি ঢাকা সাজের পল্লী বাট,

কৃষ্ণ কলি নয় সে করব পাশানি অহল্লা অগ্নি গর্ব কৃষ্ণ কলি নয় সে করব পাশানি অহল্লা।

0: স্টুডিওর ঘড়িতে সময় 3:22 হয়ে 26 সেকেন্ড। শুনছেন নানা রঙের গান, শুনছেন লোকগীতি। এবারে শিল্পী বীরেন দাস বাউল।
1: ছিলেন আলেকসাই।

শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানের লোকগীতির এই পর্বে, অর্থাৎ লোকগীতি পর্বের শেষ গানটি দ্য ফোক ডায়ারিজ, এই ব্যান্ডের শিল্পীদের পক্ষ থেকে আপনার জন্য রইল। শিল্পী দ্য ফোক ডায়ারিজ এবং আপনার জন্য নানা রঙের গানের লোকগীতির পর্বের শেষ গান। এরপর শুনবো আমরা বাংলা ব্যান্ডের গান।

শুনছেন নানা রঙের গান বাংলা ব্যান্ডের পর এখন আপনার জন্যে নজরুল গীতি, শিল্পী তন্দ্রা রায়।

শুনছিলেন নানা রঙের গান। নানা রঙের গানে শুনলেন নজরুলগীতি তন্দ্রা রায়ের কণ্ঠে এবং যেতে যেতে আপনার জন্য রবীন্দ্রসঙ্গীত মিতা কুণ্ডুর কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। শুনতে থাকুন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

मनोज सेवन असम रेनबो प्रचार तरंगे এই মুহূর্তে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। 107 এফএম রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আনন্দ ভৈরব রাগে শরৎ শুনছিলেন, শিল্পী ছিলেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। 107 এফএম রেনবো প্রচার তরঙ্গের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন বৈরাগী রাগে বেহালা, শিল্পী অনুপম আচার্য।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান 107 FM রেইনবো প্রচার তরঙ্গে ভোরের প্রভাতী অনুষ্ঠান শুনছিলেন। ভোরের প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনলেন আনন্দ ভৈরব রাগে শরদ, শিল্পী ছিলেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনছিলেন বৈরাগী রাগে বেহালা, শিল্পী ছিলেন অনুপম আচার্য। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

সুপ্রভাত। একেবারেই ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলছে সময় এখন ভোর 5:01। আর ভোর 5 মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

মনোরসাফন এফএম রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তে আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবং সেখানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের যে গান আমরা শুনি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সেই গান আমরা শুনছি এবারে শিল্পী সঞ্চারী বন্দ্যোপাধ্যায়।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন আনন্দধ্বনি। সঞ্চারী বন্দ্যোপাধ্যায়ের পরে এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য ও ডক্টর রাজীব চক্রবর্তী।

107 FM রেইনবো প্রজেক্ট তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, শুনছিলেন শ্রীকান্ত আচার্য এবং ডক্টর রাজীব চক্রবর্তীর কণ্ঠে, এবার শিল্পী জয়তী চক্রবর্তী।